0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: উজ্জয়ন সেই চিঠিটা যখন সবাইকে শোনাচ্ছিল, সেটা কিন্তু আমি উজ্জয়নের পারমিশন নিয়ে আমিও কপি করে রেখেছিলাম, সেটাই শোনাই আপনাদেরকে। যোগকে লেখা এক মধ্যবয়সী মহিলার ব্যক্তিগত চিঠি। প্রিয় যোগ, আমার প্রিয় যোগ, যখন আমাদের প্রথম দেখা হয় তখন আমার বয়স ছিল পুরো 30। সেটাও প্রথম দেখাতেই প্রেম ছিল না, যদিও আমি তোমার কথা শুনেছিলাম অনেকের কাছে, অনেককে দেখেছিলাম তোমায় নিয়ে চর্চা করতে, তোমার সম্পর্কে কথা বলতে, তবুও তোমাকে গ্রহণ করার মতো কোনো কারণ বা ইচ্ছে আমার ছিল না। আমি তখন স্পিডি লাইফ, দ্রুতগতির জীবন যাপন করি আর জিমে যাওয়া নিয়েই খুব ব্যস্ত। আর সত্যি বলতে কি, তোমাকে দেখে কেমন নাগালের বাইরের একজন মনে হতো। তোমার কথা খুব বেশি রকমের একঘেয়ে আধ্যাত্মিক টাইপের শোনাতো। খুব গতানুগতিকভাবে আমি লিখি যে ভাগ্য আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছিল। আমার প্রথম সন্তান গর্ভে থাকাকালীন আমি তখন জিম করতে পারতাম না, তাই প্রসব পূর্ব ওই ক্লাসে আমাদের দেখা হয়েছিল। যোগ, এটা ছিল একটা স্নিগ্ধ মিলন, যেখানে কোনো শক্ত অসম্ভব আসনের ব্যাপার ছিল না। আমরা একে অপরকে ধীরে ধীরে চেনার জন্য সময় পেয়েছিলাম। আমার মেয়ের জন্মের জন্য 6 মাস বাকি ছিল এবং আমাদের সপ্তাহে প্রায় 3 বার দেখা হতো, আর আমি তোমাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করলাম। তোমার সাথে থাকাটা আমাকে একটি মসৃণ প্রসবে সাহায্য করেছিল এবং তখনই আমি নিশ্চিত হয়েছিলাম যে আমার প্রথম সন্তানের পর আমি তোমার সাথে সম্পর্ক ছেদ করব না। গত 6 মাসে তুমি আমার জন্য কিছু চমৎকার কাজ করেছ। আমি জানতাম যে এখন আমাকে আরও ভালোভাবে তোমাকে জানতে হবে। এটা ছিল একটা উপলব্ধি যে তুমি শুধু ম্যাটের উপরেই আমার জন্য ছিলে না, আমি তোমার সাথে যে কোনো জায়গায় থাকতে পারি। আমরা এখন 6 বছর ধরে একসাথে আছি। আমার কঠিন কাজের মধ্যে ঘরে চিৎকার করা ছোট বাচ্চা, পাহাড়, সমুদ্র, সৈকত সবখানে আমরা একসাথে আছি। তুমি অসম্ভব ভঙ্গিমার বিষয় নয়, তুমি 6-প্যাক পাওয়ারের বিষয় নয়, তোমাকে বই পড়ে শেখা যায় না, তোমাকে আরো

ভালোভাবে জানতে গেলে তোমার সান্নিধ্যে থাকাটা খুব জরুরি। যদিও তোমার আধ্যাত্মিক দিকটার অনেক প্রশংসা করা হয়, আমার কাছে তুমি সবসময় মজাদার আর প্রাণবন্ত। তোমার স্টেজগুলো আমাকে আনন্দ দেয়, শান্তি দেয়। দীর্ঘদিনের ক্লান্তি দূর করার জন্য তুমি আমার নিরাময় স্বরূপ। তুমি আমাকে ভারসাম্য শিখিয়েছ, তুমি আমাকে সূক্ষ্মতা শিখিয়েছ, তুমি আমাকে সমন্বয় করতে শিখিয়েছ। তুমি আমাকে কখনো হাঁপিয়ে তোলনি, কখনো কোনো ব্যথা যন্ত্রণা ক্ষত দাওনি। তোমার সাথে প্রতিটি কঠিন সেশনের পর আমি কেবল আনন্দ পেয়েছি, মুক্তি পেয়েছি। তুমি আমাকে নিজের শ্বাস প্রশ্বাস বুঝতে শিখিয়েছ। যদি বলি আমার মধ্যে ভাঙনের মুহূর্ত আসেনি, তবে মিথ্যে বলা হবে। যখন আমি জীবনের প্রয়োজনে দৌড়ানো শুরু করলাম, ভেবেছিলাম তোমাকে ভুলে যাব, কিন্তু যতবারই ম্যাটে ফিরে এসেছি, পেশাগত জীবনের ডাউনফলের দুঃখ কাটিয়ে উঠতে পেরেছি, ফিনিশিং লাইনে ছোঁয়ার চেয়েও বেশি উত্তেজনা অনুভব করেছি। তোমার সঙ্গে থাকাটা এতটাই চাঙ্গা করে তুলেছে যে জীবনে দৌড়ানোর পর প্রতিবারই ফিরে এসে তোমাকে পুরোপুরি আঁকড়ে ধরি। যোগ আমার ভালোবাসা, শুভকামনা, এবং আমাদের যেন কোনোদিন বিচ্ছেদ না হয়, এটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। এই চিঠিটা একজন মধ্যবয়সী মহিলা লিখেছিল যোগকে, আমি উজ্জ্বনের কাছ থেকে নিয়েছিলাম। কি সুন্দর করে জীবনের প্রতিটি কথা, এবং উজ্জ্বনের কাছে শুনছিলাম আরও বিভিন্ন মানুষের কথা, কারণ সে যেহেতু একটি সেবামূলক কাজের সঙ্গে যুক্ত, ডাক্তারিতে প্রচুর মানুষের সঙ্গে কথা হয়। একজন ভদ্রলোক বলেছিলেন, আসলে যখন আমি পেছন ফিরে তাকাই, তখন আমি উপলব্ধি করি যে যেদিন থেকে আমি যোগকে গ্রহণ করেছিলাম, আমার এক নতুন সত্তার জন্ম হয়েছিল। আমার ব্যক্তিত্বের এই নতুন দিকটার প্রকাশ তখন আমার অন্যান্য ব্যক্তিত্ব থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এটি আমাকে ধৈর্য বাড়াতে সাহায্য করেছিল। আমার খাদ্যাভ্যাস আপনি আপনি বদলে যেতে শুরু করল। যখন খাওয়ার প্রয়োজন বোধ করতাম, তখন আমি তাজা স্থানীয় কিছু খাবার, ঘরে তৈরি খাবার খেতে শুরু করলাম। অন্য খাবারের ইচ্ছেটাই কেমন মন থেকে চলে গেছিল। আর দিন যতই ব্যস্ততাপূর্ণ হোক না কেন, দু ঘন্টার নিবিড়ভাবে যোগাভ্যাস করা দিয়ে আমি সময় কাটাই। এবং এই ফলে আমি যেটা হয়েছে, আমি অসম্ভব আনন্দে আছি, সুস্থ আছি। যোগ আমাকে শৃঙ্খলা শিখিয়েছে, ডিসিপ্লিন। যোগ আমাকে নিজের সাথে নিজের সংযোগ স্থাপন করতে শিখিয়েছে। এটা আমাকে নিজের সত্তা সম্বন্ধে সচেতন করেছে। বার্ধক্য এখন হয়ে উঠেছে অসম্ভব ভালো, সুন্দর, ওষুধমুক্ত, সব থেকে বড় কথা। কোনো রকম চাপ নেই জীবনে, এবং আনন্দে পরিপূর্ণ জীবন আমার। আমি যখন, আমার ভদ্রলোক স্কুল টিচার ছিলেন, তো তার কথা উজ্জ্বল বলছিল, আমি যখন আমার ছাত্রদের এই কথা বলি এবং এই অর্জিত জ্ঞানের কথা তাদের মধ্যে সঞ্চারিত করি, তখন দেখতে পাই তারাও যখন তাদের যৌগিক জীবনে স্বাস্থ্যকর হয়ে ওঠে, সেখানে তারা সম্পূর্ণভাবে ওষুধমুক্ত জীবন এই ছোট বয়স থেকে কাটাতে পারছে। সেটা আমার কাছে একটা বড় ভালো লাগার জায়গা। এই যোগাভ্যাস গ্রহণ করে আমার অনেক পরিচিত মানুষ, যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি, ব্রঙ্কাইটিস, স্লিপ অ্যাপনিয়ার মতো রোগগুলো থেকে অনেকটা সেরে গেছে, নিয়ন্ত্রণে রেখেছে। তো যার ফলে এই কথাগুলো বারবার ফিরে আসে। উজ্জ্বল বলছিল যে আমরাও যখন এই ডাক্তারি করি, তার পাশাপাশি তার লাইফস্টাইল চেঞ্জ করার কথা বলি, এবং তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে কিভাবে তার যোগের মধ্যে দিয়ে জীবনটাকে গ্রহণ করতে পারবে। যাই হোক, যোগ নিয়ে তো আরও অনেক কথা বলার আছে ইচ্ছে, কিন্তু আপনারা অনেকে অনেক মেসেজ পাঠিয়েছেন, সেগুলো পড়বার একটা ভালো লাগা রয়েছে আমার, থাকে প্রতিদিনই। একটু চট করে মেসেজগুলো পড়তে আরম্ভ করি, কারণ প্রচুর মেসেজ এসেছে আজকে। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, এ জীবন যেন এক আনন্দ গান, গানে গানে ভরে দাক সবার পরাণ, পথ চলার আনন্দ করে দান শাশ্বত বাণী, তাই তো সাথী করে নি প্রভাতী চিরন্তনী। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন। সুপ্রভাত দাদা, আজকের গল্প বেশ ভালো লাগলো, তিতলির সঙ্গে আমাদেরও অনেক কিছু জানা হলো। আসলে এগুলো তো গল্প, সবই বাস্তব থেকে উঠে আসা আমাদের কারণ।

অন্নপূর্ণা কারোর জীবনে ঘটে যাওয়া স্মৃতি, যা আগামীতে অন্যদের অনুসরণ করিয়ে দেয়। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। এরপর লিখছেন, শুভ সকাল দাদাভাই, তিতলির গল্প শুনছি, আবার সামনের সপ্তাহের জন্য কিন্তু অপেক্ষায় থাকবো। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। এরপর লিখছেন তপতিদি হিন্দমোটর থেকে, আজ একটা বিশেষ দিন, বিশ্বযোগ দিবস, চিরন্তনী শুনছি, গুরু মন্ত্র দিয়ে শুরু হলো তিতলির গল্প। আজকের দিনে কেন যোগ দিবস পালন করা হয় খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন উজ্জ্বল ভাই। সবাই যোগ অভ্যাস করে যান, সকলকে অনেক শুভেচ্ছা জানাই। আসলে আমি বলছি না, দাদুর কথাগুলো আমি জাস্ট রিপিট করে দিচ্ছি, আমি তো ওখান থেকে শিখে এসেছি না। এরপরে লিখছেন বিদ্যুৎ রায়, নিউ টাউন, শিলিগুড়ি, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি থেকে, সরি। আজ উজ্জ্বলদার উপস্থাপনায় চিরন্তনী আসর অফিসের লনে বসে শুনতে হচ্ছে যোগ দিবসে যোগদান করে রোগ বিয়োগের ইচ্ছে। এখানে ঘোর বর্ষাকাল, আমার ভাবনা শ্রোতাদের কাছে পৌঁছে দিই। পাহাড় চূড়ায় খুব জমেছে মেঘ, সাঁঝের আকাশ কেমন যেন লাল, ঈশান কোণে প্রবল বজ্রপাতে বর্ষা এলো, বিদায় গরমকাল। মরা নদীর বুক ভরেছে আজ, বাড়িধারায় ঝর্ণা বেগবতী, বন বনানি নববর্ষার জলে মলিনতা দিচ্ছে ধুয়ে ফেলে। মাঝিমাল্লার নেই যে অবকাশ, খেয়াঘাটে প্রাণের ছোঁয়া লাগে, শহর থেকে ফিরছে যারা গায়ে আউশ ধানের চাষের প্রয়োজনে। সেচের অফিস বন্যা নিয়ে ভাবে, কেউ বা ফিরে যাচ্ছে আবার কাজে, বাঁধের ফাটল চিন্তা বাড়ায় রোজ, হাওয়া অফিস রাখছে মেঘের খোঁজ। বন্ধু আমার নদীর পারে বসে, সুর তুলে গায় মধুর ভাটিয়ালি, পল্লীবালা আলতো রাঙা পায়ে, আলতা রাঙা পায়ে ঘাটের কাছে এদিক ওদিক যায়। বাঁশির সুরে আসছে যেন ভেসে, ওপারে কেউ ভীষণ অসহায়। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, খুব সুন্দর করে লিখেছেন আপনি আপনার বক্তব্য। আসলে এই যে আপনারা এত সুন্দর করে লেখেন, এটা আমাদের কাছে সত্যি একটা বড় পাওয়া, জানেন তো। নিবেদিতা সেন লিখছেন শাহরাফুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ রবিবারে চিরন্তনীতে শুনছি গান ও জানা অজানা গল্প, খুব ভালো লাগে চিরন্তনী শুনতে, কাল চিরন্তনী শুনতে পাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। আজ আন্তর্জাতিক যোগ দিবস, আমাদের এখানেও প্রতি বছর বিরাট অনুষ্ঠান হয়, সবাই যোগ দেয় বিভিন্ন জায়গা থেকে, ছোট বড় জায়গা যোগ দেয়, আচ্ছা বিভিন্ন জায়গা থেকে। আজ তিতলির গল্পের মাধ্যমে উজ্জ্বলদার মুখে আন্তর্জাতিক যোগ দিবসের গল্প, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ নিবেদিতা আপনাকে। এরপরে মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বলদাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, তিতলি উজ্জ্বলদার দাদুর সাথে 21 জুন যোগ দিবসের গুরুত্ব এবং গল্প শুনছি, সাথে সুন্দর সুন্দর গান, ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে দেখা যাক, নমস্কার সুপ্রভাত, চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর থেকে, নদিয়া থেকে লিখছেন। বিশ্ব সাথে যোগে যেথায় বিহায়, ও সেখানে যোগ তোমার সাথে আমারও। আজ বিশ্ব যোগ দিবস একটি পরেই রওনা দেব কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে আয়োজিত যোগ ক্যাম্পে। যোগে রোগ সারে, তাই সবাই জীবনের যোগকেও যুক্ত করুন, এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছান্তে চন্দনা মুখোপাধ্যায়, অনেক ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, বিবেকনগর থেকে মাথানী সবং পশ্চিম মেদিনীপুর থেকে, বিশ্ব যোগ দিবসে পরিজন চিরন্তনী, জাগাতে সবাই ডেকে উঠছে ইথারের অমুক বাণী, উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী সপ্তাহের শেষ, মন প্রাণ উঠছে ভরে দাউজে আলোর রেশ, যোগ চর্চায় যুক্ত আছে আজকে সারাটা দিন, তিতলি সাথে যোগ কথায় ভারছে জ্ঞানের বিন, নিজের জন্য যতই করি সবই হবে ব্যর্থ, পরমপিতায় হলে যুক্ত তবেই ভুলব স্বার্থ, প্রেরণাদায়ক গল্প কথা সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া, দেহের সাথে মনের যোগ সবার বন্ধন হোক, ধরা থেকে সরুক সকল রকম শোক, স্যালুট তোমায় উজ্জ্বলবাবু নতুনত্বের দিশায়, এমনিভাবে ঘোচাও তুমি সকল অমানিসা, ত্রিমাথানীতে যোগ আসরে সবার আমন্ত্রণ, আসুন সবে বেতার সাথী যতে কাপুঞ্জন। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে, আমন্ত্রণও জানিয়ে রাখলেন আপনি। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, চিরন্তনী উজ্জ্বলদা সুপ্রভাত, চিরন্তনী শুনতে শুনতে যোগ দিবসে যোগ দিতে যাত্রা শুরু করলাম, গল্প শুনছি, সমৃদ্ধ হচ্ছে, গানগুলিও বেশ ভালো লাগছে, সুন্দর উপস্থাপনা। এই যোগ নিয়ে সারা ভারত বলবো না, সারা পৃথিবী আজকে অনেকটাই ভোরবেলা থেকে ঝকঝকে হয়ে উঠেছে, আনন্দিত হয়ে উঠেছে। আমাদের এখানে ওর চারপাশ ধর্মতলায় মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন এবং বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য লোকজনে পুরো গিজগিজ করছে। এরপরে লিখছেন নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ থেকে, সুপ্রভাত চিরন্তনী, স্নেহের ভাই উজ্জ্বল, আজ ভোর 4টে উঠে প্রাণায়াম শুরু করেছি দাদু ভাইদের নিয়ে, কারণ আজ যোগ দিবস, তারপর তিতরি আর পতঞ্জলির কথা শুনছি, এখনই বাজারে বেরোতে হবে, মেয়ে জামাই দাদু দিদারা আসছে, আবার দেখা হবে আগামী সপ্তাহে। অনেক ধন্যবাদ, হ্যাঁ সাংসারিক কাজে তো ব্যস্ত হতেই হবে।

শঙ্কর রায় চক ঝাউডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন। সুপ্রভাত উজ্জ্বল দা, আকাশবাণীর চিরন্তনী শ্রোতাদের, সকল শ্রোতা বন্ধুদের জানাই বিশ্বযোগ দিবসের শুভেচ্ছা অভিনন্দন। মানুষকে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে গেলে এই সুঅভ্যাস গঠন করতে হবে। ঠাকুর গুরুচাঁদ বলেছেন, দেহ মন সুস্থ হলে স্থির হবে আত্মা, তখন শেখাতে হবে গৃহধর্ম বার্তা। খুব সুন্দর, তার কারণ মন প্রাণ যদি স্থির না হয়, মন এবং দেহ এবং প্রাণ সব কিছু, তবে কিন্তু সব কিছু এসে ভেসে যাবে। ঠিক যেটাকে যোগ মানে চিত্তবৃত্তি নিরোধের কথা বলা হয়েছে, সে গল্পটাও বলার ইচ্ছে ছিল, পরে কোনো একদিন নিশ্চয়ই বলবো। এরপরে লিখছেন কাটোয়া থেকে মিনতি চট্টোপাধ্যায়, সুপ্রভাত দাদাভাই, আজকে আপনি আমাদের কাছে গল্প দাদুর ভূমিকা নিয়ে আজকের দিনের গুরুত্বপূর্ণ গল্প শোনাচ্ছেন, তবে একথা অনস্বীকার্য যে যোগ নিয়মিত করলে রোগ থেকে মুক্ত হওয়া যায়। একথা 78 বছরের অধম হাতে নাতে ফল পেয়েছে। আজ প্রায় 20 বছর ধরে পতঞ্জলি আশ্রম দর্শন করে যোগ ব্যায়াম খুব ভালো আছি এ বয়সেও, তাই বন্ধুদের বলি যোগযুক্ত হয়ে রোগ মুক্ত হন, খুব ভালো থাকবেন। পূর্ব বর্ধমান থেকে মিনতি চট্টোপাধ্যায়। ধন্যবাদ মিনতি দি, এত সুন্দর করে আপনি আপনার অনুভূতির কথা বললেন, আজকে যোগ দিবসের একটা বড় পাওয়া। শুক্র শনি রবির ভোরের আলোয় চিরন্তনী আসে মনের আলোয়, মোটিভেশনের গল্প বলে জাগায় নতুন স্বপ্ন, হতাশ হৃদয় খুঁজে পায় আবার জীবনেরই রত্ন, সুরের মূর্ছনায় ভেসে আসে অসাধারণ গান, ক্লান্ত মনকে ছুঁয়ে দেয় জাগে নতুন প্রাণ, প্রেরণার প্রতিটি কথা পথ দেখায় নিরন্তর, আশার দীপ জ্বালিয়ে রাখে অন্তরে অবিরত, ভোরের শিশির পাখির ডাকে মেশে সুরের বাণী, তাই তো সবার হৃদয় জুড়ে প্রিয় হয় চিরন্তনী। সৌভিক সরকার, কসবা হালতু থেকে, অনেক ধন্যবাদ সৌভিক, কি সুন্দর করে লিখেছেন। এরপরে লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, এখন আমি মর্নিং ওয়াক করছি, শুনছি সপ্তাহের শেষ চিরন্তনী, তিতলির গল্প বেশ ভাল লাগছে, গানে গল্পে অতুলনীয়, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন। এরপরে লিখছেন মিনা খান উচিলদহ থেকে, পীযূষকান্তি মণ্ডল এবং চন্দনা মণ্ডল, অয়ন 6 মাসে হয়, উত্তরায়ণ দক্ষিণায়ণ, বিখ্যাত যোগ সাধক, পতঞ্জলির বিভিন্ন রকম ব্যবহারিক দ্রব্য আমাদের বাড়ির সবাই যোগ অভ্যাস করে, যোগ দিবসে ভালো অনুষ্ঠান হচ্ছে, ব্যক্তিগতভাবে চিরন্তনী সবাইকে অভিনন্দন জানিয়ে অনেকদিন পর চিঠি লিখলাম, ধন্যবাদ আপনাকে, আপনারা যদি প্রতিদিন লেখেন আমার খুব ভালো লাগবে। এরপরে লিখছেন আজকে চিরন্তনী আসরে যোগ দিয়ে অনেক কিছু তথ্য শুনলাম, ধ্যান যোগে উপভোগ করলাম উজ্জ্বল দাদা ভাই। প্রফুল্ল কুমার সিংহ, ভারতী সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে লিখেছেন, নামাপতি শুভেচ্ছা, দণ্ডবাদ, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, আজ আন্তর্জাতিক যোগ দিবসের বিভিন্ন বিশদ আলোচনা বিশেষভাবে সমৃদ্ধ হলাম, এই যোগ কেন্দ্রিক চিঠি নিঃসন্দেহে একটি অতি মূল্যবান তথ্য, সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সুখেন্দু ঘোষ গুরুপল্লী থেকে লিখছেন শুভ বিশ্ব যোগ দিবসে, শুভ সকাল উজ্জ্বল, উপলব্ধি নিয়ে জানা হৃদয় হাজার চর্চা, বিশ্বজুড়ে নিজেকে সুস্থ রাখতে যোগ চর্চা আসে ঘুরে ঘুরে, মানতে হবে বাঁচতে গেলে আহার যোগ আর বিহার, সুস্থ জীবন যোগেই আছে প্রান্ত পদ্মপাতায় নিহার, সত্যি তাই। এরপরে লিখছেন দীপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, পার্সোনিফিকেশন অফ যোগ, দারুণ গল্পের রূপ দিলেন, ধন্যবাদ। আসলে সেই গল্প তো বিভিন্ন মানে ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করা, সেটাকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে আমরা চেষ্টা করি বলবার। এরপরে লিখছেন কে, শিশির ভেজা সিক্ত হৃদয়ে প্রাণের মায়া জালে, প্রাণ খেতে লাগলো হাওয়া, দিল দড়িয়ার পালে, হৃদয় আজ ছুটে চলে এই নিরুদ্দেশের পানে, সিক্ত হৃদয় ফাগুন ঝরা ভোরের গানে গানে, এই আবেশ ঢেউ তুল্য আজ এ মন পাড়ায়, চুপি চুপি এই মায়া আজ হৃদয় মাঝে জড়ায়। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, ধন্যবাদ আপনাকে। গুড মর্নিং উজ্জ্বল, টুডে অলসো আই গট চান্স টু হিয়ার চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ যোগ দিবস বাই ইয়োর গুড প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন গুড মর্নিং আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, ইন্টারন্যাশনাল যোগ দিবসের সঙ্গে আজ আবার ওয়ার্ল্ড মিউজিক ডে, শরীর সুস্থ রাখতে গান শোনার পাশাপাশি যোগ অভ্যাস একান্ত জরুরি, আসুন সুস্থ সামাজিক জীবন শৈলীর ও পরিবেশ রক্ষায় আমরা সবাই এগিয়ে আসি। আজ তোমার গল্প আর গানের ডালি খুব ভালো লাগছে, ওয়ার্ল্ড ফাদার্স ডে কালকে, বাবার হাত মায়ের আঁচল, পরম সে আশ্রয়, ষোলো আনা ভরসা যেথায় নেই কোনোই ভয়, তাই না? হ্যাঁ সত্যি তাই। এরপরে লিখছেন কে, শুভ সকাল উজ্জ্বল ভাই, বিশ্বযোগ দিবসের শুভেচ্ছা রইল,
গুরু প্রণাম দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো। খুব ভালো।

লাগলো পতঞ্জলি যোগ সূত্র সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। গঙ্গা বিষ্ণু বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে অভিজিৎ মণ্ডল লিখেছেন, যোগ সাধন যোগ ঋষির মতো দৃঢ় হবে দেহ, দেবতার মতো হবে চেতন, যদি করো যোগ সাধন দুঃখ ব্যথা যাবে দূরে চলে, ভোরের বেলা মেঠো পথে খালি পায়ে হাঁটাহাঁটি করলে, ঘুমের ওষুধ পড়বে না দরকারি, রাতে খাওয়ার পরে মোবাইল ছেড়ে কিছুক্ষণ করো যদি পায়চারি, হাঁটুর ব্যথায় কষ্ট বুঝি ভীষণ, টোটো অটোতে নয় সাইকেল চড়ে ঘুরে বেড়াও, এখন এসব অভ্যাস করো শুরু, আর দেরি করো না, নইলে পরে জীবন হবে অতি ভারী। অভিজিৎ মণ্ডল শশপতা খানাকুল হুগলি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আর কেউ লিখেছেন, হ্যাঁ শুভ সকাল চিরন্তনী, গতকাল যোগ দিবস আর আজকে চিরন্তনীতে যোগ নিয়ে উজ্জ্বল উপস্থাপনা খুব ভালো, না আজকে যোগ দিবস, গতকাল নয়, যোগের তিনটি মন্ত্র শুনবো আর একবার। হ্যাঁ অবশ্যই লিখেছেন, আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে শিবশঙ্কর সাঁত। এরপরে লিখছেন, শুভ সকাল শ্রবণবন্ধু উজ্জ্বলদা, যোগ দিবসের শুভেচ্ছা অজিত কুমার আদক, উত্তর বাঙালি আদকপাড়া থেকে। আজকে একদম শেষ মুহূর্তে, এরপরে সমক অপেক্ষা করছে আপনাদের জন্য ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে, আগামী সপ্তাহে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, শেষ করছি একদম শেষ পর্যায়ে এসে বন্দে মাতরম দিয়ে। আর আজকে যোগ দিবসে সবাই একটা রেজলিউশন নিন, যোগের সঙ্গে আমরা সবাই যুক্ত থাকব।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 25 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:31 হয়ে 41 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

একটি বিশেষ ঘোষণা, পশ্চিমবঙ্গ এবং তার উপকূলবর্তী মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা নেই। ঘোষণাটি এখানেই শেষ হলো।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সুচিন্তন, আজ শুনবেন বেদ থেকে পাঠ।

यत्ते मध्यं पृथिवी यच्चनभ्यं यास्त ऊर्जास्तन्वा स्तंबभूव तासुनोधेध्यभिना पवस्व माता भूमि पुत्रो अहं पृथिव्या। गिरयस्ते पर्वता हिमवन्तूरन्नं ते पृथिवी स्यो नमस्तु। तज्जातास्तैचरन्ति मर्त्यास्त्वं बिभर्षि द्विपदास्त्वं चतुष्पद। तवेमे पृथिवी पञ्चमानवा येभ्यो ज्योतिरमृतं मर्त्येभ्य उद्यन्त सूर्यो रश्मिभिरातनूति। वाचो मधु पृथिवी धेहि मध्यम् भूमे मातर्निधेहि मा भद्रया सुप्रतिष्ठितम् संग विदाना दिवा कवि श्रियांग मा धेहि भूत्याम्। विश्वस्वं मातरमोषधीनां ध्रुवांग भूमिं पृथिवीं धर्मणा धृताम् शिवांग स्योनाम अनुचरीम विश्वहा। वन महा असि सूर्य बडादित्त महा असि महांस्ते महतो महिमा त्वमादित्य महा असि। स्वस्तितंगमे सुप्रातः सुसायं सुदिवं योगं प्रपद्ये क्षीमं च क्षीमं प्रपद्ये योगं च। नमो अहोरात्राभ्याम् अस्तु। शान्ताद्दौ शान्ता पृथिवी शान्तमिदम् उर्वन्तरिक्षम् शान्ता उदन्नतीराप शान्तानास्तन्तोषधि। पृथिवी माता আমি পৃথিবীর পুত্র ওই বসুন্ধরা। তুমি তোমার কেন্দ্রস্থলে তোমার নাভিতে তোমার অমৃতরসে আমাদের প্রতিষ্ঠিত করো, আমাদের পবিত্র করো। তোমার তুষার শৈল তোমার অরণ্য সুখপ্রদ হোক। হে ধরণী, মৃত্যুর অধীন প্রাণীরা তোমার কোলে জন্ম নেয়, বিচরণ করে তোমারই বক্ষে। তুমি ধারণ করছো যত দ্বিপদ এবং চতুষ্পদকে। এই পৃথিবীর মরণশীল মানুষ যাদের উপরে উদীয়মান সূর্য কিরণ বর্ষণ করে তার অমৃত জ্যোতি বিকীর্ণ করেন, তারা তোমারই। তুমি আমাকে মধুক্ষরা বাক্য দান করো। ওই জননী পৃথিবী, কৃপা করে আমায় দৃঢ় ভিত্তির ওপরে রাখো। আকাশের সঙ্গে মিলিত হয়ে আমাকে সুখ এবং সমৃদ্ধির মধ্যে প্রতিষ্ঠিত করো। ধর্মে বিধৃত এই দৃঢ় বিস্তীর্ণ পৃথিবী সমস্ত ঔষধির জননী, মঙ্গলে পূর্ণ স্নেহরসে সিঞ্চিত এই ধরিত্রীর বুকে আমরা যেন চিরকাল বিচরণ করি। হে সূর্য, তুমি সত্যই মহান, সত্যই তুমি মহান। হে আদিত্য, মহান তোমার মহিমা। হে আদিত্য, তুমি মহান। প্রভাত আমাদের মঙ্গল করুক, সন্ধ্যা এবং দিবস কল্যাণময় হোক। যে বস্তু লাভ করিনি তা যেন লাভ করি, নির্বিঘ্নে তার পরিপালন হোক। শান্ত হোক দুলোক, শান্ত হোক পৃথিবী, শান্ত হোক এই বিশাল অন্তরিক্ষ লোক। সমুদ্রের জলরাশি শান্ত হোক, ফলবান।

0: অন বৃক্ষগুলি শান্তির আশ্রয় হোক।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন বেদ থেকে পাঠ, এখন শুনবেন প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতের আসরে খেয়াল পরিবেশনে পণ্ডিত যশরাজ, রাগ আহির ভৈরব ও বিলাস খানি তোড়ি।

0: শেষ হলো প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতের আসরে খেয়াল পরিবেশনে ছিলেন পণ্ডিত যশরাজ, রাগ আহির ভৈরব ও বিলাস খানি টোরি। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

0: এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, আন্তর্জাতিক যোগ দিবস আজ ভোর থেকেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে। কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মধ্যপ্রদেশের জব্বলপুরে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে আজ ফের চলতি বছরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 গ্রহণ করা হবে। কেন্দ্রীয় জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, 8,60,000 মেট্রিক টন তেল নিয়ে 3টি ভারতের পতাকাবাহী ট্যাঙ্কার গতকাল নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকতম যুদ্ধ প্রকরণে অভ্যস্ত হতে হবে। গতকাল তিনি শিলংয়ে ইস্টার্ন এয়ার কমান্ডের সৈন্যদের সঙ্গে মতবিনিময় করেন। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাওয়ের মুখোমুখি। গতরাতে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে এবং নেদারল্যান্ড সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস 2026 উদযাপিত হচ্ছে। এটি দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। এবারে থিম হল সুস্থ বার্ধক্যের জন্য যোগ। সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এবারে থিমটি বাছা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি কলকাতার ঐতিহাসিক রেড রোডে আজ সকালে আয়োজিত হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুশীলনে অংশগ্রহণ করবেন। এখানে হাজার হাজার যোগ অনুরাগী সশরীরে উপস্থিত থাকবেন এবং ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ নাগরিক ভার্চুয়ালি এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানটি স্বাস্থ্য, সম্প্রীতি ও সামগ্রিক কল্যাণের বার্তা বহনকারী একটি আন্তর্জাতিক আন্দোলন হিসেবে যোগব্যায়ামের ক্রমবর্ধমান ভূমিকাকে আরও সুদৃঢ় করবে। সংস্কৃতি মন্ত্রক দেশের 100টি আইকনিক বা বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এই উদ্যোগের অংশ হিসাবে 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে নয়াদিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণার্ক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবলীপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ এবং অসমের শিলচর। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি ভারতীয় মিশন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 6:30 থেকে 7:50 পর্যন্ত রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌবাহিনীর 3টি জাহাজ দোনাগিরি, সংশোধক এবং অগ্রয়ের কমিশনিং বা নৌবহরে অন্তর্ভুক্তি অনুষ্ঠানে যোগ দেবেন। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এই জাহাজগুলি নির্মাণ করেছে। এগুলিতে 75%-এরও বেশি দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে, যা আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে প্রতিফলিত করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। অনুষ্ঠানটি সকাল 7:30 সদরের গ্যারিসন গ্রাউন্ডে শুরু হবে। যোগ দিবসের অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে পৌঁছবেন এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রাককালে গতকাল বিদেশের বিভিন্ন স্থানে যোগব্যায়াম উৎসাহীরা যোগব্যায়াম অনুশীলন করেন। কানাডার টরেন্টোতে অন্টারিও আইনসভা চত্বরে আয়োজিত এক যোগব্যায়াম সেশনে সরকারি প্রতিনিধি, কূটনীতিক, যোগব্যায়াম অনুশীলনকারীরা অংশ নেন। ব্রাজিলে 2026 সালের আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অংশ হিসাবে দেশটির ফজ দো ইগুয়াসু জলপ্রপাতের সামনে একটি বিশেষ যোগব্যায়াম সেশনের আয়োজন করা হয়, যার নেতৃত্ব দেন ব্রাজিলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ভাটিয়া। ডেনমার্কের আরহাস শহরে ডক ওয়ানে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের আয়োজন করা হয়। সেখানে রাষ্ট্রদূত মনীষ প্রভাত ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের উদ্দেশ্যে লেখা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বার্তা পড়ে শোনান। ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বহু মানুষ বিখ্যাত লিঙ্কন মেমোরিয়ালে সমবেত হন। স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। পরীক্ষা শুরু হবে দুপুর 2টায়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষা দেওয়া যাবে। পরীক্ষা গ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে সিসিটিভি, সিস্টেম জ্যামার, আধার ভিত্তিক বায়োমেট্রিক তথ্য যাচাই, প্রশ্নপত্র বহনের জন্য জিপিএস সম্বলিত গাড়ির মতো বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা।

করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল একটি মহড়ারও আয়োজন করা হয়। এনটিআরও জানিয়েছে, রাজ্য সরকারগুলির সঙ্গে সহযোগিতায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের জন্য পানীয় জল, ওআরএস, অ্যাম্বুলেন্স প্রভৃতির ব্যবস্থা করা হয়েছে। এদিকে নিট পরীক্ষা উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া ডিভিশন বিশেষ ইএমইউ ও মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া হাওড়া ডিভিশনের সমস্ত ইএমইউ লোকাল সপ্তাহে কাজের দিনের সময়সূচি অনুযায়ী চলবে। এদিকে নিট ইউজি পরীক্ষার্থীদের সহায়তায় রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নম্বর চালু হয়েছে। রাজ্য স্তরে কন্ট্রোল রুমের নম্বর হল 0332214 3526 এবং 86979-81070। এছাড়াও 1070 টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করা যাবে। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 17টি জেলায় হেল্পলাইন সোমবার সকাল 6টা পর্যন্ত চালু থাকবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, গতকাল ভারতীয় পতাকাবাহী 3টি জাহাজ 8,60,000 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। এই জাহাজগুলিতে 94 জন ভারতীয় নাবিক রয়েছেন। দেশ বৈভব, দেশ বিভোর এবং সানন্মার হেরল্ড নামের 3টি জাহাজ খুব শীঘ্রই ভারতীয় বন্দরে নোঙর করবে বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি উল্লেখ করেছেন। মন্ত্রী আরও বলেন, ভারতের স্বার্থ তুলে ধরতে ও ভারতীয় নাবিকদের নিরাপত্তা দিতে মন্ত্রক বদ্ধপরিকর। উল্লেখ্য, লেবাননের ওপর ইসরায়েলের আক্রমণ ও যুদ্ধবিরতির ব্যাপারে ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে গতকাল ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। মেঘালয়ের শিলংয়ে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ডের সদর দপ্তরে গতকাল সৈন্যদের সঙ্গে মতবিনিময়কালে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রযুক্তিগত তৎপরতা, কৌশলগত দূরদর্শিতা এবং প্রাতিষ্ঠানিক উদ্ভাবনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থার অনিশ্চয়তার মধ্যেও সুদৃঢ় প্রস্তুতি বজায় রাখার জন্য এই বিষয়গুলি অত্যন্ত জরুরি। প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, যুদ্ধের ক্রমপরিবর্তনশীল প্রকৃতিতে হাইব্রিড হুমকি, সাইবার চ্যালেঞ্জ, তথ্যযুদ্ধ, লজিস্টিক্স বা রসদ ব্যবস্থাপনা সক্ষম, সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা এবং ড্রোন এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উঠে আসছে। এমতো অবস্থায় প্রতিরক্ষা বাহিনীর জন্য কেবল প্রথাগত প্রস্তুতি যথেষ্ট নয়। তিনি বলেছেন, নিজস্ব শর্তে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভারতের জন্য আত্মনির্ভরতা অর্জন করা অপরিহার্য। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির করা অযৌক্তিক মন্তব্য ভারত দ্বর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার বা এখতিয়ার তাঁর নেই। জয়সওয়াল বলেন, মানবাধিকারের ক্ষেত্রে পাকিস্তানের নিজস্ব শোচনীয় রেকর্ড বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছে, সেক্ষেত্রে তাঁর এই মন্তব্যগুলি অত্যন্ত হাস্যকর ও অযৌক্তিক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল মেঘালয়ে প্রায় 60 কিলোমিটার দীর্ঘ জুয়াই নটিয়াং কডিয়াব ঘান্ডুলি সড়ক প্রকল্পের উদ্বোধন করেছেন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থ সাহায্যে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। বলিভিয়ায় ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক চাপের কারণে চলা আন্দোলনের প্রেক্ষিতে প্রেসিডেন্ট রদ্রিগো পাজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি অবরুদ্ধ সড়কগুলি খুলে দিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে স্টেট অফ এক্সেপশন কার্যকর করার কথা বলেছেন। পশ্চিম এশিয়ায় পশ্চিম অস্ট্রেলিয়ায় একটি বন্য সামুদ্রিক পাখির শরীরে অত্যন্ত সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা HSN1 ভাইরাস শনাক্ত হওয়ার পর নিউজিল্যান্ড জানিয়েছে যে তারা এই ভাইরাসের সম্ভাব্য অনুপ্রবেশ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। সম্প্রতি পশ্চিম অস্ট্রেলিয়ায় একটি পরিযায়ী সামুদ্রিক পাখির শরীরে H5N1 স্ট্রেনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তবে গৃহপালিত হাঁস মুরগির মধ্যে এর কোনো সংক্রমণ বা উল্লেখযোগ্য হারে পাখির মৃত্যুর ঘটনা ঘটেনি। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

গ্রুপ ইর ম্যাচে টরেন্টো স্টেডিয়ামে গতরাতে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। প্রথম 30 মিনিটে আইভরি কোস্টের ফ্র্যাঙ্ক কাসি গোল করেন। জার্মানির হয়ে 2 গোল করে দলকে ম্যাচ জেতান ডেনিস উন্দাভ। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। নেদারল্যান্ডসের হয়ে ব্রায়ান ব্রব্বি 5:17 মিনিটে এবং কোডি গ্যাকপো 47:54 মিনিটে জোড়া গোল করেন। সুইডেনের হয়ে অ্যান্থনি ইলাঙ্গা 59 মিনিটে ব্যবধান কমানোর পর নেদারল্যান্ডসের হয়ে 89 মিনিটে ক্রেসেন্সিও সামারভিল আরও একটি গোল করেন। এছাড়া গ্রুপ এফ এর ম্যাচে আজ তিউনিশিয়া জাপানের বিরুদ্ধে খেলবে। গুয়াদালুপে স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 9:30। এই মুহূর্তে খেলা চলছে ইকুয়েডর এবং কুরাসাওয়ের বিরুদ্ধে, খেলা গোলশূন্য রয়েছে। শেষ করার আগে খবরের

0: বিশেষ কিছু অংশ আরও একবার। আন্তর্জাতিক যোগ দিবস আজ ভোর থেকেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে। কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে আজ ফের চলতি বছরের ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 গ্রহণ করা হবে। খবর শেষ হলো, এর পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 594 কিলোহার্টজে অর্থাৎ 505 মিটারে। এখন শুনবেন শাশ্বত ভারত। আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।

জীব জগতে মানুষ বাড়তির ভাগ, প্রকৃতির বেড়ার মধ্যে তাকে কুলল না। অথর্ববেদের ভাষায় বলা যেতে পারে, প্রত্যেক জীবকোষ তার অতিরিক্তের মধ্যে বাস করে, সেই অতিরিক্ত তাতেই উৎপন্ন হচ্ছে স্বাস্থ্য, আনন্দ, শক্তি, সেই অতিরিক্ত তাকেই অধিকার করে আছে সৌন্দর্য, সেই অতিরিক্ত তাতেই প্রসারিত ভূত ভবিষ্যৎ। জীবকোষ এই সমগ্র দেহগত বিভূতি উপলব্ধি করে না, কিন্তু মানুষ প্রকৃতি নির্দিষ্ট আপন ব্যক্তিগত স্বাতন্ত্র্যকে পেরিয়ে যায়। পেরিয়ে গিয়ে যে আত্মিক সম্পদকে উপলব্ধি করে, অথর্ববেদ তাকেই বলেছেন ঋতং সত্যম। এ সমস্তই বিশ্ব মানব মনের ভূমিকায়। যারা একে স্বীকার করে তারাই মনুষ্যত্বের পদবীতে এগোতে থাকে। অথর্ববেদ যে সমস্ত গুণের কথা বলেছেন তার সমস্তই মানব গুণ। তার যোগে আমরা যদি আমাদের জীবন ধর্মসীমার অতিরিক্ত সত্তাকে অনুভব করি, তবে বলতে হবে সে সত্তা কখনোই অমানব নয়, তা মানব ব্রহ্ম। আমাদের ঋতে সত্যে তপস্যায় ধর্মে কর্মে সেই বৃহৎ মানবকে আমরা আত্মবিষয়ীকৃত করি। এই কথাটাকেই উপনিষদ আর একরকম করে বলেছেন, এষাস্য পরমাগতি রেষাস্য পরমা সম্পদ এষুয়স্য পরমলোক এষুয়স্য পরম আনন্দ। বলছেন উনি এর পরম গতি, উনি এর পরম সম্পদ, উনি এর পরম আশ্রয়, উনি এর পরম আনন্দ, অর্থাৎ এর পরিপূর্ণতা তাঁর মধ্যে। উৎকর্ষের পথে এ চলেছে সেই বৃহতের দিকে, এর ঐশ্বর্য সেখানেই, এর প্রতিষ্ঠা তাঁর মধ্যেই, এর শাশ্বত আনন্দের ধন যা কিছু সে তাঁতেই। এই তিনি বস্তু অবচ্ছিন্ন একটা তত্ত্বমাত্র নন। যাকে বলি আমার আমি, সে যেমন অন্তরতম ভাবে আমার একান্ত বোধ বিষয়, তিনিও তেমনি। যখন তাঁর প্রতি ভক্তি জেগে ওঠে, যখন তাঁতে আনন্দ পাই, তখন আমার এই আমি বোধই বৃহৎ হয়, গভীর হয়। তখন অনুভব করি এক বৃহৎ আনন্দের অন্তর্গত আমার আনন্দ। একখণ্ড লোহার রহস্য ভেদ করে বৈজ্ঞানিক বলেছেন, সেই টুকরোটি আর কিছুই নয়, কতগুলি বিশেষ ছন্দের বিদ্যুৎ মণ্ডলীর চিরচঞ্চলতা। সেই মণ্ডলীর তড়িৎ কণাগুলি নিজেদের আয়তনের অনুপাতে পরস্পরের থেকে বহু দূরে দূরে অবস্থিত। বিজ্ঞানের দৃষ্টিতে যা ধরা পড়েছে, সহজ দৃষ্টিতে যদি সেই রকম দেখা যেত, তাহলে মানব মণ্ডলীতে প্রত্যেক ব্যক্তিকে যেমন পৃথক দেখি, তেমনি তাদেরও দেখতুম। এই অণুগুলি যত পৃথকই হোক, এদের মধ্যে একটা শক্তি কাজ করছে। আমরা যখন লোহা দেখছি, তখন বিদ্যুৎ কণা দেখছি নে, দেখছি সংঘরূপকে। বস্তুত এই যে লোহার প্রতীয়মান রূপ, এ একটা প্রতীক। বস্তুটা পরমার্থ তো যা, এ তা নয়। অন্যবিধ দৃষ্টি যদি থাকে, তবে এর প্রকাশ হবে অন্যবিধ। আমরা যাকে দেখছি লোহা, সেও প্রকাশ করছে সেই সংঘকে, যাকে চোখে দেখা যায় না, দেখা যায় স্থূল প্রতীকে। তেমনি ব্যক্তিগত মানুষগুলির মধ্যে দেশকালের ব্যবধান যথেষ্ট।

0: কিন্তু সমস্ত মানুষকে নিয়ে আছে একটি বৃহৎ এবং গভীর ঐক্য। সেই ইন্দ্রিয় বোধাতীত ঐক্য সাংখ্যিক সমষ্টিকে নিয়ে নয়, সমষ্টিকে অতিক্রম করে।
1: শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা অক্ষুণ্ণ রয়েছে। পাশাপাশি সেদেশের শাসক বিরোধী বিভিন্ন গোষ্ঠী নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। ডেইলি স্টার এই খবর জানিয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর যে হামলা শুরু করেছিলেন তাতে মনে করা হয়েছিল সে দেশে নতুন গণ অভ্যুত্থানের সূত্রপাত ঘটবে। কিন্তু টানা কয়েক মাস যুদ্ধের পরও বর্তমান শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়নি। গত জানুয়ারি মাসে ব্যাপক বিক্ষোভের পর ট্রাম্প ইরানের ধর্মীয় নেতৃত্বের জন্য এই যুদ্ধকে একটি বড় চ্যালেঞ্জ বলে ঘোষণা করেছিলেন। সেই যুদ্ধ ইসলামী প্রজাতন্ত্রের কাছে কোনো চ্যালেঞ্জ সেভাবে ছুড়ে দিতে পারেনি, উল্টে ভিন্ন মতাবলম্বীরা কঠোর দমন পীড়নের শিকার হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির পর ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ডেইলি অবজারভার এই খবর জানিয়েছে। গত শুক্রবার বিকেলে ইসরায়েল এবং লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠী উভয়ই যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে। ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা প্রশমনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যৌথ উদ্যোগের ফলেই এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে ওই দৈনিকটি জানিয়েছে। বাংলাদেশ সরকার পুলিশের ইউনিফর্মে ফের ঘন নীল এবং খাকি রং ফিরিয়ে এনেছে। মেট্রো শহরগুলির জন্য এই ইউনিফর্মের রং হচ্ছে হালকা জলপাই। প্রথম আলো এই খবর দিয়ে লিখেছে, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের জামার রং হবে ঘন নীল, প্যান্ট হবে খাকি রঙের। মেট্রো শহরগুলির জন্য পুলিশের জামার রং খাকি। 2024 সালের জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় ছাত্র যুব বিক্ষোভে পুলিশের ব্যাপক গুলি চালানোর পর থেকেই পুলিশের ইউনিফর্ম বদলের দাবি ওঠে। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন এবং আনসার বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্ভাব্য সংঘর্ষের ব্যাপারে পুলিশ সতর্ক হয়েছে বলে নিউ এজের প্রতিবেদনে জানানো হয়েছে। আগামী 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠার দিন ওই দলের নেতাকর্মীরা তাদের দলের কাজকর্ম নিষিদ্ধ ঘোষণা করার বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ন্যাশনাল সিটিজেন পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন ছাত্র সংগঠন বৈষম্যের বিরুদ্ধে ওই দিন দেশ জুড়ে প্রতিবাদ সামিল হতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হবে। ভারতের আদালত টেলিগ্রাম অ্যাপ সাময়িক বন্ধের ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টে জানানো হয়েছে। দিল্লি হাইকোর্ট গত শুক্রবার ভারত সরকারের এই সিদ্ধান্তকে বহাল রেখেছে। মেডিকেলে স্নাতক স্তরে ভর্তির জন্য নিট ইউজি পুনরায় পরীক্ষা নেওয়ার আগে কোনোভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় সেজন্য টেলিগ্রাম প্ল্যাটফর্ম সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশে আরও 4টি শিশুর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ডেইলি সানের প্রতিবেদনে প্রকাশ। গত শুক্রবার সকাল 8টা পর্যন্ত শেষ 24 ঘণ্টায় এই 4টি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে সেদেশে হামে আক্রান্ত শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 670-এ। শেষ হল বাংলাদেশ প্রেস রিভিউ। প্রতিবেদনটি ঢাকা থেকে পাঠিয়েছেন নাভলাসাং পরমার। পরবর্তী অনুষ্ঠান

0: শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শুনলেন শিল্পী মানুষ ভুলের কণ্ঠে। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বোভাইন ম্যাস্টাইটিস। এ প্রসঙ্গে বলছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট কলকাতা কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ডক্টর সমীরণ বন্দ্যোপাধ্যায়।
2: বোভাইন ম্যাস্টাইটিস, বা যদি বাংলা ভাষায় বলি তাহলে গরুর যে সমস্ত যেগুলো দুধ উৎপাদনকারী যে সমস্ত গ্রন্থিগুলো আছে, যাকে আমরা আরও কথ্য বাংলায় বলে থাকি পালান, সেই পালানটি আপনারা যারা কৃষক বন্ধুরা আছেন তারা নিশ্চয়, যারা মাঝে মাঝে এই মানে গবাদি পশু যাদের বাড়িতে রয়েছে তারা নিশ্চয় খেয়াল করে থাকবেন, এই পালান গ্রন্থিটি অনেক সময় ফুলে ওঠে। এইটা সাধারণত দুটো কারণে হয়ে থাকে। একটি কারণ বলা হয় থাকে এই বোভাইন ম্যাস্টাইটিস, অথবা কখনো কখনো ইডিমা হয়ে থাকে। ইডিমা মানে যেটাকে বলা হয় জল জমা। আপনারা অনেকেই দেখেছেন অনেক মানুষের ক্ষেত্রেও, যেমন পেটের মধ্যে জল জমে যাকে অ্যাসাইটিস বলে, এই রকম অনেক সময় জল জমে থাকে। সেটা অনেক সময় কোনো ধাক্কা লাগা বা কোনো আঘাতজনিত কারণে যদি হয় এইটা হয়ে থাকে। আর যেটা ম্যাস্টাইটিস মূলত, সেটা কিন্তু ইনফ্ল্যামেশন অফ দ্য মেমোরি গ্ল্যান্ড, মানে ওই যে দুগ্ধ উৎপাদনকারীর গ্রন্থি বা এই পালানটার প্রদাহ। এবং যদি খেয়াল করবেন তাহলে দেখতে পারবেন যে ওই জায়গার যে স্তন গ্রন্থি বা পালানটা অত্যন্ত ফুলে ওঠে, ওটার যদি হাত দেন তাহলে দপদপ করে যেন রক্ত সঞ্চালন বৃদ্ধি পেয়েছে এরকম মনে হয়, লাল রঙের হয়ে যায়, এবং তার সাথে সাথে জ্বর আসতে পারে এবং অত্যন্ত ব্যথা হয়, যার জন্য গরুটার পক্ষে চলাফেরা বেশ কষ্টকর হয়ে পড়ে। শান্ত পার অ্যাকিউট বা অ্যাকিউট ম্যাস্টাইটিস যেটা হয়, সেক্ষেত্রে এই সমস্ত লক্ষণগুলো আপনারা একসাথে দেখতে পাবেন। এবং এই ব্যথার কারণে গরুরা চলতে ফিরতে পারে না এবং খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে যাবে দেখতে পাবেন। এবং গরুর ওখান থেকে কিন্তু সবসময় মিল্ক যদি আপনি বের করবেন তাহলে দেখতে পাবেন মিল্কের সাথে মানে দুধের সাথে হয়তো দুধের রঙটা একটু পরিবর্তিত হয়েছে, অনেক সময় গোলাপি রং হয়ে যায়, অনেক সময় আপনি ওটার ভেতরে রক্ত জমাট বাঁধা বা রক্তের ছিটে ফোঁটা যাকে বলে এটা দেখতে পাওয়া যায়। অনেক সময় রক্ত না দেখতে পেলেও ওর ওপরে অনেকটা সর ছেঁড়া বা ফ্লেক্স যাকে আমরা ইংরেজিতে বলি এই ধরনের, বা কাগজের টুকরোর মতো ভাসতে থাকে যেন দুধটা কেটে কেটে যাচ্ছে। তার কারণ হচ্ছে দুধের যে পিএইচ, অর্থাৎ দুধের যে স্বাভাবিক অম্লতা বা কার ভাবটা সেটা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে কি হয়ে থাকে যে দুগ্ধ উৎপাদনকারী যে গ্রন্থি তার ভেতরে একটা ছিদ্র থাকে যেখান দিয়ে আমরা দুধ নিষ্কাশন করে থাকি, ওই যে ছিদ্রটি রয়েছে ওই ছিদ্রটি বড় বিপজ্জনক। এই ছিদ্রর মাধ্যমেই সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণ করে থাকে। এটা ব্যাকটেরিয়া শুধুমাত্র না, অনেক সময় অন্য পরজীবী দ্বারাও সংক্রমণ হয়ে থাকে, তবে মূলত এটি একটি ব্যাকটেরিয়া জাতীয় রোগ। দুটো ক্ষেত্র হতে পারে। অনেক সময় দেখতে পাওয়া যায় রক্ত থেকে, রক্ত এবং স্তনগ্রন্থির মধ্যে একটি ব্যারিয়ার রয়েছে, এই ব্যারিয়ার অনেক সময় ভেঙে যায়, অনেক সময় সেপ্টিসেমিয়া বা রক্ত থেকে জীবাণু চলে আসতে পারে স্তনগ্রন্থিতে। বেশিরভাগ ক্ষেত্রে এই ছিদ্র, যে ছিদ্র দিয়ে দুধ নিষ্কাশন হয় সেই ছিদ্রের মাধ্যমে ব্যাকটেরিয়া ভেতরে ঢুকে যায়। এইটি বেশি দিন থাকলে অনেক সময় কি হয়, এই ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ওই গ্রন্থিটির কার্যকারিতা নষ্ট হয়ে যায়। দেখতে পাবেন যারা ম্যাস্টাইটিস অনেকদিন ট্রিটমেন্ট করেননি এবং ফেলে রেখেছেন, তাহলে তাদের ক্ষেত্রে কি হয়, সেই ম্যাস্টাইটিস গ্ল্যান্ডটি শক্ত হয়ে যায় এবং আস্তে আস্তে গ্ল্যান্ডটি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার ফলে সেখান থেকে আর দুধ পাওয়া যায় না। এই সমস্ত টেস্ট করবার জন্য ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস টেস্ট বলে একটি টেস্ট হয়। এই টেস্টটা অত্যন্ত সহজ টেস্ট এবং এই টেস্টটি অনেক সময় অনেক ফার্মার নিজেরাও প্রশিক্ষণ নিয়ে করেন। আপনাদের সুযোগ থাকলে আপনারা কাছাকাছি যে সমস্ত ভেটেরিনারি মানে পশু চিকিৎসক আছেন তাদের সাথে যোগাযোগ করে এই টেস্টটি সম্পর্কে প্রশিক্ষণ নিতে পারেন। যদি আপনার ফার্মে বারবার এই ম্যাস্টাইটিস হয় তাহলে পশু চিকিৎসকের সাথে আপনারা সবসময় সম্পর্ক রেখে চলবেন। এক্ষেত্রে কিন্তু নিজেরা চিকিৎসা করতে যাবেন না, সাধারণত পশু চিকিৎসকের সাথে সম্পর্ক রেখে চিকিৎসা করবেন।
1: শুনলেন বোভাইন ম্যাস্টাইটিস। এই প্রসঙ্গে বললেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট কলকাতা কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ডক্টর সমীরণ বন্দ্যোপাধ্যায়।

দীপা সরকার, 8:30 কবি কণ্ঠে। কবি অদিতি বসু রায়ের সঙ্গে আলাপচারিতায় হৈমন্তী রায়। আজ শুনবেন প্রথম পর্ব। সকাল 9:00 ষোলো আনা বাঙালি, ধ্রুপদ শিল্পী অপরাজিতা চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎকার শুনবেন আজ। সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস। আজ প্রথম পর্ব। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় বৃষ্টিদেব। 10:30 ভক্তিগীতি পরিবেশনে শিল্পী সুরজিৎ ভট্টাচার্য। 10:45 লোকগানের আসর। বেলা 11:00 অনুষ্ঠান অতিথি, বটকৃষ্ণদের সঙ্গে আলাপচারিতায় ডক্টর মানুষ প্রতিম দাস। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। বেলা 11:00 রম্যগীতি, বেলা 12:00 অল্প অল্প গল্পকথা। যুববাণী থেকে এই অনুষ্ঠান, উপস্থাপনায় মৌলি সরকার। 12:30 যাত্রাপালা সাক্ষী, রচনা মানিক চক্রবর্তী, উপস্থাপনা মুক্তধার সিঙ্গুর। 1:40 বাংলা ব্যান্ডের গান, আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি দুপুর 2:30। দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় 3:30। বিকেল 3:35 অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর, রসময়ী। ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা নিয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস। অনুষ্ঠানটি উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক ও চিত্রা মুখোপাধ্যায়। 4:35 ষোলো আনা বাঙালি, ধ্রুপদ শিল্পী অপরাজিতা চক্রবর্তীর সাক্ষাৎকার শুনবেন আজ। সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস। আজ শুনবেন প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সাগনিকা চৌধুরী। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সরকার। ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা এই দিনে অতিথি তুষার শীলের সঙ্গে আলাপচারিতায় সঞ্জয় হাজরা। 6:20 ক্ষেত খামারের কথা। আজ শুনবেন যোগ দিবসের তাৎপর্য, এ বিষয়ে তুষারকান্তি শীলের সঙ্গে আলাপচারিতায় রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য, যোগ দিবসে এবারের ভাবনা ও তাৎপর্য, এ বিষয়ে বলেছেন রাখি চট্টোপাধ্যায়। 7:00 বাংলা নাটক সামান্য ভুল, রচনা মেঘনা মিত্র, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। 7:45 নান্দনিক, বিশিষ্ট অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় পঙ্কজ চক্রবর্তী, প্রযোজনা দুর্বাদে। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 9:00 কথায় গানে, উপস্থাপনায় পল্লবী সিনহা। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয়, জাগরী, রচনা সুশীল কুমার হালদার, প্রযোজনা অনন্যা মজুমদার। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাগেশ্রী রাগে বেহালা পরিবেশনে শিল্পী তরুণ কুমার চক্রবর্তী, তাকে তবলায় সহযোগিতা করবেন মলয় বসু। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00। এতক্ষণ শুনলেন আজ 21/6/2026 রবিবার মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সুফি গানের আসর, প্রথম গানটি সমবেত কণ্ঠে।

0: শুনছিলেন সুফি গানের আসর, গানটি শুনলেন সমবেত কণ্ঠে। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।
1: নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বছর কলকাতায় যে দ্বাদশতম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস সম্পাদন হচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে এই আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস এখানে কলকাতায় পালিত হচ্ছে, সেটা খুবই একটা গর্ব বিষয়। এবছর যোগের আমাদের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এই যে এজিং প্রিম্যাচুরগুলোকে কন্ট্রোল করার জন্য যোগের যে উপযোগিতা, সেটাই এবছরের মেন থিম। সিম্পল যোগাসন রোগ যদি আমরা করতে পারি, তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের রোগের একটা প্রধান কারণ হচ্ছে সাইকোসোমাটিক, যেটা বলা হয় মানে মানসিক শারীরিক রোগ। তো এই সাইকোসোমাটিক রোগটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি যোগাসন থেকে। যোগের তো বিভিন্ন পর্যায়ে রয়েছে, সমস্ত পর্যায়গুলো সম্ভব নয়, কিন্তু যেটা আসন এবং প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে যদি আমরা রোজ অ্যাটলিস্ট 10-15 মিনিট আমরা যদি সকালে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, আমাদের মানসিক শক্তি বাড়বে এবং আমাদের মনের একাগ্রতা বাড়বে, এবং যে আমাদের একটা কর্মের সঙ্গে আমাদের যে চিন্তার একটা সামঞ্জস্য, সেটা আমরা তৈরি করতে পারবো, যেটা হচ্ছে যোগের মুখ্য উদ্দেশ্য, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট অফ দ্য বডি। তো এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের শরীরের বিভিন্ন যে রোগগুলো হয় এবং যে রোগগুলো আমরা এই ছোট্ট ছোট্ট যোগাসনের মাধ্যমে এবং ধ্যান এবং প্রাণের মাধ্যমে করতে পারি, যেমন ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, ব্রঙ্কাইটিস এবং শ্বাস যাদের সমস্যা রয়েছে, তারা যদি এই অনুলোম বিলোম এই ছোট্ট ছোট প্রাণায়ামগুলো করে এবং তার সঙ্গে ভ্রামরী, এই প্রাণায়ামগুলো আমরা করি, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। সূর্য নমস্কার, সূর্য নমস্কার যদি আমরা করি, সূর্য নমস্কার হচ্ছে আমাদের সমস্ত শরীরের ব্যায়াম এবং এটাকে বলে অষ্টাঙ্গ নমস্কার। সকালে 3-4 বার এটা করি, সেটা কিন্তু সমস্ত শরীরে একটা ব্যায়াম তৈরি হয়, টোটাল এক্সারসাইজ বডি, এবং তার সঙ্গে আমরা প্রাণায়াম আর মেডিটেশন করলে মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক শক্তিটা আমরা বৃদ্ধি করতে পারি।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান।

সাক্ষ্য দীপা সরকার। আজ কোথায় নিয়ে যাব আপনাদের? বাংলাদেশের নোয়াখালী জেলার একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত নিঝুম দ্বীপ, যা হাতিয়া উপজেলার অন্তর্গত। হাতিয়া হয়ে এখানেই যাতায়াত করতে হয়। নোয়াখালীর সাধারণ চিত্রের সঙ্গে এই দ্বীপের প্রকৃতি ও পরিবেশের বিস্তর পার্থক্য। দ্বীপে দাঁড়ালে মনে হয় যেন অন্য এক নিস্তব্ধ ও স্বপ্নময় জগতে এসে পৌঁছানো গেছে। বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এই দ্বীপ একেবারে সবুজ বনভূমি, বিস্তীর্ণ বালুচর এবং বৈচিত্র্যময় প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ। একদিকে ম্যানগ্রোভ বন, অন্যদিকে বালুরাশি, এই বৈপরীত্য দুটি এই দ্বীপকে অনন্য করে তুলেছে। এখানকার মানুষের জীবন যেমন বৈচিত্র্যময়, তেমনি সংগ্রামমুখর। একই সঙ্গে এটি পর্যটনের জন্য একটি সম্ভাবনাময় দ্বীপ।

নিঝুম দ্বীপ মূলত বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা কয়েকটি চরের সমন্বয়ে গঠিত। সময়ের সঙ্গে সঙ্গে এসব চর বিস্তৃত হয়ে বর্তমানে একটি বৃহৎ ভূখণ্ডে পরিণত হয়েছে। ভবিষ্যতে এই চরগুলির সম্প্রসারণ বাংলাদেশের মানচিত্রে একটি ইতিবাচক প্রভাবও ফেলতে পারে, এটাই ধারণা করা হয়। এবার শুরুটা শুরু করা যাক। 2001 সালের 8ই এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। বাল্লার চর, চর ওসমান, কামলার চর এবং মৌলভীর চর মিলিয়ে একেবারে পুরো একটি দ্বীপ নিঝুম দ্বীপ। প্রায় 14,050 একরের দ্বীপটি 1940 সালের দিকে জেগে ওঠে। তারপরে 1970-এর ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর দ্বীপটিতে কোনো প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়নি। দ্বীপের তখনকার পরিবেশ ছিল শুনশাম নিঝুম, সেই থেকেই হয়তো দ্বীপটির নাম হয় নিঝুম দ্বীপ। এর আবার অনেকগুলি মত আছে। কেউ বলেন 40-এর দশকের শেষ কিংবা এই ধরুন 50-এর দশকের শুরুতে জেলেরা প্রথম এই অঞ্চলের সন্ধান পায়। হাতিয়া, চর ফ্যাশন, রামগতি ও শাহবাজপুরের জেলেরা মাছ ধরতে গিয়ে এই দ্বীপটি নাকি আবিষ্কার করে ফেলেন। প্রথম দিকে এখানে কোনো স্থায়ী বসতি ছিল না। 1957 সালের দিকে মহিষপালক বা যাদের বাথানিয়া বলে তারাই নাকি এখানে প্রথম এসে বসবাস শুরু করে। তখন দ্বীপটি ইছামতি, বাউলার চর ও চর ওসমান নামেও কিন্তু পরিচিত ছিল। আবার বাথানিয়াদের সর্দার ওসমান বাতাইন্নার সহায়তায় পরিচালিত জরিপের পর তার নাম অনুসারে দ্বীপটির নাম রাখা হয় চর ওসমান। পরে 1979 সালে প্রশাসনিকভাবে এর নামকরণ করা হয় নিঝুম।

এই দ্বীপের মাটি কেমন? এই দ্বীপের মাটি যাকে বলে একেবারে চকচকে, পুরো বালির মতো। ওই যে বলছিলাম, এই দ্বীপের অনেকগুলো নামকরণ রয়েছে, তাই চিকচিকে বালুকাময় দ্বীপকে জেলেরা নিজে থেকে আবার নামকরণ করেন বালুচর। এই দ্বীপটিতে মাঝে মাঝে বালুর ঢিপি বা টিলার মতো যে স্থান ছিল, সেখানে স্থানীয় লোকজন সেই অনুযায়ী এই দ্বীপকে বাইলার টেলস বা বাল্লার চল বলেও ডাকত। বর্তমানে নিঝুম দ্বীপ নাম হলেও স্থানীয় লোকেরা কিন্তু এখনও এই দ্বীপকে বাইল্লা ডেল বা বাল্নার চর বা বাল্লার চর বলেই সম্বোধন করে। সে যাই হোক, অনেক তো হলো এর ইতিহাস, এবার বর্তমানের কথা বলি। নিঝুম দ্বীপে হরিণ এবং মহিষ অনেকটাই রয়েছে। এই দ্বীপে রয়েছে প্রায় 35,000 প্রজাতির পাখি। বর্ষা মৌসুমে ইলিশের জন্য নিঝুম দ্বীপ কিন্তু

বিখ্যাত। একদিকে মেঘনা নদী আর তিন দিকে বঙ্গোপসাগর ঘিরে রেখেছে দ্বীপটিকে। এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল মাইলের পর মাইল জুড়ে কেওড়া বন, সেই বনের পাতার আড়ালে লুকিয়ে থাকা চিত্রা হরিণ। এই দ্বীপে রয়েছে আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান। বাংলাদেশের বন বিভাগ 70-এর দশকে বন বিভাগের কার্যক্রম শুরু করে। প্রথমে পরীক্ষামূলকভাবে মাত্র 4 জোড়া হরিণ ছাড়ে। নিঝুম দ্বীপ এখন হরিণের অভয়ারণ্য। 1996 খ্রিস্টাব্দের হরিণ শুমারি অনুযায়ী হরিণের সংখ্যা ভাবতে পারেন কত? 22,000। আসলে বাঘের মতো মাংসাশী প্রাণী না থাকার জন্যই দ্রুত গতিতে এদের বংশবৃদ্ধি হচ্ছে। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যে আপনারা দেখতে পাবেন নখরবিহীন উদ্বিড়াল বা মেছো বাঘ, আবার বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে রয়েছে নিশি বক, দেশি কানি বক, গোবক, পানকৌড়ি, ধূসর বক, কাদা খোঁচা, বালিহাঁস, কালো হাঁস, টিলা লাল পা, টিলা সবুজ পা, আরও কত কি। এই উদ্যান আবার দেশি গাংচষার অন্যতম বিচরণ স্থল। সরীসৃপের মধ্যে ওই আপনি দেশি গুইসাপ বা সামুদ্রিক কচ্ছপ দেখতে পাবেন। সামুদ্রিক কচ্ছপের গুরুত্বপূর্ণ প্রজনন স্থল এই নিঝুম দ্বীপ।

তারপর 1972 সাল থেকে বনবিভাগ উপকূলীয় বনাঞ্চল গড়ে তোলার কাজ শুরু করে। দীর্ঘমেয়াদী প্রকল্পের আওতায় প্রায় 2,43,00,000 গাছের চারা রোপণ করা হয়। কি নেই তাতে? কেওড়া, গেওয়া, বাইন, কাঁকড়া সহ নানা ধরনের গাছপালায় সমৃদ্ধ এই বনাঞ্চলে রয়েছে বহু প্রজাতির বৃক্ষ ও লতা গুল্ম। অতিথি পাখির আনাগোনা এবং সমুদ্র তীরের মনোরম পরিবেশ দ্বীপটিকে একেবারে আকর্ষণীয় করে তুলেছে। তবে বাংলাদেশে অন্যান্য পর্যটন কেন্দ্রের তুলনায় নিঝুম দ্বীপ এখনও অনেকটাই পিছিয়ে। তার কারণ হিসেবে আমরা ধরে নিতেই পারি দূরত্ব বা যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা বা অবকাঠামোগত সমস্যাও কিছু রয়েছে। তাই এখানে পর্যটনের বিকাশ ধীর কিন্তু সম্ভাবনাময়। তাই এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে হলে সময় ও ধৈর্য নিয়ে যেতে হয়। এই দ্বীপের সূর্যাস্ত এতটাই মোহনীয় যে কিছুক্ষণের জন্য আপনার মনে হবে আশেপাশের জগৎ যেন স্তব্ধ হয়ে গেছে। প্রকৃতির এমন সান্নিধ্যে খেই হারিয়ে ফেলাটাও কিন্তু এক ধরনের অনুভূতি। এছাড়াও আছে নামার বাজার, সি বিচ, ম্যানগ্রোভ বনের ভেতর ঘুরতে যাওয়া দিনের বেলায়, তারপর রাতে আশেপাশের পুরো এলাকা ঘুরে দেখা পায়ে হেঁটে। রাতের বেলায় আকাশে তারার যে মেলা বসে, এরকম অসম্ভব সৌন্দর্য দেশের খুব কম জায়গায় রয়েছে। শ্বাসমূলের বন প্রত্যন্ত মেঘনার বুক চিরে যাত্রা, বনের ভেতর মোহনীয় সৌন্দর্য, তারপরে আচমকা ছুটে যাওয়া হরিণ, এক অনন্য প্রকৃতিকে অবলোকন, এসব মিলেই নিঝুম দ্বীপ, মানে এক রহস্যময় অনন্য সৌন্দর্যের আধার। প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য এটি নিঃসন্দেহে দর্শনীয় স্থান। তাহলে আজকে শোনালাম বাংলাদেশের নিঝুম দ্বীপের কথা, বাংলাদেশের দর্শনীয় স্থানে। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, আন্তর্জাতিক যোগ দিবস আজ ভোর থেকেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে। কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম।

0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মধ্যপ্রদেশের জবলপুরে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। কড়া নিরাপত্তা ও নজরদারির মাধ্যমে আজ ফের চলতি বছরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 গ্রহণ করা হবে। কেন্দ্রীয় জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, 8,60,000 মেট্রিক টন তেল নিয়ে 3টি ভারতের পতাকাবাহী ট্যাঙ্কার গতকাল নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকতম যুদ্ধ প্রকরণে অভ্যস্ত হতে হবে। গতকাল তিনি শিলংয়ে ইস্টার্ন এয়ার কমান্ডের সৈন্যদের সঙ্গে মতবিনিময় করেন। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর ও কুরাসাওয়ের মধ্যে ম্যাচ চলছে। গতরাতে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে এবং নেদারল্যান্ড সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কলকাতার রেড রোডে আজ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত আবশ্যক। এদিন প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম তুলে ধরে শ্রীরামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন।
1: যোগ দিবস কে অবসর পর আজ বঙ্গাল মে হোনা বহুত বিশেষ হঙ্গাল কি পবিত্র ভূমি যাহা ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তো নে অবতার লিয়া, যাহা সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো যোগ সে পরিচয় করায়া, যাহা মহর্ষি অরবিন্দ জেসে মহান যোগী নে জন্ম লিয়া, লাহিড়ী মহাশয় জেসে মহান যোগীয় নে যাহা যোগ পরম্পরা কো নই উঁচাইয়ো তক পৌঁছায়া, আজ উসি ধরতি পর সামূহিক যোগ কা অনুভব এক অলগ আধ্যাত্মিক অনুভূতি দে রহা হ্যায়।
0: রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাঁদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন, যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারে থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না।
1: যোগ জব স্বভাব মে আতা হ্যায় তো ও মানবীয় একতা কা আধার বন জাতা হ্যায়। যোগ কেবল শারীরিক শ্রম কা সাধন নহি হ্যায়, যোগ কিসি এক আয়ু বর্গ কে লিয়ে সীমিত ভি নহি হ্যায়, যোগ মানব কে জীবন কা চেতনা কে সাথ ঊর্জা কে সাথ এক প্রকাশ ভি হ্যায়।
0: শ্রী মোদী এদিন কলকাতাবাসীর বিশেষ প্রশংসা করে বলেন, নাগরিক কর্তব্য পালনে এখানে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যোগ দিবস পালন উপলক্ষে গোটা বাংলায় স্বচ্ছতার সঙ্গে স্বাগত কর্মসূচি পালন করা হয়েছে, যা অত্যন্ত প্রেরণাদায়ক। কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে ভারত ও বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন। সংস্কৃতি মন্ত্রক দেশের 100টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করেছে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হচ্ছে। এগুলি হল নতুন দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবলীপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও অসমের শিলচর। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি দূতাবাস ও কনস্যুলেটে যোগ দিবসের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। সকাল 7:30 এই অনুষ্ঠান শুরু হয়েছে। যোগ দিবসের অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে পৌঁছবেন এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। পরীক্ষা শুরু হবে দুপুর 2টায়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষা দেওয়া যাবে। পরীক্ষা গ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে সিসিটিভি, সিস্টেম জ্যামার, আধারভিত্তিক বায়োমেট্রিক তথ্য যাচাই, প্রশ্নপত্র বহনের জন্য জিপিএস সম্বলিত গাড়ির মতো বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বন্দর।

জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, গতকাল ভারতীয় পতাকাবাহী তিনটি জাহাজ 8,60,000 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। এই জাহাজগুলিতে 94 জন ভারতীয় নাবিক আছেন। দেশ বৈভব, দেশ বিভোর এবং সানমার হেরাল্ড নামের তিনটি জাহাজ খুব শীঘ্রই ভারতীয় বন্দরে নোঙর করবে বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি উল্লেখ করেছেন। মন্ত্রী আরও বলেন, ভারতের স্বার্থ তুলে ধরতে ও ভারতীয় নাবিকদের নিরাপত্তা দিতে মন্ত্রক বদ্ধপরিকর। উল্লেখ্য, লেবাননের ওপর ইসরায়েলের আক্রমণ ও যুদ্ধবিরতির ব্যাপারে ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে গতকাল ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য দুদেশের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে ফের পরস্পরের মুখোমুখি হতে চলেছে। উল্লেখ্য, ইরান গতকালই জানিয়েছিল লেবাননের ওপর ইসরায়েলের হামলা বন্ধ না হওয়ায় তারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অনুমোদন প্রত্যাহার করেছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের গতকালের ঘোষণাতে স্পষ্ট জানিয়েছেন, আগামী 60 দিনের মধ্যে ইরান যদি স্থায়ী চুক্তিতে স্বাক্ষর না করে তবে সমস্ত জলপথে মার্কিন অবরোধের ব্যবস্থা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শিক্ষায় নেতিবাচক প্রভাব এড়াতে নরওয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জেনারেটিভ এআই টুল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। পাশাপাশি উচ্চস্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রেও এর ব্যবহারে বিধিনিষেধ আনা হচ্ছে। প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোর এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, এআই ব্যবহারের ফলে ছোট ছোট শিশুদের পড়া লেখা ও গণিত শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ধাপগুলি এড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। তিনি জানান, আগস্টের শেষ ভাগে শুরু হতে চলা নতুন শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে। উল্লেখ্য, পরীক্ষার ফলাফলে সামগ্রিক অবনতি প্রেক্ষাপটে নরওয়ে সরকার 2024 সালে স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করে। মেঘালয়ের শিলংয়ে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ডের সদর দপ্তরে গতকাল সৈন্যদের সঙ্গে মতবিনিময়কালে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রযুক্তিগত তৎপরতা, কৌশলগত দূরদর্শিতা এবং প্রাতিষ্ঠানিক উদ্ভাবনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বর্তমান বিশ্বব্যবস্থার অনিশ্চয়তার মধ্যেও সুদৃঢ় প্রস্তুতি বজায় রাখার জন্য এই বিষয়গুলি অত্যন্ত জরুরি। প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, যুদ্ধের ক্রমপরিবর্তনশীল প্রকৃতিতে হাইব্রিড হুমকি, সাইবার চ্যালেঞ্জ, তথ্যযুদ্ধ, লজিস্টিক্স বা রসদ ব্যবস্থাপনা সক্ষমতা, সরবরাহ শৃঙ্খল নিরাপত্তা এবং ড্রোন এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উঠে আসছে। এমত অবস্থায় প্রতিরক্ষা বাহিনীর জন্য কেবল প্রথাগত প্রস্তুতি যথেষ্ট নয়। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর ও কুরাসাওয়ের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গতরাতে গ্রুপ ইর অন্য ম্যাচে টরন্টো স্টেডিয়ামে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দেয়। নেদারল্যান্ডসের হয়ে ব্রায়ান ব্রব্বি 5:17 এবং কোডি গ্যাপকো 47:54 জোড়া গোল করেন। সুইডেনের হয়ে অ্যান্থনি ইলাঙ্গা 59 ব্যবধান কমানোর পর নেদারল্যান্ডসের হয়ে 89 ক্রেসেন্সিও সামারভিল আরও একটি গোল করেন। গ্রুপ এফ এর ম্যাচে আজ তিউনিশিয়া জাপানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সকাল 9:30। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নাম পরিবর্তন করে ফুটবল ফেডারেশন অব ভারত করার প্রস্তাব করা হয়েছে। গতকাল ফেডারেশনের ভার্চুয়াল বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, ক্রীড়া মন্ত্রকে নাম বদলের অনুরোধ পাঠানো হয়েছে। অনুমতি পাওয়া গেলে সাধারণ সভায় নাম বদল চূড়ান্ত করা হবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত 3 ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে 9 উইকেটের বড় জয় তুলে নিয়েছে ভারত। সেই সঙ্গে এই সিরিজের 3টি ম্যাচের সবকটিতেই তারা জিতল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আন্তর্জাতিক যোগ দিবস আজ ভোর থেকেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে। কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে আজ ফের চলতি বছরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 গ্রহণ করা হবে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর ও কুরাসাওয়ের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে। এখন শুনবেন।

শত আধার ঠেলে পূবের আকাশে নতুন আলোর রেখা ধীরে ধীরে ভাসে, রাতের বিষাদ মুছে জাগে এক আশা, প্রকৃতি ফিরে পায় জীবনের ভাষা, সূর্য আনে আজ নতুন বারতা, আলোয় ভরে ওঠে নিখিলের খাতা। আর আজ এই আলো আমাদের অনেকক্ষণের সঙ্গী, কারণটা বলুন তো? কারণ আজই তো সেই দিন, 21শে জুন, উত্তর গোলার্ধে অবস্থিত দেশগুলোতে সবচেয়ে বড় দিন। সেই বড় দিনের সকালের আড্ডাটাও তাহলে জমজমাট হোক ভালো ভালো খবরে ও গানে। আর আপনারা তো জানেনই, সকাল আটটায় শুনব দৃষ্টিকোণ, 8টা বেজে 20 মিনিটে বিজ্ঞানের কথিকা জানা অজানা। সঙ্গে আছি মৈত্রীবন্ধু সাক্ষ্যদীপা সরকার। তাহলে ওই উজ্জ্বল দিনের দিকে আমরা ছুটে যাই সুবীর সেনের কণ্ঠে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের দিনটি শুরু করব একটি চিঠি পড়ে। চিঠিটি লিখেছেন রিচার্ড এম নিক্সন সোনোরা ডটকে। তাতে লেখা, দুই সুন্দরী কন্যার বাবা হিসেবে যারা কখনোই বাবা দিবস ভোলেনি, আমেরিকার জীবনে এই মহান ঐতিহ্য

বছর শুরু করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই নিক্সনই 1972 সালে আজকের দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেন। আজ আষাঢ়স্য সেই দিবস যে দিনটি আমরা সম্মান জানাই পৃথিবীর সব বাবাদের। ইংরেজিতে বলি আজ ফাদার্স ডে। যদিও এই দিনটি উদযাপনের পেছনে রয়েছে এক নারী, যার নাম একটু আগেই বললাম, সোনোরা স্মার্ট ডট। 1909 সালে সোনোরা হঠাৎ চার্চে বসে আছেন আর ভাবছেন, আমার জীবনে যেমন আমার বাবার অনেক অবদান, তেমন অনেকেরই তো জীবনে বাবাই তাদের সুপার হিরো। তাই যদি আমরা মাতৃদিবস ধুমধাম করে পালন করি, তবে পিতৃদিবস নয় কেন? যেমন ভাবা তেমন কাজ। তারপর থেকে সে রীতিমতো নিয়মিত মন্ত্রিসভার কাছে লেখালেখি শুরু করে দেয় এই বিশেষ দিনটি পালনের জন্য। যদিও সোনোরা চেয়েছিলেন তাঁর বাবার জন্মদিন অর্থাৎ 5ই জুন দিনটিতে এই ফাদার্স ডে পালনের জন্য, কিন্তু অনেক কাঠখড় পোড়ানোর পর, অনেক ভাবনা চিন্তার পর ঠিক হয় জুন মাসের তৃতীয় রবিবার পালিত হবে বিশ্ব পিতৃদিবস। আসলে

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
3: রবীন্দ্রনাথ তাঁর সঙ্গীত চিন্তায় লিখেছেন, গানের সমস্তই সুর, গানের সুর সচরাচর কথোপকথনের সুর হইতে অনেকটা উঁচু অথবা নিচু হইয়া থাকে এবং গান

সুরে উঁচু নিচু ক্রমাগত খেলাইতে থাকে। অতএব দেখা যাইতেছে যে উত্তেজিত মনোবৃত্তির সুর সঙ্গীতে যথাসম্ভব পূর্ণতা প্রাপ্ত হয়। তীব্র সুখ দুঃখ কণ্ঠে প্রকাশের যে লক্ষণ, সঙ্গীতেরও সেই লক্ষণ, একেবারেই তাই। আসলে সঙ্গীত তো শুধু বিনোদন নয়, এটি স্মৃতি ও অনুভূতির সঙ্গেও যুক্ত। কোনো পরিচিত সুর বা লিরিক্স, পুরনো স্মৃতি বা হারানো সম্পর্ক বা কষ্টের মুহূর্তকে আবারও মনে করিয়ে দিতে পারে। তাই হয়তো কোনো গান শুনলে অজান্তেই আমাদের চোখ ভিজে আসে। কোনো ওষুধ বা থেরাপি ছাড়াই যে সঙ্গীত আমাদের মন ভালো করে, আমাদের স্ট্রেস হরমোন কমায়, আমাদের রাগ দুঃখ সুখ সমস্ত আবেগ প্রকাশের মাধ্যম, ভাষার ব্যবধান ঘুচিয়ে দেশ বিদেশের মানুষকে জুড়ে দেয় সুরের বন্ধনে। আজ সেই সঙ্গীতকে উদযাপনের দিন, আজ বিশ্ব সঙ্গীত দিবস। আর আকাশবাণী মৈত্রীর বিভিন্ন অনুষ্ঠান তো অনুষ্ঠানে তো তার উদযাপন চিরকালীন, আমরা সবসময় করি। তাহলে আজ এই বিশেষ দিনে আরো একটু বেশি করে গান শুনি, একটি নয়, এখন শুনব পরপর দুটি গান। প্রথম গানটি দোহারের কণ্ঠে এবং পরবর্তীতে মহালক্ষ্মী আইয়ারের কণ্ঠে

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: জানি বন্ধুরা, আজ বিশ্ব সঙ্গীত দিবস। এই সঙ্গীত দিবসে আমাদের আড্ডায় আমরা ভালো ভালো গান তো শুনবই, কিন্তু ওইদিকে ঘড়ির কাঁটা বলছে এখন আমাদের সময় হয়ে গেছে দৃষ্টিকোণের। প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। আজ অনিতা গুহর স্মরণে

0: স্নিগ্ধ মুখচ্ছবি যেন প্রাচীন ভারতবর্ষকেই মনে করিয়ে দেয়। 1961 সালে প্রকাশিত বাবুভাই মিস্ত্রির সম্পূর্ণ রামায়ণ ছায়াছবিতে সীতা চরিত্রে তাঁর অসামান্য অভিনয় তাকে পৌঁছে দেয় বহু মানুষের ঘরে ঘরে। শ্রীরাম ভরত মিলাপ, তুলসী বিবাহ, কবি কালিদাস, সঙ্গীত সম্রাট তানসেন, সম্রাট পৃথ্বীরাজ চৌহান ইত্যাদি নানা প্রাচীন কাহিনী ভিত্তিক ছবির বিভিন্ন চরিত্রে তিনি থেকেছেন, কিন্তু জনপ্রিয়তার শীর্ষে ওঠেন জয় সন্তোষীমা ছবির কেন্দ্র চরিত্র অভিনয় করে। অত্যন্ত কম বাজেটের এই ছবিতে 10-12 দিন টানা শুটিংয়ে যে নিষ্ঠা ও যে সহিষ্ণুতার পরিচয় তিনি দিয়েছিলেন তা তাঁর সহকর্মীরা আজও মনে রেখেছে।
1: চন্দ্রমুখী পর চম

দেব কবিরা রোয়া, সারদা, গুঞ্জ ওঠে শেহনাই ইত্যাদি বাণিজ্য সফল ছবিতেও তিনি কাজ করেছেন। গুঞ্জ ওঠে শেহনাইয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়ন পান সেরা সহ অভিনেত্রী বিভাগে।

আরাধনা ছবিতে রাজেশ খান্নার মায়ের চরিত্রে তার অসামান্য অভিনয় চলচ্চিত্রপ্রেমী মানুষেরা বহুদিন মনে রাখবেন। শেষ ছবিতে লতা মঙ্গেশকরের কণ্ঠে মদন মোহনের গান আজও আমাদের কানে বাজে।

2007 সালের 68 বছর বয়সে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এতক্ষণ শুনলেন দৃষ্টিকোণ। আজ অনিতা গুহর স্মরণে দৃষ্টিকোণ শুনলেন প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। এটি কাকতালীয় হলেও কোথাও না কোথাও এক অদ্ভুত মিল রয়েছে। দেখুন, আজ বিশ্ব সঙ্গীত দিবস, আবার আন্তর্জাতিক যোগ দিবস, এই দুই আমাদের শরীর মন ও আত্মাকে উন্নত করে এবং বিশ্বের সাথে তার যোগাযোগ ঘটায়। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও।

শরীর যখন যোগের ছন্দে বাঁধে মনকে, মনের সব ক্লান্তি আর অবসাদ নিমেষেই বদলে যায় এক অদ্ভুত শান্তিতে। বাঙালিরও এই যোগ সাধনার সঙ্গে বহুদিনের সম্পর্ক। কৌল ও নাদ সম্প্রদায়ের তন্ত্রযোগ থেকে শুরু করে বাউলদের দেহতত্ত্ব সাধনা বা বিবেকানন্দের রাজযোগ, সবেতেই লুকিয়ে আছে শরীর চর্চার সঙ্গে মনের নিয়ন্ত্রণের সাধনা। তেমনি একদল বাঙালি আজ এই আন্তর্জাতিক যোগ দিবসে এক সাংঘাতিক কাণ্ড করতে চলেছে। কলকাতার বাবুঘাটে আয়োজিত হচ্ছে যোগ কার্নিভাল। বাবুঘাট থেকে ছাড়বে 500 বেশি বড় নৌকা এবং সেই সব নৌকায় চলবে যোগাসন। এই অভিনব উদ্যোগের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য বা ওয়ার্ল্ড রেকর্ড করার লক্ষ্যেই এই আয়োজন। সত্যি এক অভূতপূর্ব উদ্যোগ। আর এতেই জানো আজকের এই আন্তর্জাতিক যোগ দিবসের সার্থকতা।

0: নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বছর কলকাতায় যে দ্বাদশতম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস সম্পাদন হচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে এই আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস এখানে কলকাতায় পালিত হচ্ছে, সেটা খুবই একটা গর্বের বিষয়। এবছর যোগের আমাদের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এই যে এজিং প্রিম্যাচুরগুলোকে কন্ট্রোল করার জন্য যোগের যে উপযোগিতা, সেটাই এবছরের মেন থিম। সিম্পল যোগাসন রোগ যদি আমরা করতে পারি তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের রোগের একটা প্রধান কারণ হচ্ছে সাইকোসোমাটিক, যেটা বলা হয় মানে মানসিক শারীরিক রোগ। তো এই সাইকোসোমাটিক রোগটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি যোগাসন থেকে। যোগে তো বিভিন্ন পর্যায় রয়েছে, সমস্ত পর্যায়গুলো সম্ভব নয়, কিন্তু যেটা আসন এবং প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে যদি আমরা রোজ অ্যাটলিস্ট 10-15 মিনিট আমরা যদি সকালে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, আমাদের মানসিক শক্তি বাড়বে এবং আমাদের মনের একাগ্রতা বাড়বে, এবং যে আমাদের একটা কর্মের সঙ্গে আমাদের যে চিন্তার একটা সামঞ্জস্য সেটা আমরা তৈরি করতে পারবো, যেটা হচ্ছে যোগের মুখ্য উদ্দেশ্য, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট অফ দ্য বডি। তো এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের শরীরের বিভিন্ন যে রোগগুলো হয় এবং যে রোগগুলো আমরা এই ছোট্ট ছোট্ট যোগাসনের মাধ্যমে এবং ধ্যান এবং প্রাণের মাধ্যমে করতে পারি, যেমন ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, ব্রঙ্কাইটিস এবং শ্বাস যাদের সমস্যা রয়েছে তারা যদি এই অনুলোম বিলোম এই ছোট্ট ছোট প্রাণায়ামগুলো করে এবং তার সঙ্গে ভ্রামরী এই প্রাণায়ামগুলো আমরা করি, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। সূর্য নমস্কার, সূর্য নমস্কার যদি আমরা করি, সূর্য নমস্কার হচ্ছে আমাদের সমস্ত শরীরের ব্যায়াম এবং এটাকে বলে অষ্টাঙ্গ নমস্কার। সকালে 3-4 বার এটা করি, সেটা কিন্তু সমস্ত শরীরে একটা ব্যায়াম তৈরি হয়, টোটাল এক্সারসাইজ বডি, এবং তার সঙ্গে আমরা প্রাণায়াম আর মেডিটেশন করলে মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক শক্তিটা আমরা বৃদ্ধি করতে পারি।
1: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন, লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না, তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।
3: বন্ধুরা শুনলেন তো যোগ কতটা উপকারী আমাদের জন্য, আর গরম থেকে বাঁচার উপায় তো শুনলাম। তাহলে চট করে একটু আবহাওয়ার খবরটাও জানিয়ে দিই। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতও হতে পারে। আজ সারাদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বাতাসে আর্দ্রতার পরিমাণ 98% এবং সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ 67%। গত 24 ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত হয়নি। তাহলে বোঝাই যাচ্ছে তাপমাত্রা বেশ একটু চড়ার দিকেই, তাহলে অবশ্যই ছাতা এবং রোদ চশমা ব্যবহার করবেন এবং সঙ্গে রাখবেন জল, কারণ এখনই তো শুনলেন পর্যাপ্ত জল খেতেই হবে। এবার খেলার খবর। বিশ্বকাপ জ্বর যাতে কাঁপছে গোটা বিশ্ব, আর 2026-এর ফিফা বিশ্বকাপে এসেছে কিছু নতুন নিয়ম, তাতেই বেশ কিছুটা বেহাল অবস্থা খেলোয়াড়দের। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আগেই জানিয়েছে খেলার মাঝে ফুটবলাররা কোনোভাবেই মুখ ঢেকে কথা বলতে পারবেন না, বিশেষ করে যদি প্রতিপক্ষের সঙ্গে কথা বলেন। আর এই নতুন নিয়মেই ফুটবলার হিসেবে প্রথম যিনি লাল কার্ড দেখলেন তিনি হলেন প্যারাগুয়ের ফুটবলার মিগুয়েল আলমেরন। আর এতেই বিপত্তি।

দশ খেলোয়াড়কে নিয়ে বাকি ম্যাচটা খেলতে হয় প্যারাগুয়েকে। আর এবারের বিশ্বকাপে সবচেয়ে মজার ব্যাপার হল, একের পর এক দ্রুত গোলের রেকর্ড কিন্তু ভেঙে যাচ্ছে। মরক্কোর ইসমাইল সাইবরি 71 সেকেন্ডে স্কটল্যান্ডের বিরুদ্ধে গোল করে এবারের বিশ্বকাপে দ্রুততম গোলের নজির গড়েছিলেন, কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে সেই নজির হাতছাড়া হয়ে যায় তার। প্যারাগুয়ের মাতিয়াস গালারজা 65 সেকেন্ডে গোল করে সেই রেকর্ড কিন্তু ছিনিয়ে নিলেন। একেই বলে বিশ্বকাপ। এবার একটু সম্প্রতি ম্যাচের কথা বলি। পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস লড়াই, শুধু কামব্যাক নয়, আইভরি কোস্টের বিরুদ্ধে ইনজুরি টাইমের শেষ মুহূর্তে গোল ছিনিয়ে নিল জার্মানি। আর আবারও দুর্দান্ত নেদারল্যান্ডসের সংহতি দেখল গোটা বিশ্ব। একেবারে যাকে বলে এরা একেবারে সারপ্রাইজ প্যাকেজ, 5-1 গোলে একেবারে গুড়িয়ে দিল সুইডেনকে। বলেছি বিশ্বকাপ জ্বরে কাঁপছি আমরা, তাহলে একটু সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখি। পড়ি একটি কমেন্ট যেটি মৈত্রী প্রচার তরঙ্গে আমাদের শ্রোতা বন্ধু লিখেছেন, জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে সবুজ বিশ্বাস। তিনি লিখছেন, এবারের বিশ্বকাপ ফুটবলের সময়গুলো কিন্তু ভারতীয় দর্শকদের জন্য একটু কষ্টসাধ্য, কারণ অধিকাংশ খেলা রাতে ও ভোরে, কিন্তু ফুটবল প্রেমীরা তো খেলা দেখবেনই। কিন্তু যেদিন ঘুম দেবতা হিপনোজ আমাকে আশীর্বাদ করলে রাত জেগেই কিছু খেলা দেখেছি। তার মধ্যে একদিন সকালে ঘুম ভাঙতেই দেখি LM10 ভেলকি ঢাকাচ্ছেন, হ্যাট্রিক সঙ্গে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজেকে ছুঁয়ে ফেলা, সেটাই সেরা দেখা। আর জার্মানির 7:1 মানে 7-1 এর ব্যবধান। তবে পর্তুগালের CR7 এবার আমাকে একটু হতাশ করলেন, আশা করি আগামী দিনে আরও আকর্ষণীয় খেলা দেখব। আবারও বলি অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুকে যিনি এই কমেন্টটি আমাদের ফেসবুক পেজে লিখেছেন। তিনি লিখেছেন জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে, আমাদের প্রিয় বন্ধু সবুজ বিশ্বাস। এইভাবেই আমাদের কমেন্টে কমেন্টে ভরিয়ে রাখুন এই আমাদের চাওয়া পাওয়া আপনাদের থেকে। ঘড়ির কাঁটা বলছে আমাদের কিন্তু সময় হয়ে গেছে বিজ্ঞানের কথিকা জানা অজানার। তাহলে শুনে নিই এবার বিজ্ঞানের কথিকা জানা অজানা, তবে তার আগে একটি প্রমো শুনে নিই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: তাহলে এবার শুনি বিজ্ঞানের কথিকা জানা অজানা।
2: জানা অজানা,
3: জানা অজানায় ধারাবাহিক ভাবে শুনবেন অ্যালান অক্টেভিয়ান হিউমের কথা। আজ প্রথম পর্ব, লিখেছেন ডক্টর অসীম মিত্র। সালিম আলী তাকে বলে গেছেন ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি। সাহেবদের কাছে তিনি পোপ অফ অর্নিথোলজি। প্রথমে এদেশে ব্রিটিশ রাজকর্মচারী, পরে তিনিই আবার ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা। যার কথা বলছি তার নাম অ্যালান অক্টেভিয়ান হিউম। ডাক্তারি শাস্ত্রে পড়াশোনা করে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেন। 1849 সালে তিনি এদেশে পা রাখেন ও এটোয়াতে জেলা আধিকারিক হিসেবে চাকরি শুরু করেন। 1870 থেকে 1879 সাল পর্যন্ত সরকারের সেক্রেটারি টু দ্য রেভিনিউ, এগ্রিকালচার ও কমার্স।

0: পদে ছিলেন। ভারতের সাধারণ মানুষের পক্ষ নিয়ে বড়ুলাট লর্ড লিটনের কাজের সমালোচনার জন্য তার পদাবনতি ঘটে। এই অপমান সত্ত্বেও কিন্তু তিনি চাকরি ছেড়ে চলে যাননি। তার মূল কারণ ছিল, তখন তিনি এই উপমহাদেশের পাখিদের নিয়ে বই লেখার প্রস্তুতি চালাচ্ছিলেন। চাকরি থেকে পদত্যাগ করলে বই প্রকাশনার কাজে তার টাকায় টান পড়ত। এই ঘটনা থেকেই বোঝা যায় এদেশের পাখি চর্চায় তাঁর অসীম আগ্রহের কথা। 1883 সালে তিনি চাকরি থেকে পদত্যাগ করেন। সেই সময়ের মধ্যেই তিনি তার অমূল্য দুটি পাখি বিষয়ক বই প্রকাশ করে ফেলেছেন। এটোয়ায় চাকরি জীবনের শুরু থেকে তিনি ব্যক্তিগত পাখি সংগ্রহের কাজ শুরু করেন, কিন্তু 1857 সালের সিপাহী বিদ্রোহের সময়ে সেগুলি নষ্ট হয়ে যায়। ছ মাস তাঁকে আগ্রা ফোর্টে আশ্রয় নিতে হয়, কিন্তু তাতে দমে না গিয়ে তিনি ভারতীয় উপমহাদেশের পাখিদের সর্বেক্ষণ ও প্রামাণিক দলিল তৈরি শুরু করেন। এইভাবে তিনি একদিন এশিয়া মহাদেশের পাখিদের সবচেয়ে বড় সংগ্রাহক হয়ে ওঠেন। তার সমস্ত সংগ্রহ তিনি যত্ন করে তার সিমলার বাড়ির সংগ্রহশালা ও গ্রন্থাগারে সংরক্ষণ করেছিলেন। তখনকার জ্যাক্কো পাহাড়ের রথনি ক্যাসল নামের বিখ্যাত বাড়িতে তিনি বসবাস করতেন। তার সংগ্রহশালা দেখভালের জন্য তিনি উইলিয়াম রক্সটন ডেভিডসন নামের এক সাহেবকে কিউরেটর হিসেবে নিযুক্ত করেছিলেন। তিনি নিজে তাঁকে ট্রেনিং দিয়েছিলেন। নিজে যখন সরকারি কাজে ব্যস্ত থাকতেন, তখন ডেভিডসনকে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতেন পাখি সংগ্রহের কাজে। চাকরির সূত্রে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। প্রতিটি জায়গায় গিয়ে তিনি নিজের সরকারি দায়িত্ব পালন করে সেখানকার পাখিদের বিষয়ে তথ্য সংগ্রহ করতেন। কখনো নিজে গিয়ে, কখনো বা অধস্তন কর্মীদের পাঠিয়ে সংগ্রহ করতেন পালক সমেত পাখিদের চামড়া। কখনো কখনো তিনি ছুটি নিয়ে পাখি সংগ্রহ করতে বের হতেন। আন্দামান নিকোবর দ্বীপ থেকে লাক্ষাদ্বীপ, মণিপুর থেকে আফগানিস্তান, কোনো জায়গা তিনি বাদ রাখেননি। সময়ের অভাবে বা দুর্গমতার জন্য যেখানে যেতে পারতেন না, সেখানে তিনি পয়সা দিয়ে স্থানীয় লোক পাঠিয়ে পাখি সংগ্রহ করতেন। 1881 সালে তার শেষ অভিযানে পাড়ি দিয়েছিলেন মণিপুরে। সেখানে মণিপুর বুসকুয়েলের দেখা পেয়েছিলেন। সেই পাখি সংগ্রহ করে বর্ণনা করেছিলেন পুঙ্খানুপুঙ্খ। এর আগে মণিপুর বুসকুয়েল সম্বন্ধে খুব কমই জানা ছিল পক্ষী প্রেমিকদের। মণিপুর অভিযানে যাবার সময় কিন্তু তার পদাবনতি হয়ে গেছে। 1878 সাল পর্যন্ত পাখি সংগ্রহ ও সার্ভের কাজে বছরে তিনি মোটামুটি 1500 পাউন্ড খরচ করতেন। সেই সময় নিরিখে টাকাটা বেশ বড় অঙ্কের। উচ্চ পদে চাকরি করতেন বলেই এটা তাঁর পক্ষে সম্ভব হয়েছিল। 1883 সালে সরকারি কাজে বাইরে গিয়ে সিমলার বাড়িতে ফিরে আসার পর দেখলেন, বছরের পর বছর ধরে পাখি বিষয়ক যেসব তথ্য নিজে হাতে লিখে জমা করেছেন সেগুলো উধাও হয়ে গেছে। তিনি জানতে পারেন তাঁরই কাজের লোক ওগুলোকে বাজে কাগজ ভেবে ওজন দরে বিক্রি করে দিয়েছে। অনেকে মনে করেন ঈর্ষার বশে কেউ তাঁর চাকরকে দিয়ে এই কাজ করিয়েছে। এইসব কাগজে 700 পাখির সম্পূর্ণ জীবনচক্রের খুঁটিনাটি বর্ণনা করা ছিল। এই দুঃখজনক ঘটনার পর তিনি পাখি নিয়ে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেন। নতুন করে মনোনিবেশ করেন উদ্যান বিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞানে। জানা জানায় অ্যালান অক্টেভিয়ান হিউমের কথা আজ শুনলেন প্রথম পর্ব। লিখেছেন ডক্টর অসীম মিত্র। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল।
1: ফিরে এলাম বিজ্ঞানের কথিকা জানা অজানার পরে। ঘড়ির কাঁটা তো আমায় রীতিমতো চোখ রাঙাচ্ছে, বলছে এবার যাওয়ার পালা। কিন্তু যেতে যেতেও দিয়ে যাব অনেক কিছু, একটি মন ভালো করা খবর আর গান। বাগানবিলাস আর মাধবীলতার ফাগগুলে যেন উকি দেয় অমল তাস আর অপরাজিতার রং। 23 বছরের বিনায়ক রুকুর পৃথিবীও তেমনই রঙিন। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার তাঁকে থামাতে পারেনি। তিনি লেখেন, আঁকেন, কাজ করেন। বাবার দেওয়া প্রথম ডায়েরিতে ধরা থাকে তাঁর প্রতিদিনের গল্প। প্রতিদিনের গল্প ক্যানভাসে ফুটে ওঠে, মানুষ, প্রকৃতি আর অনুভূতির জগৎ হয়ে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তার তিনটি বই, প্রদর্শিত হয়েছে তার বহু ছবিও। কচুবনের ঝিঝি

থেকে অনুপ্রেরণা নিয়ে তার স্কেচবুকের পাতায় ফিরে আসে ভ্যান গগের স্টারি নাইট। তবে সেই আকাশের নীল একান্তই বিনায়ক রুকুর নিজস্ব। এই বিনায়ক রুকুরা বারবার ফিরে আসুক, বাঙালি হয়ে আর এইভাবেই আমাদের উৎসাহ দিক, অনুপ্রেরণা দিক, যাতে আমরা এক নতুন আলোর পথে যেতে পারি, আলো জ্বালাতে পারি।

রাতের অন্ধকারের পর এই সকালের প্রথম আলো যেমন আমাদের মনে এক নতুন আলো জ্বালায়, নতুন সংগ্রামের পথে আমরা এগিয়ে চলি, নতুন বন্ধু করি, আবার আড্ডায় মেতে উঠি প্রতিদিন প্রতিনিয়ত, যেমন আমরা আর শ্রোতা বন্ধুরা আর আমাদের এই জমজমাট সকালের আড্ডা আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপ।

0: শেষ হল সকালের আড্ডা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান কবি কণ্ঠে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি কবি
2: অদিতি বসু রায়,
1: তার সঙ্গে আলাপচারিতায় হৈমন্তী রায়। আজ প্রথম পর্ব।

যেসব মেয়ে একলা ফেরে রাতে, তাদের পথে কাঁটা পাথর ভরা। তোমরা বলো রাত করো না বেশি, তোমরা বলো নষ্ট মেয়ে তারা। মেয়েরা কেন একলা কোথায় যাবে? মেয়ে হওয়ার নিয়মকানুন মানো, কেন তুমি জামা পরবে?

0: ছোট, কোথায় মেয়ে জব্দ হয় জানো? হাত পা ভাঙো, মুখ ঘষে দাও পথে, জোর করে ওর শরীরখানি ছেঁড়ো, ভুলিয়ে দাও পদ্ম বীণা বই, কিংবা ওকে মেরেও দিতে পারো। এসব হলে মশাল জালে যারা, আদি থেকে তারাই ছিল যেন। মেয়েরা আজ কথা বলছে জোরে, গলা তোলাই জন্মবদল মেনো। প্রকাশ প্রবণ সূর্যমুখী জানে ভোর এসেছে কাজলা দিঘির পাড়ে, সুজেট নামের মেয়েটা জিতে গিয়েও কামদুনিতে আদ্যপান্ত হারে। আবার এলো প্রহরণের পালা, নোটে গাছটি লুটিয়ে গেছে ঘাসে, আরজিকরের মলিন ধুলোটুকু মিলিয়ে গেল কসবা থানার পাশে। আমরা তবু হাল ছাড়িনি, শোনো বারুদ আছে ইস্তাহার লেখো, ইতিহাসের বুকের ডান দিকে জিতে যাওয়ার সাহস জমা রেখো।
1: অদিতি বসু রায় কবি। অদিতি যে ভালো লেখেন আমরা যারা তাঁর কবিতার সঙ্গে পরিচিত সকলেই জানি, কিন্তু এত ভালো বলেন সেটিও আমার মতো বন্ধুরা শুনলেন। তাহলে আজকের কবি কণ্ঠে অনুষ্ঠানে কবি অদিতি বসু রায়, 8টি কবিতার বই প্রকাশিত। অদিতি, প্রথমেই যেটি জানতে ইচ্ছে করছে, এই কবিতা লেখার শুরু কবে থেকে? মানে ছোটবেলায় ডায়েরির পাতায় কবিতা লিখে রাখার অভ্যেস ছিল?
0: কবিতা লেখার শুরু, হ্যাঁ, আমি আসলে আমার বাবার কাছে ছন্দ মিলিয়ে লিখতাম দুজনে মিলে, বাবা শিখিয়েছিলেন। কিন্তু আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার জ্যাঠতুতো দাদা প্রায় আমার সামনেই মারা যান। তো সেই সময় না আমি অনেক সময় কথা বলতাম না, কারোর সাথেই কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তখন আমি খালি লিখতাম। এবং সেগুলো কি হতো সেসব না ভেবে আমার অনেক কথা লেখার ছিল, আর যদি কখনো দেখা হয়, আর যদি দেখা হয় না, বা এই যে আর কখনোই দেখা হবে না, একটা 13 বছরের মেয়ের সামনে প্রথম এলো। সেই সময় থেকে না আমি ওই কবিতার সঙ্গে যুক্ত একদম হয়ে গেলাম, এবং মনে হতে থাকলো যে আমার যেগুলো বলার আমি এভাবেই লিখবো এবার থেকে। তারপর আমি আস্তে আস্তে আবার কথা বলা শুরু করি, আবার বন্ধু বান্ধবদের সঙ্গে, মানে জীবন যেভাবে চলতে থাকে। তো খুব মানে প্রিসাইসলি বলতে গেলে এইটা হচ্ছে কবিতা লেখার শুরু।
1: জীবনে একটা শোক নেমে এলো,
0: হ্যাঁ,
1: এবং তারপরে তখন এই যে কথা বন্ধ হয়ে গেল, তারপরে মনের মধ্যে যেসব আবেগ অনুভূতি এগুলো আসতে শুরু করলো, সেগুলো কবিতা হয়ে অদিতির লেখার শুরুটা হলো। আচ্ছা, এটা তো হলো অদিতির লেখার শুরু। বাবা উৎসাহ দিতেন, যেটি আমরা শুনলাম। বাড়িতে বাবা মা বা পরিবারের আর কেউ কবিতা লিখতেন বা কবিতার চর্চা করতেন বা সাহিত্য জগতের অন্য কোনো দিকে যুক্ত ছিলেন?
0: না, ছোটবেলায় কেউই যুক্ত ছিলেন না। আমার দাদা সে একেবারেই পড়াশুনোর লোক, মা স্কুলে পড়াতেন, আর বাবা খুব পড়তেন। আমরা, আমাদের বাড়িতে সবাই খুব পড়তো, মানে আমরা সবসময় ছাত্রানাং অধ্যয়নাং তপ এই শুনে বড় হয়েছি, যে আর কিছুই না এই অবধি।
1: আচ্ছা, আমরা অনেকেই মানে স্কুলে পড়াকালীন অনেকেই আমরা স্কুলের ম্যাগাজিনে একটা কবিতা লেখার হাতে খড়ি আমাদের অনেকেরই হয়েছে। তো আপনি যেটি বললেন যে লেখার তো একটা শুরু হলো, তো স্কুলের কোনো শিক্ষক কি কখনো বুঝতে পেরেছিলেন যে মানে লেখার হাতটি ভালো, বা স্কুলের কোনো ম্যাগাজিনে লেখা হয়েছিল, এরকম কিছু অভিজ্ঞতা আছে?
0: আসলে ওই যে সময় আমি স্কুলে পড়েছি সেই সময় না খুব যে আমাদের স্কুল থেকে বসিরহাটের মফস্বলের একটি স্কুল যে ম্যাগাজিন বেরোতো সেরকম কিছু হতো না। বিভিন্ন সময় বিভিন্ন রকম অসুবিধা বাধায় যে স্কুলে লেখালেখির চর্চা, কিন্তু আমার যে মাস্টারমশাইরা ছিলেন, আমার বাংলা মাস্টারমশাই, আমার ইতিহাসের দিদিমণি, ইতিহাসের দিদিমণি এখন আর পৃথিবীতে নেই, গৌরী দিদিমণি, তিনি সবসময় না সকলকে বলতেন এ তো পড়াশুনো কিছু করে না, সবসময় শুধু বাইরের বই পড়ে, তারপর একটা কি লেখে সেই লেখাটা না একদম অন্যরকম। এইটা আমাকে সবসময় বলতেন যে তোকে ওরকম পড়তে হবে না, তুই যেটা করিস ওটাই করবি। আমি একটা বিষয় নিয়ে 2-3টা বই পড়তাম, একটা হয়তো প্রশ্ন বা কিছু লিখতাম না, তারপর গিয়ে লিখে দিয়ে চলে আসতাম, তাতে খুব ভালো নম্বর কিছু পেতাম যে তা নয়। কিন্তু আমার যে দিদিমণি, গৌরী দিদিমণি, সারা জীবন যতদিন বেঁচেছেন শেষে আমার হয়তো যোগাযোগ কিছু করতে পারিনি আমি স্কুলের পরে, কিন্তু উনি সবসময় বলে গেছেন যে এ না সবসময় উল্টো দিক দিয়ে ভাবে, তর্ক করতাম, স্কুলে খুব ঝামেলা করতাম, কেউ মেয়ে কোনো মাস্টারমশাই হয়তো বলেছেন মেয়ে ছেলে, আমি উঠে চেঁচিয়ে বলতাম না মেয়ে ছেলে কথাটা বলা যাবে না
1: একদম।
0: এবার সেই সব নিয়ে বলা হতো, কেউ কেউ বলতো দ্বিতীয় তসলিমা নাসরিন নাকি, দেখো তুমি নিজেকে সোফিয়া লরেন ভাবো। কিন্তু গৌরী দিদিমণি সবসময় আমার বাবা মাকেও বলেছেন যে ও যেদিক দিয়ে ভাবে ওকে ওরকমভাবে আটকানোর দরকার নেই, ও ঠিক

0: বুঝে নেবে কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু যে পড়ার অভ্যাসটা, এবং আমি আজ অব্দি জানি লিখতে হলে পড়তে হবে।
1: ঠিক
0: কেউ যদি
1: ঠিক
0: কখনো বলে যে লেখার জন্য কি দরকার, আমি জানি না পড়লে আমি কিছু লিখতেই পারবো না। আমি দিনের মধ্যে যদি 3 ঘন্টা লিখি তাহলে আমি 5 ঘন্টা পড়ি, যেভাবে হোক।
1: মানে এখন যারা কবিতা লিখতে চাইছেন তাদের সকলকেই এইটি বলার আর কি, যে আগে পড়ো,
0: আগে পড়ো,
1: আগে অনেক বেশি পড়ো, জানো, তারপর
0: লিখতে,
1: সেখান থেকে লেখা শুরু হবেই হবে। আর এই যে মানে একজন শিক্ষক, এই যে নামটা উঠে এলো গৌরী দিদিমণি, তিনি খুঁজে পেয়েছিলেন একটা দামাল, একটা ডানপিটে ছোট্ট অদিতির মধ্যে সুপ্ত প্রতিভাগুলো। সেই জন্যই তিনি কিন্তু বারবার বলতেন যে ওকে বাধা দিও না, ওকে ওর মতো বেড়ে উঠতে দাও। তো অদিতি, আপনি নিজেও তো শিক্ষকতার মানে পেশায় আপনি বহুদিন করেছেন, আপনি স্কুলে বা অধ্যাপনা করেছেন কলেজে, তো আপনার জীবনেও কি এরকম হয়েছে যে এমন কোনো ছাত্রর মধ্যে আপনি কবিতার সম্ভাবনা বুঝতে পেরেছেন, বা আপনার লেখা পড়ে কেউ অনুপ্রাণিত হয়েছে, আপনার কাছে এসেছে এই নিয়ে আলোচনা করতে লেখালেখি নিয়ে, বা এইরকম?
0: আসলে আমি স্কুলে খুব বেশি দিন পড়াইনি, বছর খানেকের মতো, কলেজও সেরকম, কারণ আমি তারপর বাইরে চলে গেছিলাম। তো সেই সময়তে আমার আসলে স্কুলের যে যারা আমার ছাত্রছাত্রী ছিল তাদের সঙ্গে আমার খুব সম্পর্ক ভালো ছিল, কিন্তু তারা প্রায় জানতোই না আমি কিছু লিখি। আর কলেজের সময়টাও প্রায় সেরকমই, যে আমার যা অন্য একটা পরিচয় আছে সেটা কেউ আলাদা করে জানতো না। কিন্তু আমি নিজের থেকে তাদের সবসময়, যেভাবে আমাকে গৌরী দিদিমণি বলতেন, আমি চেষ্টা করতাম তাদের বলার যে সিলেবাসের বাইরে ওই বিষয়ে যতগুলো বই আছে পড়ে ফেলো, তাহলে ওই অধীত বিদ্যাটা তুমি প্রয়োগ করতে পারবে। পড়াশুনো করার উদ্দেশ্যটা কি? আমার তো মনে হয় যেটা আমি শিখছি, যেটা আমার অধীনস্থ হচ্ছে, সেটাকে প্রয়োগ করা বাস্তব জীবনে।
1: ঠিক,
0: সেটা পরীক্ষার খাতায় যদি নম্বর একটু কম হয় তাতে কিছু হয়তো এসে যায় না, কিন্তু সেটা সে যে শিখলো তার মধ্যে যে পরিপক্কতা এলো, পরিণতি বোধ এলো, সেটাকে আমি চেষ্টা করেছিলাম এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু কেউই প্রায় জানতো না যে আমি লিখি।
1: হ্যাঁ, এইবারে একটু লেখার ব্যাপারে জিজ্ঞেস করব। প্রথম বই প্রকাশ, কবিতা বাছাই পর্বটি কিভাবে করেছিলেন, আর নামকরণের ক্ষেত্রেও কোনো ভাবনা কি কাজ করেছিল? মানে বাছাই পর্বটি কিভাবে হলো, বা প্রথম বই প্রকাশ সেটি কিভাবে এলো?
0: প্রথম বই 2009-তে কৃত্তিবাস প্রকাশনা থেকে, আর সেটা যে আমার যে একটা বই হবে এটা আমি ভাবতেই পারতাম না। তখন কৃত্তিবাস নিয়মিত বেরোতো সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদনা, এবং দেখতেন কবিতাগুলো পিনাকি ঠাকুর। তো আমি তখন ডাকে কবিতা পাঠাতাম এবং বিদেশ থেকেও পাঠিয়েছি, লেখা ছাপা হয়েছে। তারপর এসে একদিন গড়িয়াহাটে মোড়ে কৃত্তিবাসের দপ্তর ছিল, সেখানে দেখা করতে যাই। সেখানে গেলে পিনাকি ঠাকুর আমাকে বলেন যে আপনি লিখুন, লেখা আরও পাঠান। আর আমরা খুব হাসতাম যে পিনাকিদা সকলকে আপনি বলতেন। তো সেই সময় পাণ্ডুলিপি তৈরি হয়। কিভাবে যে পাণ্ডুলিপি করতে হয় সেটাও আমি জানতাম না, পিনাকিদা শিখিয়েছিলেন। এবং হাতে লেখা পাণ্ডুলিপি, যে 42টা কবিতা থাকতে হবে, তারপরে যদি কম বেশি হয় দিয়ে এসে। এবার নাম কিছুতেই ঠিক হচ্ছে না। আমার প্রথম বইয়ের নাম ছিল ব্যাকরণ মানি না। এবার প্রথম বইয়ের নামই যদি ব্যাকরণ মানি না হয়, আমি বলো কেউ তো ছাপবে না। কিন্তু আমি পরে শুনেছিলাম যে এই নামটার জন্যই পরে ছাপা হয়েছিল, যে কি স্পর্ধা, মানে কি সাহস আর কি কলার তোলা। আর আমি সবসময় ভাবতাম যে কবি মানে তো কলারই তুলবে, মানে কবি পিছনে থাকবে কেন, কবি সামনে থাকবে কলার তুলবে। হ্যাঁ, এটা নয় যে সে অসভ্যতা করবে সেটাকে অ্যাকসেপ্ট করবো, সেটা নয়। কিন্তু এই কলার তোলা ব্যাপারটা আমার খুব ভালো লাগতো, মানে যেটাকে এই পিনাকিদার একটা কবিতার বইয়ের নাম ছিল বসন্ত মাস্তান, এই মাস্তান শব্দটা আমাকে খুব অ্যাট্রাকটিভ লেগেছিল আর কি। তো পরে আমার বইয়ের সময় আমি ওই সুকুমার রায়ের ওই কবিতা থেকেই ভেঙে নিয়েছিলাম আর কি, যে ব্যাকরণ মানি না।
1: আচ্ছা, তো এই যে একটা মানে ব্যাকরণ না মানা, তার মানে কবিতা, কবিতা যে অনেকেই মনে করেন যে কবিতার একটি বিশেষ নিয়ম কানুন থাকবে কবিতা লেখার ক্ষেত্রে, তো সেই ব্যাপারটি অতটা গুরুত্বপূর্ণ নয়। মানে কবিতা মানুষ যখন লিখবে, কেউ যখন কবি লিখছেন, তখন অবশ্যই তিনি তার মতো করে কবিতাকে ভেবে তারপর কবিতার সৃষ্টি হবে। এক একজনের এক একটা ধরন হতেই পারে লেখার, তো সেই ব্যাপারটি আর কি। এটি খুবই ভালো লাগলো। এবার যে কথাটা জিজ্ঞেস করব, মানে ভীষণ ভীষণ জানতে ইচ্ছে করছে, যে পড়াশোনা তো ইংরেজি সাহিত্য নিয়ে, তাই না? তো প্রচুর পড়া, তো এমনি তো আমরা তো শুনলাম যে আপনি প্রচুর বই পত্তর পড়তে ভালোবাসেন, প্রচুর বই পড়েন, তো বাংলা বইয়ের বাইরেও তো ইংরেজি সাহিত্যের প্রচুর বই পড়া হয়েছে। তো যখন পড়ছিলেন তখন ইংরেজি সাহিত্যের কোন কোন কবিদের কবিতা বেশি পছন্দ হতো বা ভালো লাগতো, এরকম কি কিছু আছে?
0: আমার কোলরিজ, রবার্ট ফ্রস্ট আর

0: ইয়ার্স, এই তিনজন খুব প্রিয় কবি। পরবর্তীকালে লোরকা, আর একটু যখন বড় হয়েছি এমএ পড়তে গেছি, তো এই চারজনকেই আমার, মানে এই চারজনের কবিতা আমি ফিরে ফিরে পড়ি। আরও তো অজস্র কবি আছেন, কিন্তু আমার প্রিয় কবি বলতে গেলে ইংরেজির ভাষার এই চারজন।
1: আচ্ছা, তো গল্প তো চলছে, কিন্তু সঙ্গে যখন কবি, তখন আবার কবিতা শুনতে ভীষণ ইচ্ছে করছে, এবং নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা শুনতে চাইবেন। একটি কবিতা যদি পড়ে শোনান আমাদের জন্য।
0: এই কবিতাটা যেটা আমি পড়ব সেটা হচ্ছে অসুখে অন্ধ দেশ বলে একটি বই আছে আমার, সেটা পুরোটাই আমাদের যখন পুরো দেশ লকডাউন হয়ে গেল, করোনা চলছিল, সেই সময় আমরা অনেক রকম ছবি দেখতাম। এই কবিতাটি যেটা পড়ব সেটা হচ্ছে, মুজফ্ফরপুর স্টেশনে একটি বাচ্চা, তার মা, দুজনে নামার পর মা মারা যান, এবং বাচ্চাটি দীর্ঘ সময় ধরে, সেই মৃত মা, সে তো জানে না মা মারা গেছে, সে ওই আঁচল নিয়ে খেলছিল, এবং যারা ছিলেন তারা একটা ভিডিও করেন, ভিডিও ভাইরাল হয়। পরবর্তীকালে অনেক পরে আমি খবর পেয়েছিলাম আমরা যে তার বাবা তাকে নিয়ে যায়, কিন্তু এই যে দৃশ্য আবার অনেক এসছে যে পিঠে বাচ্চাকে বেঁধে মা হেঁটে যাচ্ছেন, সেই সময় ছবিগুলো নিয়ে আমাদের মতো অসহায় লোক আর কি করতে পারে। আমি তখন সেগুলো নিয়ে পরপর লিখতাম, পরে ওটা বই হয়ে বেরিয়েছে, সেটা আমি পড়ছি মুজফ্ফরপুর স্টেশনের ঘটনাটা নিয়ে। লক্ষ্মণ সিং, সোনাবাপা, মহাবীর, কত কত নাম আদরের ডাক ছিল। লক্ষ্মণ সিং, সোনাবাপা, মহাবীর, বয়স আড়াই, ছবি ভাইরাল হলো। রাজধানী থেকে টানা দুদিনের পথ, অসুখ এসেছে আর নেই রোজগার, সরকার থেকে রেলগাড়ি দেওয়া হলো, জল রুটিহীন, কামরায় হাহাকার, শিশু বুকে করে মা ক্ষীণ হয়ে আসে, যাত্রীরা সব অনাহারে অসহায়, লক্ষ্মণ সিং, সোনাবাপা, মহাবীর ছটফট করে, মার বুক ফেটে যায়। মাঝে একবার ভাত দিয়ে গিয়েছিল, টোকে যাওয়া ডাল এবং শুকনো রুটি, ছেলেকে খাইয়ে মা খালি পেটে ঢোকে, জ্বর আসে তার, ঢিলে হতে থাকে মুঠি। কোনো মতে ওরা ট্রেন থেকে নেমেছিল, মা মরে গেল, প্ল্যাটফর্ম ভরা লোক, লক্ষ্মণ সিং, সোনাবাপা, মহাবীর, বয়স আড়াই, জানে না বোঝে না শোক। সারা দেশ কাঁদে, সারা দেশ চোখ মোছে, দেশ তো দেখেছে মায়ের সবের পাশে, লক্ষ্মণ সিং, সোনাবাপা, মহাবীর, দুধের শিশু সে, অবুঝ করুণ হাসে, মোড়ে কাট কাট মায়ের আঁচল নিয়ে, ছেলে বাক সাজে, মাকে ডাকে কোল চায়, মা চলে গেছে, ফেলে রেখে তার গান, ভারতবর্ষে রাত গাঢ়তর হয়, মা চলে গেছে, ফেলে রেখে তার গান, ভারতবর্ষে রাত গাঢ়তর হয়।
1: সত্যি এই কবিতাটা যখন শুনছিলাম তখন সত্যি মনে হচ্ছিল, মানে কি কি দৃশ্য, যে মা চলে গেছে আর ছোট্ট শিশুটি মায়ের আঁচল ধরে খেলছে, সে তো বুঝতেই পারছে না যে তার পৃথিবীতে এখন আর মা রইল না। বড় সুন্দর, সত্যি কবির কাজই বোধহয় এই রকম না? একটা ঘটনা আমাদের চোখের সামনে তো, মানে কত ঘটনাই ঘটে, কিন্তু সেই ঘটনাকে এইভাবে মনটা যখন নাড়া দেয় একজন কবির, তখনই বোধহয় এমন কবিতার সৃষ্টি হয়। আচ্ছা, এই যে সাহিত্য চর্চার কথা হচ্ছিল, যে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা, আমাদের বিশ্ব সাহিত্যের ভাণ্ডার তো প্রচুর, নানান ভাষার নানান সাহিত্য সৃষ্টি হয়ে চলেছে, এবং এই যে এত ভাণ্ডার, সেইটি পড়ার ক্ষেত্রে অনেক সময় আমাদের অনুবাদের সাহায্য তো নিতেই হয়, কারণ সব ভাষা তো আমাদের জানা সম্ভব নয়, তাই না? যেমন ধরুন কেউ যদি এখন বোদলেয়ার পড়তে চায়, তো তার পক্ষে তো সবসময় ফরাসি ভাষাটা জেনে তারপরে বুঝে পড়া তো সম্ভব নয়, আমরা তো ওইভাবেই পড়ি। তো অনুবাদ সাহিত্যের তো একটা বিশাল দায়বদ্ধতা রয়েছে আমাদের প্রত্যেকে, আমরা যারা সাহিত্য চর্চা করতে চাই তারা বারবার অনুবাদ সাহিত্যের কাছে পৌঁছই। তো আপনিও তো অনুবাদ সাহিত্য নিয়ে প্রচুর কাজ করেছেন, তো কি মনে হয় অনুবাদের কতটা গুরুত্ব রয়েছে এই সাহিত্য জগতে?
0: অনুবাদের তো অবশ্যই আছে, কারণ সাহিত্য বলতে তো, সাহিত্য একটা দেশের মানচিত্রের মধ্যে আটকে থাকার জিনিস নয়, কারণ সাহিত্য আমার মনে হয় আকাশের মতো, যে সারা পৃথিবীতে তাকে আটকে রাখলে আমাদের বোঝাটাই অপরিমিত থাকবে, অপূর্ণ থাকবে, পুরোটাই সম্পূর্ণ হবে না। তো সেক্ষেত্রে আমি নিজে অনুবাদের সঙ্গে যুক্ত, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি, যেমন আমাদের প্রধানমন্ত্রীর যে মন কি বাত, যে রেডিও টকটা হয় বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশে, সেই বইটি প্রথম 100টি পর্ব বাংলা ভাষায় আমি অনুবাদ করেছিলাম, ওটা আমার প্রথম অনুবাদের বড় কাজ।

0: তারপর বিভিন্ন সময় করেছে, অনুবাদটা না থাকলে ধরুন একজন সাহিত্যের যারা শিক্ষার্থী পড়তে এসছে তাদেরও পড়াশুনোটা পুরোপুরি সম্পূর্ণ হবে না, কারণ সাহিত্য বলতে তো শুধু আমার পশ্চিমবঙ্গ, শুধু ভারতবর্ষ, শুধু এশিয়া তা নয়, গোটা পৃথিবী জুড়ে যে সাহিত্যের সম্মান সেগুলো যদি আমি না জানতে পারি, আমি নিজেকে যদি সাহিত্যের ছাত্র বা ছাত্রী যাই ভাবি সেটা তো আমি তো জানতে পারবো না যদি না হয়। এবং আমার এক জায়গা দিয়ে দেখতে গেলে সমস্ত পৃথিবীর যে ধ্রুপদী সাহিত্যগুলো আছে তাদের মধ্যে সাংঘাতিক মিল আছে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জীবনযাত্রা, মানুষের যে মরাল ভ্যালুসগুলো সেগুলো, তারপরে প্রত্যেক দিন আমরা যে জীবনটা বাঁচি সেখানে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমার অনেকটা মনে হয় যে গীতার বদলে আমরা যদি খুব এই সাহিত্য নিয়ে খানিকক্ষণ চর্চা করতে পারি প্রত্যেক দিন, তাহলে সেই একই রকম প্রায় ফল হতে পারে। যে আমার কাছে এই ব্যাপারগুলো একদম একটা নিজস্ব ধর্মের মতো লাগে, সেক্ষেত্রে অনুবাদের একটা বিরাট বড় ডেফিনেটলি ভূমিকা আছে, মানে নিশ্চিতভাবেই একটা ভূমিকা আছে অনুবাদের।
1: অবশ্যই সিনেমার ক্ষেত্রেও তো আমরা যে ওয়ার্ল্ড সিনেমা যে আমরা দেখতে পারছি বুঝতে পারছি ওই যে সাবটাইটেল,
0: হ্যাঁ
1: সেটাও তো একটা অনুবাদের কাজ হয়ে যাচ্ছে।
0: অবশ্যই
1: সাহিত্যের জন্য ভীষণ মানে জরুরি একটা দিক সাহিত্যের
0: জন্য, এবং শুধু সাহিত্য না, ধরুন সিনেমাটা তো আমরা ধরি বিনোদনের একটা অংশ, মানে একটা বিনোদনের জায়গা তো অনুবাদটা থাকতে হবে, না হলে আমি একটা ফরাসি ছবি দেখতে পারবো না, একটা স্প্যানিশ ছবি যদি দেখি আমি তো ভাষাটা জানি না, ফলে সেখানে যদি ইংরেজি সাবটাইটেল না থাকে তাহলে আমার দেখাটাই হবে না। তো বিনোদনের জায়গাতেও কিন্তু অনুবাদের একটা বড় ভূমিকা আছে।
1: তো বেশ, গল্প তো হচ্ছে কিন্তু কবি যখন সামনে থাকেন না তখন বারবার ইচ্ছে করে কবিতা শুনতে, তাহলে আরেকটি কবিতা শোনা যাক।
0: জাদুবিদ্যা।
1: বাহ, বেশ অন্যরকম নাম তো।
0: জাদুবিদ্যার নকশা জানো না বলে তোমার অহংকার এত বেশি, তুমি রাজার দরে ভায়োলিন কেন, বাঁশি কেন, হা হা করে উড়ে যায় চোখের জল আমার, তীব্র ফনাতলে অনিঃশেষ ক্রোধ, বিষে জলে দিন জলে পথ, তুমি অন্ধের মতো সাজ করো, মণিমুক্ত খুঁজে বেড়াও, জাদুকর সব দেখে, তোমার সপ্তডিঙার মিনারে বসে থাকে কালো কাক, আমি লণ্ঠন আনি তুমি কাঁচ ভাঙতে ওস্তাদ, জাদুকর ভগবান বটে, সে বলে যায় আসলে থাকে না কিছুই, আসলে থাকে না কিছুই, আসলে থাকে না কিছুই, তোমার ধারণা বাঁচবে অনন্তকাল, মাটির প্রতিমা তোমার বিশ্বাসে আসেনি বলে আজীবন তুমি একা, খড়ের কাঠামো আগলে পোশাকের আড়ালে আয়ু লিখতে গেলে, লিখেই গেলে, জাদুকর জানে চাঁদের মৃত্যুর দিন দেখা হবে আমাদের এবং বিয়েও।
1: বাহ, জাদুকর জানে। তা এই যে কবিতা লেখা এবং বিভিন্ন বইপত্র পড়া এই সবের বাইরে কি ভালো লাগে? একটা তো আমরা বলতেই পারি সিনেমা, কারণ আমি কবিতার
0: বেড়াতে যেতে ভালো লাগে,
1: বেড়াতে যেতে ভালো লাগে। এই যে কথা উঠে এলো বারবার যে বিদেশ যাওয়ার কথা উঠে আসছে, তো ভারত আর বিদেশ কোন জায়গাটা বেড়াতে যেতে বেশি ভালো লাগে?
0: আমার ভারতবর্ষেই বেড়াতে বেশি ভালো লাগে, আরো আরো ছোট করে আসলে আমার নর্থ বেঙ্গল যেতেই সবচেয়ে বেশি ভালো লাগে, আরো আরো কাছে একটু গেলে শান্তিনিকেতন যেতে ভালো লাগে, আরো কাছে এসে ছাদে যেতে ভালো লাগে। মোট কথা, আমি ঘরের মধ্যে থাকতে চাই না, ঘরের মধ্যে কিছুক্ষণ থাকলে একটা দিন গোটা দিন যদি আমি বাড়িতে থাকি, সন্ধ্যাবেলার পর থেকে আমার মনে একটা কিছু বাদ চলে গেল, তখন আমি হিসাব করতে থাকি আমি এতদিন বেঁচে ফেলেছি এতদিন বাঁচবো, আজকের দিনটা গোটাটা আমি ঘরের মধ্যে কাটিয়ে ফেললাম, তাহলে অ্যাটলিস্ট ছাদে যাই। তো বেড়াতে আমার আসলে ক্লস্টোফোবিয়া একটা ব্যাপার হয় ঘরের মধ্যে থাকলে, সেটার জন্য বেড়াতে যাওয়াটা আমার কাছে ওই আরেকটা নিজস্ব ধর্মের মতো, যে ওটা আমাকে করতেই হবে, তা না হলে আমার আমি যেমন হয়তো জানুয়ারি মাসে ফিরে এলাম শিলং থেকে, ফেব্রুয়ারি গোড়া থেকে বললাম সেই জানুয়ারিতে শিলং গেছিলাম কিচ্ছু যাওয়া হলো না।
1: তো মানে যত যত বেশি বেড়ানো যায় ততই ভালো,
0: ততই ভালো।
1: এবং এই যে যখন বেড়াতে যাওয়া হচ্ছে, এই যে কখনো ছাদে যাওয়া হচ্ছে, সেটাও মানে মনের দরজাটা খুলে যাচ্ছে, সেই সব বাইরে যাওয়ার মধ্যে দিয়ে কবিতা চলে আসে, মানে প্রকৃতি কি কবিতার হাত ধরে তখন?
0: না, আমার আমার না, আমি কখনোই বেড়াতে গিয়ে লিখেছি বলে তো আমার মনে পড়ে না।
1: আচ্ছা,
0: এসেও লিখেছি বলে মনে পড়ে না, একবারই একটি ডাউহিল নিয়ে কবিতা লিখেছিলাম, আর তাছাড়া সমস্ত সময় ধরে খালি লিখে গেছি যে যা হচ্ছে পৃথিবীতে, ওই যা হচ্ছে, আই এম দ্য পার্ট অফ দ্য অল থিংস, তো সেগুলো আমাকে অনেক বেশি প্রভাবিত করে,
1: মানে পৃথিবীর চারপাশে যা ঘটছে আমরা যা দেখছি সেইটা ভীষণ ভাবে নাড়া দেয়, এবং সেটা তখন
0: আমার মনে হয় যে আমার তো কিছু, আমি কি করব, আমাকে তো একটা কিছু করতে হবে। যখন মানুষ রাস্তায় নামছে, একটা বীভৎস অন্যায় হচ্ছে, একটা মেয়েকে মেরে ফেলা হচ্ছে, কিংবা অনেক দূরে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, কিংবা আমি দেখতে পাচ্ছি যে

0: একদিন আগে একটা জায়গায় পুরো অ্যামাজনের জঙ্গল পুরো, আমাকে তো একটা কিছু করতে হবে, আমি তো এই জল বাতাস থেকে খাচ্ছি, পড়ছি, বড় হচ্ছি, একদিন শেষ হয়ে যাব, কিছু তো একটা করে গেলাম। তো আমার তো লেখা ছাড়া কিছু কাজ নেই, মানে আমি আর কিছু করতে পারি না, ফলে আমি সেটাই করে গেছি।
1: মানে আমরা যেটা করতে পারি আমাদের ক্ষুদ্র পরিসরে, আমরা যেটা করতে পারি, এই যে পৃথিবীতে এত রকম সমস্যা রয়েছে, তো তখন সেখান থেকে কবিতার জন্ম হচ্ছে, বারবার কবিতার জন্ম হচ্ছে। এই যেমন একটা প্রসঙ্গ উঠে এলো লকডাউন, লকডাউনের যে চরম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল,
0: বইটাই লকডাউন নিয়ে,
1: পুরো বইটাই তখন লকডাউন নিয়ে, বা কখনো কোনো যুদ্ধ হচ্ছে পৃথিবীর কোনো প্রান্তে, তখন সেটা থেকে কবিতার জন্ম হচ্ছে। তো এই যে কবিতার জন্ম হচ্ছে, এই যে একটা দায়বদ্ধতার কথা এলো, কবিতা যখন লেখা হয় তখন কবি কি পাঠকের প্রতি কতটা দায়বদ্ধতা থেকে কি লেখেন, নাকি নিজের তাগিদ থেকে? মানে দায়বদ্ধতাটা ঠিক কিভাবে আসে?
0: আমার তো পাঠকের জন্য দায়বদ্ধতা খুব বেশি করে আছে, কারণ আমি সবসময় মনে করি পাঠকই প্রণম্য এবং ভগবানের কাছাকাছি, কারণ পাঠক না থাকলে আমার কবিতার যে লেখারই উদ্দেশ্য, কমিউনিকেশন তৈরি, সেটাই তো হবে না। আমার তাগিদ তো থাকতেই হবে, বরং আমি যখন দেখি আমার পাঠকরা আছেন, তারা কি ভাবছেন, তাদের দেখে আমার আরও কবিতা লিখতে ইচ্ছা করে, কোথাও সৎ থাকতে ইচ্ছা করে, যে এ তো বলেছে, ও তো সপ্তাহে লেখে, সপ্তাহে আওয়াজ দেয়, আমি কেন করতে পারছি না। তো পাঠকের জন্য অনেক লেখার জায়গা, অনেকটা অনুপ্রেরণা পাঠকের থেকে আসে সব সময়, এবং তাগিদটা তৈরি করেও দেন তারা, এমন এমন মানুষ আছেন।
1: ঠিক, এই এখন যেসব শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান, তাদের মধ্যেও অনেকে নিশ্চয়ই আপনার পাঠক রয়েছেন, তো সেই পাঠকদের যদি এখন কোনো কবিতা শোনাতে হয়, কোন কবিতাটি বেছে নেবেন?
0: আমি দুর্গা বলে একটা লেখা লিখেছিলাম, সেটা প্রহার বইতে আছে, আমি ওটা পড়ি।
1: ঠিক,
0: দুর্গা ঠাকুর শেষ ট্রেনে বাড়ি ফেরে, দুর্গা ঠাকুর রুটি কিনে খায় রাতে, দুর্গার ঘর কলকাতা থেকে দূরে, দুর্গা একাই বাগান করেছে ছাতে, দুর্গা ঠাকুর রেশন দোকানে যাবে, দুর্গার ঘরে ছেলেপিলে চারখানা, কাপড় ছিঁড়েছে তবুও ত্রিশূলে ধার, ভাত নাই থাক, মান আছে ষোলো আনা, দুর্গা আসলে তিন চোখ কালো মেয়ে, দশ হাত ফেলে দুই হাতে চুল বাঁধে, সারাদিন মান খেটে খেতে হয় বলে অবসর পেলে সিরিয়াল দেখে কাঁদে, দুর্গা ঠাকুর আমাদেরই ডাকনাম, বাধা পেলে সে গালাগালো দেয় খুব, খড়ের কাঠামো পুড়ে গেছে কোন কালে, দুর্গা এখন আগুনে দিয়েছে ডুব, প্রতিমায় লাগে ওই পাড়ার মাটি, প্রতিমার মুখে গর্জন তেল আলো, আমার মেনকা দূর থেকে হাহা হাসে, দেবীর গল্পে মেয়েরাই চমকালো, এখন দুর্গা বুঝেছে বিরুদ্ধতা, পুজোর ওপারে পোড়াজনি চেরা পেট, তুলসীতলায় বাপ একা বসে থাকে, শঙ্খ চক্র ভুবনের মাথা হেঁট, বাতিল হয়েছে ধূপধুন প্রহরণ, দশভুজা ফাঁদ, দর্পণ, ডাকসাজ, পুরোহিত সব মিথ্যে মন্ত্র পড়ে, দুর্গা বাংলা কবিতা লিখবে আজ।
1: দুর্গা নিয়ে এই রকম একটি ভাবনা, আর শেষ লাইনটি তো বড় ভালো লাগলো, দুর্গা বাংলা কবিতা লিখবে আজ। অদিতি, আপনার লেখায় এই যে নারী শক্তি, যে নারীদের নিয়ে আপনার লেখায় বারবার আমরা পাই সেরকম কবিতা, যেমন দুর্গাকে পেলাম, তো সেরকম আরো কবিতার মানে নাম কিছু মনে পড়ছে যে নারী শক্তি নিয়ে লেখা হয়েছে বা নারীদের নিয়ে লেখা হয়েছে এরকম?
0: হ্যাঁ,
1: আমার যতদূর মনে পড়ছে
0: সীতা, অন্নপূর্ণা, কালীপুজো, তারপরে আমি কিছুদিন আগে লক্ষণের স্ত্রী, তাকে নিয়ে লিখলাম উর্মিলা, তো এগুলোকে মানে ওটা লেখার ছিল একটা পত্রিকার জন্য কবিতাই, তো এই এরকম হ্যাঁ মেয়েদের বিষয়ে লেখা তো সবসময় উঠেই আসে, কারণ আমি নিজে যে জীবনযাপনটা করি সেখানে আমার মনে হয় মেয়েদের ব্যাপারগুলো বলার অনেক জায়গা আছে, যে জায়গাগুলো বলা হচ্ছে না।
1: ঠিক ঠিক, ওই বারবার যে কথাটা আসছে যে অনেক কিছু আমাদের বলার ইচ্ছে হয় কিন্তু আমাদের জায়গা থাকে না বলার, তো যার যেটি জায়গা, আপনার জায়গা হচ্ছে লেখালেখি, কবিতা, তো কবিতার মধ্যে দিয়ে বারবার ওই সমাজ দর্পণ সেটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু শুধু তো কবিতা নয়, অদিতি তো গল্পও লেখেন, গদ্য অদিতির হাতে আসে, কিন্তু সমস্যাটি হচ্ছে যে হাতে এই মুহূর্তে আমাদের খুব বেশি সময় নেই, কিন্তু অদিতির অনেক অনেকগুলো দিক কিন্তু বাকি রয়ে যাচ্ছে। যেমন অদিতির একটু আগে যে কথাটা বললাম, আপনার কথা বললাম যে আপনি গল্প লেখেন, মানে লিখেছেন, আপনার বোধহয় একটি উপন্যাসও তো,
0: উপন্যাস এবার প্রথম উপন্যাস বেরিয়েছে, এর আগে

0: মেয়েকে নিয়ে একটা রম্য রচনার লেখা ফেসবুকে বেরোতো, সেটা বেরিয়েছে দেশ থেকে পদ্য গদ্য বলে। আর প্রথম একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার একটা বই প্রথম যেটা বেরোয় সেটা হচ্ছে পরশুদিনের কাগজ। তো তিনটে গদ্যের বই আছে।
1: তো সেই বিষয়ে অনেক অনেক কথা তো বাকি রয়ে গেল, কিন্তু ওই যে সময়, সময় এখন আমাদের বলছে যে এখন কবিকণ্ঠে থেকে আমাদের বিরতি নিতে হবে, আমাদের থামতে হবে। কিন্তু অদিতি বসু রায় তিনি তো শুধু কবি নয়, তিনি গল্পকারও বটে, এবং তার আরও অনেক অনেক দিক রয়েছে, সেসব নিয়ে কিন্তু গল্প বাকি রয়ে গেল। তাহলে উপায়, উপায় তো আছে, আমরা আবার অদিতিকে নিয়ে চলে আসব কবিকণ্ঠের পরবর্তী পর্বে। কি অদিতি কথা দিচ্ছেন তো?
0: হ্যাঁ নিশ্চয়ই।
1: তাহলে কবিকণ্ঠের এই পর্বে অদিতি বসু রায়কে আমরা পেয়েছি, এবং অদিতি বসু রায় কথা দিলেন যে তিনি পরবর্তী পর্বে আবার থাকছেন আমাদের সঙ্গে, কারণ অনেক অনেক অনেক গল্প বাকি।
0: একদম, গল্প কখনো শেষ হয় না।
1: শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন বাকি গল্পের। আজ এই পর্যন্তই। অদিতি আপনাকে অনেক অনেক ধন্যবাদ কবিকণ্ঠে আসার জন্য।

0: শুনছিলেন কবি কণ্ঠে। আজকের অতিথি ছিলেন কবি
1: অদিতি বসু রায়,
0: তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন হৈমন্তী রায়। আজ শুনলেন প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে।
2: শেষ হলো অনুষ্ঠান কবি কণ্ঠে, পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন 16 আনা বাঙালি, উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান 16 আনা বাঙালি।

0: সবসময় দেখা যায়। তো আজকে ষোলো আনা বাঙালিতে বলা যেতে পারে, এই যে শেষ ধারার কথা বললাম, তেমনই এক ধারার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শিল্পী অপরাজিতা চক্রবর্তী। আজকে তার ঠিকানা দিতে গেলে আমাকে বলতে হবে তিনি থাকেন গুরুগ্রামে। গুরগাঁও কথাটা চেনা আছে, আজকাল আমরা বলি গুরুগ্রাম, তবে তার জন্ম শিক্ষা সেটা শুরু হয়েছিল কিন্তু নবদ্বীপে। সেখান থেকে তিনি গানের যে শিক্ষা সেটা যাকে বলে ছড়িয়েছেন, এবং পরবর্তীকালে যে কারণে আজকে তার সঙ্গে আমরা আলোচনা করব, ধ্রুপদে মনোনিবেশ করেছেন তিনি। এই ধ্রুপদের শিক্ষার জন্য তিনি বিভিন্ন জায়গায় থেকেছেন, বিভিন্ন গুরুর কাছে শিক্ষা নিয়েছেন, এবং যেটুকু আমরা খুব অল্পই জানি, যেটুকু জানি তাতে এটুকু আপনাদের কাছে পরিবেশন করতে পারি যে তিনি ডাগর ঘরানার শিক্ষার্থী এবং শিল্পী। তো এই ডাগর ঘরানা সম্পর্কে তার কাছ থেকে শুনব। গৌরচন্দ্রিকা অনেকটা হল, চলে যায় তার সঙ্গে কথোপকথনে। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠান ষোলো আনা বাঙালি।
1: ধন্যবাদ এবং নমস্কার সকল শ্রোতা বন্ধুদের এবং আকাশবাণীকে আমার কৃতজ্ঞতা।
0: আকাশবাণীতে বসে আমরা যখন কথা বলছি এবং অনুষ্ঠানটা যখন ষোলো আনা বাঙালি, তখন খুব স্বাভাবিকভাবেই এই জিনিসটা আসবে যে অন্য রাজ্যে বসবাস করে অন্য জায়গায় শিক্ষার্থী হয়ে বহুদিন কাটিয়ে কোনোভাবে কি বাঙালি সংস্কৃতির ধারাগুলো ক্ষীণ হয়ে গেছে মনে হয় নিজের মধ্যে?
1: না, আমার ক্ষেত্রে সেটা একদমই হয়নি। কারণ একটা যেটা মেন আমি বলবো সেটা হচ্ছে আকাশবাণীর সাথে ছোটবেলাকার একটা সম্পর্ক, সেটা অবশ্যই আমাদের মহালয়ার দিনটা যে কারণে খুব স্পেশাল, এবং সেটা আমরা ভোর চারটে উঠে শোনা, এটা একটা আকাশবাণীর সাথে ছোটবেলাকার সম্পর্ক, এবং সেটা আমাদের আজও রয়েছে, আমার ব্যক্তিগতভাবে আজও ভীষণভাবে রয়েছে। আর বাদ বাকি যে বাঙালি না সেটা না, কখনোই ক্ষীণ হয়ে যায়নি। আমি প্রচুর বাংলা গান শুনি এবং সেগুলো নিয়ে চেষ্টা করি ভাবতে। রবীন্দ্রসঙ্গীত এখনও আমি শেখা চালিয়ে যাচ্ছি এবং গীতবিধান একটু পড়ার চেষ্টা করি এখনও, ফলে সেটা কোনোভাবে আমি যেতে দিইনি।
0: আপনি তো সম্প্রতি গ্রেডেড শিল্পী হয়েছেন রবীন্দ্রসঙ্গীতে।
1: রবীন্দ্রসঙ্গীতে,
0: সেটা দিল্লি কেন্দ্রে।
1: দিল্লি কেন্দ্রে,
0: বেশ। মহিষাসুর মর্দিনীর কথা বলছিলেন, তো ছোটবেলা সেই স্মৃতিটা বোধ হয় অনেকেই সঙ্গে নিয়ে চলেন। তো ওখানে যখন শোনেন গুরগাঁওতে, তো সবাইকে শোনান না, শুধু নিজেই শোনান?
1: না, আমি শোনাই, আমি শোনাই। এবং আমি একবার দক্ষিণ ভারতে ছিলাম, সেই সময় আমি দেখেছি, যেটা খুব মজার আমার লেগেছিল এবং খুব একই সঙ্গে ভালো লেগেছিল, আমি যে ছাত্রীর বাড়িতে ছিলাম চারটের সময় উঠে সে আমার শোনার আগে নিজে রেডিওটা চালিয়ে দিয়েছিল এবং সে নিয়মিত সেটা শোনে। মানে আমার সঙ্গে যখন কথোপকথন হয় তার, এবং সে আমাকে বলেছিল তার ছোটবেলার শুরুই হয়েছিল এভাবে, তার বাবা তাকে হাত ধরিয়ে শুনিয়েছে, আমার এটা খুব ভালো লেগেছিল। এবং আমি যখনই বাইরে শুনি এবং মানুষকে শোনাই, শোনার একটা জিনিস বলবো, হয়তো আমি ছোটবেলাতে যেটা পেতাম সেটা হচ্ছে আমার ঠাকুমা সকাল চারটে ঘুম থেকে উঠে উনি সবার আগে আমাদের যে প্রতিষ্ঠিত দেবতা গিরিধারী তাকে জাগিয়ে তুলতেন এবং একটা ধূপকাঠি জ্বালাতেন, আমরা সকলে মিলে ঘুম থেকে উঠে ব্রাশ করে বাবা মা দিদি ঠাকুমা সবাই মিলে এক জায়গায় বসে একটা ধূপকাঠি নিচেও জ্বালিয়ে আমরা বসে বসে শুনতাম, এবং বাবা কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সঙ্গে সঙ্গে ওটা পাঠ করতে থাকতেন, ফলে ওটা আমাদের কাছে আরো মজার ছিল যে বাবা এগুলো জানেন, এগুলো বলবেন। তো এইটা একটু আমি মিস করি, বাকি এখনো আমার ওই একই তাগিদ রয়েছে, ওই দিনটা আমাকে রেডিওতেই শুনতে হবে, ওটা কোনো ফোনের অ্যাপ নয়। তো এইটা মনে করি আমি ধরে রেখেছি এখনো।
0: আচ্ছা, গানের শিক্ষার কথায় আসি, সেইটাই তো আপনাকে প্রতিষ্ঠা দিয়েছে জীবনে। তো গান শেখা অনেক ক্ষেত্রে যেটা হয়, এলাকায় কোনো শিক্ষাগুরুর কাছে, হয়তো বাড়িতে, আপনার কিভাবে শুরু হলো?
1: হ্যাঁ, আমি একটুখানি পরিবারের কথা বলবো আগে, কারণ আমার শুরুর পিছনে যাদের সব থেকে বড় অবদান, আমার জন্ম মালবাজারে জলপাইগুড়ি জেলা, এবং কর্মসূত্রে বাবা তখন সেখানে ছিলেন। আমি মালবাজার থেকে প্রায় আড়াই তিন বছর বয়সে নবদ্বীপে আসি। আমার দাদু ছিলেন সংস্কৃত পণ্ডিত, এবং আমাদের যে নবদ্বীপের গভর্নমেন্ট সংস্কৃত কলেজটা, সেখানে দাদু প্রিন্সিপাল হয়ে রিটায়ার করেন। উনি ছিলেন পঞ্চতীর্থ, ওর দাদা ছিলেন শ্রীতীর্থ, অর্থাৎ এই কাব্য ব্যাকরণ পুরাণ বৈষ্ণব দর্শন এরকম পাঁচটা বিষয়ে তিনি মানে স্কলার ছিলেন।
0: তার মধ্যে ন্যায়ও ছিল সম্ভবত,
1: ন্যায় ছিল বোধ হয়, পাঁচ নম্বরটা আমার ঠিক খেয়াল নেই। তো এটা দাদুর বাড়িতে, দাদুর একটা খুব কঠিন জীবন ছিল যখন উনি যে সময়টা বাংলাদেশ থেকে চলে আসেন ছোটবেলায়, তারপরে ওর পড়াশোনা, ওর বেড়ে ওঠা, ওর সংস্কৃতকে ধরে রাখা এবং

0: আশ্রমে থাকা, এগুলো আমি যেমন বাড়িতে পেয়েছি ঠিক তেমনি পাশাপাশি আমার ঠাকুমার দিকে বলতে গেলে সেটা আবার ভাগলপুর। ভাগলপুরে আমার ঠাকুমার কাছ থেকে আমি অনেক গল্প শুনেছি যে তাঁর বাবা কালীরঞ্জন ভট্টাচার্য, তিনি ছিলেন আমাদের সাহিত্যিক বনফুল এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের খুবই কাছের বন্ধু এবং বাড়িতে যাতায়াত ছিল। আমার মণি, মানে আমার ঠাকুমা, তাকে আমি মণি বলতাম, মণির দাদা উনি জহর গাঙ্গুলির সাথে নাটক করেছেন, বর দাদা তিনিও খুব এরকম সংস্কৃতি জগতের মধ্যেই ছিলেন, এবং মণি কিন্তু ভীষণ ভালো গান গাইতেন, কীর্তন গাইতেন এবং শাস্ত্রীয় সঙ্গীতও উনি শিখেছিলেন। এই গল্পগুলো আমি শুনতাম, ফলে খুব স্বাভাবিকভাবেই মণি, দাদু, আমার মায়ের বাড়িতে, মামার বাড়িতেও গান বাজনার চর্চা আছে ছোটবেলাটায় যখন, এবং পিসি আমার, যেহেতু মণি একটা ধারা, পিসি ধ্রুপদ শিখেছেন, পিসি রবীন্দ্রসঙ্গীত শিখতেন এবং পিসি এখনও রবীন্দ্রসঙ্গীতের অনুশীলনটা চালিয়ে যাচ্ছেন, এইটা আমি ছোটবেলায় পেয়েছি ভীষণভাবে। ফলত বাবার থিয়েটারের পরিবেশ এবং সেই সঙ্গে আমি বলবো একই সাথে যেমন মল্লিকার্জুন মনসুর, ভীমসেন যোশী, কিশোরী আমনকার, উস্তাদ রাশিদ খানকে আমি শুনছি, পাশাপাশি কবির সুমন, সলিল চৌধুরী এদেরকেও শুনছি, আবার একইভাবে ডিএল রায় রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেটও বাড়িতে রয়েছে, আর থিয়েটারের মিউজিকের কারণে বিজয় রাঘব রাও, আনন্দ শঙ্কর তাদেরও শুনছি। এই একটা মিক্স শোনা ছোটবেলা থেকে, এটা ভিতরে আমার কোথাও না কোথাও থেকে গেছে। ফলে এই যে ধ্রুপদে আমি এসেছি, এটা আমি বলবো খুব হঠাৎ নয়, এটা ভিতরে থেকে গেছিল। পিসি গাইতেন বিষ্ণুপুর ঘরানায় আরতি দিবা সেনগুপ্ত নবদ্বীপে, খুব বিখ্যাত একজন গায়িকা এবং শিক্ষিকা উনি ছিলেন, তো ওর কাছ থেকে পিসির শিক্ষা হয়েছে। এবং ছোটবেলায় আমি পিসিকে ধ্রুপদের অনেক রেয়াজ করতে শুনেছি, প্র্যাকটিস করতে শুনেছি, তার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত। এবার রবীন্দ্রসঙ্গীত যখনই এসে যায় তখন ধ্রুপদ ওখানে এসেই যায়, কারণ রবীন্দ্রসঙ্গীতে অনেক ধ্রুপদাঙ্গের গান, অনেক ধ্রুপদ ইনফ্লুয়েন্স রবীন্দ্রনাথের ছিল। নাসিরুদ্দিন খান ডাগরের কাছে রবীন্দ্রনাথ বলা হয় উনি শিখতে গিয়েছিলেন একবার, ফলে এগুলো থেকে গেছে। বড় হওয়ার পর আমি যখন রবীন্দ্র ভারতী থেকে মাস্টার্স করলাম রবীন্দ্রসঙ্গীতে, তারপর পুরোপুরি আমি আমার গুরু রাজ্যশ্রী ঘোষ এবং আমার রবীন্দ্রসঙ্গীত গুরু দেবারতী সোম তাদের কাছে শিখতে শিখতে আমি ধ্রুপদ কিছু কিছু করে শোনা আরও আবারও শুরু করলাম, এবং তখন শোনাটা মেইনলি ডাগরবাণী। আমি গুন্দেচা ব্রাদার্স শুনতাম, উস্তাদ ফরিদুদ্দিন ডাগরকে শুনতাম, সিনিয়র ডাগর ব্রাদার্স শুনতাম, জুনিয়র ডাগর ব্রাদার্স শুনতাম, এদেরকে শুনতে শুনতে আমার একটা সময় মনে হলো এই শৈলীটা আমার শেখা উচিত, এবং তাতে করে আমি রবীন্দ্রসঙ্গীতটাকে হয়তো আরেকটু ভালো করে বুঝতে পারবো। এবং আরেকটা দিক আমাকে বলতেই হবে, আমার বন্ধুভাগ্যটা খুব ভালো বলে আমি মনে করি, তারা আমাকে অনেক প্রেরণা জুগিয়েছে, কেউ কেউ ঠেলে দিয়েছে যে আমাকে এই কাজটা করতে হবে, আমাকে যেতে হবে, বাইরে শিখতে হবে। তো এরপরে আমি ভোপাল চলে যাই।
1: আচ্ছা,
0: ভোপালে গিয়ে গুন্দেচা ব্রাদার্সের যে আশ্রম, যে গুরুকুল আছে ওখানে, সেখানে আমি থাকি।
1: এখানে একটু যদি ভেঙে জিজ্ঞাসা করি, যে যেমন একটা ঘরানা হয় তেমনই শিক্ষা কেন্দ্রগুলো এক একটা ঘরানার সঙ্গে যুক্ত হয়, এখন সাধারণভাবে এই ধ্রুপদ শিক্ষার যে সব জায়গাগুলো আছে আমাদের দেশে, ভোপাল আছে, দারভাঙ্গা আছে, আরো দু একটা জায়গা আছে বোধ হয়, তো এই ভোপাল কি এই ডাগর ঘরানার সঙ্গে যুক্ত?
0: ডাগর ঘরানা, আচ্ছা। আমার যিনি গুরু পদ্মশ্রী পণ্ডিত উমাকান্ত গুন্দেচা এবং রমাকান্ত গুন্দেচা, যারা ছিলেন গুন্দেচা ব্রাদার্স, রমাকান্ত গুরুজি মারা যান 2019 8ই নভেম্বর, তো সেই সময়টাতে আমি ডাগরবাণী ধ্রুপদ শিখতেই যাই।
1: আচ্ছা,
0: একদম স্পেসিফিক ওটাই ছিল যে আমি ওটাই শিখব, কারণ আমি এত ডাগরবাণী শুনেছি, সিনিয়র ডাগর ব্রাদার্স বা জুনিয়র ডাগর ব্রাদার্স এদেরকে শোনার পর গুরুকুলে আমি যখন যাই একদম ওটাই শিখতে যাই। এই ধারাটা আমি বলবো আমাকে বেশি আকর্ষণ করেছিল, যে ডাগরবাণীর যে ধারা, একটু আগে শাম গানের একটা আমরা লিঙ্ক খুঁজছিলাম যে কোথায় গিয়ে এটা মেলে, ধ্রুপদের ডাগরবাণী ঘরানা আর শাম গান, এইটা না, এই যে অলঙ্করণের একটা ব্যাপার আছে। আপনি হয়তো জানবেন যে গান বাজনায় যেমন রবীন্দ্রনাথ বলতেন আমার গান সম্পূর্ণ, এর মধ্যে আর কিছু যুক্ত করার দরকার নেই, ঠিক তেমনি শাম গানে অনেক কম অলঙ্কার ছিল, অনেক সোজা সোজা স্বর গাওয়া হতো, মানে এই স্বরের মধ্যে কোনো রকম প্যাঁচ, খাটকা, মুরকি যেগুলো আমরা খেয়ালের টার্ম ব্যবহার করি সেগুলো একেবারেই ছিল না, খুব সহজ সুর, সোজা সুর, কোনো অলঙ্কার নেই। এইটা সঙ্গে ওরা নাদ, অর্থাৎ এই যে আমাদের বসে কোনো মন্ত্র উচ্চারণ, তার সাথে গাওয়া, শ্বাস নেওয়া এবং ওটাকে সাস্টেইন করা, ওই শটটাকে অনেকক্ষণ ধরে রাখা, এটার সঙ্গে ধ্রুপ

0: তাদের অনেকটা মিল। এবং শাম গান ওই জন্যই বলা হয় যেটা শাম গানের একটা পরবর্তী ভার্সন ধ্রুপদ। আমরা ধ্রুপদকে তারপরে আরো অনেক ওস্তাদ এসে অনেক রকম ভাবে শাস্ত্রীয় সঙ্গীত যেভাবে যেভাবে এগিয়েছে সেভাবে সেভাবে ধ্রুপদও অনেক এগিয়েছে। তো এই ধারাটা আমার কাছে খুব মনে হয়েছিল যে হ্যাঁ এটা আমি চাই, যে একদম অলংকার নেই, সুরের ওপর চলন, একটা সহজ সহজ সুর তাকে ধরে রাখা।
1: শ্রোতা বন্ধুরা, ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে আমরা কথা বলছি অপরাজিতা চক্রবর্তীর সঙ্গে। গুরুগ্রাম নিবাসী কিন্তু কন্যা সেই বাংলারই, সেখান থেকেই তিনি শিক্ষা নিয়েছেন, পরবর্তীকালে ধ্রুপদ শেখার জন্য অন্য জায়গায় গিয়েছেন। কিন্তু অনেকক্ষণ কথা হয়ে গিয়েছে, সুর কোথাও নেই, গান কোথাও নেই, শ্রোতাদের মন একটু মানে গান চাই এরকম করছে। তো আমরা বলা যেতে পারে আমাদের শেখার জন্য বোঝার জন্য আমরা কি কিছু শুনবো, যেটা শুনে আমরা একটা ধারণা করতে পারবো যে এতক্ষণ যে কথাগুলো বলছিলাম তার প্রয়োগটা কিভাবে?
0: নিশ্চয়ই,
1: তাহলে আমরা কিছু একটা শুনি।

0: এখানে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। এই যে আমি রানা না তে তারা কিছু ব্যবহার করছি, এটা একটা মন্ত্র থেকে নেওয়া হয়েছে ধ্রুপদে। ওম অন্তরাম ত্বম তারণে তারণে ত্বম হরি ওম অনন্ত নারায়ণ ওম। ধ্রুপদ একটা সময় মন্দিরের গান ছিল, টেম্পল মিউজিক।
1: এই যে আলাপ অংশ,
0: আলাপ অংশ,
1: এখানে অনেকে এটাকে রেফার করেন তোম নোম বলে।
0: হ্যাঁ, তোম নোম শব্দটা একটু ভুল, কারণ তোম নোম আমরা বলি না, ওটা কোথাও গিয়ে তোম নোম দাঁড়িয়ে গেছে। রানা না, এই যেমন মন্ত্রটা আমি আপনাকে বললাম, সেখান থেকে কিছু কিছু আমরা নিয়েছি, যেমন হরি ওম অনন্ত নারায়ণ সেটা আমরা বলি তে তারানা এভাবে। আবার এই আলাপ অনেক বড় বড় উস্তাদ নারায়ণ নারায়ণ নারায়ণ রে তো নারায়ণ বলেও অনেক উস্তাদ করেছেন, উস্তাদ সাইদুদ্দিন ডাগার কখনো কখনো করতেন। এবার এটা গেল আলাপ অংশ, এটা কিন্তু একদম ধীর গতি। এবার আস্তে আস্তে একটা মধ্যলয় আলাপ হয়, তারপর একটা ফার্স্ট লয় আলাপ হয়। যেমন এর পরবর্তী, এটা প্রায় 40-45 মিনিট একটা সুর ধরে ধরে করবার পর আস্তে আস্তে

0: এবং ধ্রুপদের একটা বলা হয় খুব খাসিয়ত, সেটা হচ্ছে গমক। অনেক কটা ছোট ছোট ক্রিয়া আছে।
1: এই তৃতীয় অংশটা কি আমরা সঞ্চারী অংশ বলে ধরবো নাকি এনাকে এখনো সেখানে যাইনি আমরা?
0: আমরা তৃতীয় অংশটাকে সঞ্চারী বলে ধরবো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তৃতীয় অংশটাকে সঞ্চারী বলবো, এবং পুরো যখন আমরা গুটিয়ে আনি সেটাকে আমরা আবহে আবহে রাখি।
1: আর এই গমকের কথা যেটা বলছিলেন, এই গমকের জায়গাটা আলাদা কিভাবে? এখানে
0: আলাদা বলতে অনেক কটা ক্রিয়া থাকে ধ্রুপদে, যেমন আছে লাহাক ডাহাক, যেমন খেয়ালে আমরা বলি খাটকা মুরকি গম, এগুলো তেমনি ধ্রুপদে আমরা লাহাক ডাহাক ধারান মুরান এরকম অনেক রে না সাউন্ড, কত রকম ভাবে একটা স্বর বা একটা সুরকে আমরা বলতে পারি, দেখাতে পারি, তার একটা বিস্তার করা যায়। ঠিক তেমনি গমক যেমন একটা ক্রিয়া, এটাকে আগে তুলনা করা হতো শিবের যে ডামারু সাউন্ড তার সাথে, অর্থাৎ রা।

0: 哪里来哪里哪里来哪里哪里哪哪哪哪哪哪哪哪এটা হচ্ছে গামক ফলে ধ্রুপদে যখন আমরা ইনস্ট্রুমেন্ট এটা হয়ে যায় আলাপ জোর ঝালা কিন্তু কণ্ঠসঙ্গীতের ক্ষেত্রে আমরা বলি আলাপ পুরোটাই আলাপ অর্থাৎ ধীর গতি তারপর মধ্যলয় তারপর দ্রুতলয়
1: আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে যে এই যে গামকের জায়গাটা খেয়ালের ক্ষেত্রেও কিছুটা পরিমাণে আসছে
0: হ্যাঁ
1: এবার খেয়ালে কি আমরা কিভাবে বুঝবো যারা জানি না বুঝি না তারা কিভাবে বুঝবো যে এই পর্দায় ওঠে না এরকম ভাবে কি ভাববো
0: না খেয়ালে যেমন আছে গামক তান আছে অর্থাৎ যখনই কোনো তান করা যায় যেমন উস্তাদ ফাইয়াজ সাহেব করতেন গামক তান করতেন অনেক ক্রিয়া আছে যেমন হুদাক করতেন তানটা কি হয় হয় আকারে নয় সারগামে ধ্রুপদে আমরা গামকটা আরও বেশি করে এই যে রানা না বা তেতা রানা এই শব্দগুলো ব্যবহার করে করি আর খুব বেশি চলন ধ্রুপদে নেই অর্থাৎ আমি গামক করে একদম একটা সাপাট তান করলাম যেটা খেয়াল এটা আমি ধ্রুপদে অ্যাভয়েড করব তো ধ্রুপদে এই
1: এখানে ডমরুর প্রসঙ্গটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে ঠিক বোঝার জন্য অনেক এখনো তো আমরা আবহকে গিয়ে পৌঁছাইনি বোধ হয়
0: না ওই শেষ করে আনা আর কি রে

এখানে একটা প্রসঙ্গ আমি বলি, আমি যতটুকু গাইলাম এতটুকু হচ্ছে অনিবদ্ধ সঙ্গীত, অর্থাৎ এর মধ্যে কোনো রকম কোনো পারকাশন ইনস্ট্রুমেন্ট নেই। এবারের পরের যে স্টেপটা সেটা হচ্ছে নিবদ্ধ সঙ্গীত, এখানে তখন পাখাওয়াজ ঢুকছে।

এইটা আমি যেটা গাইলাম এটা আমার বলে দেওয়া দরকার, এটা হচ্ছে ধামার। ধামার যে তাল, 14 মাত্রার তাল, তার উপরে তাকে আধার করে যে বন্দিশ রচনা।

0: করা হয় সেটাকে ধামার বলা হয়। আমি যেটা গাইলাম এটা ধামার, এবং ধামার মূলত হরি বা রাধা কৃষ্ণকে কেন্দ্র করে হয়। যেমন আপনি যত ধ্রুপদে ধামার শুনবেন প্রত্যেকটাই রাধা কৃষ্ণ অথবা হরি কে কেন্দ্র করে।
1: এবার একটা প্রশ্ন আছে যে ধ্রুপদ ধামার শব্দ দুটো অনেক সময় মানে জোড়া হয়ে আসে,
0: জোড়া হয়ে আসে। হ্যাঁ, কারণ ধ্রুপদ হচ্ছে এই যে আমি বললাম আলাপ, পুরো আলাপ অংশটা বা আলাপ জোর ঝালা, তারপরে আমরা একটা চৌতালের বন্দিশ গাই, মানে যে তো চৌতাল হয়, তারপর সুলতাল হয়, তারপর তীব্র তাল হয়, এরকম কিছু ধ্রুপদের তাল আছে, 12 মাত্রা 7 মাত্রা আমরা এগুলো গাই, সেটা সম্পূর্ণ ধ্রুপদের মধ্যে পড়ে। ধামারটা যেহেতু ধামার তালে আধারিত বন্দিশ, তখন সেটা ধামার হয়ে যায়, ধামার কিন্তু কোনো আলাদা ফর্ম নয়।
1: তাহলে আমাদের এই পরবর্তী আলোচনায় কি এই তানপুরার প্রয়োজনটা হচ্ছে?
0: গান গাইলে প্রয়োজন হবে, নাহলে আমি এটা কমিয়ে দিই।
1: এইবার আমরা যেটা জানতে চাইবো, আমাদের এই যাকে বলে সুন্দর একটা ডেমনস্ট্রেশনের পর আমরা এটা জানতে চাইবো যে এটার একটা তো বিকাশ আছে, মানে আমরা ইতিহাস যখন খুঁজতে চাই একটা কালক্রম খুঁজে বেড়াই যে কত শতাব্দী থেকে কোন সময় থেকে, শামগান যদি বলি তাহলে সেটা তো অনেক মানে অন্তত 2-3 হাজার বছরের পুরনো হতে হবে, কিন্তু সাম্প্রতিক সময় ধরা যাক 100 বছর আগের কথা যদি বলি তাহলে আমরা দেখতে পাই ওই 16 শতক নাগাদ হয়তো এটার বিকাশ শুরু হয়েছে। একটু ধরিয়ে দেবেন যে ব্যাপারটা ঠিক কি হলো, মানে
0: যেমন ধ্রুপদ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমরা সবাই জানি তানসেন, তানসেন ছিলেন ধ্রুপদিয়া, উনি ধ্রুপদি গাইতেন। কিন্তু এর পরে 16th century যখন আমার গুরুর কাছ থেকে বা পড়ে যতটা জেনেছি সেটা হচ্ছে হরিদাস ডাগর, হরিদাস ডাগর থেকে যিনি ছিলেন তানসেনের গুরু, হরিদাস ডাগর তানসেন এদের থেকে শুরু হয়ে আস্তে আস্তে মাঝে কিছুটা ধ্রুপদ আমি বলবো একটু সরে যায় আর কি মেন স্ট্রিম থেকে, কারণ এরপরে সাদারাং আদারাংজি তাদের একটা ফর্ম যেটা খেয়াল আসতে শুরু করে। অনেকে বলবেন যে ধ্রুপদ যেমন বলা হয় যে সব থেকে পুরনো শিল্প, অর্থাৎ ওল্ডেস্ট ফর্ম অফ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক এটা বলা হয়, তারপরে খেয়াল দাদরা ঠুমরি এগুলো পরপর পরপর ভাঙতে ভাঙতে ভাঙতে ভাঙতে এসেছে, অনেক অলংকার যুক্ত হয়েছে তার সাথে। ধ্রুপদ এর ক্ষেত্রে সিনিয়র ডাগার ব্রাদার্স বা তার আগে নাসিরুদ্দিন খান ডাগার এরা প্রত্যেকেই ধ্রুপদিয়া ছিলেন সেই সময়। বিকাশটা কোথাও না, ডাগার বাণীতে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এদের শিক্ষা দেবার ক্ষেত্রে সবসময় একটা পারিবারিক যে ব্যাপারটা শাস্ত্রীয় সঙ্গীতে থাকে সেটা ওদের মধ্যেও ছিল এবং সম্ভবত এখনো আছে। যে কারণে যেমন একটু ট্র্যাকের বাইরে চলে গিয়েছিলেন ফরিদুদ্দিন ডাগার, যিনি আমার গুরুজির, আমার বলা উচিত দাদা গুরু, গুন্দেচা ব্রাদার্সের যিনি গুরু, ফরিদুদ্দিন ডাগার অনেক কাউকে শিখিয়েছেন, এবং ফরিদুদ্দিন ডাগারের শিষ্য উদয় ভালকারজি, গুন্দেচা ব্রাদার্স, পণ্ডিত ঋত্বিক সান্যাল, এরা সকলে ফরিদুদ্দিন জির শিষ্য। কিন্তু সেভাবে দেখতে গেলে ডাগার বাণীতে বা ডাগার ঘরানায় খুব পরিবারের বাইরে শিষ্য খুঁজে পাওয়া মুশকিল। যেমন সাইদুদ্দিন জিরও তার পরিবারে তার দুই ছেলে গান গান, তেমনি ওয়াসিফউদ্দিন জি উনি অবিবাহিত, বাহাউদ্দিন ডাগার আছেন রুদ্রবীণা প্লেয়ার। এবার কি হয়, বিকাশ হতে গেলে কখনো এই ধারাটার বাইরে না বেরোলে বা না ছড়ালে কোথাও তো একটা কক্ষিগত হয়ে থাকে। আমি বলবো একমাত্র সেই জায়গাটা ধ্রুপদ বিকাশের ক্ষেত্রে একটু বাধা, বাকি ধ্রুপদ যতটা স্বয়ং সম্পূর্ণ আমার মনে হয় তার অন্য কোনো অলংকার বা তার আলাদা করে কিছু লাগে না। কারণ আমি গুরুকুলে যখন গেছি গুন্দেচা ব্রাদার্স একটুখানি উনি ও ওরা ট্র্যাকের বাইরে বেরোলেন, অর্থাৎ সিনিয়র ডাগার জুনিয়র ডাগার ব্রাদার্সকে আমরা শুনেছি, কিন্তু গুন্দেচা ব্রাদার্স যখন আমরা শুনতে শুরু করলাম তখন আমাদের যে জেনারেশন আমরা তাকে অনেক বেশি রিলেট করতে পারলাম। কিভাবে দুজন এরকম ধূপ দুরস্ত পাজামা পাঞ্জাবি শুধু নয়, কখনো ধুতি পরে দুজনা গাইছেন, এবং শুধু গাইছেন তা না হারমোনিয়া করছেন কখনো। যেমন ডাগার ব্রাদার্সের ক্ষেত্রে হতো একজন গাইবেন আরেকজন তখন বসতেন পরে তিনি যুক্ত হতেন, কিন্তু গুন্দেচা ব্রাদার্স কি করলেন একটু একটু হারমোনি শুরু হলো গানের মাঝে, একটু চেঞ্জ মনে হলো, নিজেরা গান লিখলেন, নিজেরা কম্পোজ করলেন, নিজেরা সেটা শেখালেন।
1: আমরা এই বিষয়ে আরো বেশি জানবো, আমাদের হাতে আরেকটা পর্ব থাকছে, সে পর্বে আমরা আবার যখন শিল্পী অপরাজিত চক্রবর্তীর সঙ্গে কথা বলবো তখন এই সম্পর্কে আরো বেশি করে জানবো। আজকে আমাদের অনুষ্ঠান শেষ করি, তাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে কথা বলার জন্য। শুনলেন ষোলো আনা বাঙালি অতিথি অপরাজিতা চক্রবর্তী। অপেক্ষা করি পরের পর্বের জন্য।

0: শুনছিলেন ষোলো আনা বাঙালি, সম্পাদনা মনোজ কর, উপস্থাপনায় ডক্টর মানুষ প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ, সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ, সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব, সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় বৃষ্টি দেব। সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। হ্যাঁ, রবিবার, তাই একটু দেরিতে সুপ্রভাত তো হবেই। তাই চা কফিতে চুমুক দিতে দিতে বা ব্রেকফাস্টের প্লেটখানি সামনে রেখে কান পাতুন মনের মতো গানে। আর বঙ্গে যখন বৃষ্টি ঢুকেই গেছে, তখন মৈত্রীর স্টুডিওতে বৃষ্টি আসবে না তা কি করে হয়? তাই আজ ওয়ার্ল্ড মিউজিক ডেতে মনের মতো গান নিয়ে আমি বৃষ্টি থাকছি গোটা এক ঘন্টা আপনাদের সঙ্গে, আপনাদের রবিবারের এই সুরেলা সকালে। ওয়ার্ল্ড মিউজিক ডের উদযাপনে যখন এই অনুষ্ঠান, তখন শুরু তো অবশ্যই গান দিয়ে করতে হয়, ভালোবাসার গান দিয়ে করতে হয়।

সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে আজ ওয়ার্ল্ড মিউজিক ডে। আমাদের আজকের মনের মতো গানও সেই উদযাপনেরই খানিক অংশ বলা চলে। তাই প্রথমে ছোট্ট করে সহজভাবে জেনে নেই, খুঁজে নেই সেই উৎসকে, কোথা থেকে কিভাবে এলো ওয়ার্ল্ড মিউজিক ডে। মূলত 1982 সালে ফ্রান্সে ফেট দে লা মিউজিক বা মেক মিউজিক ডে নামে একটি দিনের উদযাপন শুরু করা হয়। এবার সেই শুরু কিভাবে সেটা বলি। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী জ্যাক ল্যাং 1981 সালে এই ব্যাপারে তার মাথায় একটা চিন্তা আসে। সেই সময় মিউজিক নিয়ে জ্যাক ল্যাংয়ের মতন করে ফ্রান্সে খুব বেশি মানুষ কখনোই ভাবতেন না, আর এই প্রথাগত ধারাকে, ধ্যান ধারণাকে ভাঙতে তিনি আরেক শিল্পী মরিস ফ্লোরেটকে তারই মন্ত্রিসভায় বা ওই সিস্টেমের মধ্যে যুক্ত করেন। ফ্লোরেট 1982 সালে একটা বিশাল পরিসংখ্যান নিয়ে আসেন সংস্কৃতি মন্ত্রী জ্যাক ল্যাংয়ের সামনে, এবং এই পরিসংখ্যানে উঠে আসে যে মিউজিক নিয়ে ফ্রান্সে সেই মুহূর্তে প্রচুর মানুষ কাজ করছে, এবং তার হার এমন যে প্রত্যেক 2-3 জন যুবকের মধ্যে, তরুণের মধ্যে একজন কোনো না কোনো একটি বাদ্যযন্ত্র বাজাতে পারেন, মানে মিউজিকের সঙ্গে কোনো না কোনোভাবে অবশ্যই যুক্ত। সেই মুহূর্তেই সব নিয়ম আইন পাশে রেখে নতুন করে ঘোষণা করা হয় এক ধারার। তখন তারা দুজনে মিলে ভাবতে শুরু করেন কি করে মানুষকে মিউজিক নিয়ে রাস্তায় বের করে আনা যায়, সেই স্বপ্ন দেখতে শুরু করেন। আর সেটাই প্রথম 1982 সালে প্যারিসে ফেট দে লা মিউজিক নামে অনুষ্ঠিত হয়েছিল। সেই থেকে আস্তে আস্তে সেই দিন, সেই উৎসব ছড়িয়ে পড়ল আন্তর্জাতিকভাবে। ভারত, জার্মানি, ইতালি,

গ্রিস, রাশিয়া, অস্ট্রেলিয়া, আরো নানান দেশ। মোট 120টা দেশের 700টিরও বেশি শহরে একই দিনে এই 21শে জুন পালিত হয় ওয়ার্ল্ড মিউজিক ডে। এবার আরো একটা প্রশ্ন মনে আসতেই পারে যে হঠাৎ এই দিনটাই কেন, তারও একটা কারণ আছে। ছোটবেলায় ভূগোল বইতে আমরা সবাই পড়েছিলাম 21শে জুন বছরের দীর্ঘতম দিন, তাই এই দিনে আলো অনেকক্ষণ থাকার সুবাদে মিউজিককে সেলিব্রেট করার জন্য সময়ও পাওয়া যাবে অনেকখানি, তাই 21শে জুনই হয়ে উঠল ওয়ার্ল্ড মিউজিক ডে। ইতিহাসের পাতা থেকে উঠে এলো সুর, সুরের উদযাপনের দিন। আজ মিউজিক ডেতে কথা তো বলবই, গান নিয়ে কথা বলবো, আর তার মাঝে থাকবে অনেক সুর, অনেক গান। তাই এখন আবার গানে ফিরে যাওয়া।

কয়েকটা কথা প্রায়ই গানে আসে। আজকালকার ছেলে মেয়েদের যে বাবা কি সব গান পছন্দ হয়, আচার অনুষ্ঠানেও কি সব গান শুনে, ভাষা বোঝা যায় না, খালি মাথা ঝাঁকায়। আরে বাবা, নিজের দেশের গান ছেড়ে বাইরের সুর শুনে কি হবে, এমন সব অভিযোগ তো আমরা হামেশাই শুনে থাকি। এবার ব্যাপারটা হলো, আমরা কাঁটাতারে মাটিকে তো ভাগ করে ফেলি, সুর কে কি তার কাঁটাতারে বাঁধা যাবে? সব সুর একই, মানতে পারছেন না তো অনেকে? দাঁড়ান, উদাহরণগুলো একটু দেখুন। আর উদাহরণ শুরু তো করতেই হবে বাঙালির সবচেয়ে ভরসাযোগ্য, বিশ্বাসযোগ্য জায়গা থেকে, রবি ঠাকুরকে দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর 17 বছর বয়সে বিলেত গেছিলেন ব্যারিস্টারি পড়তে। অভিভাবক হিসেবে তার সাথে গিয়েছিলেন তার মেজো দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর। 1878-এর সেপ্টেম্বর থেকে 1880-এর ফেব্রুয়ারি, এই 1.5 বছর তিনি ইংল্যান্ডে ছিলেন। সেই বছরই ফিরে আসলেন দেশে। আর দেশে ফিরে দাদা যতীন্দ্রনাথের অনুপ্রেরণায় লিখলেন বাল্মীকি প্রতিভা। রবি ঠাকুরের অন্যতম এই মিউজিক্যাল ড্রামা বা গীতিনাট্যের কথা আমরা মোটামুটি সবাই শুনেছি। তাতে একটা গান আছে, এনেছি মোরা রাশি রাশি লুটের ভার, রচনা করা হয়েছিল 1885 সাল। এবার সেই সময়ের বহু আগে থেকে একটা ইংরেজি গান খুব প্রচলিত ছিল, হি ইজ আ জলি গুড ফেলো। মূলত কারোর জন্মদিন, বিয়ে বা বিশেষ কোনো সফলতার জন্য, মানে মোটামুটি ওই কংগ্রাচুলেট করার জন্য এই গানটা গাওয়া হতো। গান দুটো এখন আমি চালাতে পারছি না হয়তো, কিন্তু আপনারা একবার শুনে দেখবেন, বাল্মীকি প্রতিভার এনেছি মোরা আর হি ইজ আ জলি গুড ফেলো। একবার শুনলেই বুঝতে পারবেন, যেন কুম্ভমেলায় হারিয়ে যাওয়া দুই যমজ ভাইয়ের মতো তারা। এটা তো সবে একটা উদাহরণ বললাম পাশ্চাত্য সুরের অনুপ্রেরণায় তৈরি হওয়া নিজেদের সুর। এবার আরো কয়েকটা বলি। স্কটিশ কবি বার্নসের রচিত ইয়ে ব্যাংকস এন্ড বেয়ারস এর সুরের আদলে তৈরি হওয়া ফুলে ফুলে ঢোলে ঢোলে, এই খবরটা বেশ প্রচলিত, অনেকের কানেই পৌঁছে গেছে। আরও আছে আইরিশ কবি থমাস মুর গো ওয়্যার গ্লোরি ওয়েটসটি, তার অনুকরণে রচিত হল আর একটা বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত, আহা আজি এ বসন্তে। প্রতি বছর যখন বসন্ত আসে, তখন চিররোমান্টিক বাঙালির মনে অজান্তেই কিন্তু সুর গুনগুনিয়ে ওঠে এই গানের, যেটা সুরারোপিত হয়েছিল মেড অফ দ্য ভ্যালির ভিত্তিতে। আর সেই আহা আজি এ বসন্তের একই সুরে রবীন্দ্রনাথের ওহে দহাময় এই গানটিও রচনা হয়েছে। এবার আর একটা গানের কথা বলি, মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাসি গান গেয়েছি, আর বলতে হবে না। আচ্ছা, এই শব্দগুলো শুনলে কখনো মনে হতে পারে যে এই ভাবাবেগ বা এই সুরের আবেগ আমাদের নয়? কিন্তু বিশ্বাস না হলেও সত্যি, রবি ঠাকুরের জীবনের প্রথম ভাগেই যখন ইউরোপে পড়তে গেলেন, তখন পাশ্চাত্য সঙ্গীতের সাথে তার একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। সেই সময় স্কটল্যান্ডের বিখ্যাত কবি রবার্ট বার্নস রচিত বিখ্যাত একটা গান ছিল অল অ্যাংসাইন, রবীন্দ্রনাথের মনে দাগ কাটল এই গানটা দারুণভাবে। আর সেই গানটা এতটাই জনপ্রিয় যে কেবল স্কটিশ ভাষীরা নন, বরং ইংরেজি ভাষী দেশগুলোর নাগরিকরাও কোনো মৃত্যুতে বা কোনো সমাবর্তন অনুষ্ঠানে কিংবা যে কোনো বিদায়ে এই গানটি গাইতেন। আর সেই গানেরই

পুরানো সেই দিনের কথা, আর তার অনুবাদ এতটাই প্রাঞ্জল ছিল যে কখনো আমরা ভাবিনি এই গান তৈরি হয়েছে বিদেশি ভাব আশ্রয় করে। রবীন্দ্রনাথের আরও অনেক অনেক অনেক গান আছে বিদেশি সুর বিদেশি ভাবের উপর তৈরি হয়েছে। তোমার হলো শুরু, আমার হলো সারা, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, এরকম উদাহরণ চলতেই থাকবে, গোটা দিন লেগে যাবে। তাই বরং গানের কথায় গান না হলে হয়, যেই গানটার কথা বলছিলাম এখন সেই গানটাই শুনে নিই, যেটা বিদেশের মাটিতে গাওয়া হতো সেই গানকে কিভাবে আমরা নিজেদের করে নিলাম। আর ভাবতেই পারি না যে বিদেশ থেকে নিয়েছি আমাদের শব্দ আমাদের সুর।

সুরের যে কাঁটাদার থাকে না, এবার বিশ্বাস করলেন তো? বাঙালির ভরসা, বাঙালির সুখ দুঃখ আবেগ যিনি সব থেকে ভালোভাবে বুঝেছেন, সেই রবি ঠাকুরের সুরে যদি বিভেদ না থাকে, বরং আনন্দ চিত্তে যিনি যদি তিনি গ্রহণ করে থাকেন, তাহলে আমরা ফিরিয়ে দিই কী করে? শিল্পের সম্পর্ক, সুরের সম্পর্ক এমনই। তাই এখন আরেকটা গান শোনাবো, যেই গান রবি ঠাকুর উপহার দিয়েছিলেন তার এক বিদেশিনী বন্ধুকে। রবি ঠাকুরের জীবনে মোটামুটি যতজন নারী এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম ভিক্টোরিয়া ওকাম্পো, একজন আর্জেন্টাইন কবি। বিশ্বভ্রমণে বেরিয়ে রবি ঠাকুর যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন এই ভিক্টোরিয়া ওকাম্পো তাকে দেখতে গিয়েছিলেন এবং তার বাড়িতে আমন্ত্রণ জানান, যাতে অসুস্থ হলে তিনি তার সেবা শুশ্রূষা করতে পারেন। আর সেই আহ্বানে সাড়া দিয়ে

রবীন্দ্রনাথ ভিক্টোরিয়ার আতিথেয়তা গ্রহণ করেন। আর প্রথম দর্শনেই, প্রথম কয়েকদিনেই তিনি প্রচণ্ড মুগ্ধ হয়ে যান কিভাবে তাকে যত্ন করা হয়েছিল, সেবা করা হয়েছিল। আর যেই কদিন তার বাড়িতে ছিলেন, কোনোদিন সেই আতিথেয়তার কমতি দেখেননি রবি ঠাকুর। তাই তারপর ভিক্টোরিয়া নামটিকে বাংলায় অনুবাদ করে রবি ঠাকুর ভিক্টোরিয়াকে ডাকতেন বিজয়া নামে, ভিক্টরি থেকে বিজয়, থেকে বিজয়া। আর সেই সময় তার আপ্যায়নে প্রসন্ন হয়ে তাকে উপহার দেন একটা গান, সেই গানই থাক এখন।

বাইরের দুনিয়ার কাছে বাঙালির এক পরিচয় আছে যে বাঙালিরা নাকি পড়াশুনো বা এইসবের কাজ সবকিছুর বাইরেও কোনো না কোনো শিল্পের সাথে অবশ্যই যুক্ত থাকে, আর তার মধ্যে একটা বেশ বড় অংশ দখল করে রাখে সঙ্গীত চর্চা। আমাদের কোনো বাঙালি ঘরে যখন সঙ্গীত চর্চা শুরু হয়, মানে সোজা কথায় বাঙালির গান গাওয়ার শুরু হয়, সুর বোঝার শুরু হয়, সেক্ষেত্রে প্রায় 99% কিন্তু এই সুর বোঝার শুরু হয় হারমোনিয়ামের হাত ধরে। ছোটবেলায় ওই বেলোতে হাত পৌঁছয় না, সেই সময় থেকে আমাদের হারমোনিয়াম বাজানো শুরু হয়। এবার যদি বলি এই যে অত্যন্ত প্রিয় আত্মীয়ের চেয়েও কাছের এই হারমোনিয়াম আমাদের নয়, মানা যাবে? কিন্তু না মেনেও যে কিছু করার নেই। আসলে হারমোনিয়াম একটা ফরাসি বাদ্যযন্ত্র। 1842 প্যারিসে আলেকজান্ডার ডেভাইন আবিষ্কার করেছিলেন এই হারমোনিয়াম, আর তারপর 19 শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপীয় মিশনারি আর ব্যবসায়ীদের হাত ধরে ভারতে ঢুকলো হারমোনিয়াম। মূলত ওই প্রার্থনা সঙ্গীতের ব্যবহারের জন্যই আনা হয়েছিল। ধীরে ধীরে ছড়িয়ে পড়লো আরো বেশি। তারপর কলকাতার ডার্কিন কোম্পানির দ্বারকানাথ ঘোষ ভারতীয় সঙ্গীত শিল্পীদের সুবিধার জন্য, যাতে তারা মাটিতে বসে মেঝেতে বসে হারমোনিয়াম বাজাতে পারেন, সেরকম ভাবে তৈরি করলেন, আর আমরা পেলাম আমাদের হারমোনিয়াম। হারমোনিয়াম ছাড়াও এরকম বহু বিদেশি যন্ত্র আছে যাদের আমরা একেবারে আমাদের নিজেদের করে নিয়েছি। তাই এখন যতই যুক্তি তক্ক

আসুক না কেন, আমরা আর মানতে চাই না যে এর বিদেশি সূত্র আছে বা আমাদের নয়। আর এখানেই মিউজিকের সার্থকতা। পাহাড়, নদী, সমুদ্র সব কিছুকে তুচ্ছ করে, সব দূরত্ব, সময়কে বুড়ো আঙুল দেখিয়ে সে নিজের হয়ে যায়, কাছে চলে আসে। এখন একটা গান, ফিরছি আড্ডায় আবার একটু পরে।

দেশ বিদেশের সুর, গান, ইনস্ট্রুমেন্ট এইসব নিয়ে আলোচনা হচ্ছে আজকের মনের মতো গানে। ওয়ার্ল্ড মিউজিক ডে, তাই সুর নিয়ে খেলা। আচ্ছা, আমরা কি খালি নিয়েইছি পাশ্চাত্য থেকে, খালি অনুপ্রাণিত হয়েছি, সুর নিয়ে এসেছি, ভাবাবেগ নিয়ে এসেছি, দিতে পারিনি এমন হতে পারে? আমাদের কিংবদন্তি শিল্পীরা পণ্ডিত রবিশঙ্কর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে পশ্চিমের বিশ্বে একেবারে প্রায় ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছেন। ওস্তাদ বিসমিল্লা খান ভারতীয় সানাইকে লোকবাদ্যের গণ্ডি পেরিয়ে ধ্রুপদী সঙ্গীতের মর্যাদায় নিয়ে গেছেন।

ঠাকুরকেই পাশ্চাত্যে ছড়িয়ে দিয়েছেন, পাশ্চাত্যের আদলে নতুন রূপ নেননি তারা। আর এই মেঠো সুর সকলের করে দিয়েছেন, সকলের হয়ে উঠেছে যার হাত ধরে, অনেকখানি এগিয়েছে যার হাত ধরে এই মেঠো রাস্তা, তিনি পার্বতী বাউল। এনাদের হাত ধরেই বারংবার ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করছে, করবে আগামী দিনেও। আর এখন তাই তার সুরেই আরেকবার উদযাপিত হোক আমাদের ওয়ার্ল্ড মিউজিক ডে।

আমরা কথা বলছিলাম পাশ্চাত্যের সঙ্গে আমাদের দেশীয় মেঠো সুরের সম্পর্ক, সেই সমস্ত শিল্পীদের যারা এই দুইকে মিলিয়ে দিয়েছেন আর সুরের মাধ্যমে গোটা দুনিয়াকে এক করেছেন। কিন্তু মিউজিককে শুধুই চর্চার, মানে যারা মিউজিশিয়ান, মিউজিক কি শুধুই তাদের? না, আমার মনে হয় বরং তাদের চেয়েও অনেক বেশি আমাদের, যারা আনন্দে দুঃখে বিরহে উদযাপনে ভালোবাসায় মিউজিক খুঁজে নেই। কাউকে সরি বলতে অনেক সময় শব্দ না এলেও চলে আসে কোনো গান, যে এই গানখানি যেন অনেকটা আমার মনের কথাকে ব্যক্ত করছে, যেটা আমি শব্দে বলতে পারছি না, তাই গানের কথা, গানের সুর অন্যকে বুঝিয়ে দেবে আর সে আমায় ক্ষমা করবে। সরি বলা থেকে প্রেম নিবেদনেও তাই, গান সব থেকে বড় অস্ত্র। আমাদের বেঁচে থাকতে যতখানি জল, হাওয়া, অক্সিজেন, খাবার লাগে, ততখানি লাগে মিউজিক। মিউজিক ছাড়া বড্ড সাদামাটা, ফিকে মনে হয় রোজকার দিন। আর তাই মিউজিক সবার, শুধু যারা চর্চা করেন, যারা গান বাঁধেন, যারা সুর বাঁধেন, যারা গান করেন, তাদের থেকে অনেক বেশি আমাদের সাধারণ মনের সাধারণ মানুষদের, যারা মিউজিককে অঙ্গ করে, মিউজিককে ভর করে আমাদের এই জীবনের গাড়িকে এগিয়ে নিয়ে যায়। এখন চন্দ্রবিন্দুর নিবেদনে একটা গান, তারপরে আরও একটা গান আরেক ছায়াছবি থেকে, পরপর ব্যাক টু ব্যাক দুটো গানের পর ফিরবো আবার আজকের আড্ডায়।

একটু আগেই কথা বলছিলাম মিউজিক কিভাবে আমাদের রোজকার জীবনের অঙ্গ, যাকে ছাড়া জীবন চলাটা একটু কঠিন হয়ে যাবে। এবার সেই মিউজিককে চলুন চিনে নিই ওষুধ হিসেবে, মিউজিক থেরাপি। এই কথাটা বিগত কয়েক বছর ধরে বেশ অনেকেরই আমাদের কানে এসে পৌঁছেছে, অর্থাৎ সাইকোলজিক্যাল কোনো রোগের ক্ষেত্রে মেডিসিন হিসেবে, ওষুধ হিসেবে কাজ করবে মিউজিক, আর সেই কাজের জন্য থাকবেন মিউজিক থেরাপিস্ট, সোজা কথায় এই ধারার ডাক্তার। এবার এই কথা সকলের মাথাতে আসবেই যে সাধারণভাবেই আমরা সকলে গান শুনলে বা গান গাইলে আমাদের মন ভালো হয়ে যায়, অর্থাৎ গানের মধ্যে, মিউজিকের মধ্যে রয়েছে একটা হিলিং কোয়ালিটি। মন খারাপে, শোকে, দুঃখে, বিরহে, বিচ্ছেদে মন ভালো করার একমাত্র দাবাই গান। কিন্তু আমরা আমাদের পছন্দ মতন গান শুনেই যখন আমাদের মন ভালো করে নিতে পারি, তাহলে আলাদা করে এই মিউজিক থেরাপির কি প্রয়োজন? এমন কোন অসুখ বা কিভাবে আদৌ কি সেটা বিজ্ঞানসম্মতভাবে তা সারিয়ে তোলে? এবার বরং সেই কথাই বলি। মনোরোগ চিকিৎসায় বিজ্ঞানসম্মতভাবে মিউজিক এবং বিভিন্ন ধরনের মিউজিককে চিকিৎসার পথ্য হিসেবে ব্যবহার করার যে পদ্ধতি, সেটাই হলো মিউজিক থেরাপি। এবার এর বৈজ্ঞানিক ভিত্তি কেমন? বেশ কিছু গবেষণা আমাদের জানাচ্ছে যে মিউজিক আমাদের ব্রেনের নির্দিষ্ট বিশেষ কতগুলো অংশকে এফেক্ট করে। এমন ঘটনার কথাও শোনা গেছে যে কোমায় আচ্ছন্ন রোগী দরবারি কানাড়ার সুরে জেগে উঠেছেন,

হ্যাঁ সত্যি। এইবার পার্থক্য থিওরি আর এভিডেন্সের মধ্যে কোথায়? মিউজিকের মানে মিউজিক থেরাপির যে প্রভাব সেটা কিন্তু আজকাল আমাদের কানে এসে পৌঁছলেও এর প্রয়োগ শুরু হয়েছিল অনেক আগে থেকে। প্রমাণ পাওয়া যায় সেই বিশ্বযুদ্ধের সময় থেকে নাকি মিউজিক থেরাপি চলে আসছে। সেই সময় মিউজিকের টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হয়েছিল মোজার্টের সিম্ফনি। কিন্তু এবার প্রশ্ন হল, সাধারণভাবে গান শোনা আর এই থেরাপি, এর তফাত কোথায়? গান শুনতে আমাদের ভালো লাগে, কিন্তু এই থেরাপি নিছক কোনো যে কোনো গান শোনা নয়। আমরা এটা দেখতে পারি একবার যদি আমরা অবজার্ভ করি নিজেদের, যে অনেক সময় আমরা আমাদের দুঃখে বিরহে কোনো গান শুনে মন ভালো করে উঠতে পারি। কখনো এমন হয় যে পারলাম না। এবার এই পারলাম না কেন? যেটা থেরাপিতে সম্ভব সেটা হলো সঙ্গীতের মানে মিউজিকের সুর, লয়, তাল, এই সবকে থেরাপির পার্ট হিসেবে বিবেচনা করা হয়। আর তখন সেটা শুধুমাত্র নিছক মনোরঞ্জনের জন্য থাকে না, তখনই সেটা হয়ে ওঠে রোগ নিরাময়ের মাধ্যম। থেরাপির সময় থেরাপিস্টরা তার পেশেন্টের অসুখ কী ধরনের, কিভাবে ট্রিটমেন্ট করতে হবে সেটা বেছে নেন, আর সেই রোগের ধরন হিসেবে বেছে নিতে হয় মিউজিক। একটা উদাহরণ দিয়ে বলি সহজভাবে বুঝতে। একজন খুব অ্যাংজাইটি উৎকণ্ঠায় ভোগা কোনো একজন মানুষ, যার পালস রেট হয়তো রেগুলারলি 100-এর ওপরে চলছে, তাকে যদি শান্ত করতে হয় তার রোগ নিরাময়ের জন্য মিউজিক থেরাপি দিতে গেলে কিন্তু বেছে নিতে হবে কোনো একটা ধীর লয়ের গান। প্রতি মিনিটে 50 কি 60-এর বেশি বিট দেওয়া গান কখনোই তাকে থেরাপির মধ্যে যুক্ত করা যাবে না। তারপরে আসে কন্টেন্ট, মানে কি বিষয়ে সেই মিউজিক সেটাও মাথায় রাখতে হবে, সেই সঙ্গীতে যেন খুবই হাইপার করে না তোলে সেই পেশেন্টকে। এবার এই ধরনের থেরাপি একটা নির্দিষ্ট সময় ধরে তাকে শোনানোর পর একটা কাঁটা থাকে, সূচক থাকে, সেটার কতখানি পরিবর্তন হচ্ছে, তার হার্ট রেট বা পালস রেট কতখানি কমছে বাড়ছে, স্থিতিশীল হচ্ছে, সেইটা লক্ষ্য রাখা হয়। এই হলো মিউজিক থেরাপি। তবে এটারও একটা ব্যাপার আছে, থেরাপিস্টরাই বলেন যে সব মানুষের ক্ষেত্রে হয়তো এটা কাজ নাও করতে পারে। মূলত যারা মিউজিক খুব পছন্দ করেন, যারা মিউজিকের সাথে নিজেদের মনের দুঃখ কষ্ট আনন্দকে ভাগ করে নিতে চান, তাদের ক্ষেত্রেই এই মিউজিক থেরাপি অনেক বেশি কাজ করে। মিউজিক থেরাপি নিয়ে কথা হলো, আমরা জানি যে আমাদের গান শুনলে মন ভালো হয়ে যায়, গান গাইলে মন ভালো হয়ে যায়, সে সুরে হোক বা একটু বেসুরো, মন ভালো হওয়া নিয়ে কথা। আর এই মিউজিক থেরাপি তার একটু অ্যাডভান্সড ভার্সন বা মেডিকেল ভার্সন, যা আমাদের সুস্থ রাখতে একটা বিজ্ঞানসম্মতভাবে কিছু ধারা কিছু নিয়ম তৈরি করে। আর মিউজিক নিয়ে এত কথা হচ্ছে, গান এখন হবে না তা কি করে হয়? তাই এখন শাহানা বাজপেয়ীর কণ্ঠে এই গান।

না, সময় একদমই চুপ করে নেই। টিক টিক টিক টিক করে আস্তে আস্তে এবার নির্দেশ দিতে শুরু করেছে যে মনের মতো গান থামিয়ে দেওয়ার পালা এসে গেছে। আজ ওয়ার্ল্ড মিউজিক ডে, বিশ্ব সঙ্গীত দিবস, সে মিউজিক নিয়ে, সুর নিয়ে আমাদের জড়িয়ে পড়া নিয়ে কথা বলছিলাম। আর যাওয়ার আগে কয়েকটা কথা বলি, মানে কয়েকটা ঘটনার কথা বলি। আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে উদযাপনে এই শহরে, এই কলকাতা শহরে যে যে বিশেষ কিছু অনুষ্ঠান হচ্ছে তার কথা। প্রথমেই ওয়ার্ল্ড মিউজিক ডেতে বেশ কয়েক বছর ধরে এই সময়ের অন্যতম দুজন বিখ্যাত মিউজিশিয়ান সৌরেন্দ্র সৌম্যজিতের আয়োজনে পালিত হবে ওয়ার্ল্ড মিউজিক ডে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। আজ সেখানে থাকছেন গুলজার সাহাব, শঙ্কর মেহদেবান, বিশাল, রেখা ভরদ্বাজ, হরিহরন, অনুপম রায়, আরও অনেকে। তার সাথেই বাংলা নাটক .com-এর আয়োজনে নেতাজি রিসার্চ ব্যুরোর সহায়তায় বিশ্বসঙ্গীত দিবসের উদযাপন হবে নেতাজি ভবন কলকাতাতে বিকেল 4 থেকে রাত 8। ইন্ডিয়ান মিউজিয়ামেও থাকছে বিশেষ অনুষ্ঠান, ক্লাসিক্যাল পারফরমেন্স। সেতার পরিবেশনায় কৌস্তব মজুমদার এবং তবলা পরিবেশনায় রৌদ্র স্ব রক্ষিত। একটা ক্লাসিক্যাল পারফরমেন্স, ক্লাসিক্যাল সন্ধ্যার আয়োজনে ইন্ডিয়ান মিউজিয়াম সন্ধে 7:30 থেকে মিউজিয়ামের এক্সিবিশন স্পেসে অনুষ্ঠিত হবে এই ওয়ার্ল্ড মিউজিক ডের উদযাপন। আর যেতে যেতে কি বলে যাওয়া, আমার আপনার সম্পর্কের কথা বলে যাই, মৈত্রীর সাথে আপনাদের। এই যে আমরা রোজ দিন আড্ডা দেই, গল্প বলি, তথ্য বলি, নানান কিছু নিয়ে, তার সঙ্গে জুড়ে থাকে কিন্তু গান। আমরাও আমাদের তথ্য, আড্ডা, গল্প, নস্টালজিয়া সব কিছুর কথা বলতে সুরকে করে নেই সুতো আপনাদের আর আমাদের মধ্যে। তাই এখনো আজকের ওয়ার্ল্ড মিউজিক ডে তো অবশ্যই আমাদের উদযাপনেরও বিশেষ অঙ্গ। আর সেই সুরেই, সেই গানকে ভরসা করেই, সেই গানকে সাথে নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি মৈত্রী বন্ধু বৃষ্টি ছিলাম আজকের মনের মতো গানে। আবার কথা হবে, আড্ডা হবে, গান শোনা হবে অন্য একদিন। বিদায়।

শুনলেন মনের মতো গান। উপস্থাপনায় ছিলেন বৃষ্টি দেব, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ভক্তিগীতি, পরিবেশনায় সুরজিৎ ভট্টাচার্য।

শুনছিলেন ভক্তিগীতি, শিল্পী সুরজিৎ ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগানের আসর। আজকের লোকগানের আসরের প্রথম গান শুনবেন উৎপল ভোগের এবং সহজমার দ্বৈতকণ্ঠে।

লোকগানের আসরের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অতিথি।
1: আকাশবাণী মৈত্রী অতিথি স্টুডিওতে রয়েছেন অতীতের বিশিষ্ট কবি ও গীতিকার বটকৃষ্ণ দে। তাঁর সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আকাশবাণী মৈত্রী নিয়মিত অনুষ্ঠান অতিথি। আজকেও আমাদের অতিথি বটকৃষ্ণ দে, একজন সফল কবি, গীতিকার, একজন আইএএস অর্থাৎ প্রশাসক, তিনি একজন সফল ছাত্র, এবং সবথেকে বড় কথা আমরা যেটা বারবার বলতে চাইছি তার সঙ্গে কথা বলার প্রসঙ্গে, যে তিনি একজন চলমান ইতিহাস। 94-95 বছরের একজন তরুণ যেন আমাদের সামনে বসে আছেন, আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না, আর তাই জেনে নিতে চেষ্টা করছি যতটা পারি তার কাছ থেকে। কিন্তু আজকের অনুষ্ঠান শুরু করব তার লেখা কবিতা শুনে। কি শোনাবেন আমাদের?
1: আমার কবিতার জীবন শুরু হয় সেই ছোটবেলায় স্কুলে থাকার সময়। কিন্তু আমি একটু অন্যভাবে বলি, আমি কবিতা লেখার আগে গান লেখা শুরু করেছিলাম। তো গান আর কবিতার পার্থক্য আমি তখন খুব বুঝতাম যে তা নয়। তখন ছিলাম বউবাজার অঞ্চলে, আর বউবাজার ক্রসিংয়ের কাছেই ছিল একটি সিনেমা হল, রূপম নাম। ওটা খুব বড় হাই ক্লাস সিনেমা নয়, এবং হাই ক্লাস ছবিও আনতো তা নয়, পুরনো ছবি বেশি আনতো। তো সেখানে আমি ছুটি পেলেই বউবাজার থেকে হেঁটে গিয়ে ফোয়াপাচানের টিকিট, সবচেয়ে লোয়েস্ট টিকিটটা, আমার তো তখন টাকা নেই, আমি তো ছাত্র, স্কুলের ছাত্র,
0: মানে আমরা 90 পয়সা অব্দি জানি, আপনি আরো কোথায় যে চাচ্ছেন।
1: হ্যাঁ, ফোয়াপাচান 21 পয়সা, মানে এখনকার পয়সা 21 পয়সা হয়তো হবে। তো টিফিনের টাকা দিয়ে টিকিট কেটে আমি সন্ধ্যাবেলা দেখতাম, আর লুকিয়ে লুকিয়ে দেখতাম, লুকিয়ে লুকিয়ে বাড়ি ফিরে আসতাম। সবাই ভাবতো হাঁটতে গেছে বা কিছু করতে গেছে পড়াশুনো। তো যাই হোক, আমার প্রায় মনে হতো বাড়িতে এসে, আচ্ছা এই যে গানটা সিনেমাতে দেওয়া হলো, এই গানটা এমন করে গাইলো কেন, এমন করে লিখলোই বা কেন? তখন আমি গীতিকার কে, সুরকার কে, অত সব আমার জ্ঞান হয়নি, কিন্তু একটা আবছা আবছা এটা ভাবছিলাম।

0: প্রতিকার হয়ে গেছে সেটা আমি নিজেই জানি না। তবে আমার এইটা মনে আছে যে আমি রূপম সিনেমাতে প্রভাসের বড়ুয়া এবং কাননবালার সিনেমাটার নাম কি ছিল আমার এখন মনে পড়ছে না, যাই হোক গান ছিল আমি বন ফুলগো, সে প্রচণ্ড জনপ্রিয় হলো সেই গান, মানে সব সব জায়গায় গান রেডিওতে।
1: আমি থামিয়ে একটা কথা বলি, হ্যাঁ বিস্ময় তো ধরে রাখতে পারছি না, আমি বন ফুলগো এটা আমরা ইতিহাস হিসাবে লিখি, হ্যাঁ আমার সামনে বসে একজন বলছেন সেই প্রথম বেরোলো আমি বন ফুলগো দেখতাম, আমি না ঠিক নিজেকে আমি কোথায় 2026 আছি না কততে আছি নিজে ধরে রাখতে পারছি না।
0: না কিন্তু আমি তো সেই যুগের লোক যখন প্রমোদিন বড়ুয়া যমুনা প্রচণ্ডভাবে প্রেম করে যাচ্ছে, এবং তখন কাননবালা, কানন দেবীও হয়নি, কাননবালার সঙ্গে ওটার নাম বোধ হয় ছিল শেষ উত্তর ছবিটার নাম। তো আমি বন ফুলগো গান শুনে আমার মনে হলো এই গানটাকে ইম্প্রুভ করা যাবে না, আরও কয়েকটা গান ছিল সেখানে বোধ হয় আমি আমার কারিগরি কিছু দেখাবার চেষ্টা করেছিলাম। এই করতে করতে করতে করতে আমি অঙ্কের খাতার পেছনে সাদা পাতা থাকতো সেইখানে আমি লুকিয়ে লুকিয়ে, কারণ অঙ্কের খাতা আবার মাস্টারমশাই দেখবে স্কুলে, তো লিখতাম। এই লিখতে লিখতে লিখতে লিখতে অঙ্কের খাতা শেষ হয়ে গেল, তখন আবার অন্য খাতা ধরলাম, ইংরেজি খাতা বাংলা খাতা যাই হোক ধরলাম। তো এইভাবে সিনেমার দেখে দেখে বাড়িতে এসে এই গান লেখা শুরু। তখন আমরা বউবাজার থেকে আমাদের বাড়ি শিফট করে শ্যামবাজারে চলে গেলাম। তো শ্যামবাজারে যাওয়ার পরে একটু আউট অফ সোর্স হয়ে গেলাম, সিনেমা দেখবো কোথায়, ওখানে তো উত্তরা আর বোধ হয় শ্রী এই দুটো পাশাপাশি শ্যামবাজারে ছিল, তো সেটা দেখতাম। তবে সেটা এতটা ইনফর্মাল বা কমফোর্টেবল ব্যাপার ছিল না, ওটা যেন টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা যাচ্ছে এরকম, এখানে যেমন যেন আমার দ্বিতীয় ঘর সেরকম ছিল। সেইখানে একদিন আলাপ হলো, ওই যে বললাম নচিকেতা ঘোষের বাড়িতে আমাকে নিয়ে গিয়েছিল আলাপ হলো, নচিকেতা ঘোষ একদিন বলল হে বট, উনি তো আমাকে আগেই বলেছি যে উনি আমাকে বট না বলে বট বলতেন, হে বট আজকে তুমি কি করছো সন্ধ্যাবেলা? কিছুই না, কি করব, আমি আপনার কাছে তো এলাম। তো বলে ঠিক আছে চলো, বলে উনি গাড়িটা নিয়ে সে উত্তরা সিনেমায় এসে দুটো টিকিট কেটে আমরা ভেতরে চলে গেলাম। তো ওর সঙ্গে আমি প্রথম সেই সিনেমা দেখি, প্রথম সিনেমা দেখি মানে ওর সঙ্গে আলাপের পরে এই প্রথম সিনেমায় উনি আমাকে নিয়ে গেলেন। এইভাবে আমাদের নচিকেতা ঘোষের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়তে শুরু করলো। কিন্তু
1: আমরা বোধহয় কবিতা থেকে সরে যাচ্ছি, যে কবিতা আমরা
0: ও গান গান আমি তো গান দিয়ে শুরু করেছিলাম,
1: গান দিয়ে শুরু করুন কিন্তু পৌঁছবেন তো কবিতাতে।
0: আমি একটা গান প্রসঙ্গে বলে নিয়ে না বললে ইতিহাসটা একটু মানে গ্যাপ থেকে যাবে, সেটা হচ্ছে আমি বিয়ে করে যখন বলেছিলাম না সিথি বলে একটা জায়গায় আমি ফ্ল্যাট ভাড়া করেছিলাম যেখানে আমার সব চুরি হয়ে গেল, সেখানে আমার আলাপ হয়েছিল সুদিন দাশগুপ্ত বলে একজন সুরকারের সঙ্গে, পরে উনি তো প্রচণ্ড ফেমাস হয়ে গেলেন, ওর সঙ্গে আমার আলাপ হলো, আলাপ হলো কিন্তু সেইভাবে আমি ওর গান লিখবো সেরকম কিছু হয়নি। চুরি হওয়ার পরে আমি স্মৃতি ছেড়ে চলে এলাম, ভুলেও গিয়েছিলাম সব। কিন্তু আমার জীবনের আরেকটা যোগাযোগের কথা বলছি, আমি নিজেকে অ্যাক্সিডেন্টাল লিরিসিস্ট বলতাম, তো এটাও এক ধরনের অ্যাক্সিডেন্ট যে আমার অনেক কবিতা তখন দেশে বেরোচ্ছে, তার মধ্যে একটা কবিতা তো আমি আগেই বললাম পথ আর কতদূর, আরেকটা কবিতা ছিল কৃষ্ণচূড়া আগুন তুমি আগুন ঝরা বানে, তো এই বলে একটা কবিতা বেরিয়েছিল, চারটে স্যাঞ্জল ছিল অর সামথিং লাইক দ্যাট। হঠাৎ একদিন আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, যেতে যেতে রেডিওতে বাজতে শুরু করলো যে কৃষ্ণচূড়া আগুন তুমি, আমি কৃষ্ণচূড়া আগুন তুমি এই লাইন করতে খেলো, কিন্তু আমি লিখেছিলাম একবার মনে হচ্ছে, তারপর দেখি পুরো গানটাই হলো, চারটে স্ট্যান্ডাই একটু চেঞ্জ চেঞ্জ করে দু একটা জায়গায় দু একটা ওয়ার্ড ওয়ার্ড চেঞ্জ করে গান হলো। আমি তখন কিউরিয়াস হয়ে কে গাইছে কে ব্যাপারটা কি জানবার চেষ্টা করলাম, কিন্তু তক্ষণি তক্ষণি কিছু ধরতে পারলাম না যে কী হলো। তারপর তো আমি ওটা ছেড়ে দিলাম, এর মধ্যে আমি আবার কলকাতা ছেড়ে দিল্লি চলে গেলাম পরে, তো আমি আমিও ব্যাপারটা ভুলে গেছিলাম এইটা গানটা করে।

0: ছিলেন গীতাদত্ত বম্বেতে, কিন্তু আমি তো গীতাদত্তকেও চিনি না। সুধীন দাশগুপ্তকে আমি চিনতাম, কিন্তু সুধীন দাশগুপ্তকে তো আমি এই গান দিইনি,
1: তাহলে কপিরাইটের কি হবে?
0: তাহলে কি হলো, তাহলে কোথেকে কি হলো? তারপরে বুঝলাম যে সুধীন দাশগুপ্ত নচিকেতা ঘোষের মতন, সেই পথার কত দূরের মতন, দেশের থেকে, দেশ পত্রিকার থেকে এই কৃষ্ণচূড়া আগম তুমি কবিতাটা যেটা বেরিয়েছিল, প্রকাশিত হয়েছিল, সেটা নিয়ে উনি গান করে উনি গীতা দত্তকে দিয়ে করিয়েছেন।
1: আমাদের এখানে না অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান, কম্পেয়ার্ড মিউজিক্যাল প্রোগ্রাম, সেখানে আমরা কবিতা থেকে গান এরকম থিম নিয়ে অনুষ্ঠান করি। আমার কেমন মনে হচ্ছে আমি সেই অনুষ্ঠানটাই করছি আজকে।
0: না, আমার
1: উদাহরণগুলো যেটা আমি এতক্ষণ শুনলাম,
0: তুমি এই কথাটা বলে আমাকে আবার টেম্পট করলে,
1: না টেম্পট করলে কবিতা থেকে সরা যাবে
0: না। আরেকটা কবিতা আছে, আসছি তো, এবং যদি না তোমার সময়ের সীমা লঙ্ঘন করে যায়,
1: ইতিহাস শুনছি, সময়ের কোনো সীমা নেই।
0: কবিতার থেকে গানের প্রসঙ্গ যখন আনলে, তখন আমি দুটো আরো উদাহরণ দিয়ে বলবো। আরেকটি গান, সেটাও কবিতা, দেশেই বেরিয়েছিল এবং সেটা নচিকেতা ঘোষ সুর করেছিলেন, তার নাম ছিল সাঁওতালি মেয়ে দল ঝিলের জলে পা ভিজিয়ে সার বেঁধে টিপে টিপে চলে, সোনালি রঙেতে তার ভুরু যুগল আঁকা, সামথিং, পুরো লাইনটা এখন মনে পড়ছে না, কিন্তু শরৎ কুমার সিংহ গাইলেন সাঁওতালি মেয়ে দল ঝিলের জলে নচিকেতার সুরে। সেটাও প্রচণ্ড আবার পপুলার হয়ে গেল তখন, নচিকেতা যাই করছেন সেটাই পপুলার হচ্ছে, তো ওটা করলেন, ওইটা কবিতার থেকে গান। তো এইরকম কবিতার থেকে গান আমার আরো একটা দুটো গান করেছে, যাই হোক সেটা আবার অনেক অনেক বড় বড় কাহিনী হয়ে যাবে, ওটা না হয় এখন ছেড়ে দিই, কবিতাতে আসি। কবিতা থেকে আমরা ডিভিট করে গানে আবার চলে এসেছিলাম।
1: আপনি একবার উল্লেখ করলে সেটা না শুনে আমরা থামতে পারবো না, হোক সে কাহিনী হোক।
0: না, সে তো বলছি, আরো আমার এরকম গান একটা দুটো গান আছে যেটা কবিতার থেকেই নিয়েছিল, দেশে বা অন্যত্র যেখানে বেরিয়েছিল, যেমন আন্দামানের শুনশান সমুদ্রকূলে, এটা ছিল কোভিড পিরিয়ডের লেখা। কোভিড পিরিয়ড যখন হচ্ছে, তার উপরে, কোভিডের উপরে আমাকে অনুপ ঘোষাল বলেছিলেন যে একটা গান লিখে দিন। তা বললাম যে তো কোভিডের উপরে কবিতা লিখেছি, তুমি সেটা দেখো সেটা তোমার চলে কিনা, আবার কোভিডের উপরে আবার লিখবো, এই সাবজেক্টটাই এত বেশি মোরস, কথাটাই এমন এ, আর বারবার ওইটা নিয়ে লিখতে ইচ্ছে করে না। তখন ও বললো ঠিক আছে ওই গানটাই দেখি, ওই কবিতাটা, কবিতাটা দেখলো যে আন্দামানের শুনশান সমুদ্রকূলে দাঁড়িয়ে রয়েছে একা আমি এক অভাগিনী বিরহিণী মা, মানে কোভিডে ওর ছেলে মারা গেছে, ও ওখানে দাঁড়িয়ে আছে, ও তখন বিলাপ করছে।
1: কিন্তু আপনি একটা বড় ঝাঁকুনি দিয়ে গেলেন, আমরা বেশ ঘোরাঘুরি করছিলাম স্বাধীনতার পরের দশকটাতে, আপনি সোজা কোভিড পর্বে এনে ফেললেন এই এই শতকে, মানে আমরা আশা করতে পারিনি
0: না। এটা এসে গেল শুধু ওই কবিতার থেকে গানের প্রসঙ্গে, তো যাই হোক এবার কবিতায় আসি।
1: এবার কবিতায় আসি।
0: আচ্ছা,
1: মানে কবিতা সময় পাচ্ছিল না আর কি আমাদের আলোচনা।
0: একবার গানের প্রসঙ্গে এলে কি আর কবিতা,
1: কবিরা খুব রাগ করবে, খুব
0: কবিতা রাগ, কবিতা আমি পড়ি কেন, আমাকে চিরাচরিত ভাবে সবাই কবি বলেই জানে, গীতিকার হিসেবে জানে মেইনলি কৃষ্ণচূড়া আগম তুমি গানের গীতিকার হিসেবে প্রথমে, তো কবি হিসেবে যখন আমি লিখি, ছোটবেলা থেকেই আমার কবিতা লেখার একটু শখ ছিল। তারপরে তো আমি বললাম যে প্রেসিডেন্সি কলেজের যখন দ্বিতীয় বর্ষ কি তৃতীয় বর্ষ ম্যাক্সিমাম, তখন আমি দেশের সঙ্গে আমার প্র্যাকটিক্যালি খুব ভিন্নতা হয়ে যায়। সাগরময় ঘোষ উনি এডিটর ছিলেন, উনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন এবং গুণের আদর করতেন, আমি গুণী সেটা বলছি না, কিন্তু উনি নতুন কে, তার বয়স কত, সেই সব না দেখে কবিতা ভালো হলেই উনি কবিতা ছাপতেন। ওকে তো আমি চিনতাম না, জানতাম না, আমি ওর অফিসে যাই উনি করেন, কয়েকটা কবিতা ওকে, তিনটে কি চারটে কবিতা পাঠিয়ে দিয়েছিলাম, তো পাঠিয়ে দেওয়ার পরে আমি ভুলে গেছি যে কবিতা আমি ওখানে পাঠিয়েছি। হঠাৎ একদিন মাস ছয়েক কি আটেক পরে, বছরখানেক ও ঘুরে গেছিল কিনা আমার মনে নেই সেই সময়টা, হঠাৎ কে একজন আমাকে বলল, এই দেখেছিস আজকে দেশ বেরিয়েছে, সকালবেলা বেরিয়ে যেত সকালবেলায়, তো তোর কবিতা বেরিয়েছে। না, আমার কবিতা বেরিয়েছে? আমি প্রায় ভুলে গিয়েছিলাম। তবে দেখি হ্যাঁ এই কবিতাটা তো আমি

0: লিখেছিলাম। তো সেই কবিতা সাগর্ম ঘোষ ওর পত্রিকার দেশে ছেপে আমাকে বাংলাদেশে বিখ্যাত করে দিলেন। তো তারপর থেকে আমি আর পেছনে তাকাইনি, উনি আমাকে প্রচুর কবিতা, এবং শেষে এমন হলো যে লোকে আমাকে খেপাতে শুরু করলো কলেজে কফি হাউসে, সবাই বলতে বলো ও এখন তো তুমি দেশের কবিতা। আমরা হ্যাঁ দেশের কবিতা না আমাদের পশ্চিমবঙ্গের কবিতা, বলে ওই দুই হলো আর কি, তারপরে দেশ হবে ভারত হবে। যাই হোক সেটা তো কবিতা গেল। আমি ছাত্র জীবন থেকেই কবিতা লিখি, আমার ছাত্র জীবনের একটি কবিতা দিয়ে আমি আরম্ভ করতে চাই।
1: শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি বটকৃষ্ণ দেশ সঙ্গে। যারা নামটা শুনেই বুঝতে পারেন তারা তো জানেনি তিনি কে, আমরা একটু শুধু যোগ করে দিচ্ছি মাঝে মাঝে, তিনি চলমান একজন ইতিহাস, তিনি গীতিকার, তিনি কবি, তিনি একজন প্রশাসক। আজকে অনেক কিছুর মধ্যে তার কবিতা শুনব এই প্রয়াসে আমরা শুরু থেকেই নিবদ্ধ আছি। এবার কিন্তু কবিতাটা শুনছি।
0: যে কবিতাটা দিয়ে আমি এখন শুরু করতে চাই সেই কবিতাটি আমার মনের মতো কবিতা ছিল ছাত্র জীবনে, কেন ছাত্র জীবনে আমি এই কবিতাটি লিখেছি এবং এমন একজনের প্রতি যিনি হয়তোবা আমার মনে মনে আমাকে প্রত্যাখ্যান করেছিলেন।
1: আবার প্রেম পর্ব চলে আসবে, বলে আমরা কবিতা আগে ঢুকি।
0: তো কবিতাটির নাম ছিল স্বাতী সেন। সত্যি কথা বলতে গেলে আমাদের সঙ্গে একজন সহপাঠিনী ছিলেন, তার নাম স্বাতী সেন নয়, স্বাতীও নয়, তার নাম ছিল লীনা। কিন্তু লীনা নামে লিখলে ধরা পড়ে যাব, এই জন্য আমি ওটা একটু চেঞ্জ করে বিলীনা বসু করে দিয়েছিলাম কায়দা করে। এবং আরও যেটা আমি কায়দা করে আরেকটা কবিতা লিখেছিলাম, কবিতা প্রসঙ্গে বলছি, সেটা আমার কলেজ ম্যাগাজিনে, প্রেসিডেন্সি কলেজের ম্যাগাজিনে, এই আমার এই ট্রিকি কবিতা কেউ বুঝতে পারেনি, শুধু আমি একবার বলে দিলাম আমার এক বন্ধুকে, সে গিয়ে চারদিকে বলে দিল এই দেখো এইটা এইভাবে পড়তে হবে। সেটা হচ্ছে, বলেই ফেলি ট্রিকটা,
1: না না সবাই তো জানতে চায়।
0: সেটা হচ্ছে, যদি মেয়েটির নাম হয় লীনা বসু মজুমদার, তাহলে লীনার ল, লীনা ওটার ন, বসুর ব, শয়ের স, ইত্যাদি ইত্যাদি, ওর প্রথম অক্ষরগুলো আমার কবিতার প্রথম অক্ষরগুলো, এই মিলিয়ে একটা আমি সনেট লিখেছিলাম এবং সেটা কেউ জানত না। যেমন লীনা, আমি লীলার ওটা করেছিলাম, লীলায়িত সমুদ্রের, তারপরে লীনা না দিয়ে আবার নাবিকের স্বপ্ন নিয়ে চলেছিল সামথিং, তো সমুদ্রের স্বপ্ন, যাই হোক, তো এইভাবে চলেছিল। তো আমি অনেক ট্রিকি কবিতা ওইভাবেও লিখেছিলাম। এখন আমি যে কবিতাটি পড়ছি সেটা সেই ছাত্র জীবনের সেই একটি কবিতা, স্বাতী সেন। স্বাতী সেন ভাবলেন বসু মিত্র চৌধুরী বা রায় সকলে সকালবেলা ঘুম থেকে উঠেই সাজায় তার নামে ফুলদানি, তারপর সারাটা সকাল ঘুরিয়ে ফিরিয়ে দেখে স্বাতী সেন গোলাপি না লাল। স্বাতী সেন ক্লাসে আসবেন যেন পৃথিবী বিজয়, তেমনি তার হাবভাব, আজ রায় নিশ্চয় নিশ্চয় রেস্তোরাঁয় তার পায় দেবে কিছু, নয়তো চৌধুরী আছেই হাতের পাঁচ, ইশারায় আসবে ছুঁয়ে বুড়ি যা কিছু আদিষ্ট হবে, খরচা শুধু একটুখানি হাসি, এতেই হাসিল কাজ, ছেলেটাও হবে খুশি টুসি। স্বাতী সেন পথে হাঁটবেন, পথে গিয়ে প্রায়ই ভাববেন কেউ তার পিছু নিয়ে স্বর্গ হাতে পেল, যেন তারই কথা শুনে শুনে সব চলে, এই শহর এই ট্রাম মানুষ কলকাতা। স্বাতী সেন জানলে না সেও এক সমুদ্রের ফেনা, বালিতে শুকোতে যার মুহূর্তের বেশি লাগবে না, ধূপ পুড়ে ছাই হয় তেমনি সময় সব নিয়ে, ওপারের জাদুঘরে একে একে রেখেছে সাজিয়ে এপারের সব কিছু, জীবনের গোল সিঁড়ি সোজা সেই এক পথে গেছে, যে পথের রহস্য আজও যা স্বাতী সেন জানলে না, সে পথের রোদ বৃষ্টি বালি কাকে পেতে সারাক্ষণ বাজিয়ে চলেছে করতালি, সময়ের হাসি শোনাও স্বাতী সেন, তোমার ভ্রুকুটি।

0: বলি রেখা একে একে তোমাকেই রোজ দেয় ছুটি খেলার খুশির থেকে একটু একটু আগে। সতী সেন, সময়ও পাতবে হাত ছেলেদের মতন, কি দেবেন সেদিন তাকে? এই চুল, এই চোখ, এ মসৃণ ত্বক, চমক দেবে কি তেমনি, ভুলবে তাতে কালের যুব?
1: আচ্ছা, এই কবিতা কি লীনা দেবী পড়েছিলেন?
0: এখন সেটাই প্রশ্ন। আমার এক বন্ধু, বান্ধবী বলা চলে, সে আবার লীনারও বান্ধবী, সে জানতো এই কবিতাটা, উদ্দেশ্যটা লীনার। লীনা আসলে তো আমার নিজের দুর্বলতা ছিল, যাকে বলে 50% প্রেমিক, সেটা ছিলাম 50%। কারণ আমাকে জিজ্ঞেস করেছিল, বলে তুমি কি করে এটা বলছো? আমি না, 50% মানে আমি ভালোবাসি, ও ভালোবাসে কিনা আমি জানি না, সেটা নিয়ে
1: এটাকে 50% প্রেমিক,
0: এটা 50% প্রেমিক।
1: আচ্ছা,
0: তো সেই সেই তখনকার দিনের কবিতা, উনি হয়তো জানতেন কি জানতেন না সেটা আমি বলতে পারি না।
1: আচ্ছা, কথায় কথায় একটা জায়গায় আমরা আসতে চাই, রেডিওর কথা বা অল ইন্ডিয়া রেডিওর কথা বেশ অনেকবার এসে গেছে আমাদের আলোচনায়। তো অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে আপনার যোগ কিরকম বা কীভাবে শুরু হলো? একটা দিক দেখুন, আপনার লেখা গান, তাতে সুর দেওয়া হচ্ছে, কেউ গাইছেন, রেডিওতে বাজছে, জনপ্রিয় হচ্ছে, সেটা একটা দিক। কিন্তু সরাসরি রেডিওতে আপনি আসছেন, সেটা কবে থেকে শুরু হলো?
0: না, সেটা কিন্তু আমার সঙ্গে শুরু হয়েছিল, আমি যখন HMV-তে গান লেখা শুরু করলাম, সেই সময়ের কিছু আগের থেকে, অর্থাৎ ছাত্র জীবনেই। তো আমাকে কে একজন আলাপ করে দিয়েছিলেন রেডিওর একজন কোন অফিসারের সঙ্গে, প্রোগ্রাম এক্সিকিউটিভ বা তার অ্যাসিস্ট্যান্ট বা এই জাতীয় কিছু, আমার ঠিক সময়টা এখন মনে পড়ছে না। সেটা তখন অল ইন্ডিয়া রেডিওর গার্স্টিন প্লেসে, কলকাতায় গার্স্টিন প্লেসে অফিস ছিল, সেখানে একটা গলির মধ্যে ঢুকে তারপরে অফিসটা ছিল। তো আমাকে সেখানে আলাপ করিয়ে দিয়েছিল এক আমার পুরনো বন্ধু, সে আবার আমাকে নিয়ে গিয়েছিল একজন প্রোগ্রাম এক্সিকিউটিভের সঙ্গে, এক ভদ্রমহিলা সেখানে ছিলেন, আমি নামটা ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু উনি অত্যন্ত মানে কোমল হৃদয়া, দয়াবতী। তো আমাকে ওর কাছে নিয়ে গেলেন, উনি আমাকে দেখে প্রথমে একটু অবাকই হয়েছিলেন, কেননা আমি তখন ছোটখাটো দেখতে ভীষণ ছিলাম, এখনো বড় নই। সে উনি আমাকে দেখে বললেন, তুমি কবিতা পড়বে, তুমি কবিতা লেখো, তুমিই লেখো। তো যাই হোক, ওর সন্দেহ দূর করে আমি আমার গোটা 7-8 কবিতা ওকে দেখালাম, উনি দেখে বললেন, আমি বিশ্বাস করি না এগুলো তুমি লিখেছো, আমি অন্যের লেখা তো আমি কি করে চুরি করে নিয়ে আসবো, তো যদি লিখে থাকো আমি বলবো তুমি প্রোগ্রাম পেয়ে গেছো। তো যাই হোক, উনি আমাকে বন্দোবস্ত করে দিয়েছিলেন, উনি আমাকে কবিতা পড়ারও সুযোগ করে দিলেন, এবং তারপরে শুধু কবিতা নয়, আমি অল ইন্ডিয়া রেডিওতে গার্স্টিন প্রেস থেকে প্রবন্ধ কিংবা গল্প, এই আমি ঠিক ভুলে গেছি, গদ্য, কবিতা নয়, গদ্যেরও উনি প্রোগ্রাম আমাকে করিয়ে দিয়েছিলেন, সেটাও আমি পড়েছিলাম। এই গল্পের প্রসঙ্গে বলছি, আমি গল্প পড়লাম, আরেকজন ছোট গল্প, আরেকজন পড়লেন, ওই আধ ঘন্টা কি 1 ঘন্টার একটা প্রোগ্রাম ছিল, আমরা 3 জনে মিলে প্রোগ্রামটা করেছিলাম, এটা আমার মনে আছে, 3 প্রকারের গদ্য নিয়ে।
1: এখন যেমন আমাদের শ্রবণী নামে অনুষ্ঠানটি সেভাবেই হয়।
0: ও আচ্ছা আচ্ছা,
1: হ্যাঁ, মানে সাহিত্য পত্রিকা হিসাবে যেটা সম্প্রচার হয়, তো সেরকমই কোনো একটা অনুষ্ঠানে আপনি করেছেন?
0: হয়তো করেছিলাম। তো এখন তো আবার অত পুরনো অনেক জিনিস মনে নেই।
1: এখানে একটা কথা জানার আছে, যে আলাদা করে কলকাতা বেতার কেন্দ্রের জন্য আপনি কখনো গান লিখেছিলেন?
0: না, কলকাতা বেতার কেন্দ্রের জন্য আমাকে কেন্দ্র থেকে চেয়েছিল, এইরকম আমি গান লিখিনি কোনোদিন। তবে আমার লেখা কিছু গান যেগুলো আমি পাঠিয়েছিলাম অথবা আমার কোনো বন্ধু নিয়ে গিয়ে দিয়েছিল, এইরকম গান ওরা ওদের সুরকার দিয়ে সুর করিয়ে দিয়েছিল, সেগুলো আমার অজান্তে। কিন্তু আমাকে যখন জানিয়েছিল, তখন আমাকে ওই যে সোয়া পাচানা মানে 21 পয়সা আমাকে দক্ষিণা দিয়েছিলেন, এটা আমার মনে আছে। তো আমি যখন HMV এবং কলম্বিয়াতে গান লিখতে শুরু করলাম, তখন এই অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে HMV-র একটা দ্বন্দ্ব চলছিল। উনি আমাকে HMV থেকে বললেন, যে তুমি যদি অল ইন্ডিয়া রেডিওতে গান লিখতে চাও আমাদের এখানে আমরা রেকর্ড করব না। তখন আমি অল ইন্ডিয়া রেডিওকে বললাম যে দেখুন এটা HMB এই ধরনের কন্ডিশন দিচ্ছে, তো আমি কি করব, তোমার চয়েস, তুমি অল ইন্ডিয়া রেডিওর পাবলিসিটি চাও না রেকর্ডের পাবলিসিটি চাও। তো আমি তো তখন বাচ্চা ছেলে, আমি বুঝতেও পারলাম না কি করব কি না করব। আমাকে সবাই বলো আরে HMB কলম্বিয়ায় রেকর্ড হবে, এর এটা তো একটা প্রেস্টিজ আলাদা, অল ইন্ডিয়া রেডিওতে হবে। তখন আবার সবসময় গীতিকারের নামও বলতো না, এটা আবার একটা আশ্চর্যের ব্যাপার ছিল। কখনো কখনো বলতো, হয়তো সদয় কেউ থাকলে বলে দিত, কিন্তু তা নাহলে গীতিকারের নাম বলতো না। আমি গীতিকারের নামও বলে না মাঝে মাঝে, আবার আমার নাম বলবে কেন জানে না, আমি তো একদমই আনকরা নতুন। তারপরে সোয়া পাচানা দক্ষিণা ফেরাজ HMB কলম্বিয়া দু পিঠে যদি রেকর্ড হতো ২৫ টাকা। তো যাই হোক, এইভাবে টাকাটা নিয়ে ইম্পর্টেন্ট ব্যাপার নয়, আমি বলছি সেটা কোনো পেইং ব্যাপার ছিল না, আমি আমার মনের তাগিদে নেশার ঘরে লিখতাম, পেশার জন্য নয়।
1: এখানে একটা জানার ইচ্ছে, সেটা হচ্ছে যে আপনি দিল্লিতে প্রশাসক হয়ে কাজ করছেন, তো সেখানে আপনার কাছে পৌঁছো তো অনুরোধ গান লিখে দেওয়ার জন্য?
0: পৌঁছো তো দুভাবে, এক হচ্ছে আমার কিছু কিছু বন্ধু যারা নাকি কলকাতায় ছিলেন, আমি তো চলে গেলাম দিল্লি, কিন্তু কলকাতায় তো আমার কিছু কিছু বন্ধু থেকে গিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন শৈলেন মুখার্জি, উনি নতুন এবং আনকরা নতুন আমার মতনই, সুর দিয়ে বা রেকর্ড করেননি কোনোদিন। ওই শৈলেন মুখার্জি আমার গান নিয়ে প্রথম রেকর্ড করলেন জীবনের, পরে তো উনি প্রচণ্ড বিখ্যাত হয়ে গেলেন আমি শুনেছি তখন আমি দিল্লিতে। যাই হোক, তো উনি আমার দুটো গান করলেন, এবং উনি করলেন না, উনি সুর দিয়ে নির্মলা মিশ্রকে দিয়ে ওর কেরিয়ারের প্রথম দুটি গান শৈলেন মুখার্জি সুরে করলেন।
1: কি গান ছিল?
0: শৈলেন মুখার্জির গানটা ছিল সাতি তারা ডুবে গেল কামরাঙা ডালে, রাঙা পাখিটির আঁখি ঘুমেতে জড়িয়ে এলো। আর নির্মলা মিশ্রের গান ছিল ধূসর গোধুলি আকাশের মেঘ রঙে আলপনা গেল আঁকি। আর আরেকটা গান ছিল মনে আমার ফাগুন এলো কোন অজানার গুঞ্জনে, এই দুটো নির্মলা মিশ্র করলো। শৈলেন করলো ওই যে বললাম স্বপ্ন আমার ওগো সপ্ত রঙের প্রজাপতির পাখা, আর সাতি তারা ডুবে গেল কামরাঙা ডালে রাঙা পাখিটি রাখি।
1: আচ্ছা, এই তারা সাথী হিসেবেই সাথী তারা তো নাকি সেই সাথী সেন ফিরে এসে?
0: না না না, সেই সাথী সেন নয়, এটা সাথী শত ভিসার সাথী, তারার সাথী। আর উনি হারিয়ে গেছেন অনেকদিন,
1: অনেকদিন আগে হারিয়ে গেছেন। নদীর বহমান স্রোতকে কাটা যায় না, ঠিক একইভাবে চলমান ইতিহাসের স্রোতকেও কাটা যায় না, কিন্তু কি হয়, আমাদের অনুষ্ঠানগুলো তো সময়ের নিগড়ে বাঁধা, তো কোথায় একটা থামতে হয়, অপেক্ষা করতে হয় পরবর্তী পর্বের জন্য। আজকে এখানে থামি, আমরা অপেক্ষা করি পরবর্তী পর্বের জন্য। আমরা ধন্যবাদ জানাই বটকৃষ্ণ দেকে, কিন্তু বলা যায় তাকে আমরা ছাড়ছি না, কথা হবে অতিথির পরের পর্বে।

0: অতিথি অনুষ্ঠানে শুনলেন অতীতের বিশিষ্ট কবি ও গীতিকার বটকৃষ্ণ দের সাক্ষাৎকার। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, আলাপচারিতা ও প্রযোজনা ড. মানস প্রতিম দাস। আজ শুনলেন দ্বিতীয় পর্ব।
1: আকাশবাণী মৈত্রী শুনলেন অতিথি অনুষ্ঠান, প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বছর কলকাতায় যে দ্বাদশতম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস সম্পন্ন হচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে এই আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস এখানে কলকাতায় পালিত হচ্ছে, সেটা খুবই একটা গর্ব বিষয়। এবছর যোগের আমাদের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এই যে এজিং প্রিম্যাচুরগুলোকে কন্ট্রোল করার জন্য যোগের যে উপযোগিতা, সেটাই এবছরের মেন থিম। সিম্পল যোগাসন রোগ যদি আমরা করতে পারি, তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের রোগের একটা প্রধান কারণ হচ্ছে

0: সাইকোসোমাটিক যেটা বলে, মানে মানসিক শারীরিক রোগ। তো এই সাইকোসোমাটিক রোগটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি যোগাসন থেকে। যোগের তো বিভিন্ন পর্যায় রয়েছে, সমস্ত পর্যায়গুলো সম্ভব নয়, কিন্তু যেটা আসন এবং প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে যদি আমরা রোজ অ্যাটলিস্ট 10-15 মিনিট আমরা যদি সকালে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, আমাদের মানসিক শক্তি বাড়বে এবং আমাদের মনের একাগ্রতা বাড়বে, এবং যে আমাদের একটা কর্মের সঙ্গে আমাদের যে চিন্তার একটা সামঞ্জস্য সেটা আমরা তৈরি করতে পারবো, যেটা হচ্ছে যোগের মুখ্য উদ্দেশ্য, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট অফ দ্য বডি। তো এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের শরীরের বিভিন্ন যে রোগগুলো হয় এবং যে রোগগুলো আমরা এই ছোট্ট ছোট্ট যোগাসনের মাধ্যমে এবং ধ্যান এবং প্রাণের মাধ্যমে করতে পারি, যেমন ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, ব্রঙ্কাইটিস এবং শ্বাস যাদের সমস্যা রয়েছে, তারা যদি এই অনুলোম বিলোম এই ছোট্ট ছোট্ট প্রাণায়ামগুলো করে এবং তার সঙ্গে ভ্রামরি এই প্রাণায়ামগুলো আমরা করি, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। সূর্য নমস্কার, সূর্য নমস্কার যদি আমরা করি, সূর্য নমস্কার হচ্ছে আমাদের সমস্ত শরীরের ব্যায়াম এবং এটাকে বলে অষ্টাঙ্গ নমস্কার। সকালে 3-4 বার এটা করি, সেটা কিন্তু সমস্ত শরীরে একটা ব্যায়াম তৈরি হয়, টোটাল এক্সারসাইজ বডি, এবং তার সঙ্গে আমরা প্রাণায়াম আর মেডিটেশন করলে মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক শক্তিটা আমরা বৃদ্ধি করতে পারি।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রোম্যগীতি।

আজকের ডোমগীতির অনুষ্ঠানে প্রথম গান শ্যামল গুপ্তের কথায় দক্ষিণামোহন ঠাকুরের সুরে শ্যামল মিত্রের কণ্ঠে থাকলো।

রোমগীতির অনুষ্ঠানে আজকে শেষ নিবেদন অমিতাভ নাহার কথায় সুকুমার মিত্রের সুরে শিপ্রা বসুর কণ্ঠে এই গান।

শুনছিলেন রম্যগীতি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আন্তর্জাতিক যোগ দিবস মাত্র 5 বছরের, অথচ 80-এর দশক থেকেই আজকের দিনে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক সঙ্গীত দিবস। এই শহরের গান অবশ্য সেই সব তকমার ঢের আগে থেকে বাকি বিশ্বের সঙ্গে হাত মিলিয়ে হাঁটে, রবীন্দ্রনাথ, নজরুল থেকে মোহিনীর ঘোড়াগুলি সহ সকলেই। প্রতিবছর 21শে জুন গ্রীষ্মকালীন অয়নান্তের দিন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব সঙ্গীত দিবস বা ফেতে দে লা মিউজিক। কাকতালীয়ভাবে এই একই দিনটি পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস হিসেবেও। দুটি উদযাপনের মধ্যে একটি গভীর মিল আছে। উভয়েরই লক্ষ্য মানুষের শরীর ও মনের সংযোগ, প্রশান্তি এবং আত্মিক জাগরণ। যোগব্যায়াম যেমন শ্বাস প্রশ্বাস ও শরীরের মাধ্যমে মনকে স্থির করে, সঙ্গীত ঠিক সেইভাবেই সুর ও তালের মাধ্যমে মানুষের অন্তরাত্মাকে স্পর্শ করে। আজ অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মৌলি। আর আজ আমি তোমাদের বলবো আমাদের মন ও মনস্তত্ব এই সব কিছুর সঙ্গে কিভাবে জড়িয়ে আছে গান, সুর, তাল, ছন্দ, অর্থাৎ এক কথায় বলতে পারো মনের মূর্ছনায়। আজ বিশ্ব সঙ্গীত দিবস এবং সেই সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্ব সঙ্গীত দিবসের সূচনা হয়েছিল 1982 সালে ফ্রান্সে। তৎকালীন ফরাসি সংস্কৃতি মন্ত্রী জ্যাক ল্যাং এবং সঙ্গীত বিশেষজ্ঞ মরিস ফ্লেরেতের উদ্যোগে প্যারিসের রাস্তায় রাস্তায় বিনামূল্যে সঙ্গীত পরিবেশনা শুরু হয়। উদ্দেশ্য একটাই,

সত্যি গান ভালোবেসে গান, অবশ্যই গানকে ভালো না বাসলে কি জীবন এত সহজ হতো? এই যে সুখে দুঃখে রাগে অভিমানের সর্বক্ষণ যে আমাদের সঙ্গী, যে আমাদের কানের ইয়ারফোনে বাজে, যে আমাদের মাথায় ঘুরপাক খায়, সে কিন্তু গান। ফিরলাম একটা গানের পর অল্প অল্প গল্প কথার আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মৌলি। গানে যাওয়ার আগে তোমাদের বলছিলাম যে মানুষের মন এবং সঙ্গীতের যে প্রাচীন এবং জটিল সম্পর্ক সেটা জানতে হলে আমাদের বেশ কয়েক বছর পিছিয়ে যেতে হবে। প্রাচীন গ্রিসে সঙ্গীতকে কেবল বিনোদনের মাধ্যমে হিসেবে কিন্তু দেখা হতো না, এটি ছিল আত্মার ওষুধ। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে লিখেছেন যে সঙ্গীত মানুষের চরিত্র গঠন করে। তিনি মনে করতেন নির্দিষ্ট রাগ রাগিনীর নির্দিষ্ট মানসিক অবস্থা আছে, যেমন ডোরিয়ান রাগ সাহস ও শৃঙ্খলা আনে, ফ্রিজিয়ান রাগ আবেগ ও উত্তেজনা জাগায়।

তাই প্লেটো চাইতেন আদর্শ রাষ্ট্রে শুধু সঠিক সঙ্গীতই বাজানো হোক। অ্যারিস্টটল কিন্তু আরও এক ধাপ এগিয়ে গিয়ে বললেন যে ক্যাথারসিস বা পরিশুদ্ধির কথা। তার মতে দুঃখের সঙ্গীত শুনলে মানুষের মনের জমে থাকা দুঃখ বেরিয়ে আসে এবং সে মানসিক মুক্তি পায়। এই ধারণাটি আধুনিক মনোচিকিৎসার মিউজিক থেরাপি এর ভিত্তি কিন্তু হয়ে উঠেছে এই সময়, অর্থাৎ আমাদের সময়। পিথাগোরাস আবার সঙ্গীতকে দেখতেন গণিতের দৃষ্টিতে। তিনি আবিষ্কার করেছিলেন যে সুরের মধ্যে আছে সংখ্যার সম্পর্ক, তালে আছে ছন্দের শৃঙ্খলা। তার মতে মহাবিশ্ব নিজেই একটি সঙ্গীত এবং মানুষের মন তখনই সুস্থ যখন সে সেই মহাজাগতিক সুরের সঙ্গে মিলে যায়। অন্যদিকে আমাদের ভারতীয় দর্শনে সঙ্গীতকে বলা হয়েছে নাদ ব্রহ্ম, অর্থাৎ শব্দই ব্রহ্ম। সামবেদ হল বিশ্বের প্রাচীনতম সঙ্গীতগুলির মধ্যে একটি। ভারতীয় রাগ সঙ্গীতে প্রতিটি রাগ শুধু একটি সুরমালা নয়, এটি একটি মানসিক অবস্থার প্রতিচ্ছবি। ভৈরবী করুণার রাগ, দেশকার প্রভাতের প্রসন্নতার রাগ, ভীমপলশ্রী বিকেলের বিষণ্ণতার রাগ। ভারতের সঙ্গীত শাস্ত্রে নবরসের ধারণা রয়েছে, যেমন শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস, অদ্ভুত ও শান্ত। একজন দক্ষ শিল্পী তার গায়কীর মাধ্যমে শ্রোতার মনে এই রসগুলি জাগিয়ে তুলতে পারে। আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটি আর কিছু নয়, সঙ্গীতের মাধ্যমে আবেগের নিয়ন্ত্রণ ও প্রকাশ। এইবার যদি আমরা একটু আধুনিক নিউরোসায়েন্স সঙ্গীত ও মস্তিষ্কের সম্পর্ক নিয়ে আলোচনা করি, হয়তো একটু জটিল হতে পারে, কিন্তু সেটা কিন্তু রীতিমতো বিস্ময়কর। বিজ্ঞানীরা বলছেন যে সঙ্গীত হলো মস্তিষ্কের জন্য সবচেয়ে জটিল একটি ব্যায়াম। এটি একসঙ্গে এত বেশি মস্তিষ্ক অঞ্চলকে সক্রিয় করে যে এটি প্রায় একটি মস্তিষ্কের পূর্ণ ওয়ার্কআউট বলা যায়। বিশ্ব সংস্থার তথ্য অনুযায়ী আজ বিশ্বে 28 কোটিরও বেশি মানুষ বিষণ্ণতায় ভুগছেন। এই বিশাল মানসিক স্বাস্থ্য সংকটে সঙ্গীত একটি গুরুত্বপূর্ণ প্রতিষেধক হিসেবে প্রমাণিত হয়েছে বারবার। গবেষণায় দেখা গেছে যে নিয়মিত সঙ্গীত শোনা বা বাজানো মানুষের কর্টিসল হরমোনের মাত্রা কমায়। কর্টিসল হলো আমাদের স্ট্রেস হরমোন, অর্থাৎ যে হরমোন থেকে আমাদের প্রচুর দুশ্চিন্তা তৈরি হয়, আমরা প্রচুর বেশি বেশি ভাবি, সেই হরমোন। হাসপাতালে অস্ত্রোপচারের আগে রোগীদের সঙ্গীত শোনানো হলে তাদের উদ্বেগ কমে এবং পরবর্তী ব্যথানাশকের প্রয়োজন কম হয়। বা বিষণ্ণতাগ্রস্ত রোগীদের ক্ষেত্রে সঙ্গীত চিকিৎসা বা যে মিউজিক থেরাপির কথা আমরা বলছিলাম, সেটা কিন্তু একটা স্বীকৃত চিকিৎসা পদ্ধতি। রোগী নিজে গান গাইলে বা বাজালে তার আত্মপ্রকাশের সুযোগ হয়, একাকিত্ব কমে এবং আত্মবিশ্বাস বাড়ে। সঙ্গীত ও স্মৃতির সম্পর্কটাও কিন্তু প্রায় ম্যাজিক্যাল বলতে পারো। অ্যালজাইমার রোগে আক্রান্ত রোগীরা তাদের সন্তানের নাম ভুলে যান, কিন্তু শৈশবের প্রিয় গানটি মনে রাখেন। এর কারণ হল সঙ্গীতের স্মৃতি মস্তিষ্কের এমন একটি অঞ্চলে সংরক্ষিত থাকে যা অ্যালজাইমারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মিউজিক অ্যান্ড মেমরি, এই গবেষণায় দেখা গেছে যে অ্যালজাইমার রোগীদের তাদের প্রিয় গান শোনালে তারা হঠাৎ সজীব হয়ে ওঠেন, কথা বলতে শুরু করেন, চিনতে পারে। এটি কোনো নিরাময় নয়, কিন্তু এই সাময়িক জাগরণ প্রমাণ করে যে সঙ্গীত মানুষের পরিচয় ও সত্তার সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে আছে। এছাড়াও যুদ্ধফেরত সৈনিক, প্রাকৃতিক বিপর্যয়ের শিকার মানুষ, এদের অনেকেই ঐতিহ্যবাহী কথাভিত্তিক থেরাপিতে মুখ খুলতে পারে না। তাদের ট্রমার ভার এতটাই বেশি যে ভাষায় তা প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু সঙ্গীতের মাধ্যমে সেই ব্যথা প্রকাশ পায়। ড্রামিং গ্রুপ, গান রচনা বা নিছক একসঙ্গে গাওয়া, এই পদ্ধতিগুলি ট্রমা চিকিৎসায় কিন্তু ক্রমশ জনপ্রিয় হচ্ছে। বেশ, অনেকটা কথা হলো তোমাদের সঙ্গে, এবার সময় আরেকটা গানের। তোমাদের জন্য রইল জিমুত রায়ের কণ্ঠে এই গানটা, শুনতে থাকো, ফিরছি একটা

ফিলাম আরেকটা গানের পর অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছে আমি তোমার যুববাণীর বন্ধু মৌলি। এবং আজকের অনুষ্ঠান আমাদের মনের মূর্ছনায়, অর্থাৎ আমাদের মন এবং গানের যে সম্পর্ক সেই সম্পর্কের গল্প নিয়ে কথা বলছিলাম। গান এবং মন নিয়ে প্রতিটি মানুষ তার সঙ্গীতের রুচির মাধ্যমে নিজের পরিচয় নির্মাণ করে, এটা আমরা বলতেই পারি। কৈশোরে যে গান শোনা হয়েছিল তা কিন্তু কেবল গান নয়, সেটি একটি প্রজন্মের চিহ্ন, একটি বিদ্রোহের প্রতীক বা স্বপ্নের ভাষা। বাংলা ব্যান্ড সঙ্গীতের যুবক রবীন্দ্রনাথের গানে মুগ্ধ প্রৌঢ়, লোকগানে বড় হওয়া গ্রামের মানুষ, প্রত্যেকের সঙ্গীত রুচি তার জীবনের গল্প বলে। ফুটবল দলের সমর্থকের জয়গান, রাজনৈতিক আন্দোলনের স্লোগান গান, ধর্মীয় সঙ্গীত, এগুলি কিন্তু কোনো শব্দ নয়, এগুলি সমষ্টির আত্মপরিচয়। একসঙ্গে গান গাওয়া মানুষের মধ্যে যে বন্ধন তৈরি করে তাকে বিজ্ঞানীরা বলেন সোশ্যাল বন্ডিং। গবেষণায় দেখা গেছে যে সঙ্গীত মানুষের এমপ্যাথি বা সহমর্মিতা বাড়ায়। অন্য সংস্কৃতির সঙ্গীত শুনলে সেই সংস্কৃতির প্রতি মানুষের কৌতূহল ও শ্রদ্ধা কিন্তু বাড়তে থাকে। এই কারণেই বিশ্ব সঙ্গীতের প্রসার আন্তর্জাতিক বোঝাপড়ার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, কিন্তু

পারে। পৃথিবীর প্রত্যেকটি ধর্ম ও আধ্যাত্মিক ঐতিহ্যে সঙ্গীতের একটি কেন্দ্রীয় ভূমিকা রয়েছে। বাউলরা গান করেন মনের মানুষকে খুঁজে পেতে, সুফিরা কাওয়ালি গেয়ে আল্লাহর কাছে পৌঁছতে চান, গির্জার সমবেত সঙ্গীত ঈশ্বরের সান্নিধ্য অনুভব করায়, বৌদ্ধ ভিক্ষুদের মন্ত্রপাঠ ধ্যানের গভীরতা বাড়ায়, শ্যামাসঙ্গীত কীর্তন ভজন ভক্তিধারায় সঙ্গীত ঈশ্বরের কাছে পৌঁছনোর পথ খুঁজে দেয়। আজকের ডিজিটাল যুগে সঙ্গীতের মূল সঙ্গে মানুষের সম্পর্ক কিন্তু একটু হলেও আরও খানিকটা জটিল হয়েছে বলতে পারো। বিভিন্ন গানের প্ল্যাটফর্মগুলো মানুষকে অসীম সঙ্গীতের ভাণ্ডারে পৌঁছে দিয়েছে, কিন্তু একই সঙ্গে তৈরি হয়েছে নতুন মনস্তাত্ত্বিক ঘটনা। মানুষ এখন সঙ্গীতকে মুড রেগুলেশনের জন্য অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করে। এই যেমন ধরো ঘুমের প্লেলিস্ট, ব্যায়ামের প্লেলিস্ট, মনমরা সন্ধের প্লেলিস্ট, অথবা প্রিয় মানুষের ছেড়ে যাওয়ার একটা আলাদা প্লেলিস্ট কিন্তু সবার ফোনেই রয়েছে। গবেষকরা দেখেছেন যে মানুষ দুঃখের সময় দুঃখের গান শোনে। এটি প্রথমে স্ববিরোধী মনে হলেও আসলে কিন্তু এটি একটি স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া, যেটা একদম তোমাদের শুরুতে বলছিলাম। দুঃখের গান শুনলে মানুষ অনুভব করে যে তার কষ্টটি বোঝা যাচ্ছে, সে একা নয়। এই অনুভূতিটি নিজেই একটি সান্ত্বনা। তবে অতিরিক্ত সঙ্গীত নির্ভরতা ঝুঁকিও কিন্তু রয়েছে। কেউ যদি সঙ্গীতকে বাস্তব সমস্যা থেকে পালানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তাহলে তা মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর হতে পারে। এই প্রসঙ্গে একটা গল্প বলি তোমাদের। একবার একটা নাটক দেখতে গিয়ে দেখেছিলাম যে নাটকে এমন একটি মানুষকে পোট্রে করা হয়েছে বা দেখানো হয়েছে যে সেই মানুষটা কোনোভাবেই গান ছাড়া তার কোনো অনুভূতি বুঝে উঠতে পারে না, বা মিউজিক ছাড়া তার কোনো অনুভূতি প্রকাশ করতে পারে না। তার মা মারা গেছে, সে যখন বাড়িতে ফিরে এসেছে সে তবুও কিছু অনুভব করতে পারছে না, কিন্তু যখন তার কানে আমাদের একটা অনেক প্রিয় গান লগ জা গলে বাজানো হলো, তখন কিন্তু সে সহজেই অনুভব করতে পারলো, সে কেঁদে ফেলল, সে তার অনুভূতি মানুষের সামনে নিয়ে আসতে পারল। বোধ হয় এই যে অনুভব বা অনুভূতি, এটাকে কিন্তু আমরা বলতে পারি নির্ভরশীলতা গানের প্রতি। এই যে মানুষের বাস্তব জীবন থেকে পালানোর জন্য মানুষ যে নির্ভরশীল হয়ে পড়ে গানের প্রতি, সেটার একটা প্রতিচ্ছবি বলতে পারা যায়। তো এই ধরনের বিষয়গুলো থেকে পালানোর জন্য কিন্তু আমরা গান ব্যবহার করি না বা গান শুনি না, কারণ এটা আমাদের বাস্তব জগৎ থেকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। তবে যে জিনিসগুলো ভালো বা পজিটিভ বলা যায়, সেই যে যেরকম ধরো যে তুমি ডিপ্রেসড আছো বা তোমার মন খারাপ, সেই সময় যদি কোনো আনন্দের গান শোনো, তোমার মুড আপলিফ্ট হতে পারে, তোমার মুড আরও ভালো হতে পারে গান শুনলে পরে, এটাও হয়। আবার অনেকে আছে যারা মনোসংযোগ করার জন্য গান শোনে। এই যেমন ধরো অঙ্ক করার সময় মনোসংযোগ করার জন্য কিন্তু অনেকে গান শুনে থাকে, এইটা এক রকমের বিষয়। বা আরও একটা কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে মেডিটেশন বা ধ্যান বা ওই যে একই ব্যাপার মনোসংযোগ, কিন্তু ওই যে নিজের সমস্ত সমস্ত ঝড় সমস্ত ঝাপটা সমস্ত কনফিউশন সমস্ত জীবনের সমস্ত ঝামেলা এই জিনিসগুলোকে দূরে সরিয়ে রেখে মনটাকে অনেকটা শান্ত করার জন্য আমরা মিউজিক ব্যবহার করি। এই মিউজিকের ক্ষেত্রে সবথেকে বেশি প্রাধান্য পায় কিন্তু রাগ। রাগ যেগুলো আমরা শুনে থাকি সেগুলো কিন্তু আমাদের ধ্যান বিন্দু বা আমাদের মনের যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুতে অনেকটা মনোসংযোগ করতে সাহায্য করে। এবং তোমাদের এতক্ষণ ধরে যে বলছিলাম যে এটা কিন্তু অনেক প্রাচীনকাল থেকে আমাদের গানের যে ব্যবহার, মনের সঙ্গে যে গানের যে সংযোগ, এটা আজকের নয়। বা আমরা আজ হয়তো শুনতে পারি যে মনস্তাত্ত্বিক ক্ষেত্রে বা মানুষের ডিপ্রেশন কাটানোর জন্য, মানুষের চিন্তা দূর করার জন্য মিউজিক থেরাপি নামে একটি বিষয় উঠে এসেছে, সেটা নিয়ে গবেষণা হচ্ছে এবং সেটা খুবই ফলপ্রসূত। কিন্তু
এই বিষয়টা কিন্তু আমরা প্রত্যেকেই জানি।

প্রত্যেকের হাতে এই জিনিসটাকে আরও ভালো করে জানার জন্য ফোন রয়েছে, গান শোনার মাধ্যম রয়েছে, আমাদের রেডিও রয়েছে, টেলিভিশন রয়েছে যেখান থেকে আমরা গান শুনে উঠতে পারি। গান কিন্তু মাঝে মাঝে আমাদের নস্টালজিকও করে তোলে। এই যেমন ধরো, ছোটবেলার কোনো গান যদি হঠাৎ শোনো, বা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টের মিউজিক তুমি যদি হঠাৎ শোনো, তবুও কিন্তু তোমার মনে পড়ে যায় যে আচ্ছা, এটা তো ওই অ্যাডভার্টাইজমেন্টটা যেটা শুনে আমি বড় হয়েছি। এটাও কিন্তু আমাদের নস্টালজিক করে তোলে। বা এমন এমন কিছু মিউজিক তৈরি হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমাদের পৌঁছে দেয় আমাদের ছোটবেলায়, ফিরিয়ে দেয় সেই ছোটবেলার বিভিন্ন বিভিন্ন স্মৃতি। তাহলে সঙ্গীত কিন্তু কেবল কান দিয়ে শোনার জিনিস নয়, এটি শোনা যায় হৃদয় দিয়ে, অনুভব করা যায় সমগ্র শরীর দিয়ে। হাজার বছর ধরে মানুষের সঙ্গীতের মাধ্যমে তার সুখ প্রকাশ করেছে, দুঃখ সামলেছে, ঈশ্বরকে ডেকেছে, প্রিয়জনকে ভালোবেসেছে, বিদ্রোহ করেছে এবং শান্তি খুঁজেছে। আধুনিক বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে আমাদের পূর্বপুরুষেরা সহজাতভাবে যেটা জানতেন, যে সঙ্গীত মানুষের মস্তিষ্ককে পুষ্ট করে, মনকে সারিয়ে তোলে এবং আত্মাকে উজ্জীবিত করে। এই কারণেই বিশ্ব সঙ্গীত দিবসের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এটি শুধু একটি উৎসব নয়, এটি মানব জাতির সবচেয়ে প্রাচীন ও সার্বজনীন ভাষার প্রতি একটি শ্রদ্ধার্ঘ। এই দিনে যখন পৃথিবীর কোথাও রাস্তার মোড়ে একজন মানুষ গিটার বাজিয়ে গান গায়, সেই সুর হাওয়ায় মিশে পৌঁছে যায় অচেনা মানুষের কাছে। একটি মুহূর্তের জন্য দুজন অচেনা মানুষ একই সুরে কান পেতে থাকে। এই মুহূর্তটি সঙ্গীতের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক শক্তি। যোগ দিবস যেমন আমাদের স্মরণ করিয়ে দেয় শরীর ও মনের সংযোগের কথা, বিশ্ব সঙ্গীত দিবস তেমনি মনে করিয়ে দেয় সুর হল সেই সেতু যা মানুষকে মানুষের সঙ্গে, মানুষকে প্রকৃতির সঙ্গে এবং মানুষকে তার নিজের গভীরতম সত্তার সঙ্গে যুক্ত করে। সেই সেতুর উপর দাঁড়িয়ে আজকে অর্থাৎ 21 জুনের আলোয় গোটা পৃথিবী একটু হলেও এক সুরে বাঁধা পড়ে। সময় একদম শেষ, গান নিয়ে কথা বলতে গেলে কি আর তার সীমা থাকে? থাকে না। তবুও সময়ের কাছে তো হার মানতেই হয়। আজকের অল্প অল্প গল্প কথার আড্ডা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু মৌরি। আবার কথা হবে অন্য কোনো আরেকটা আড্ডায়। যেতে যেতে এই গানটা রইল তোমাদের জন্য, অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন মৌলি সরকার, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে যাত্রাপালা।
1: শুরু হচ্ছে যাত্রানুষ্ঠান সাক্ষী। রচনা মানিক চক্রবর্তী, পরিবেশনায় মুক্তধারা সিঙ্গুর, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা সুমিত চক্রবর্তী। যাত্রাপালা সাক্ষী।

0: নোর নোর কোথায় যে যায় মেয়েটা? নোর নোর
1: কি হলো তোমার বলো তো? বাড়িতে ঢুকতে না ঢুকতেই নোর নোর বলে চিৎকার করছো, এ সময় কি সে বাড়িতে থাকে?
0: ও হ্যাঁ সত্যি তো, আমাদের নোর তো এখন হাই স্কুলের দিদিমণি। দাও দাও আমিনা, আমাকে এক গ্লাস পানি দাও।
1: হ্যাঁ দিচ্ছি। তা হ্যাঁ গো, একটা কথা জিজ্ঞেস করব তোমায়।
0: বলো বলো আমিনা বলো, কি তোমার জিজ্ঞাসা?
1: এই নাও পানি
0: দাও।
1: ধরো। হ্যাঁ বলছিলাম কি যে নূর তো লেখাপড়াও শিখলো, চাকরিও পেয়ে গেল, দিদিমণি হয়েছে, তাই এসবের পিছনে কে এমন মানুষ আছে?
0: আছে গো আমিনা, মানুষ আছে। সমাজে এখনো ভালো মানুষ নেই ভেবেছো?
1: যে মানুষটি কে গো, যে আমাদের নূরকে এত ভালোবেসেছে?
0: সেই মানুষটি কে জানো আমিনা? তিনি হচ্ছেন পুপ্পাড়ার পণ্ডিত মশাই ভুবন চক্রবর্তী।
1: পুপ্পাড়ার ভুবন চক্রবর্তী? বলো কি গো। হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ গো আমিনা, হ্যাঁ। শুধু কি তিনি পণ্ডিত, তিনি নিষ্ঠাবান দয়ালু সৎ ব্রাহ্মণ। ওনার নিজের কোনো সন্তান নেই বটে, কিন্তু দুটো ভাইজিকে শিক্ষিতা করে তাদের বিয়েও দিয়েছেন তিনি।
1: পণ্ডিত মশাইয়ের ভাইও আছে?
0: হ্যাঁ গো আমিনা হ্যাঁ। আরে ওই যে গো ওপারার গুন্ডা ডাকাত কালাম শেখ, ওরই সাগরেদ ছিল এক সময়ে। ওর নাম হলো দ্বিজেন চক্রবর্তী।
1: দ্বিজেন চক্রবর্তী? ও যে খুব সাংঘাতিক লোক গো। আচ্ছা তুমি বলো তো, কি কারণে শুধু শুধু কচি মেয়েটাকে মেরে দিয়েছিল?
0: ওই যে গো, ওই দুটো মেয়ের পর আবার কন্যা জন্মেছে তাই। আরে বাবা, মেয়ে হয়েছে তো কি হয়েছে, সেও তো ওই আল্লাহরই।
1: আম্মা আম্মা, কিরে তুই এই সময় বাড়ি ফিরলি যে নূর?
2: এক্ষুনি স্কুলের কাজে সদর অফিসে যেতে হবে, তাই অল্পক্ষণের জন্য বাড়ি এলাম।
0: হ্যাঁ রে নূর, তোর সঙ্গে আর কে যাচ্ছে সদর অফিসে? তুই কি একাই যাবি?
2: না গো আব্বা, আমি একলা যাচ্ছি না, আমাদের স্কুলের হেড ক্লার্কও যাচ্ছে।
0: ও

0: আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে।
1: সাবধানে যাবি নূর, ভিতরে আয়, কিছু মুখে দে মা, আয় নূর ভিতরে আয়। শোনা,
0: ওই ওই আজানের সুর ভেসে আসছে, না যাই মসজিদে যাই। নূর নূর আর নূর, একটা মুসলমানের মেয়ের জন্য তোমার এত দরদ, এত মাথা ব্যথা কিসের জন্য বলো তো দাদা?
2: দিজেন, এসব তুই কি বলছিস ভাই?
0: হ্যাঁ হ্যাঁ, ছোট মুখে বড় কথাই বলছি, এই দিজেন চক্রবর্তী কাউকে পরোয়া করে চলে না, বুঝলে?
3: তুমি যে কতখানি বেপরোয়া তার বুঝতে কারো বাকি নেই ঠাকুরপো।
0: বৌদি,
3: গলা নিচু করে কথা বলার অভ্যেস করো ঠাকুরপো, তোমার কর্মকীর্তির কথা কেউ জানে না ভেবেছ?
2: কি কারণে তোর ওই ডান গালে অতখানি কাটা দাগ? গুন্ডামি করতে গিয়ে সে কথা তুই ভালোই জানিস।
3: সেদিনের ঘটনা কি আর গোপন আছে?
2: শুধুমাত্র আমার জন্যই তুই?
0: তোমার জন্য কি?
3: মায়ের স্নেহ দিয়ে বড় করেছি, উনি পিতার স্নেহ ডরে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষিত করেছেন, ওদের দুজনকেই সুপাত্রে পাত্রস্থ করে দিয়েছেন। আমরা কখনো ভাইয়ের মেয়ে বলে ভাবিনি, কিন্তু তুমি আজ
4: এমন বাবা ওদের যে আমার রমা উমা তোমার জন্য, শুধু তোমার জন্য এ বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। ছি ছি ছি ছি ছি, তোমার লজ্জা করে না? আর নূর এ বাড়িতে আসা যাওয়া করে বলে তুমি দাদা বৌদিকে কটু কথা শোনাচ্ছ?
0: মাধবী, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ, যাও ভেতরে যাও।
4: দেখুন দাদা দেখুন, অত বড় একটা অন্যায় কাজ করে কেমন দুর্ব্যবহার করছে, আমাকে আমাকে ধাক্কা মারলো। তুমি তুমি আমার স্বামী নয়, তুমি আসামি, তুমি আসামি।
3: মাধবী চুপ কর, মাধবী শান্ত হ, এমনিতেই তোর শরীর ভালো নয়, তার উপর এইভাবে উত্তেজিত হয়ে পড়লে তোর আরো খারাপ হবে, শরীর খারাপ হবে রে মাধবী।
4: আমার ভালো হওয়ার আর কি আছে দিদি? সেই মেয়েটা আমার বেঁচে থাকলে আজ কত বড় হয়ে যেত,
0: কত বড় হয়ে যেত। কি আনন্দের কথা বলি, বড়টাকে কত শুনে, ওই শয়তান জ্যাটা নাকি তোমার বাবা দাদা? আমি বলছি আমার জ্বালায় যা করেছি ঠিক করেছি, আমি এখন এই সংসারের জঞ্জাল তো, ঠিক আছে আমি চলেই যাচ্ছি, তাহলে তোমাদের সকলের শান্তি তো, আমার যেদিকে দু চোখ যায় আমি চলেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি চলেই যাচ্ছি।
2: দিজেন দিজেন, শোন ভাই শোন, শুনে যা, এভাবে ঝগড়া অশান্তি করে সংসার থেকে বেরিয়ে যাস না, শোন ভাই শোন।
3: চল মাধবী চল, ভিতরে চল, সাত সকালেই কি যে অশান্তি বেঁধে গেল, আমার আর ভালো লাগছে না, আর কিছুই ভালো লাগছে না রে, আর কিছুই ভালো লাগছে না।
4: দিদি দিদি চুপ করো, দিদি চুপ করো, চুপ করো।

0: ফকির বাবা, এ গানখানার মানে কি আমাকে একটু বুঝিয়ে দেবেন ফকির বাবা?
1: মানে মানে ওই একটাই গো, মানে ওই একটাই, সবই তিনি। মনস্থির করে তাকে ভাবো, তাহলেই বিচার, বিবেক জাগ্রত হলেই বিচার জ্ঞান আসে, কোনটি আসল আর কোনটি নকল। চলি গো আব্দুল, চলি।
0: ফকির বাবা, না ওনাকে আর পিছু ডাকা ঠিক হবে না। আরে ওই ওরা সব তো আমার দহলে জি আসছে, কি জানি আজ আবার কি বাচালতা শুরু করে।
2: এসে গেছি আব্দুল চাচা, আমরা সব এসে গেছি। আরে সেলিম যে, এসো এসো, আর কেউ সঙ্গে এসেছে নাকি? সেলিম
3: আবার কে আসবে, আমি রোজই আসি, আজও এসেছি একাই।
0: এই যে এই চাটাটাও তোমরা পেড়ে নাও, বসো বসো, তোমরা সবাই বসো।
2: তুমিও বসো চাচা, কথা তো তোমার সঙ্গে।
0: নাও এই বসলুম, বলো কি বলবে বলো।
2: আচ্ছা চাচা, তোমার মেয়ে নূরজাহান আজকাল নির্মল চট্টরাজ নামে একটা ছোকরার সঙ্গে এখান ওখান ঘুরে বেড়াচ্ছে, তা এর উদ্দেশ্যটা কি?
4: নূর আমাদের ঘরের শিক্ষিতা মেয়ে হয়ে এই ভদ্র সমাজে প্রকাশ্যে রাস্তার উপর দিয়ে
3: নির্মলের পাশে বসে যেতে দেখেছ, এই তো বেশ করেছে, বেশ করেছে। কিন্তু এর চেয়ে অনেক মানুষ অসামাজিক। এই সমাজে কত মানুষ কন্যা শিশুর প্রতি অবজ্ঞা অবহেলা, নাবালিকাকে বিবাহ করা, শিশু শ্রমিক খাটানো, আরো কত কি অন্যায় করে চলেছে, তার কতটুকু খোঁজ খবর তোমরা রাখো। প্রতিবাদ প্রতিকার করার জন্য ঝাঁপিয়ে পড়ো।
0: আমাদের উচ্চ শিক্ষিতা এমএ অনার্স, গীতা কোরআনের মর্ম কথাও জানে।
2: ওই যে দেখো দেখো, নিজের চোখে দেখো, তোমার নূরজাহান সেই ছোকরাটার সঙ্গে ফিরছে।
4: এবার আমাদের কথাটা বিশ্বাস হলো তো চাচা?
0: যাদের ভাষা ভব্যতাই অভদ্র তাদের ভদ্র বলে কি করে? আব্দুল চাচাকে হুমকি দিচ্ছ কোন সাহসে? জেনে রাখো আমি সেলিম, আমি তোমাদের।
5: কি হয়েছে আব্বা, এত চিৎকার চেঁচামেচি কিসে? কি হলো, চুপ কেন সবাই?
3: ও কিছু নয়, ও কিছু নয় নূরবাহিন, ও কিছু হয়নি। তুমি ভেতরে যাও।
0: যা যা মা, যা ভিতরে যা। হ্যারে নূর, ওই ছেলেটি কে রে মা?
5: উনি নির্মল চট্টরাজ, আমাদের স্কুলের হেড ক্লার্ক। বিশেষ জরুরি কাজে শহরের সদর অফিসে গিয়েছিলাম।
0: তাহলে ওনাকেও ডেকে নিয়ে যা মা, তোর আম্মাকে বলে ওর নাস্তা পানি দেবার।

0: মুস্তাকর।
1: চলো হে কাসেম, এখানে বসে আর কোনো লাভ নেই। আমরা তখন বিথাই বকবক করে মরলুম।
2: আমাদের কথার কোনো গুরুত্বই নেই যখন, তখন অন্য ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় নেই।
1: হ্যাঁ কাসেম ভাই, তুমি ঠিক কথাই বলেছো। চলো চলো গ্রামের পাঁচজনকে বলে এর একটা ব্যবস্থা নেওয়া করা।
0: তাই যা তাই যা, তোদের কত মুরদ তার জানতে আমার বাকি আছে নাকি, কি বলো ছেলে?
3: তা যা বলেছো চাচা, নূরের ব্যক্তিত্ব দেখে ওরা একেবারে থ হয়ে গেছে। ও ও তুমি কিছু ভেবো না চাচা, হিংসায় শুধু হিংসায় ওরা নূর সম্পর্কে এমন সব কথাবার্তা বলে বেড়াচ্ছে।
0: তার জানতে বাকি আছে রে সেলিম, যাগে যা গোসব কথা ছাড়, আয় সেলিম ভিতরে আয়, অল্প কিছু নাস্তা পানি করে যাবি।
3: তাই চল তাই চল।

0: ফকির বাবা, ফকির বাবা একটু দাঁড়ান, ফকির বাবা আমাকে আমাকে দোয়া করুন, আমার উদ্ধারের উপায় বলে দিন ফকির বাবা।
1: ওরে কালাম, শোন, মানুষকে আপন করে নে, দেখবি তুইও আল্লাহর আশীর্বাদ পাবি, দোয়া পাবি, মানুষের কাছে মহান হয়ে উঠবি।
0: না ফকির বাবা, না, আমি যে গুন্ডা, ডাকাত, খুনে বদমাস, এই হাতে অনেক খুন করেছি, কুকর্ম করেছি, তাই খোদা তাআলা আমাকে কখনো মাফ করবে না, কখনো না।
1: খোদা তাআলা অনেক দিন আগেই তোকে মাফ করে দিয়েছেন, মনে পড়ে? মনে পড়ে কালাম, আজ থেকে প্রায় 23 বছর আগে পূর্ণ জন্মাষ্টমীর দুর্যোগময় রাতে
0: চুপ করুন ফকির বাবা, চুপ করুন, ও কথা শুনিয়ে আমাকে আর।
1: হ্যাঁ রে হ্যাঁ, প্রকৃত সত্যের প্রকাশ
0: ফকির বাবা
1: একদিন হবেই হবে। হ্যাঁ
0: ফকির বাবা,
1: তার জন্যে

0: মাথা ঠান্ডা রেখে মানুষকে আরো আপন করে নিয়ে তাদের জন্য কাজ করে যা, দেখবি তুইও সবার প্রিয় হয়ে উঠবি।
1: আপনার দোয়ায় আজ আমি ধন্য হয়ে গেলুম ফকির বাবা, আপনার দোয়ায় আমি আজ ধন্য হয়ে গেলুম। সেলাম ফকির বাবা, সেলাম।

0: ম্যাডাম, আপনি এখানে এই নির্জন রাস্তায় দাঁড়িয়ে যে ম্যাডাম?
1: ম্যাডাম, আচ্ছা নির্মল, তুমি আমার নাম ধরে ডাকতে পারো না? নাকি তোমার সংকোচ হয়?
0: না, মানে আমি
1: তুমি তুমি কি নির্মল? কি হলো, থামলে কেন নির্মল বলো? আমার চোখের ভাষা নিশ্চয়ই তুমি বুঝেছ নির্মল, তেমনি তোমার চোখের ভাষা আমারও অজানা নেই। তাহলে কেন কেন তুমি আমাকে এখনো ম্যাডাম বলে সম্বোধন করবে নির্মল?
0: নূর, তুমি কাঁদছো নূর?
1: না নির্মল, না, এই কান্না যে আমার আনন্দের নির্মল। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, খুব খুব ভালোবাসো, শুধু লোক লজ্জার ভয়ে তুমি আমাকে
0: আজ এখন থেকে তোমাকে আমি নূর বলেই ডাকবো, আর ম্যাডাম বলবো কর্মস্থলে। তাহলে আর তোমার কোনো অভিমান থাকলো না তো নূর?
1: অনুরাগের নির্মল পরশে আমার সব অভিমান দূর হয়ে গেল আজ।
0: নেই শঙ্কা, নেই লাজ।
1: দেখো দেখো নির্মল, আমাদের অভিসারের সাক্ষী কেমন হাসছে দেখো। আশ্বিনের শুক্লা দ্বিতীয়ার একফালি চাঁদের পাশে সন্ধ্যা তারাটি কেমন হাসছে দেখো।
0: এসো নূর, এসো, আমরাও হাসতে হাসতে হারিয়ে যাই দূরে, বহু দূরে, নক্ষত্রদের দেশে, অমল আলোকে।
1: পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, বড় জেঠিমা!
2: ওই আব্দুলের মেয়ে নূর আসছে। নূর যেন আমাদের সংসারের ব্যাপারে কোনো ভাবেই কিছু না জানতে পারে। আমি তোমাকে সাবধান করে দিলো মাধবী, কথাটা মনে রেখো।
1: কাকিমা, এ কি, আপনি কাঁদছেন কেন কাকিমা?
3: ও কিছু না, ভিতরে এসো নূর।
1: পণ্ডিত মশাই কি বাড়িতে নেই?
3: বড় দাদা ভাই দিদি ভাইকে সঙ্গে নিয়ে পশ্চিম পাড়ায় এক প্রাক্তন ছাত্রের বাড়িতে গেছেন।
1: ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি পরে এসে দেখা করে যাব। এখন যাই কাকিমা।
3: না না নূর, তুমি বসো, তোমার জন্য একটু মিষ্টি আর জল নিয়ে আসি, তুমি বসো।
1: প্রায় পাঁচ মাস পরে বাড়িতে এলাম, যেন মনে হচ্ছে কত কি বদলে গেছে। ছোট কাকিমাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো মানসিক আঘাতে আহত।
3: তুমি ওখানে দাঁড়িয়ে ওভাবে কি চিন্তা করছো বলো তো? নাও জলের গ্লাসটা ধরো, আমি বরং নিজের হাতে তোমাকে এই মিষ্টিটুকু খাইয়ে দিই।
1: না না, আপনি খাইয়ে দেবেন কেন কাকিমা, আমি খেয়ে নিচ্ছি, দিন আমার হাতে দিন।
3: না গো মেয়ে, না, আমি নিজের হাতে তোমাকে আজ মিষ্টি খাওয়াবো, নাও খাও। জানো নূর, যেদিন থেকে তুমি আমাদের বাড়িতে আসছো সেই দিন থেকে আমি তোমাকে আমার ছোট মেয়ের মতোই দেখি, এতদিনে সেও হয়তো তোমার মতো বড় হয়ে উঠত।
1: আপনার ছোট মেয়ে, ছোট মেয়ের কি হয়েছিল?
3: সে এক নি

0: ঘটনা, একান্তই পারিবারিক ব্যাপার, তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না নূর, আর তুমিও জানতে চেও না।
1: আমাকে ক্ষমা করুন কাকিমা, না বুঝে আপনাকে আঘাত করলাম।
0: নূর,
1: আমি এখন যাই কাকিমা, আমি এখন যাই।
0: নূর চলে গেলে, নূর তুমি চলে গেলে, ও কেমন

0: শোন সুরেন শোন, ভুবন পণ্ডিত মশায়ের প্রস্তাবটি অতি উত্তম। পণ্ডিত মশায়ের দেওয়া প্রস্তাবটিকে বাস্তবায়ন করাই হবে আমাদের গুরুর প্রতি সঠিক সম্মান জানানো। এতে তোর মত?
1: আমার কোনো দ্বিমত নেই, তাছাড়া আমার কোনো অমত থাকতেই পারে না।
2: ব্যাস ব্যাস, আবার কি? আমাদের এই নোনাডাঙ্গা গ্রামে হিন্দু মুসলমান সবাই একসাথে বন্ধুত্বপূর্ণ সহমতেই বসবাস করি যখন, তখন তো কোনো অসহযোগিতা করার কথাও নেই, কি বলো জাকির?
0: নিশ্চয় নিশ্চয়, মন্দির মঠ মসজিদ দরগা বিদ্যালয় উচ্চ বিদ্যালয় দাতব্য চিকিৎসাগার বলো উন্নয়ন সমিতি বলো, সবই যখন হয়েছে তখন এবার যুক্ত হবে একটা মাদ্রাসা।
1: হ্যাঁ, মাদ্রাসা হওয়ার বিশেষ প্রয়োজন আছে, তাই কিনা বলুন মনসুরদা?
2: আমার আর নতুন করে কি বলার আছে বলো তো সুরেন, যা বলার সবই তো পণ্ডিত মশাই নিজে মুখে উদার মনে বলে গেলেন। আমাদের এই নোনাডাঙ্গাকে আদর্শ গ্রামে পরিণত করে তুলেছেন উনি একাই।
3: ভুবন চক্রবর্তী শুধু পণ্ডিতই নন, তিনি আমাদের দেবতা।
0: আরে নির্মল, তুমি তুমি এতক্ষণ কোথায় ছিলে?
2: তোমাকে যে আমাদের এখন বিশেষ প্রয়োজন।
3: হ্যাঁ কাকা বাবু, আমি পাশের ঘরেই ছিলাম, বলুন।
1: তুমি শুনেছ নিশ্চয়ই বাবা যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার প্রস্তাব নেওয়া হয়েছে, সে ব্যাপারে তোমাকে যে অনেকটাই দায়িত্ব নিতে হবে বাবা।
0: কাকে তুই কি শোনাচ্ছিস সুরেন? তোর ছেলে নির্মল একজন আদর্শ যুবক, ওর প্রাণশক্তি কতখানি উচ্চ মানের তা তুই জানিস না।
2: দেখো সুরেন, তোমার ওই নির্মল অনেক আগেই নতুন মাদ্রাসার ব্যাপারে যাবতীয় কাগজ কলমের কাজ অনেকটাই অগ্রিম সেরে নিয়েছে, কি তাই তো নির্মল?
3: হ্যাঁ, মানে আমি আর নূর একসাথেই।
1: নূর? নূর মানে ওপাড়ার আব্দুলের মেয়ে?
0: হ্যাঁ রে হ্যাঁ, তুই তো দেখছি কিছুই খবর রাখিস না। তা সুরেন, শুধু ব্যবসা নিয়ে পড়ে থাকলে চলবে? সব রকম খবরাখবর রাখতে হয় বুঝলি। যাক ওসব কথা থাক,
2: পরে পরে সমস্ত জানতে পারবে, ওসব ব্যাপারে আমরা মাথা ঘামাচ্ছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। নির্মল তোমার খুব ভালো ছেলে।
0: নূরও আমাদের খুব ভালো মেয়ে, দুজনেই সমাজ সেবায় ব্রতী হয়ে আছে, যখন তখন ওদের কোনো সমস্যা হোক বা ওরা কোনো বিপদে পড়ুক এটা অন্তত আমরা হতে দেব না, একটুকু বিশ্বাস রাখো।
1: কি সব বলছিস কাকি, আমার মাথায় তো কিছুই ঢুকলো না, আমাদের নির্মল।
2: বললাম তো সুরেন, তোমাকে ওসব বিষয়ে কোনো চিন্তা করতে হবে না, যে বিষয়ে এখন চিন্তা করার তাই করো, একটা সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হোক।
1: আপনি ঠিক কথাই বলেছেন মনসুরদা, জাকির তুই বরং সভা ডাকার ব্যাপারে গ্রামের সমস্ত পাড়াতেই সব মানুষের কাছে ঘোষণা করার ব্যবস্থা কর।
3: বাবা, আমি একবার কালাম চাচার সাথে দেখা করতে যাচ্ছি, ফিরে এসে একসাথে খাওয়া দাওয়া করবো, আপনি স্নান সেরে নেবেন, আসি তাহলে।
1: এসো বাবা এসো।
2: কালাম? কোন কালাম?
0: মাছের ব্যবসা চালায় যে কালাম, আগে ওই কালামই তো গ্রামের ত্রাস ছিল, এখন ও একজন সম্পূর্ণ আলাদা এক মানুষ।
1: বলতে পারেন কালাম শেখ একজন সমাজসেবী।
0: হ্যাঁ, ওকেও সবাই নিমন্ত্রণ করবো। চলো দাদা, অনেকটাই

0: বেলা হয়ে গেছে, ওরে শুনেন চলি রে।
1: তাহলে জাকির, গ্রামের সমস্ত জায়গাতেই ঘোষণা করার ব্যবস্থা নাও, চলি হে সুরেন।

0: গ্রামবাসীরা সবাই মন দিয়ে শুনুন, নোনাডাঙ্গা গ্রামে নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা হবে। এই উপলক্ষে আগামী শুক্রবার বিকাল 4টায় পশ্চিমপাড়ার মসজিদের মাঠে এক বিশাল সভা ডাকা হয়েছে। এই সভায় দলে দলে যোগদান করুন এবং সুচিন্তিত মতামত বিনিময় করুন। আগামী শুক্রবার বিকেল 4টায় পশ্চিমপাড়ার মসজিদের মাঠে।
1: ও বসির চাচা, বসির চাচা!
2: আরে ও বসির চাচা, দাঁড়াও দাঁড়াও, তা কিসের ঘোষণা করছো শুনি?
0: কেন তুই শুনতে পেলি না দাঁড়াব? গ্রামে নতুন মাদ্রাসা হবে, তার জন্য সভা, বুঝেছিস?
2: মাদ্রাসা, সভা, এসব তুমি কি বলছো গো চাচা?
0: হ্যাঁ নবাব, এই নোনাডাঙ্গা গ্রামে এবার একটা নতুন মাদ্রাসা হতে চলেছে।
2: মাদ্রাসা হবে এই গ্রামে? হাসালে বসি চাচা, হাসালে!
0: তুই উপহাস করছিস নবাব?
2: উপহাস করবো না তো, তোমার ঘোষণা শুনে আনন্দে নাচবো নাকি? এর আগেও বহুবার এই গ্রামে মাদ্রাসা তৈরির পরিকল্পনা হয়েছে, ঘোষণা হয়েছে, আবার সভাও হয়েছে, কিন্তু গ্রামে মাদ্রাসা তৈরি হয়নি, বুঝেছো চাচা?
3: ও বসির চাচা, বসির চাচা, ঢোল কাঁধে নিয়ে কোথায় ঘুরছো গো বসির চাচা?
2: এ গ্রামে নাকি মাদ্রাসা হবে, বসির চাচা ঢোল পিটিয়ে ঘোষণা করে বেড়াচ্ছে।
3: মাদ্রাসা হবে আমাদের এই নোনাডাঙ্গায়?
0: তুমি আর নবাবের মতোই তাচ্ছিল্য করছো দিজে।
3: না না না বসির চাচা, তাচ্ছিল্য করিনি, তাচ্ছিল্য করিনি, ভাবছি।
2: ভাবছো? এতে ভাববার কি আছে দিজেনদা?
3: ভাবছি একটা মাদ্রাসা তৈরি করতে, যা যা দরকার হয় সেই সব।
0: সেসবের ব্যবস্থা একেবারেই পাকা, জমি দিচ্ছেন ভুবন পণ্ডিত মশাই, আর টাকা পয়সা মালপত্র এসবের জোগাড় করবে ষোলো আনার সকলে, আমিও ষোলো আনার একজন, তাই এই দায়িত্বটা নিয়েছি, এবার চলিব। শুনুন শুনুন গ্রামবাসীরা, সবাই মন দিয়ে শুনুন।
3: ষোলো আনার লোক, আমার দাদা জমিদান করেছে মাদ্রাসা স্থাপনের জন্যে, তাহলে নিশ্চয়ই নূর নির্মল দুজনেই এই কাজের সঙ্গে যুক্ত আছে।
2: হ্যাঁ আছেই তো, না থাকার প্রশ্নই ওঠে না। জানো জানো দিজেনদা, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি।
3: নবাব তোমার আনন্দ হচ্ছে, আর আর আমার কি হচ্ছে জানো?
2: কি দিজেনদা?
3: দুঃখ, ক্ষোভ, জীবনের প্রতি ধিক্কার, ঘৃণা, মনে হচ্ছে এই মুহূর্তে নিজেকে শেষ করে দিই। জানো জানো নবাব, আজ এই মুহূর্তে তোমার কাছে আর বসির চাচার কাছে এই সব শুনে আমার সমস্ত ভুল ভেঙে গেল, ওদের প্রতি আমার শ্রদ্ধা জন্মালো। সুযোগ পেলে আমি আমি এই গ্রামের সকলের সামনে ওদের কাছে ক্ষমা চাইব, আমি ওদের কাছে ক্ষমা চাইব।
2: আমাদের দেশ শান্তি মৈত্রী ঐক্যের দেশ, এই দেশে যারাই সত্যিকারের মনুষ্যত্বের আদর্শ থেকে নিজেদেরকে সরিয়ে রাখবে, তারা ধিক্কার আর ঘৃণা ছাড়া কিছুই পাবে না, কিছুই পাবে না।
4: নূর, শোনো নূর শোনো, এভাবে এভাবে আমার উপর অভিমান করে আমাকে ভুল বুঝে তুমি চলে যেও না নূর, শোনো।
5: কি শুনবো নির্মল, তুমি আমাকে আর কি নতুন কথা শোনাতে চাও? আমি সব বুঝে গেছি, সব জেনে গেছি, তুমি আমাকে
4: শান্ত হও, শান্ত হও নূর, তুমি শান্ত হও। 14টা দিন ছুটি নিয়ে আমি যে বাড়িতেই ছিলাম তা তো তুমি

0: তুমি আমি দুজনেই করব, আর তার জন্য কোন সংস্কারকে অন্ধের মতো আমরা মেনে নেব না।
1: প্রশ্ন তুলব, বিতর্ক হোক, নিরঙ্কুশ প্রত্যয় বলে কিছু যেন না থাকে জীবনে। সমাজকে নতুন করে গড়ে তুলতে প্রয়োজন নতুন মূল্যবোধ।
2: বাহ বাবা, চমৎকার, অপূর্ব, অসাধারণ।
1: কাশিম দাদা, আপনি হঠাৎ কি, আপনার হাতে ছোড়া?
2: ভয় নেই নূরবহিন, ভয় পেও না নির্মল, এই ছোড়া আমার চিরসঙ্গী। কিন্তু আজ আজ থেকে, এই মুহূর্ত থেকে, এই ছোড়াই আমার পরম শত্রু। তাই তাই এটাকে ফেলে দিলুম মাতলার জলে।
0: কাশিমদা!
2: হ্যাঁ নির্মল। হ্যাঁ রে নূর, বটের গুড়ির আড়ালে দাঁড়িয়ে আমি এতক্ষণ ধরে তোমাদের সব কথাবার্তা এক মনে শুনছিলুম। সমস্ত শুনে মনে আমার এক নতুন অভিজ্ঞতার সঞ্চার হলো, নতুন প্রেরণা পেলুম। তোমাদের প্রতি আমার যে আক্রোশ ক্রোধ ছিল, তা যেন নিমেষে মন থেকে মিলিয়ে গেল।
1: কাশিম দাদা!
2: হ্যাঁ হ্যাঁ রে নূর, নির্মল যে তোকে এত ভালোবাসে, আর তুইও যে নির্মলকে খুব ভালোবাসিস, তার প্রমাণ আজ সচক্ষে দেখলুম। যাই যাই, গ্রামের সবাইকে জানিয়ে দিই।
3: দাঁড়াও দাঁড়াও কাশিম, কি বার্তা জানাতে চলেছো তুমি?
2: ফকির বাবা, আমার আমার সেলাম নিন ফকির বাবা।
3: আল্লাহ তোমায় দোয়া করুক, মানুষের মতো তুমি মানুষ হও।
2: ফকির বাবা, ফকির বাবা।

0: 하고 আজ এই মহতী সভায় আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে বিভিন্ন গুণীজনদের বক্তব্য শুনলেন। এখন অনুরোধ করছি আমাদের সকলের শ্রদ্ধেয় ফকির বাবাকে কিছু বলার জন্য। আসুন ফকির বাবা, আসুন।
1: আমি আপনাদের সকলের ফকির বাবা, তাই মাননীয় সভাপতি মোহাম্মদ মনসুর আলীর অনুরোধে আপনাদের কাছে কিছু তথ্য প্রকাশ করতে চাই, এবং তাহলেই আজকের এই মহতী সভার পূর্ণতা লাভ করবে।
0: বলুন ফকির বাবা, কি সেই তথ্য বলুন।
1: তার আগে নতুন মাদ্রাসার নামকরণ করছি। নতুন নির্মিত প্রতিষ্ঠিত মাদ্রাসার নাম অমলালোক উচ্চ মাদ্রাসা।
0: বাহ বাহ, সুন্দর নাম অমল আলোক। বাহ বাহ।
1: হ্যাঁ, অমল মানে হচ্ছে নির্মল, আর আলোক অর্থ হচ্ছে নূর। এই নির্মল এবং নূর দুজনের ভালোবাসা, তাদের আদর্শ কাজকর্মের কথা প্রায় সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জেনেছেন। কিন্তু এই দুইটি জীবন নদীর ছোট প্রবাহের কাহিনী অনেকেই হয়তো জানেন না, সেই কাহিনী আমি প্রকাশ করছি। শুনুন, সেদিন ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টির এক দুর্যোগ।

0: ওই রাত্রি
1: চুপ কর কচি, চুপ কর, কাঁদিস না, কাঁদিস না, চুপ কর, চুপ কর না, চুপ কর, দাঁড়া দাঁড়া কচি, দাঁড়া, ঠাকুর মশাইকে ডাকি, সুরেন ঠাকুর, সুরেন ঠাকুর, ও সুরেন ঠাকুর, সুরেন ঠাকুর, কে কে এই দুর্যোগের রাতে ডাকছে?
2: আমি কালাম শেখ।
1: কি ব্যাপার কালাম, এই দুর্যোগ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তুমি কি দরকার?
3: দরকার দরকার আপনার মুখের কথা, মাত্র একটি কথা।
1: একটি কথা? আমার আমার মুখের কথা? বলো বলো, কি তোমার জিজ্ঞাসা? পরিষ্কার করে বলো কালাম, পরিষ্কার করে বলো।
3: আমাকে একটু কথা বলতে দে, চুপ কর না, আমাকে কথা বলতে দে। শুনুন শুনুন সুরেন ঠাকুর, শুনুন শুনুন, এই এই ছেলেটির এখন কেউ নেই, মাতলার বাঁধ ভাঙা বন্যার স্রোতে এর বাবা মা সবাই ভেসে গেছে, সারা গাঁয়ে এক বুক সমান পানি, কত লোক কত গরু ছাগল বাড়ি ঘর সব পানির গাছে তলিয়ে গেছে। আমার চোখের সামনে এর বাবা লিয়াকত আলী আর এর মা সাহেরা বিবি পানির স্রোতে পা খেতে খেতে হারিয়ে গেল। হঠাৎ হঠাৎ চোখে পড়ল একটা শিশু, জীবন বাজি রেখে আমি ঝাঁপিয়ে পড়লুম পানিতে, কোন রকমে সেই পানির স্রোতের কবল থেকে তুলে আনলুম এই কচিকে।
1: বলো কি কালাম?
3: হ্যাঁ সুরেন ঠাকুর, হ্যাঁ, এখন আপনি আমাকে কথা দিন, একে মানুষের মতো মানুষ গড়ে তুলবেন, কথা দিন সুরেন ঠাকুর, আমাকে কথা দিন।
1: কালাম থামো, কালাম থামো, হে গোবিন্দ, তোমার কি লীলা! একটা সন্তানের জন্য কত কেঁদেছি গোবিন্দর চরণে, আমরা কত প্রার্থনা করেছি, কিন্তু
3: আজ আজ খোদা তাল্লা আপনাদের দোয়া করেছেন ঠাকুর।
1: আজ আমার কি যে আনন্দ হচ্ছে কালাম, আজ জন্মাষ্টমীর পুজো, ঠাকুর ঘরেই আছে কমলা, ছুটে গিয়ে ছুটে গিয়ে তাকে ডেকে নিয়ে আসি।
3: না না ঠাকুর না, এই ঝড় বৃষ্টির মধ্যে তিনি নাই বা এলেন, বরং আপনি আপনি এই কচিকে কোলে তুলে নিন ঠাকুর।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও কালাম, আমার কোলেকে তুলে দাও। আহ কি সুন্দর রং, কি সুন্দর মুখ, কি অপূর্ব চোখ দুটি। হ্যাঁ গো কালাম, এর নাম?
0: এর নামকরণ কি আমি করে দেব?
3: ফকির বাবা
1: আপনি?
0: হ্যাঁ আমি, এই গাড়ি বারান্দার অন্ধকারে আমি বিশ্রাম নিচ্ছিলাম, সমস্ত কথাই আমি শুনেছি তোমাদের। আজ আজ তোমার খুবই সৌভাগ্য সুরেন ঠাকুর, তুমি অতি পুণ্যবান, তোমার গৃহে আজ জন্মাষ্টমীর পূজা, অত্যন্ত পবিত্র তিথি, এই পবিত্র দেওয়া নেওয়ার মুহূর্তটি আরো পবিত্র, তাই এই শিশুর নাম হোক নির্মল।
3: ফকির বাবা, ফকির বাবা, আমি কি শুনলাম ফকির বাবা!
4: থামো থামো নির্মল থামো, সভার কাজ এখনো চলছে।
0: মন দিয়ে শুনুন আরো একটি বিস্ময়কর তথ্য, আজ থেকে আনুমানিক 22-23 বছর আগেকার ঘটনা। সেদিন দুপুরবেলায় মসজিদে আজান হচ্ছিল, এমন সময়
5: ওই মসজিদের আজানের পবিত্র সুর ভেসে আসছে। আজ শুক্রবার, জুম্মাবারের নামাজ শুরু হচ্ছে, তাই ওনারা মসজিদ থেকে বেরিয়ে আসার আগেই আমায় কাজটা সেরে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে।
0: কাঁদছিস কেন, কাঁদছিস কেন রে মা, কাঁদছিস কেন, কাঁদিস নে মা, কাঁদিস নে, আমি কি তোকে মেরে ফেলে দিচ্ছি রে মা।

0: 내려든지.
1: 에이카네, 에이카네, 또그 쭈끼쭈끼 수위에를 대자이. 또이, 또이 수기업이래마. 또이 수기업이. 먹어봐, 또르졌노. 꼬노나 꼬노 아스라이 틱꼬레 이래게 젠. 또그 사바이 바로 왔네. 또이 사바르 브리어의 단비. 쫄리래마. 아미 쫄리래마. 아미 쫄리. 에게 코끼리 봐봐. 에이데기야 센. 아미 아미 빨라이 마. 아미 빨라이. 아미 빨라이.
2: 에기 이제 소도자 또 꼰나 선단. 니스조이 이 럼바 벗사무게 까불 닦아내와 녹다. 에이 에이 개뚜이 나라 볼지 나라. 소개 졸리가 너. 하이 하이마 하이 하 아말 아말 꼴레야에 아말 꼴레야에
3: 거길 봐봐 앞에 라스타 세계 이 꼴레 뚫레리는 거길 봐봐.
2: 데코 데코 압둘 데코 하 아말 꼴레 아말 꼴레 깨지 데코
3: 이기 깨지 몰래 헛채 아직게 이에 눈이 안 알아 되겠지 꽃이 매 কেমন কাজ করলো ফকির বাবা কেমন কাজ করলো এ যে মস্ত পাপ
2: সভ্য সমাজে এক অসভ্য বর্বরতার জঘন্য নজির কন্যা সন্তান হয়ে পৃথিবীতে এসেছে বলেই এই সদ্য জাতিকাকে অবজ্ঞায় অবহেলায় এই পথের ধুলোয় পরিত্যাগ করে গেছে
3: ফকির বাবা ফকির বাবা আমরা আমরা নিঃসন্তান আপনি যদি দয়া করে একে আমার কোলে
2: আব্দুল আব্দুল হ্যাঁ হ্যাঁ তোমার কোলেই তুলে দিলাম এই সদ্য জাতিকাকে যাও যাও আব্দুল যাও হ্যাঁ যাও তোমার নিঃসন্তান বিবির কমল কোলে তুলে দাও গে যাও এই দ্বীপ্রহরের দিনমণির আলোয় আলোর মতোই হাসছে মেয়েটি তাই এই কন্যা শিশুর আমি নাম দিলাম
4: নূর ফকির বাবা শুনলে শুনলে নির্মল শুনলে আমার জীবন কাহিনী
5: সকলে স্থির হয়ে বসুন এখনই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে শুনুন নির্মল মাননীয় সুরেন চট্টরাজের পালিত পুত্র নির্মল চট্টরাজ এবং নূরজাহান আব্দুলের কন্যা
4: রাস্তার ধুলোয় শুইয়ে দিয়ে এসেছিলে তুমি কি তুমি কি
6: ফকির বাবার জয় জয় কালাম শেখের জয় জয় সুরেন চট্টরাজের জয়
7: এবার আমি বলি জয়

0: এই সমস্ত জয়ের প্রধান কারণ হলেন
1: সিদ্ধ পুরুষ সর্বত্যাগী ফকির বাবা, তিনি সমগ্র বিষয়ের সাক্ষী।
0: সাক্ষী যে খোদা।

خدا تعالی، خدا تعالی، خدا تعالی.

0: যাত্রানুষ্ঠান সাক্ষী এখানে শেষ হল। রচনা মানিক চক্রবর্তী, পরিবেশনায় মুক্তধারা সিঙ্গুর। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন ভুবন চক্রবর্তী, হীরালাল মুখোপাধ্যায়, দ্বিজেন চক্রবর্তী, ভরত জ্যোতি, সুরেন চট্টরাজ, সুনীল কুমার পাল, নির্মল, প্রত্যয় রায়চৌধুরী, মোহাম্মদ মনসুর সরকার, সুরঞ্জন দাস, জাকির মণ্ডল, অসিত মুখোপাধ্যায়, আব্দুল মণ্ডল, কেদারনাথ দাস, কলাম শেখ, মানিক চক্রবর্তী, কাশিম আলী, নিমাই চক্রবর্তী, রহিম, সমীর রানা, সেলিম, রঘুনাথ চট্টোপাধ্যায়, বসির চাচা ললিত মোহন দাস, নবাব নিতাই টুডু, ফকির বাবা হৃদয় রঞ্জন দাস। স্ত্রী চরিত্রে সাবিত্রী চৈতালি ভট্টাচার্য, মাধবী কৃষ্ণা দাস, আমিনা বিবি, মঞ্জু কোলে, নুরজাহান, মৌমিতা রায়চৌধুরী ও কোচির ভূমিকায় সুরকন্যা দাস। সুর ও সঙ্গীত পরিচালনায় কেষ্ট চট্টোপাধ্যায়। যন্ত্রসঙ্গীতে সমর ঘোষ, সঞ্জয় হালদার, দিবাকর মাকাল, মিন্টু দাস, কেষ্ট চট্টোপাধ্যায় ও সমীর রানা। কণ্ঠসঙ্গীতে হৃদয় রঞ্জন দাস। অন্যান্য ভূমিকায় রবি বর্মন, মহাদেব মণ্ডল, রানা চট্টোপাধ্যায়, অর্ক মুখোপাধ্যায়, প্রিয়স্মিতা সাঁতরা, শ্রীকান্ত বাইতি, প্রিয়াক্ষী চট্টোপাধ্যায়, অসিত কুণ্ডু ও অনন্ত ভট্টাচার্য। সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা সুমিত চক্রবর্তী।
1: যাত্রাপালা এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বছর কলকাতায় যে দ্বাদশতম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস সম্পন্ন হচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে এই আন্তর্রাষ্ট্রীয়

0: যোগ দিবস এখানে কলকাতায় পালিত হচ্ছে, সেটা খুবই একটা বড় বিষয়। এবছর যোগের আমাদের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এই যে এজিং প্রিম্যাচুরগুলোকে কন্ট্রোল করার জন্য যোগের যে উপযোগিতা, সেটাই এবছরের মেন থিম। সিম্পল যোগার সঙ্গে রোগ যদি আমরা করতে পারি তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের রোগের একটা প্রধান কারণ হচ্ছে সাইকোসোমাটিক, যেটা বলা হয় মানে মানসিক শারীরিক রোগ। তো এই সাইকোসোমাটিক রোগটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি যোগাসন থেকে। যোগের তো বিভিন্ন পর্যায়ে রয়েছে, সমস্ত পর্যায়গুলো সম্ভব নয়, কিন্তু যেটা আসন এবং প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে যদি আমরা রোজ অ্যাটলিস্ট 10-15 মিনিট আমরা যদি সকালে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, আমাদের মানসিক শক্তি বাড়বে এবং আমাদের মনের একাগ্রতা বাড়বে, এবং আমাদের একটা কর্মের সঙ্গে আমাদের যে চিন্তার একটা সামঞ্জস্য সেটা আমরা তৈরি করতে পারবো, যেটা হচ্ছে যোগের মুখ্য উদ্দেশ্য, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট অফ দ্য বডি। তো এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের শরীরের বিভিন্ন যে রোগগুলো হয় এবং যে রোগগুলো আমরা এই ছোট্ট ছোট্ট যোগাসনের মাধ্যমে এবং ধ্যান এবং প্রাণের মাধ্যমে করতে পারি, যেমন ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। ব্রঙ্কাইটিস এবং শ্বাস যাদের সমস্যা রয়েছে তারা যদি এই অনুলোম বিলোম এই ছোট্ট ছোট্ট প্রাণায়ামগুলো করে এবং তার সঙ্গে ভ্রামরি, এই প্রাণায়ামগুলো আমরা করি, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। সূর্য নমস্কার যদি আমরা করি, সূর্য নমস্কার হচ্ছে আমাদের সমস্ত শরীরের ব্যায়াম এবং এটাকে বলে অষ্টাঙ্গ নমস্কার। সকালে 3-4 বার এটা করি, সেটা কিন্তু সমস্ত শরীরে একটা ব্যায়াম তৈরি হয়, টোটাল এক্সারসাইজ বডি। এবং তার সঙ্গে আমরা প্রাণায়াম আর মেডিটেশন করলে মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক শক্তিটা আমরা বৃদ্ধি করতে পারি।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: এখন শুনবেন বাংলা
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। তিনি আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এনটিএ ছাত্রছাত্রীদের পরীক্ষার নির্দেশাবলী যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পৌঁছেছেন। আবহাওয়া দপ্তর সিকিম ও হিমালয়ের সন্নিহিত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে জাপান টিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্বশান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজন। কলকাতায় রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন।
2: যোগ দিবস কে অবসর পর আজ বঙ্গাল মে হোনা বহুত বিশেষ হয়। বঙ্গাল কি এ পবিত্র ভূমি যাহা ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তো নে অবতার লিয়া, যাহা সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো যোগ সে পরিচয় করাযা, যাহা মহর্ষি অরবিন্দ জেসে মহান যোগী নে জন্ম লিয়া, লাহিড়ী মহাশয় জেসে মহান যোগীও নে যাহা যোগ পরম্পরা কো নই উঁচাইও তক পৌঁছায়া, আজ উসি ধরতি পর সামূহিক যোগ কা অনুভব এক অলগ আধ্যাত্মিক অনুভূতি দে রহা হ্যায়।
1: কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না। আজকের অনুষ্ঠানে দেশ বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি যোগ দেন। সংস্কৃত মন্ত্রক দেশের 100টি গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করেছে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। এগুলি হল নতুন দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবালিপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও আসামের শিলচর। রাষ্ট্রীয় আয়ুষ মিশন এবং কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে উধারবন্দে ঐতিহাসিক কাছাড় রাজবাড়ি প্রাঙ্গণে শিলচরের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ত্রিপুরায় আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশালগড়ের চড়িগ্রামে বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি দূতাবাস ও কনস্যুলেট যোগ দিবসের আয়োজন করে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে মূল অনুষ্ঠানটির পাশাপাশি সিলেট, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে যোগ দিবস উদযাপিত হয়েছে। কলকাতার যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস

0: দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন্ডিড শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারত আজ সমুদ্রপথে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাগরমালা কর্মসূচির আওতায় এই উদ্দেশ্যে দেশের বিভিন্ন বন্দরে আধুনিকীকরণের কাজ চলছে। নদীপথে পরিবহনকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। মাল্টিমডেল লজিস্টিক ব্যবস্থাপনার বিস্তার ঘটানো হচ্ছে।
1: ভারত আজ আপনি পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা ইসলিয়ে আজ ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকীকরণ কর রাহা নই ক্ষমতা তৈয়ার কর রাহা নই কনেক্টিভিটি বনা রাহা হ্যায় নদী জলমার্গো কা বিস্তার কর রাহা হ্যায় মাল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা হ্যায় সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিসসা হ্যায়।
0: এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে দেড়টার পর আর ঢোকা যাবে না। ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড এবং বৈধ সচিত্র পরিচয়পত্র নিয়ে ঢুকতে হবে। 3রা মে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার অ্যাডমিট কার্ড আজকের পরীক্ষার জন্য বৈধ নয়। পরীক্ষা শুরু হবে দুপুর 2টায়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষা দেওয়া যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
2: নিট আজ পুনঃ পরীক্ষা হোনে যা রা হ্যায়, মেরা পুরা ভরোসা হ্যায় এনটিএ কে উপর, ভারত কি সভি রাজ্য সরকারো কে উপর, জিলা প্রশাসন কে উপর, ভারত কি শিক্ষা জগত কে উপর, বিশেষ করকে ভারত কি বিদ্যার্থীয় কে উপর। আজ লগভগ 22,00,000 বিদ্যার্থী নিট মে বৈঠনে বালে হ্যায়, নির্ভয় হোকে বৈঠে, চিন্তা মুক্ত হোকে বৈঠে, আপ নিশ্চিত রূপ মে আচ্ছা করোগে। বিদ্যার্থীয় কো মেরা ইয়ে অনেক অনেক শুভেচ্ছা হ্যায়।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছেছেন। এর আগে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে বিধিনিষেধের আলোচনা সঠিক পথে এগোবে। অন্যদিকে তেহরান জানিয়েছে, লেবানন পরিস্থিতি সুরাহা না হলে কোনো আলোচনা এগোবে না। উল্লেখ্য, স্কুলে চালানো হামলায় নিহত 168 জনের স্মরণে তেহরান থেকে আসা প্রতিনিধি দলের নাম রাখা হয়েছে মিনাব 168। তবে গত শুক্রবার আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও লেবাননের সংঘাত বেড়ে যাওয়ার কারণে ইরানের তরফে তাতে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নিয়ে ছড়িয়ে পড়া সামাজিক মাধ্যমের একটি দাবি সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এ সংক্রান্ত ভাইরাল চিঠিটি ভুয়ো। ওই চিঠিতে দাবি করা হয়েছিল 6,550 টাকা প্রসেসিং ফি জমা দিলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় 10,00,000 টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। আবহাওয়া দফতর আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং আসাম ও মেঘালয়ের কিছু অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। 26 জুন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে মাঝারি বৃষ্টি হতে পারে। বিহার, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকল, কেরালা, মাহে, উপকূলবর্তী কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের রয়্যালসীমা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ, বিহারের কোনো কোনো অংশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে আগামী 3-4 দিন তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। 25 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর ও আরব সাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এফ এর ম্যাচে আজ জাপান তিউনিশিয়াকে 4-0 হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাওকে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। গতরাতে গ্রুপ ইর অন্য ম্যাচে টরন্টো স্টেডিয়ামে জার্মানি আইভরি কোস্টকে 2-1 হারিয়ে দিয়েছে। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ড সুইডেনকে 5-1 হারিয়ে দিয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম

0: ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান, উপস্থাপনায় বৃষ্টিদেব। শ্রোতা বন্ধুরা, মেঘবৃষ্টির খেলায় গড়িয়ে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে চলে এলো দুপুর, আর এখন বাংলা ব্যান্ডের গান। আর ব্যান্ডের গানেও তাই বৃষ্টির ছোঁয়া, যখন স্টুডিওর এপারেও আছে বৃষ্টি। প্রথমেই দ্য ইস্টার্ন ব্লুজের নিবেদনে গান বৃষ্টি, তারপর তাদেরই নিবেদনে আরও একটা গান, পরপর দুটি গান দ্য ইস্টার্ন ব্লুজের নিবেদনে।

ব্যান্ডের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন দ্য ইস্টার্ন ব্লুজের নিবেদনে পরপর দুটো গান, আর এবার শহরের পালা। আজকের ব্যান্ডের গানের অনুষ্ঠানে পরবর্তী দুটো গানের নিবেদনে থাকবে ব্যান্ড শহর।

আকাশবাণী মৈত্রী শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 19 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:34। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আগামী 24 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ মূলত মেঘাচ্ছন্ন, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বিগত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আর্দ্রতা বাতাসে সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 67%। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর।

شلو. এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর একুশে জুন ২০২৬ রবিবারের অর্থাৎ আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় ৩:৩০। বিকেল ৩:৩৫ শুনবেন অনুরোধের আসর, ৪:০৫ মহিলাদের আসর রসময়ী। ইন্টারন্যাশনাল ডে অফ যোগা নিয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস। অনুষ্ঠান উপস্থাপনা জয়শ্রী ভৌমিক ও চিত্রা মুখোপাধ্যায়। ৪:৩৫ ষোলো আনা বাঙালি ধ্রুপদ শিল্পী অপরাজিতা চক্রবর্তীর সাথে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। ৫:০৫ আজ সন্ধ্যায় উপস্থাপনায় শাগনিকা চৌধুরী। ৫:৫০ ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সরকার। ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, অতিথি তুষার শীলের সঙ্গে আলাপচারিতায় সঞ্জয় হাজরা। সন্ধ্যে ৬:২০ ক্ষেত খামারের কথা, যোগ দিবসের তাৎপর্য তুষারকান্তি শীলের সঙ্গে আলাপচারিতায় রামরঞ্জন দাসরায়। ৬:৫০ আপনার স্বাস্থ্য, যোগ দিবসে এবারের ভাবনা ও তাৎপর্য বলছেন রাখি চট্টোপাধ্যায়। ৭:০০ বাংলা নাটক সামান্য ভুল, রচনা মেঘনা মিত্র, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। ৭:৪৫ নান্দনিক, বিশিষ্ট অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় পঙ্কজ চক্রবর্তী, প্রযোজনা দুর্বাদে। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। ৯:০০ কথায় গানে, উপস্থাপনায় পল্লবী সিনহা। ৯:১৫ বিশ্ব পরিক্রমা। ৯:৪৫ গ্রন্থ পরিচয় জাগরী, রচনা সতীনাথ ভাদুরী, প্রযোজনা অনন্যা মজুমদার। ১০:১৫ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান বেহালা, তরুণ কুমার চক্রবর্তী রাগ বাগেশ্রী, তবলায় মলয় বসু। ১০:৪৫ শুনবেন উপমহাদেশের খবর। ১১:০০ হারানো দিনের গান, উপস্থাপনায় পল্লবী সিনহা। ১২:০০ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মৈত্রীর একুশে জুন ২০২৬ রবিবারের অর্থাৎ আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মৈত্রী, আপনাদের সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু শাগনিকা চৌধুরী। আর এই সময়টা একেবারে সরাসরি আমরা চলে যাই আমাদের অনুরোধের আসরে, অনুরোধের আসর যেখানে আপনারা আমাদের ফেসবুক পেজে, ইমেইলে, চিঠিতে অনুরোধ করে থাকেন আপনাদের পছন্দের গান। আমরা চেষ্টা করি যতটা সম্ভব সেই গান বাজাতে। প্রতি সপ্তাহে নতুন নতুন অনুরোধ আসে আমাদের কাছে। আজকে আমাদের প্রথম যে গানটি শোনাব অনুরোধের আসরে, সেই গানটির অনুরোধ এসেছে দুজনের কাছ থেকে, সাধন দাস ভৈরবটোলা লবণচোয়া মুর্শিদাবাদ থেকে এবং পলাশ পোড়েল কুলডাঙ্গা হাওড়া থেকে। যখন স্টুডিও ঢুকছি আকাশটা একেবারে ঘন অন্ধকার, জানি না এখন বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে, জেলায় বৃষ্টির খবর কী, কিন্তু এটুকু ঠিক যে আজকে পশ্চিমবঙ্গের পুরোটা জুড়েই প্রায় আকাশ কিন্তু কালো, বৃষ্টি

হবে, হচ্ছে কোথাও একটু অল্প, এরকম একটি বেশ পরিবেশ রয়েছে। আর আমি দেখলাম বন্ধুরাও একেবারে এক যোগে সবাই মিলে একসঙ্গে অনেক অনেক বৃষ্টির গান, বর্ষার গানের অনুরোধ করেছেন। তো আমাদের এই অনুরোধের আসর একেবারে জলের ছপছপ আওয়াজে ভরে উঠবে আর কিছুক্ষণের মধ্যেই। প্রথম গানের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

আপনারা শুনছেন অনুরোধের আসর। চলে যাব আমাদের পরের গানে। আজকের পরের গানের শিল্পী আমাদের আরতি মুখোপাধ্যায়। আরতি মুখোপাধ্যায়ের এই বিশেষ গানটির অনুরোধ করেছেন কল্যাণী বিশ্বাস, কেকে বাজার, বিষ্ণুপুর থেকে।

বলেইছিলাম, আজকের অনুরোধে ভোরে ভোরে রয়েছে বৃষ্টির গান, বর্ষার গান। আসলে রবিবারের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এমন একটা আমেজ তো আমাদের ভালোই লাগছে সবার। এর পরের গান শোনাবো শ্রোতা যারা অনুরোধ করেছেন, অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে, শিল্পী সুমন কল্যাণপুর।

চলে যাব পরের গানে। পরের গান অনুরোধ করেছেন বিষ্ণুপদ সেন, মায়া সেন, কৌশিক সেন, শ্রেয়সী সেন, কতুলপুল, বাঁকুড়া থেকে। শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

এরপরে একটি রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ এসেছে আমাদের কাছে। শ্রোতা মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান এবং আয়ুষী প্রধান, আরুষি প্রধান ও তাপস গিরি উত্তর আমতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে অনুরোধ করেছিলেন, বলেছিলেন যে কোনো শিল্পীর কণ্ঠে শোনাতে। শোনাচ্ছি আমাদের সকলের খুব পছন্দের শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে।

চলে যাই আমাদের পরের গানে, আবারও একবার ডুব দিয়েছি বর্ষায়। পরের গানে শিল্পী ফিরোজা বেগম, আর অনুরোধ করেছেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি ও লালন ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাইস্কুল হাওড়া থেকে।

শুনছেন অনুরোধের আসর, চলে যাব আমাদের আজকের পরের গানে। শিল্পী মান্না দে আর এই গানটির অনুরোধ করেছেন বাণীপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ থেকে কোহিনূর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বলে রাখি, মান্নাদের কণ্ঠে যে কোনো একটি গান শুনতে চেয়েছিলেন সিঙ্গুর বেড়াবেড়ি থেকে কুন্তল ঘোষ এবং তার বাবা, তার বাবার নাম সমীর ঘোষ। তাদের দুজনকেই, মানে এই দুই শ্রোতাবন্ধুর উদ্দেশ্যে এবং আমাদের সকলের জন্য

হ্যাঁ, আজকের দিনটাই যেন সেই মেঘলা মেয়ে যে মেঘের সাজ পড়েছে। তবে আজকে আরও একটি বিশেষ দিন, বিশ্ব যোগ দিবসে, আর সেই দিবসকে মাথায় রেখে করবি নিয়ে নার্সারি রোড আদর্শনগর বৈদ্যপাটি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে হাত বাড়ালি বন্ধু ছবি থেকে এই গানটির অনুরোধ করেছিল। আজকে সেই গানটি দিয়েই শেষ করব আমাদের অনুরোধের আসর। সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু শাগনিকা চৌধুরী। আপনারা অবশ্যই ফেসবুক পোস্টারের তলায় কমেন্ট করুন, চিঠি লিখুন অথবা মেইল করে জানান আপনাদের অনুরোধের কথা।

আর চর্বি বাবার বলদ হলে কিসের জারি ঘুরি, এই খক্ক খক্ক কাশো যদি বেদম হাতের টানে, আর দাওয়াই ঢালার পিপে

সব মহাকাব্য লিখতে নইলে হতো খামতি। আর নারদ ঠাকুর ভরত মুনি ছিলেন না তো শুধু গুণী, হাতের পায়ের গুলকি ছিল মাপ যদি কেউ রাখত, জামা গোবর ভেপা চাকা।

0: এই শ্যামকান কি হার কি উনিশ কে যে উনিশ কে বাড়ি আর বিশ্ব কিংবা পবন পুত্র কে কারতে বাড়া
1: বোঝা কঠিন তবু বলি।

এখন শুনবেন মহিলাদের আসর উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। রসময়ী

0: ছাড়ো ধীরে ধীরে, অশান্ত হৃদয় তবে চাই যে স্থির হয়ে, মেরুদণ্ড সোজা, চোখ দুটো বন্ধ, যোগ ব্যায়াম দেয় একে নতুন আনন্দ, মন থেকে দূর হয় সকল গ্লানি, যোগের মাঝে যে লুকিয়ে আছে সুস্থতার বাণী। নিয়ম করে যদি করি মোরা যোগাসন, সুস্থ শরীর আর হাসি খুশি রবে মন, রোগমুক্ত জীবন গড়তে প্রতিদিন, যোগের অভ্যাস হোক আমাদের প্রতিদিন।
1: আমাগো মানে আমাগো দেশ, আমাগো নিজস্ব যে সমাজ, তার বাইরে একেবারে পৃথিবীব্যাপী মানুষের এই যোগাভ্যাস, প্রাণায়াম, মেডিটেশন, এগুলি আজকের সমাজে চলন্ত, দুরন্ত, ফুটন্ত এই সমাজরে শান্ত করতে মন আর শরীর যোগাভ্যাস বড্ড জরুরি। আজ তাই আন্তর্জাতিক এই যোগ দিবসে আমাগো পৃথিবীব্যাপী মানুষের কাছে এইটাই আবেদন, বিশ্বের মানুষের সঙ্গে আমাদের পরিচয় হোক এক শান্তিপূর্ণ সহবাসের মধ্যে দিয়া। যোগাভ্যাস সেইটারই এক সেতু মানতে সাহায্য করে, তাই না?
0: এই যে যোগাসনের কথা তুমি বললে এবং বিশ্বব্যাপী আজকে যোগাসন পালন হচ্ছে এই দিনটিকে, এই দিনের সঙ্গে জড়িয়ে আছে কিন্তু আরও একটা শুরুর কথা। যেমন যোগাসন আমাদের দিনের শুরু, তেমন করেই কিন্তু আরও একটি শুরুর ইঙ্গিত দেয় আমাদের পরিবারের থাকা আরও একটি মানুষ, তার কথা আর একটু পরে আলোচনা করি। আজ শুরু হোক যোগাসনের মধ্য দিয়ে এক সত্যিকারের সুন্দর বিশ্বের সুন্দর মানুষের জীবন পরিকল্পনা।

0: এই কারণে কি আমরা সবাই মিলে একত্রে কোনো একটা কমিটি গঠন কইরা আমরা এটা কইরা থাকি, কিংবা একেবারে সরকারি উদ্যোগে আমরা এই যোগাভ্যাসটা করা এবং সবাই সম্মিলিতভাবে যে এই যে অভ্যাসটা সেটা সকলের সামনে দিয়া করা, এইটার কিন্তু একটা আনন্দ আছে। এটাও একটা কিন্তু সোশিও একটা কালচারের মধ্যে আইসা পড়ছে, এইটা কিন্তু দারুণ। এবং কোনো কোনো ক্লাব দেখবে, কোনো সংগঠন, প্রত্যেকটি স্কুল, হ্যাঁ কলেজ, সব জায়গাতেই কিন্তু আজকের দিনটা খুব স্পেশাল, কেননা সকাল থেকা কিন্তু এই যোগাভ্যাস এই যে দিনটাকে সুন্দর করে আমরা উদযাপন করতেছি।
1: এটা যেমন উদযাপনের দিন রসময়ী, ঠিক তেমন করেই কিন্তু শরীরের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাভ্যাস। তার কিন্তু নিজস্ব নিয়ম আছে, তার সিস্টেম আছে। আমরা হয়তো যোগাসন অনেকেই করি, ভাবি যে করলেই ভালো থাকবো, কিন্তু তার যে নিজস্ব নিয়ম আছে সেগুলোও তো আমাদের মানতে হবে। আর এগুলো বলার জন্য কিন্তু আমরা যথেষ্ট নই, তাই না? তাহলে কাকে কাকে বলবো?
0: দেখো আমাদের সঙ্গে আছে যোগ শিক্ষিকা বেবি দত্ত। এখন উনি একে শিক্ষকতার মধ্যে দিয়ে, মানে শিক্ষার মধ্যে দিয়া অনেক মানুষের একটা সুস্থ কইরা ফেলছেন এবং সেই অভিজ্ঞতা উনি আজকে শেয়ার তো করবেনই। আর সব থেকে আনন্দের কথা, উনি কিন্তু আজকে যে আমাদের জানি আমরা যে প্রধানমন্ত্রী আইসা কত মানুষের একসঙ্গে নিয়া কিন্তু যোগাভ্যাস করছেন, উনি কিন্তু তার মধ্যে আছেন এবং সেইটা কিন্তু একটা দারুণ একটা ওনার আনন্দের কথা। উনি সুন্দর কইরা, হ্যাঁ সেই অভিজ্ঞতা আর একটু শুনে নি, চলো।
2: নমস্কার, আমি বেবি দত্ত, আমি পেশায় একজন যোগা শিক্ষিকা। প্রথমে একটা সুসংবাদ জানাই আপনাদের, এই বছর আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে 14th June ফাইনাল সিলেকশন রাউন্ড হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটিতে, যেখানে প্রতিটি আসন নিখুঁতভাবে দেখে তারা সিলেক্ট করেছেন প্রধানমন্ত্রীর সামনে যোগা প্রদর্শন করার। সেখানে আমি সুযোগ পেয়েছি, আর এই আনন্দ সংবাদটি আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে পারার জন্য আমি আকাশবাণী কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। এবার বলি, যোগ আমার অত্যন্ত ভালো লাগার বিষয়, যেখানে আমি প্রত্যেক দিন অনেক মানুষকে সামনে পাই যাদের প্রতিনিয়ত রোগমুক্ত, ওষুধহীন, স্বতঃস্ফূর্ত মন ও সুস্থ জীবনের দিশা দিয়ে থাকি। আমাদের প্রতিদিনের ব্যস্তময় জীবনে শিশু থেকে বৃদ্ধ সকলেই ব্যস্ত, আর এই ব্যস্তময় জীবনের থেকেও নিজেকে টেনশন ও স্ট্রেস ফ্রি হতে গেলে নিজেকে ভালো রাখতে হবে। আর এই ভালো থাকাটা শুধুমাত্র নিজের জন্য নয়, আমি ভালো থাকলে আমার পরিবারও ভালো থাকবে, আমার আশেপাশে যারা আছে তারাও ভালো থাকবে, আর আমার ভালো থাকা সকলের ভালো থাকার মধ্যেই নিহিত আছে। নিয়মিত যোগাভ্যাস এমন একটি অভ্যাস যার দ্বারা নিজেকে আমরা সযত্নে রাখতে পারি আজীবন। তাই নিজেকে ভালোবেসে অন্তত 45 মিনিট যোগাভ্যাসের জন্য নিজেকে সময় দিন। তাই তো স্বামীজি এবং অন্যান্য ঋষি মুনিরা বলে গেছেন, আমরা সমাজের জন্য যদি কিছু করতে চাই তাহলে নিজেকে সুস্থ থাকতে হবে, আর এই সুস্থ থাকার চাবিকাঠিটি হলো নিয়মিত যোগাভ্যাস। আরেকটি কথা মাথায় রাখতে হবে, শুধুমাত্র যোগাভ্যাস করলে রোগ মুক্ত সুস্থ জীবন একেবারেই সম্ভব নয়। নিজেকে সুস্থ রাখতে হলে DD এই ফর্মুলাটি মেনে চলতে হবে। হ্যাঁ ঠিক শুনেছেন, DD অর্থাৎ ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন। আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে জল খাওয়ার অভ্যাস করতে হবে, সারা দিনে অন্তত 3 লিটার জল পান করতেই হবে, আঢাকা বাসি বেশি তেল মশলাযুক্ত আগের দিনে রান্না করা খাবার, ফ্রিজিং খাবার, বাইরের জাঙ্ক ফুড খাবার এগুলো এগিয়ে চলতে হবে, সময় মতন খাবার খেতে হবে, নিয়মিত পর্যাপ্ত অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। আমরা বিশেষ করে মেয়েরা কর্মসূত্রে বাইরে থাকলে বা লং জার্নি করলে আমরা জল কম খাই, ইউরিন চেপে রাখি, এর জন্য পুরুষ মহিলা বিশেষ করে মহিলারা অনেক রোগের শিকার হয়, তাই আমাদের সেই দিকেও বিশেষ নজর দিতে হবে রোগ মুক্ত থাকতে। তাহলে আপনাদের মনে প্রশ্ন আছে, অনেক যোগাসন তো আছে, আপনারা কি করবেন? তাই তো, আমার মতে বলে যারা অসুস্থতা থেকে সুস্থতা জীবনের বা রোগ মুক্ত জীবন পেতে চান তারা অভিজ্ঞ যোগা প্রশিক্ষকের কাছে

আজ কিন্তু একখান সুন্দর দিন। আমাগো শরীর মন যদি ভালো রাখতে হয় তাহলে যোগাভ্যাসটা আমরা সারা বছর ধরে কইরা থাকি, কিন্তু আজকের দিনটা একটা স্পেশাল দিন।

0: যোগাভ্যাস করবেন, সেটাই শ্রেয়। আর যারা নিজেদেরকে ফিট রাখতে চান, তারা শরীরের বেশ কিছু জয়েন্টের ওয়ার্ম আপ অর্থাৎ এক্সারসাইজ করে নেবেন, যেমন শোল্ডার জয়েন্ট, ওয়েস্ট, নি জয়েন্ট ইত্যাদি জয়েন্টের। তারপর দাঁড়িয়ে কিছু আসন করবেন, যেমন বৃক্ষাসন, ত্রিকোণাসন, পদ্মাসন, অর্ধচন্দ্রাসন। বসে কিছু আসন করবেন, যেমন ভদ্রাসন, বজ্রাসন, মুন্ডুকাসন, বক্রাসন, ওষ্ঠাসন। পিঠের উপর শুয়ে কিছু আসন করবেন, যেমন উত্থান পাদাসন, অর্ধলাসন, পবন মুক্তাসন, সেতুবন্ধাসন। পেটের উপর শুয়ে দু তিনটি আসন করবেন, মকরাসন, ভুজঙ্গাসন, শালবাসন। কিন্তু বন্ধুরা মাথায় রাখবেন, যাদের শারীরিক কোনো সমস্যা আছে তারা কিন্তু এই সকল আসন সমানভাবে করতে পারবেন না। সবশেষে শবাসন 3 থেকে 4 মিনিট অবশ্যই করবেন, তারপর 3 মিনিট কপালভাতি, তারপর কয়েকটি প্রাণায়াম, যেমন ভস্ত্রিকা প্রাণায়াম, শীতলি প্রাণায়াম, নাড়িশুদ্ধি প্রাণায়াম, ভামরি প্রাণায়াম। এবং প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ধ্যান করে নেবেন। বন্ধুরা প্রথম প্রথম আপনারা জোর করে বা অনিচ্ছায় করলেও পরে দেখবেন যোগাভ্যাস আপনার কাছে নেশার মতো হয়ে গেছে। সবশেষে বলি, আন্তর্জাতিক যোগা দিবস পালনে আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে মানুষকে শারীরিক ও মানসিক দিক থেকে সচেতন হওয়া ও পরিবার থেকে, পরিবেশ, সমাজ থেকে দেশকে সুস্থ রাখা। সবশেষে আন্তর্জাতিক যোগা দিবস সে বলবো, সকলে নিয়মিত যোগাভ্যাস করবেন, সুস্থ থাকবেন, এবং আগামী বছর আবারও আপনাদের সঙ্গে যখন সাক্ষাৎ হবে নিশ্চয়ই তখন আপনারা বলবেন, আমরা নিয়মিত যোগাভ্যাস করি ও সুস্থ সুস্থ আছি। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।
1: যোগ শিক্ষিকা বিবি দত্ত এত সুন্দর কইরা আমাকে কইলেন যে বা এই সামনে বছর, সারা বছর দুইটা এই যে অভ্যাস কইরা, সামনে বছর উনি যদি শুনতে পান যে যোগাভ্যাসের সংখ্যা, মানুষের সংখ্যা বাড়ছে এবং সকলে সুস্থ আছে, এইটাই কিন্তু একজন যোগ শিক্ষিকার এইটা হচ্ছে প্রাপ্তি। এখন দেখো এইটা কিন্তু আমাগো দেশ বইলা তো নয়, একেবারে সব দেশের মানুষের মধ্যে এই যে সচেতনতা, বিশ্বব্যাপী সচেতনতা যদি জাগে তাইলেই কিন্তু আমরা সকলে ভালো থাকুন, কি কও?
2: হ্যাঁ,

0: বিশ্বের কথা বলছিলাম, বিশ্বের সঙ্গে মানুষের যোগের কথা বলছিলাম। এই যে প্রকৃতির সঙ্গে আমাদের মনের যোগ, সেটা বারবার প্রকৃতি উপলব্ধি করেন বলেই তো আমাদের কষ্টে দুঃখে যন্ত্রণায় বারবার সাড়া দেন। তাই তো প্রচণ্ড দাবদাহের পর যখন বৃষ্টি নামে, তখন তা শুধু শরীরকেই সতেজ করে না, মনকেও স্নিগ্ধ আর শান্ত করে তোলে। এও এক ধরনের শরীর চর্চা, এক ধরনের যোগাভ্যাস। এই যোগাভ্যাসের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রকৃতির অকৃত্রিম দান। আচ্ছা, আমরা আস্তে আস্তে কিন্তু বাংলাতেও বর্ষাকে পেয়ে যাচ্ছি। প্রচণ্ড দাবদাহের পর, প্রচণ্ড গরমের পর যখন মুষলধারে বৃষ্টি নামে, সেই বৃষ্টি শুধু আমাদের বহির্জগৎ নয়, অন্তর্জগতেও সাড়া ফেলে দেয়।
1: আর এই যে দেখো, অনেক প্রত্যাশিত বর্ষা তো যখন আয়সা পড়ে তখন মনে হয় একেবারে নবীন, হ্যাঁ বর্ষার একেবারে জন্ম হইল। তারপরে ধরো একেবারে কাদা পেসপাসা নিয়ে, জল জমা এই নিয়ে একেবারে জীবন একেবারে অতিষ্ঠ হইয়া যায়। কিন্তু এই যে দাবদাহ, তারপরে যখন বর্ষা ঝুমঝুম করে, ঝমঝম করে, হুড় হুড় করে যে বর্ষা আমরা একেবারে আসতে দেখি, আকাশে মেঘ দেখা কেরম একটা চমকিত হইয়া, এই বোধ হয় আইলো আইলো, কিন্তু হইল না, কেমন মন একেবারে খারাপ হয়ে যায়। কিন্তু অবশেষে যখন আয়া পড়ে, মন শরীর পরিবেশ শান্ত শান্ত শান্ত।
0: আসলে বর্ষার প্রথম বৃষ্টির স্বাদই একেবারে আলাদা। আর সেই অনুভূতি নিয়ে আমরা যেমন আমাদের অনুভূতি শেয়ার করলাম, তেমন করেই আমাদের সঙ্গে সেই অনুভূতি নিয়ে, তার মনের ছন্দ মিশিয়ে, মনের ভালো লাগা মিশিয়ে, এবং বর্ষাতে শুধু মনটাও কেমন করে ভিজে যায় তার গল্প নিয়েও আমাদের সঙ্গে আছেন শিক্ষিকা শ্রীমতী চন্দ্রাণী চক্রবর্তী। আসুন শুনি নি তিনি কেমনভাবে দেখছেন গরমের পর এই বর্ষার অপরূপ আগমনকে।
2: হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচের হৃদয়ে নাচে রে, শতবরণের ভাব উচ্ছ্বাস, কলাপের মতো করিচ্ছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে, হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে হৃদয়ে নাচে রে। উফ, কতদিনের প্রতীক্ষার অবসান, অবশেষে এলো সেই দিন, ঝড়ো ঝড়ো মুখর বাদলের দিন। অসহ্য গরমে যখন হাঁসফাঁস অবস্থা, ঘর্মাক্ত শরীরে দৈনিক ক্লান্তিকর কাজের যখন কোনো শেষ নেই, তখন মন হয়ে ওঠে চাতকের মতো। এক ফোঁটা বৃষ্টির জন্য সে বলে, বর্ষা রানী, বর্ষা রানী, কোথায় তোমার ঘর? আষাঢ় এলো, এবার এসো, আমরা কি ভাই পর? রবির তেজে রত্নাকরের জল চেপেলো পাখা, রবির তেজে রত্নাকরের জল চেপেলো পাখা, সেই পাখাতেই ভর করে ভাই কৃষ্ণ মেঘের দেখা। মেঘ কি শুধুই জল জমে হয়, ধুলো হলো সাথী, মেঘ কি শুধুই জল জমে হয়, ধুলো হলো সাথী, মেঘে মেঘে ঘর্ষণে ভাই বজ্রপাতে মাটি, বজ্রপাতের আলোর ছটায় শব্দে কাঁপে ধরা, মরা নদী উঠল জেগে দুকুল হলো হারা, বেল টগরে আদর দিয়ে গন্ধরাজের বুকে, বেল টগরে আদর দিয়ে গন্ধরাজের বুকে, তোমার স্নেহ জলের ধারা কোন অপরূপ সুখে, তোমার বাণে ভাসলো দেখি কোন সে দুঃখের ঘর, তোমার বাণে ভাসলো দেখি কোন সে দুঃখের ঘর, জল সরলে উর্বরা হয় মরা নদীর চর। ভাবুক কবি তোমার ছবি জপে মনের মাঝে, ভাবুক কবি তোমার ছবি জপে মনের মাঝে।

আশা, তুমি রানী হয়ে এসো সকাল সাজে, বর্ষা তুমি রানী হয়ে এসো সকাল সাজে, বর্ষা তুমি রানী হয়ে এসো সকাল সাজে।

0: বর্ষা নিয়ে আমাগো একটা যে ভালোবাসা আছে, একটা রোম্যান্টিকতা আছে, ছেলে মানুষই আছে, হৃদয় হরণ করা এক ঋতু আছে, এইটা একেবারে পদে পদে কি সুন্দর কইরা বর্ণনা করলেন।
1: অসম্ভব সুন্দরভাবে বর্ণিত এই যে বর্ষার ছবি, যে ছবিটি আমাদের যিনি শোনালেন, মানে ছবিটা চোখে দেখালেনও বলা যায়, তিনি চন্দ্রাণী চক্রবর্তী। অনেক ধন্যবাদ চন্দ্রাণীদি আপনাকে এত সুন্দর করে এই বর্ষার নতুন বৃষ্টিপাতকে তুলে ধরলেন, আমরা যেন সচক্ষে দেখতে পেলাম না রসময়ী।
0: একেবারে আমাগো মনের আর একটা ভাব যে কথায় চিত্রা একেবারে শুরু করছিল, শেষটা একেবারে সেই তাঁকে স্মরণ কইরা, তাঁর সাথে আমাদের জীবনের যে জড়ানো স্মৃতি এবং বেড়ে ওঠা, সেইটারে আজকের দিনে স্মরণ তো করার খুব জরুরি। সেটা হলো আমাগো বাবা, আমাগো পিতা, আমাগো অন্তরের অভিভাবক, মা আর বাবা সারা তো আমাগো জীবনের শেষ কথাগুলো বলার কেউ নাই, এইটা আমরা মনে প্রাণে ভাবি। কিন্তু আজকে বিশেষ দিন, আন্তর্জাতিক বাবার দিন, তো হেইটাকে মনে কইরা, তারে প্রণাম কইরা, তাকে তো আমরা তার ঋণ শোধ করণের কোনো
1: আমাগো নাই। বাবা আমাদের কাছে বিশ্বের সমান, সেই বিশ্ব পিতাকে এবং আমাদের নিজেদের ঘরের পিতাকে একসঙ্গেই সম্মান জানাই আজ।
0: আর আমাগোর সাথে এই যে জীবনের সাথে জড়ায় যে স্মৃতি এবং জীবনের সাথে জড়ায় যে অভিজ্ঞতা, আমাগোর কাছে তো প্রশ্নবোধক চিহ্ন। যার বাবা নাই তারাই অনুভব করতে পারবো যে কত বড় অভাব থাকো জীবনে। হকলকে নিয়াই তাঁর স্মরণ করি গানে গানে।
1: একেবারে

0: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন ষোলো আনা বাঙালি, উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস।
1: করছি আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান ষোলো আনা বাঙালি।

আপনাদের এই অনুষ্ঠান সম্পর্কে একটা ধারণা আছে, যেসব বাঙালি বিদেশে বসবাস করছেন তবুও নিজেদের সংস্কৃতিকে ধরে রেখেছেন, যেটুকু সময় তারা পান তার মধ্যে বাংলার সংস্কৃতি চর্চা করেন, এরকমটা যেমন হতে পারে, তেমনি আমাদের এই দেশেই অন্য রাজ্য থেকে আসা মানুষ তারা বাংলাকে আপন করে নিয়েছেন, নিজেদের মতো করে তার গান শুনছেন, গান করছেন, লিখছেন বাংলায়, এটাও হতে পারে। আবার দেখুন, আমাদের দেশে এতগুলো রাজ্য।

0: এত সংস্কৃতি, এক রাজ্য থেকে আরেক রাজ্যে মানুষ যাচ্ছেন, সেই রাজ্যের যে ধারা সেটাকে আপন করে নিচ্ছেন। সেভাবে হয়তো একজন বাঙালি গেলেন অন্য রাজ্যে অন্য কিছু শিখতে, চাকরি করতে, সেখানকার ধারাকে নিজের মধ্যে নিয়ে নিলেন। এভাবেও বাঙালি কিন্তু প্রবাসী হচ্ছে, এবং সেই প্রবাসে তার যে নিজের সংস্কৃতি রক্ষার ইচ্ছে সেইটা সবসময় দেখা যায়। তো আজকে ষোলো আনা বাঙালিতে বলা যেতে পারে, এই যে শেষ ধারার কথা বললাম, তেমনই এক ধারার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শিল্পী অপরাজিতা চক্রবর্তী। আজকে তার ঠিকানা দিতে গেলে আমাকে বলতে হবে তিনি থাকেন গুরুগ্রামে। গুরগাঁও কথাটা চেনা আছে, আজকাল আমরা বলি গুরুগ্রাম, তবে তার জন্ম, শিক্ষা সেটা শুরু হয়েছিল কিন্তু নবদ্বীপে। সেখান থেকে তিনি গানের যে শিক্ষা সেটা যাকে বলে ছড়িয়েছেন, এবং পরবর্তীকালে যে কারণে আজকে তার সঙ্গে আমরা আলোচনা করব, ধ্রুপদে মনোনিবেশ করেছেন তিনি। এই ধ্রুপদের শিক্ষার জন্য তিনি বিভিন্ন জায়গায় থেকেছেন, বিভিন্ন গুরুর কাছে শিক্ষা নিয়েছেন, এবং যেটুকু আমরা খুব অল্পই জানি, যেটুকু জানি তাতে এইটুকু আপনাদের কাছে পরিবেশন করতে পারি যে তিনি ডাগর ঘরানার শিক্ষার্থী এবং শিল্পী। তো এই ডাগর ঘরানা সম্পর্কে তার কাছ থেকে শুনব। গৌরচন্দ্রিকা অনেকটা হলো, চলে যায় তার সঙ্গে কথোপকথনে। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠান ষোলো আনা বাঙালি।
1: ধন্যবাদ এবং নমস্কার সকল শ্রোতা বন্ধুদের এবং আকাশবাণীকে আমার কৃতজ্ঞতা।
0: আকাশবাণীতে বসে আমরা যখন কথা বলছি এবং অনুষ্ঠানটা যখন ষোলো আনা বাঙালি, তখন খুব স্বাভাবিকভাবেই এই জিনিসটা আসবে যে অন্য রাজ্যে বসবাস করে অন্য জায়গায় শিক্ষার্থী হয়ে বহুদিন কাটিয়ে কোনোভাবে কি বাঙালি সংস্কৃতির ধারাগুলো ক্ষীণ হয়ে গেছে মনে হয় নিজের মধ্যে?
1: না, আমার ক্ষেত্রে সেটা একদমই হয়নি। কারণ একটা যেটা মেন আমি বলবো সেটা হচ্ছে আকাশবাণীর সাথে ছোটবেলাকার একটা সম্পর্ক, সেটা অবশ্যই আমাদের মহালয়ার দিনটা যে কারণে খুব স্পেশাল, এবং সেটা আমরা ভোর চারটে উঠে শোনা, এটা একটা আকাশবাণীর সাথে ছোটবেলাকার সম্পর্ক, এবং সেটা আমাদের আজও রয়েছে, আমার ব্যক্তিগতভাবে আজও ভীষণভাবে রয়েছে। আর বাদবাকি যে বাঙালি আনা সেটা না, কখনোই ক্ষীণ হয়ে যায়নি। আমি প্রচুর বাংলা গান শুনি এবং সেগুলো নিয়ে চেষ্টা করি ভাবতে। রবীন্দ্রসঙ্গীত এখনও আমি শেখা চালিয়ে যাচ্ছি এবং গীতবিধান একটু পড়ার চেষ্টা করি এখনও, ফলে সেটা কোনোভাবে আমি যেতে দিইনি।
0: আপনি তো সম্প্রতি গ্রেডেড শিল্পী হয়েছেন রবীন্দ্রসঙ্গীতে।
1: রবীন্দ্রসঙ্গীতে,
0: সেটা দিল্লি কেন্দ্রে।
1: দিল্লি কেন্দ্রে।
0: বেশ, মহিষাসুর মর্দিনীর কথা বলছিলেন, তো ছোটবেলা সেই স্মৃতিটা বোধ হয় অনেকেই সঙ্গে নিয়ে চলেন। তো ওখানে যখন শোনেন গুরগাঁওতে, তো সবাইকে শোনান না, শুধু নিজেই শোনান?
1: না, আমি শোনাই, আমি শোনাই। এবং আমি একবার দক্ষিণ ভারতে ছিলাম, সেই সময় আমি দেখেছি, যেটা খুব মজার আমার লেগেছিল, খুব একই সঙ্গে ভালো লেগেছিল, আমি যে ছাত্রীর বাড়িতে ছিলাম চারটের সময় উঠে সে আমার শোনার আগে নিজের রেডিওটা চালিয়ে দিয়েছিল, এবং সে নিয়মিত সেটা শোনে। মানে আমার সঙ্গে যখন কথোপকথন হয় তার, এবং সে আমাকে বলেছিল তার ছোটবেলার শুরুই হয়েছিল এভাবে, তার বাবা তাকে হাত ধরিয়ে শুনিয়েছে, আমার এটা খুব ভালো লেগেছিল। এবং আমি যখনই বাইরে শুনি এবং মানুষকে শোনাই, শোনার একটা জিনিস বলবো, হয়তো আমি ছোটবেলাতে যেটা পেতাম সেটা হচ্ছে আমার ঠাকুমা সকাল চারটে ঘুম থেকে উঠে উনি সবার আগে আমাদের যে প্রতিষ্ঠিত দেবতা গিরিধারী তাকে জাগিয়ে তুলতেন এবং একটা ধূপকাঠি জ্বালাতেন, আমরা সকলে মিলে ঘুম থেকে উঠে ব্রাশ করে বাবা মা দিদি ঠাকুমা সবাই মিলে এক জায়গায় বসে একটা ধূপকাঠি নিচেও জ্বালিয়ে আমরা বসে বসে শুনতাম, এবং বাবা কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সঙ্গে সঙ্গে ওটা পাঠ করতে থাকতেন, ফলে ওটা আমাদের কাছে আরো মজার ছিল যে বাবা এগুলো জানেন, এগুলো বলবেন। তো এইটা একটু আমি মিস করি, বাকি এখনো আমার ওই একই তাগিদ রয়েছে, ওই দিনটা আমাকে রেডিওতেই শুনতে হবে, ওটা কোনো ফোনের অ্যাপ নয়। তো এইটা মনে করি আমি ধরে রেখেছি এখনো।
0: আচ্ছা আচ্ছা, গানের শিক্ষার কথায় আসি, সেইটাই তো আপনাকে প্রতিষ্ঠা দিয়েছে জীবনে। তো গান শেখা অনেক ক্ষেত্রেই যেটা হয় এলাকায় কোনো শিক্ষাগুরুর কাছে, হয়তো বাড়িতে, আপনার কিভাবে শুরু হলো?
1: হ্যাঁ, আমি একটুখানি পরিবারের কথা বলবো আগে, কারণ আমার শুরুর পিছনে যাদের সব থেকে বড় অবদান, আমার জন্ম মালবাজারে জলপাইগুড়ি জেলা, এবং কর্মসূত্রে বাবা তখন সেখানে ছিলেন। আমি মালবাজার থেকে প্রায় আড়াই তিন বছর বয়সে নবদ্বীপে আসি। আমার দাদু ছিলেন সংস্কৃত পণ্ডিত, এবং আমাদের যে নবদ্বীপের গভর্নমেন্ট সংস্কৃত কলেজটা, সেখানে দাদু প্রিন্সিপাল হয়ে রিটায়ার করেন। উনি ছিলেন পঞ্চতীর্থ, ওর দাদা ছিলেন শ্রীতীর্থ, অর্থাৎ এই কাব্য ব্যাকরণ

0: পুরাণ বৈষ্ণব দর্শন, এরকম পাঁচটা বিষয়ে তিনি মানে স্কলার ছিলেন।
1: তার মধ্যে ন্যায়ও ছিল সম্ভবত,
0: ন্যায় ছিল বোধ হয়, পাঁচ নম্বরটা আমার ঠিক খেয়াল নেই। তো এটা দাদুর বাড়িতে, এবং দাদুর একটা খুব কঠিন জীবন ছিল যখন উনি যে সময়টা বাংলাদেশ থেকে চলে আসেন ছোটবেলায়, তারপরে ওর পড়াশোনা, ওর বেড়ে ওঠা, ওর সংস্কৃতকে ধরে রাখা এবং গুরু আশ্রমে থাকা, এগুলো আমি যেমন বাড়িতে পেয়েছি ঠিক তেমনি পাশাপাশি আমার ঠাকুমার দিকে বলতে গেলে সেটা আবার ভাগলপুর। ভাগলপুরে আমার ঠাকুমার কাছ থেকে আমি অনেক গল্প শুনেছি যে তার বাবা কালীরঞ্জন ভট্টাচার্য, তিনি ছিলেন আমাদের সাহিত্যিক বনফুল এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের খুবই কাছের বন্ধু এবং বাড়িতে যাতায়াত ছিল। আমার মনি মানে আমার ঠাকুমা, তাকে আমি মনি বলতাম, মনির দাদা উনি জহর গাঙ্গুলির সাথে নাটক করেছেন, বর দাদা তিনিও খুব এরকম সংস্কৃতি জগতের মধ্যেই ছিলেন, এবং মনি কিন্তু ভীষণ ভালো গান গাইতেন, কীর্তন গাইতেন এবং শাস্ত্রীয় সঙ্গীতও উনি শিখেছিলেন। এই গল্পগুলো আমি শুনতাম, ফলে খুব স্বাভাবিকভাবেই মনি, দাদু, আমার মায়ের বাড়িতে, মামার বাড়িতেও গান বাজনার চর্চা আছে ছোটবেলাটায় যখন, এবং পিসি আমার যেহেতু মনি একটা ধারা, পিসি ধ্রুপদ শিখেছেন, পিসি রবীন্দ্রসঙ্গীত শিখতেন এবং পিসি এখনও রবীন্দ্রসঙ্গীতের অনুশীলনটা চালিয়ে যাচ্ছেন, এইটা আমি ছোটবেলায় পেয়েছি ভীষণভাবে। ফলত বাবার থিয়েটারের পরিবেশ এবং সেই সঙ্গে আমি বলবো একই সাথে যেমন মল্লিকার্জুন মনসুর, ভীমসেন যোশী, কিশোরী আমনকার, উস্তাদ রাশিদ খানকে আমি শুনছি, পাশাপাশি কবির সুমন, সলিল চৌধুরী এদেরকেও শুনছি, আবার একইভাবে ডিএল রায় রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেটও বাড়িতে রয়েছে, আর থিয়েটারের মিউজিকের কারণে বিজয় রাঘব রাও, আনন্দ শঙ্কর তাদেরও শুনছি। এই একটা মিক্স শোনা ছোটবেলা থেকে, এটা ভিতরে আমার কোথাও না কোথাও থেকে গেছে। ফলে এই যে ধ্রুপদে আমি এসেছি, এটা আমি বলবো খুব হঠাৎ নয়, এটা ভিতরে থেকে গেছিল। পিসি গাইতেন বিষ্ণুপুর ঘরানায় আরতি বা সেনগুপ্ত নবদ্বীপে, খুব বিখ্যাত একজন গায়িকা এবং শিক্ষিকা উনি ছিলেন, তো ওর কাছ থেকে পিসির শিক্ষা হয়েছে। এবং ছোটবেলায় আমি পিসিকে ধ্রুপদের অনেক রেয়াজ করতে শুনেছি, প্র্যাকটিস করতে শুনেছি, তার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত। এবার রবীন্দ্রসঙ্গীত যখনই এসে যায় তখন ধ্রুপদ ওখানে এসেই যায়, কারণ রবীন্দ্রসঙ্গীতে অনেক ধ্রুপদাঙ্গের গান, অনেক ধ্রুপদ ইনফ্লুয়েন্স রবীন্দ্রনাথের ছিল। নাসিরুদ্দিন খান ডাগরের কাছে রবীন্দ্রনাথ বলা হয় উনি শিখতে গিয়েছিলেন একবার, ফলে এইগুলো থেকে গেছে। বড় হওয়ার পর আমি যখন রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করলাম রবীন্দ্রসঙ্গীতে, তারপর পুরোপুরি আমি আমার গুরু রাজ্যশ্রী ঘোষ এবং আমার রবীন্দ্রসঙ্গীত গুরু দেবারতী সোম, তাদের কাছে শিখতে শিখতে আমি ধ্রুপদ কিছু কিছু করে শোনা আবারও শুরু করলাম, এবং তখন শোনাটা মেইনলি ডাগরবাণী। আমি গুন্দেচা ব্রাদার্স শুনতাম, উস্তাদ ফরিদুদ্দিন ডাগরকে শুনতাম, সিনিয়র ডাগর ব্রাদার্স শুনতাম, জুনিয়র ডাগর ব্রাদার্স শুনতাম, এদেরকে শুনতে শুনতে আমার একটা সময় মনে হলো এই শৈলীটা আমার শেখা উচিত, এবং তাতে করে আমি রবীন্দ্রসঙ্গীতটাকে হয়তো আরেকটু ভালো করে বুঝতে পারবো। এবং আরেকটা দিক আমাকে বলতেই হবে, আমার বন্ধুভাগ্যটা খুব ভালো বলে আমি মনে করি, তারা আমাকে অনেক প্রেরণা জুগিয়েছে, কেউ কেউ ঠেলে দিয়েছে যে আমাকে এই কাজটা করতে হবে, আমাকে যেতে হবে, বাইরে শিখতে হবে। তো এরপরে আমি ভোপাল চলে যাই।
1: আচ্ছা,
0: ভোপালে গিয়ে গুন্দেচা ব্রাদার্সের যে আশ্রম, যে গুরুকুল আছে ওখানে, সেখানে আমি থাকি।
1: একটু যদি ভেঙে জিজ্ঞাসা করি যে যেমন একটা ঘরানা হয় তেমনই শিক্ষা কেন্দ্রগুলো এক একটা ঘরানার সঙ্গে যুক্ত হয়, এখন সাধারণভাবে এই ধ্রুপদ শিক্ষার যে সব জায়গাগুলো আছে আমাদের দেশে, ভোপাল আছে, দারভাঙ্গা আছে, আরো দু একটা জায়গা আছে বোধ হয়, তো এই ভোপাল কি এই ডাগর ঘরানার সঙ্গে যুক্ত?
0: ডাগর ঘরানা, আচ্ছা। আমার যিনি গুরু পদ্মশ্রী পণ্ডিত উমাকান্ত গুন্দেচা এবং রমাকান্ত গুন্দেচা, যারা ছিলেন গুন্দেচা ব্রাদার্স, রমাকান্ত গুরুজি মারা যান 2019 8ই নভেম্বর। তো সেই সময়টাতে আমি ডাগরবাণী ধ্রুপদ শিখতেই যাই, একদম স্পেসিফিক ওটাই ছিল যে আমি ওটাই শিখবো, কারণ আমি এত ডাগরবাণী শুনেছি সিনিয়র ডাগর ব্রাদার্স বা জুনিয়র ডাগর ব্রাদার্স, এদেরকে শোনার পর গুরুকুলে আমি যখন যাই একদম ওটাই শিখতে যাই। এই ধারাটা আমি বলবো আমাকে বেশি আকর্ষণ করেছিল, যে ডাগরবাণীর যে ধারা, একটু আগে শামগানের একটা আমরা লিঙ্ক খুঁজছিলাম যে কোথায় গিয়ে এটা মেলে, ধ্রুপদের ডাগরবাণী ঘরানা আর শামগান, এইটা না, এই যে অলঙ্করণের একটা ব্যাপার আছে। আপনি হয়তো জানবেন যে গান বাজনায় যেমন রবীন্দ্রনাথ বলতেন আমার গান সম্পূর্ণ, এর মধ্যে আর কিছু যুক্ত করার দরকার নেই, ঠিক তেমনি শামগানে অনেক কম অলঙ্কার ছিল, অনেক সোজা সোজা স্বর গাওয়া হতো, মানে এই স্বরের মধ্যে কোনো রকম প্যাঁচ

0: খটকা মুড়কি যেগুলো আমরা খেয়ালের টার্ম ব্যবহার করি সেগুলো একেবারেই ছিল না। খুব সহজ সুর, সোজা সুর, কোনো অলংকার নেই। এইটা সঙ্গে ওরা নাদ, অর্থাৎ এই যে আমাদের বসে কোনো মন্ত্র উচ্চারণ, তার সাথে গাওয়া, শ্বাস নেওয়া এবং ওটাকে সাস্টেন করা, ওই স্বরটাকে অনেকক্ষণ ধরে রাখা, এটার সঙ্গে ধ্রুপদের অনেকটা মিল। এবং শাম গান ওই জন্যই বলা হয় যেটা শাম গানের একটা পরবর্তী ভার্সন ধ্রুপদ। আমরা ধ্রুপদকে তারপরে আরও অনেক ওস্তাদ এসে অনেক রকমভাবে শাস্ত্রীয় সঙ্গীত যেভাবে যেভাবে এগিয়েছে সেভাবে সেভাবে ধ্রুপদও অনেক এগিয়েছে। তো এই ধারাটা আমার কাছে খুব মনে হয়েছিল যে হ্যাঁ, এটা আমি চাই, যে একদম অলংকার নেই, সুরের ওপর চলন, একটা সহজ সহজ সুর তাকে ধরে রাখা।
1: শ্রোতা বন্ধুরা, ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে আমরা কথা বলছি অপরাজিতা চক্রবর্তীর সঙ্গে। গুরুগ্রাম নিবাসী, কিন্তু কন্যা সেই বাংলারই, সেখান থেকেই তিনি শিক্ষা নিয়েছেন, পরবর্তীকালে ধ্রুপদ শেখার জন্য অন্য জায়গায় গিয়েছেন। কিন্তু অনেকক্ষণ কথা হয়ে গিয়েছে, সুর কোথাও নেই, গান কোথাও নেই, শ্রোতাদের মন একটু মানে গান চাই এরকম করছে। তো আমরা বলা যেতে পারে আমাদের শেখার জন্য, বোঝার জন্য আমরা কি কিছু শুনব, যেটা শুনে আমরা একটা ধারণা করতে পারবো যে এতক্ষণ যে কথাগুলো বলছিলাম তার প্রয়োগটা কিভাবে?
0: নিশ্চয়ই,
1: তাহলে আমরা কিছু একটা শুনি।

0: এখানে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। এই যে আমি রানা না তে তারা কিছু ব্যবহার করছি, এটা একটা মন্ত্র থেকে নেওয়া হয়েছে ধ্রুপদে। ওম অন্তরাম ত্বাম তারণে তারণে ত্বাম হরি ওম অনন্ত নারায়ণ ওম। ধ্রুপদ একটা সময় মন্দিরের গান ছিল, টেম্পল মিউজিক।
1: এই যে আলাপ অংশ,
0: আলাপ অংশ,
1: এখানে অনেকে এটাকে রেফার করেন তোম নোম বলে।
0: হ্যাঁ, তোম নোম শব্দটা একটু ভুল, কারণ তোম নোম আমরা বলি না, ওটা কোথাও গিয়ে তোম নোম দাঁড়িয়ে গেছে। রানা না, এই যেমন মন্ত্রটা আমি আপনাকে বললাম, সেখান থেকে কিছু কিছু আমরা নিয়েছি, যেমন হরি ওম অনন্ত নারায়ণ, সেটা আমরা বলি তে তারানা এভাবে। আবার এই আলাপ অনেক বড় বড় উস্তাদ নারায়ণ নারায়ণ নারায়ণ রে তো নারায়ণ বলেও অনেক উস্তাদ করেছেন, উস্তাদ সাইদুদ্দিন ডাগার কখনো কখনো করতেন। এবার এটা গেল আলাপ অংশ, এটা কিন্তু একদম ধীর গতি। এবার আস্তে আস্তে একটা মধ্যলয় আলাপ হয়, তারপর একটা ফার্স্ট লয় আলাপ হয়। যেমন এর পরবর্তী, এটা প্রায় 40-45 মিনিট একটা সুর ধরে ধরে করবার পর আস্তে আস্তে

0: এবং ধ্রুপদের একটা বলা হয় খুব খাসিয়ত, সেটা হচ্ছে গমক, অনেক কটা ছোট ছোট ক্রিয়া আছে।
1: এই তৃতীয় অংশটা কি আমরা সঞ্চারি অংশ বলে ধরবো নাকি এনাকে এখনো সেখানে যাইনি আমরা?
0: আমরা তৃতীয় অংশটাকে সঞ্চারী বলে ধরবো, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, তৃতীয় অংশটাকে সঞ্চারী বলবো, এবং পুরো যখন আমরা গুটি আনি সেটাকে আমরা আবগে আবগে রাখি।
1: আর এই গমকের কথা যেটা বলছিলেন, এই গমকের জায়গাটা আলাদা কিভাবে এখানে?
0: আলাদা বলতে অনেক কটা ক্রিয়া থাকে ধ্রুপদে, যেমন আছে লাহাক ডাহাক, যেমন খেয়ালে আমরা বলি খাটকা মুরকি গম, এগুলো তেমনি ধ্রুপদে আমরা লাহাক ডাহাক ধারণ মুরান এরকম অনেক রে না সাউন্ড, কত রকম ভাবে একটা স্বর বা একটা সুরকে আমরা বলতে পারি, দেখাতে পারি, তার একটা বিস্তার করা যায়। ঠিক তেমনি গমক যেমন একটা ক্রিয়া, এটাকে আগে তুলনা করা হতো শিবের যে ডমরু সাউন্ড তার সাথে, অর্থাৎ রা।

0: 哪里来了哪里来了哪里了哪里来了哪里来了这是Gammak ফলে ধ্রুপদী যখন আমরা ইনস্ট্রুমেন্ট এটা হয়ে যায় আলাপ জোর ঝালা কিন্তু কণ্ঠসঙ্গীতের ক্ষেত্রে আমরা বলি আলাপ পুরোটাই আলাপ অর্থাৎ ধীর গতি তারপর মধ্যলয় তারপর দ্রুত লয়
1: আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে যে এই যে গমকের জায়গাটা খেয়ালের ক্ষেত্রেও কিছুটা পরিমাণে আসে
0: হ্যাঁ
1: এবার খেয়ালে কি আমরা কিভাবে বুঝবো যারা জানি না বুঝি না তারা কিভাবে বুঝবো যে এই পর্দায় ওঠে না এরকম ভাবে কি ভাববো
0: না খেয়ালে যেমন আছে গমক তান আছে অর্থাৎ যখনই কোনো তান করা যায় যেমন উস্তাদ ফাইয়াজ সাহেব করতেন গমক তান করতেন অনেক ক্রিয়া আছে যেমন হুদাক করতেন তানটা কি হয় আকারে নয় সারগামে ধ্রুপদে আমরা গমকটা আরও বেশি করে এই যে রানা না বা তেতা রানা এই শব্দগুলো ব্যবহার করে করি আর খুব বেশি চলন ধ্রুপদে নেই অর্থাৎ আমি গমক করে একদম একটা সাপাট তান করলাম যেটা খেয়াল এটা আমি ধ্রুপদে অ্যাভয়েড করব তো ধ্রুপদে এই
1: এখানে ডমরুর প্রসঙ্গটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে ঠিক বোঝার জন্য অনেক এখনো তো আমরা আবহকে গিয়ে পৌঁছাইনি বোধ হয়
0: না ওই শেষ করে আনা আর কি

না না না না, এখানে একটা প্রসঙ্গ আমি বলি, আমি যতটুকু গাইলাম এতটুকু হচ্ছে অনিবদ্ধ সঙ্গীত, অর্থাৎ এর মধ্যে কোনো রকম কোনো পারকাশন ইনস্ট্রুমেন্ট নেই। এবারের পরের যে স্টেপটা সেটা হচ্ছে নিবদ্ধ সঙ্গীত, এখানে তখন পাখাওয়াজ ঢুকছে।

0: এটা আমি যেটা গাইলাম এটা আমার বলে দেওয়া দরকার, এটা হচ্ছে ধামার। ধামার যে তাল, চোদ্দ মাত্রার তাল, তার উপরে তাকে আধার করে যে বন্দিশ রচনা করা হয় সেটাকে ধামার বলা হয়। আমি যেটা গাইলাম এটা ধামার, এবং ধামার মূলত হরি বা রাধা কৃষ্ণকে কেন্দ্র করে হয়। যেমন আপনি যত ধ্রুপদে ধামার শুনবেন প্রত্যেকটাই রাধা কৃষ্ণ অথবা হরি কে কেন্দ্র করে।
1: এবার একটা প্রশ্ন আছে যে ধ্রুপদ ধামার শব্দ দুটো অনেক সময় মানে জোড়া হয়ে আসে,
0: জোড়া হয়ে আসে। হ্যাঁ, কারণ ধ্রুপদ হচ্ছে এই যে আমি বললাম আলাপ, পুরো আলাপ অংশটা বা আলাপ জোর ঝালা, তারপরে আমরা একটা চৌতালের বন্দিশ গাই, মানে যে তো চৌতাল হয়, তারপর সুলতাল হয়, তারপর তীব্র তাল হয়, এরকম কিছু ধ্রুপদের তাল আছে, বারো মাত্রা সাত মাত্রা আমরা এগুলো গাই, সেটা সম্পূর্ণ ধ্রুপদের মধ্যে পড়ে। ধামারটা যেহেতু ধামার তালে আধারিত বন্দিশ, তখন সেটা ধামার হয়ে যায়, ধামার কিন্তু কোনো আলাদা ফর্ম নয়।
1: তাহলে আমাদের এই পরবর্তী আলোচনায় কি এই তানপুরার প্রয়োজনটা হচ্ছে?
0: গান গাইলে প্রয়োজন হবে, নাহলে আমি এটা কমিয়ে দিই।
1: এইবার আমরা যেটা জানতে চাইবো, আমাদের এই যাকে বলে সুন্দর একটা ডেমনস্ট্রেশনের পর আমরা এটা জানতে চাইবো যে এটার একটা তো বিকাশ আছে, মানে আমরা ইতিহাস যখন খুঁজতে চাই একটা কালক্রম খুঁজে বেড়াই যে কত শতাব্দী থেকে কোন সময় থেকে, শামগান যদি বলি তাহলে সেটা তো অনেক মানে অন্তত দু তিন হাজার বছরে পুরনো হতে হবে, কিন্তু সাম্প্রতিক সময় ধরা যাক কয়েকশো বছর আগের কথা যদি বলি তাহলে আমরা দেখতে পাই ওই ষোড়শ শতক নাগাদ হয়তো এটার বিকাশ শুরু হয়েছে। একটু ধরিয়ে দেবেন যে ব্যাপারটা ঠিক কি হলো, মানে
0: যেমন ধ্রুপদ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমরা সবাই জানি তানসেন, তানসেন ছিলেন ধ্রুপদিয়া, উনি ধ্রুপদী গাইতেন। কিন্তু এর পরে সিক্সটিন সেঞ্চুরি যখন আমার গুরুর কাছ থেকে বা পুরী যতটা জেনেছি সেটা হচ্ছে হরিদাস ডাগর, হরিদাস ডাগর থেকে যিনি ছিলেন তানসেনের গুরু, হরিদাস ডাগর তানসেন এদের থেকে শুরু হয়ে আস্তে আস্তে মাঝে কিছুটা ধ্রুপদ আমি বলবো একটু সরে যায় আর কি মেন স্ট্রিম থেকে, কারণ এরপরে সাদারাং আদারাংজি তাদের একটা ফর্ম যেটা খেয়াল আসতে শুরু করে। অনেকে বলবেন যে ধ্রুপদ যেমন বলা হয় যে সব থেকে পুরনো শিল্প, অর্থাৎ ওল্ডেস্ট ফর্ম অফ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক এটা বলা হয়, তারপরে খেয়াল দাদরা ঠুমরি এগুলো পরপর পরপর ভাঙতে ভাঙতে ভাঙতে ভাঙতে এসেছে, অনেক অলংকার যুক্ত হয়েছে তার সাথে। ধ্রুপদ এর ক্ষেত্রে সিনিয়র ডাগার ব্রাদার্স বা তার আগে নাসিরুদ্দিন খান ডাগার এরা প্রত্যেকেই ধ্রুপদিয়া ছিলেন সেই সময়। বিকাশটা কোথাও না, ডাগার বাণীতে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এদের শিক্ষা দেবার ক্ষেত্রে সব সময় একটা পারিবারিক যে ব্যাপারটা শাস্ত্রীয় সঙ্গীতে থাকে সেটা ওদের মধ্যেও ছিল এবং সম্ভবত এখনো আছে। যে কারণে যেমন একটু ট্র্যাকের বাইরে চলে গিয়েছিলেন ফরিদুদ্দিন ডাগার, যিনি আমার গুরুজির, আমার বলা উচিত দাদা গুরু, গুন্দেচা ব্রাদার্সের যিনি গুরু, ফরিদুদ্দিন ডাগার অনেক কাউকে শিখিয়েছেন এবং ফরিদুদ্দিন ডাগারের শিষ্য উদয় ভালকারজি, গুন্দেচা ব্রাদার্স, পণ্ডিত ঋত্বিক সান্যাল এরা সকলে ফরিদুদ্দিন জির শিষ্য। কিন্তু সেভাবে দেখতে গেলে ডাগার বাণীতে বা ডাগার ঘরানায় খুব পরিবারের বাইরে শিষ্য খুঁজে পাওয়া মুশকিল। যেমন সাইদুদ্দিন জিরও তার পরিবারে তার দুই ছেলে গান গান, তেমনি ওয়াসিফউদ্দিন জি উনি অবিবাহিত, বাহাউদ্দিন ডাগার আছেন রুদ্রবীণা প্লেয়ার। এবার কি হয়, বিকাশ হতে গেলে কখনো এই ধারাটার বাইরে না বেরোলে বা না ছড়ালে কোথাও তো একটা কুক্ষিগত হয়ে থাকে। আমি বলবো একমাত্র সেই জায়গাটা ধ্রুপদ বিকাশের ক্ষেত্রে একটু বাধা, বাকি ধ্রুপদ যতটা স্বয়ং সম্পূর্ণ আমার মনে হয় তার অন্য কোনো অলংকার বা তার আলাদা করে কিছু লাগে না। কারণ আমি গুরুকুলে যখন গেছি গুন্দেচা ব্রাদার্স একটুখানি উনি ওরা ট্র্যাকের বাইরে বেরোলেন, অর্থাৎ সিনিয়র ডাগার জুনিয়র ডাগার ব্রাদার্সকে আমরা শুনেছি, কিন্তু গুন্দেচা ব্রাদার্স যখন আমরা শুনতে শুরু করলাম তখন আমাদের যে জেনারেশন আমরা তাকে অনেক বেশি রিলেট করতে পারলাম। কিভাবে দুজন এরকম ধূপ দুরস্ত পাজামা পাঞ্জাবি শুধু নয়, কখনো ধুতি পরে দুজনা গাইছেন এবং শুধু গাইছেন তা না, হারমোনিয়ে করছেন কখনো। যেমন ডাগার ব্রাদার্সের ক্ষেত্রে হতো একজন গাইবেন আরেকজন তখন বসতেন পরে তিনি যুক্ত হতেন, কিন্তু গুন্দেচা ব্রাদার্স কি করলেন একটু একটু হারমোনি শুরু হলো গানের মাঝে, একটু চেঞ্জ মনে হলো, নিজেরা গান লিখলেন, নিজেরা কম্পোজ করলেন, নিজেরা সেটা

0: খালেন।
1: আমরা এই বিষয়ে আরো বেশি জানব, আমাদের হাতে আরেকটা পর্ব থাকছে, সে পর্বে আমরা আবার যখন শিল্পী অপরাজিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলবো তখন এ সম্পর্কে আরো বেশি করে জানব। আজকে আমাদের অনুষ্ঠান শেষ করি, তাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে কথা বলার জন্য। শুনলেন ষোলো আনা বাঙালি অতিথি অপরাজিতা চক্রবর্তী। অপেক্ষা করি পরের পর্বের জন্য, নমস্কার।

0: শুনছিলেন ষোলো আনা বাঙালি, সম্পাদনা মনোজ কর, উপস্থাপনায় ডক্টর মানুষ প্রতিম দাস।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

সময়টা ঘড়ির কাঁটায়, ভারতীয় সময় ঠিক 5:05। আজকে আজ সন্ধ্যায় নিয়ে রয়েছে মৈত্রীবন্ধু শাগনিকা চৌধুরী। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আমরা গল্প করি কিছু বিশেষ দিন নিয়ে, চারিদিকের একটু খারাপ খবরকে সরিয়ে একটু ভালো খবরগুলোকে দেখার চেষ্টা করি সন্ধ্যের এই সময়টায়। আর সাথে থাকে আবহাওয়ার খবর, কিছু টুকিটাকি সতর্কতা, সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা, ভ্রমণ বিষয়ে গল্প, অনেক কিছুই। আজকে অবশ্য কথা বলার জন্য বিশেষ কিছু খুঁজতে হচ্ছে না, তার কারণ আজকে এত এত এত গুরুত্বপূর্ণ দিন, সব কিছু একেবারে একসাথে আজকে পড়েছে বলতে পারেন। প্রথমেই চলে যাই যে দিনটার কথায়, সেটা হচ্ছে ফাদার্স ডে। হ্যাঁ, আসবো যোগ দিবসের কথা আসবো, তবে আগে ফাদার্স ডের কথা বলি, কারণ সারাদিন যোগ দিবস সম্পর্কে আকাশবাণীর বিভিন্ন চ্যানেলে প্রতিটি অনুষ্ঠানেই প্রায়

কে হারান। কি করে কবে থেকে প্রথম ফাদার্স ডে উদযাপন করা হয়? জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে পালন করা হয় ফাদার্স ডে। একটু ভালো, মানে আমরা দিন ঠিক না করে ঠিক করেছি জুন মাসের তৃতীয় রবিবার, তার কারণ মানে ফাদার্স ডের দিনও যদি বাবাদের কাজে বেরোতে হয় বা কাজ থাকে তাহলে আর উদযাপনটা খুব একটা সুখকর হবে না। বিশ্বের প্রায় 87টি দেশে এদিন পালন করা হয় বাবাদের মনে রেখে। আরও বিভিন্ন দেশে বাবাদের মনে রাখার জন্য একটি দিন পাওয়া গেছে, এতে তো অসুবিধার কিছু নেই। তবে ওই যে যা বললাম, মা বাবার জন্য নির্দিষ্ট কোনো দিন তো হয় না, আমাদের জীবনের প্রতিটা দিনই তাদের জন্য। ওয়াশিংটনে প্রথম পালন করা হয়েছিল এই দিন। সোনেরা স্মার্ট ডট, সোনেরা খুব অল্প বয়সে হারিয়েছিলেন মাকে। সোনেরার বাবা ছিলেন, সোনোরার বাবা ছিলেন পেশায় একজন সৈনিক। খুবই কষ্ট করে বিপত্নিক মানুষটি তার ছেলে মেয়েদের মানুষ করেন, তাই বাবাকে সম্মান জানাতেই সোনোরা ও তার ভাই বোনেরা ঠিক করেন জাঁকজমক করে এই দিনটি পালন করতেই হবে। এরপর তারা গির্জা ও স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন। এরপর তাঁদের উদ্যোগেই প্রথম পালিত হয় ফাদার্স ডে। তবে সোনোরা চেয়েছিলেন 5ই জুন তার বাবার জন্মদিনের দিনটি বাবাদের দিবস হিসেবে পালন করতে, কিন্তু শেষ পর্যন্ত তা না হয়ে জুনের তৃতীয় রবিবারকেই তাঁরা বেছে নেন। শোনা যায় সোনোরার আগেও কিন্তু আমেরিকায় ফাদার্স ডে পালন করা হয়েছে। 1908 সালের 5ই জুলাই ভার্জিনিয়ার ফেয়ারমন্ট এর এক গির্জায় পালন করা হয় ফাদার্স ডে। যদিও এই দিনটির কথা জানতেন না বলেই জানিয়েছেন সোনোরা, কিন্তু ফাদার্স ডে যাতে সরকারি স্বীকৃতি পায় এবং যাতে এই দিন ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয় তার জন্য প্রচার চালিয়ে গিয়েছেন সোনোরা। অবশেষে 1913 সালে মার্কিন সংসদে ফাদার্স ডেকে ছুটির দিন হিসাবে ঘোষণা করা সংক্রান্ত একটি বিল আসে, কিন্তু সেটি শেষ পর্যন্ত আর দিনের আলো দেখেনি। 1924 সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি ক্যালভিন কুলিস ফাদার্স ডে উদযাপনের দাবির প্রতি ব্যক্তিগত সহমত প্রকাশ করেন। শেষ পর্যন্ত অনেক ঘটনাচক্রের পর, ঘটনা প্রবাহের পর 1966 সালে মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন ফাদার্স ডেকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। 1970 সালে মার্কিন কংগ্রেস রীতিমতো সরকারি নির্দেশ জারি করে জানায় প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার ফাদার্স ডে পালিত হবে। মানে সেক্ষেত্রে একই সাথে দুটো জিনিস হলো, মানে নতুন করে ছুটির দিন হয়তো দিতে হলো না, তবে রবিবারটা তো অবশ্যই ছুটির দিনই থাকবে। ওই দিন সবকটি সরকারি দফতরে উঠবে মার্কিন পতাকা, আয়োজন করা হবে বিবিধ অনুষ্ঠানের। 1972 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের আমলে রাষ্ট্রীয় উদ্যোগে পিতৃদিবস উদযাপন শুরু হয়। এরপর পরই ভারত, ব্রিটেন, জাপান, চিলি, মায়ানমার, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাতেও পালন করা শুরু হয় এই বিশেষ দিনের। তবে বেলজিয়াম, অস্ট্রিয়ার জুন মাসের দ্বিতীয় রবিবার ফাদার্স ডে হিসেবে পালন করা হয়, তৃতীয় নয় দ্বিতীয় রবিবারটি তারা বেছে নিয়েছে। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে সেপ্টেম্বর মাসের প্রথম রবিবার ফাদার্স ডে হিসেবে পালন করা হয়, কারণ সেদিন ওখানকার রাজার জন্মদিন। মধ্যযুগের ইতিহাস ঘাঁটলেও খোঁজ মেলে ফাদার্স ডে, অর্থাৎ এই যে ফাদার্স ডের পুরো বিষয়টা যে একেবারেই নতুন, খুব 20শ শতাব্দীর একটা বিষয় তা কিন্তু নয়। ক্যাথলিক বিশ্বাসে জোসেফ হলেন যীশুখ্রিস্টের পিতা। রাজা হেরডের অত্যাচার থেকে বাঁচতে অন্তঃসত্ত্বা মাতা মেরিকে নিয়ে জেরুজালেমে চলে যান তিনি, সেখানেই জন্ম নেন যীশু, তাই জোসেফকে নারিশার অব দ্য লর্ড বলা হয়। তবে বিশ্বজুড়ে এখনই জুনের তৃতীয় রবিবারটি মূলত ঘটা করে পালন করা হয়। আর অবশ্য আমাদের এখন বিষয়টা যেমন দিকে গেছে, উইমেন্স ডেতে আমরা ঠিক দিনটার তাৎপর্য না বুঝে বা না ভেবে যেটা করে থাকি সেটা হচ্ছে চারিদিকে একটা কেনাকাটির ধুম, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে মহিলাদের ব্যবহার্য সামগ্রীতে প্রচুর ছাড় থাকে, তেমন এই ফাদার্স ডে উপলক্ষেও এক চারিদিকটি ঘিরে এরকম একটা জিনিস গড়ে উঠেছে। আমরা জানি না এটা ভালো কি খারাপ, অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন কেনাকাটায় বিশেষ ছাড়, সেই জিনিস বাবারা ব্যবহার করুন বা না করুন তাতে ছাড় রয়েছে। হ্যাঁ, পিতৃদিবসে বাবাদের উপহার দেওয়া, তাদেরকে বিশেষ বোধ করানো, এই সমস্ত কিছু তো থাকবে, কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অন্তত মধ্যবিত্ত বাঙালি পরিবারে, হয়তোবা আমরা, আমি বাঙালি দেখেছি বলে এই অভিজ্ঞতার কথা বলতে পারি, হয়তোবা বিশ্বের অনেক দেশেই মধ্যবিত্ত পরিবারের চিত্রটা একই রকম, বিভিন্ন সভ্যতায়, বিভিন্ন সমাজে, বিভিন্ন সংস্কৃতিতে। বাবার সঙ্গে একটি নির্দিষ্ট বয়সের পরে সন্তানদের তৈরি হয় এক দূরত্ব, যে দূরত্ব মেটে না সহজে, সেই দূরত্ব মেটার বদলে অনেক সময় ঘটে যায় অঘটন, অনেক সময় চিরতরে দূরত্ব দীর্ঘস্থায়ী হয়, চিরস্থায়ী হয়ে যায়। আমরা বরং আসুন
এই ফাদার্স

বলেছি আজকে অনেকগুলো বিশেষ দিন, তার মধ্যে একটা অবশ্যই বিশ্ব যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস, এবং সেই উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে চলছে বিভিন্ন ধরনের কর্মসূচি, আকাশবাণীতে চলছে নানা রকমের নানা রঙের অনুষ্ঠান, সচেতনতা সতর্কতা মূলক। তবে আধুনিক যোগ বিষয়ে এবং এর উৎপত্তি প্রসঙ্গে একজন বিশেষ মানুষের সম্পর্কে আজ একটু বলব। তার নাম অনেকেই হয়তো আমরা জানি, আবার অনেকে জানি না। টি কৃষ্ণমাচার্য, তিরুমালাই কৃষ্ণমাচার্য, যাকে বলা হয় আধুনিক যোগের জনক বা পিতা। জন্মেছিলেন আঠেরোই নভেম্বর 1888 সালে, এবং ভারতবর্ষের অন্যতম অ্যাডমায়ার্ড যোগ শিক্ষক হিসেবে তাকে ধরা হয়, এবং তার আয়ুর্বেদ শাস্ত্রেও ছিল বিশেষ পারদর্শিতা। তিনি সারা জীবন চেন্নাইতেই থেকেছেন, সেখানে যোগ শিখিয়েছেন, জীবনের শেষ দিন অবধি যোগ করেছেন। 1989 সালে 100 বছর বয়সে তিনি কোমায় চলে যান, তার আগে অবধি তিনি কিন্তু যোগাসন অভ্যাস করেছেন। তার ব্যাপারে কিছু না জানা অজানা হয়তো আমাদের অতটা পরিচিত নয়, তেমন তথ্য আপনাদের দিই। আমরা লর্ড আরউইনের নাম শুনেছি ইতিহাস বইতে, তার অনেক কীর্তির কথা আমরা জানি। তিনি ছিলেন সিমলার ভাইসরয়, তিনি সাহায্য নিয়েছিলেন এই কৃষ্ণমাচার্যের। বলা হয় যোগের সাহায্যে তিনি আরউইনের মধুমেহ রোগ অর্থাৎ ডায়াবেটিসের চিকিৎসা করেছিলেন, এবং এর পরিবর্তে লর্ড আরউইন তিরুমালাই কৃষ্ণমাচার্যের তিবেত যাত্রা স্পন্সর করেন 1919 সালে। কৃষ্ণমাচার্যের আরও একটি গল্প বলি। তিনি প্রায় আড়াই মাস হেঁটেছিলেন যোগেশ্বরা রামমোহনা ব্রহ্মচারীর আশ্রম খুঁজতে মাউন্ট কৈলাসের পাদদেশে। তিনি পড়েছিলেন পতঞ্জলির যোগসূত্র, বহু আসন বহু প্রাণায়াম, যা আজকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখি, তা আসলে তারই প্রথম মানুষের কাছে পৌঁছে দেওয়া। 7 বছর তিনি চর্চা করেন, বিভিন্ন পুরনো পুঁথি থেকে যোগের জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজে নিয়োগ করেন নিজের বাকি গোটা জীবন। জয়পুরের মহারাজা তাকে ডেকে এনেছিলেন, জয়পুরের যে বিদ্যাশালা তার প্রধান শিক্ষক হিসেবে। কিন্তু যোগের শিক্ষক তিনি, তার তো খুব বেশি মানুষের খুব বেশি প্রশ্নের উত্তর দেওয়ার ততটা অভ্যেস নেই, তাই খুবই অল্প সময় তিনি সেখানে ছিলেন। তারপরে সেখান থেকে চলে গিয়ে তিনি বারাণসীতে ছিলেন বেশ কিছু বছর। তার এই বারাণসী থাকাকালীন সময়ের কথা 1926 সাল, তখন মাইসোরের মহারাজা কৃষ্ণরাজা ওয়াদিয়ার, চতুর্থ কৃষ্ণরাজা ওয়াদিয়ার কৃষ্ণমাচার্যের সম্পর্কে জানতে পারলেন, এবং রাজা এতটাই মুগ্ধ অভিভূত হলেন যে তিনি তাকে শিক্ষক হিসেবে নিযুক্ত করলেন মাইসোর রাজপ্রাসাদের। আমরা এখনও জানি, ঘুরতে যাই মাইসোর প্যালেস, এবং এক্ষেত্রে কিন্তু কৃষ্ণমাচার্যর আর তেমন কোনো অসুবিধা হয়নি। তিনি ধীরে ধীরে রাজার একজন বিশ্বস্ত, বলা যায় পরামর্শদাতা, এবং অষ্টম বিদ্যান হিসেবে অর্থাৎ রাজপ্রাসাদের সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ বিদগ্ধ ব্যক্তি হিসেবে স্থান পেলেন।

কথা বলছিলাম টি কৃষ্ণমাচার্যকে নিয়ে। বলছিলাম কিভাবে মাইসোরের মহারাজার তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে সেখানে একটি শিক্ষা দেওয়ার কাজ শুরু করলেন, রাজার পরামর্শদাতা হয়ে উঠলেন। 1933 11ই আগস্ট তিনি একটি বিশেষ যোগ চর্চা পদ্ধতি একটি প্রশিক্ষণ কেন্দ্র খুললেন জগনমোহন প্রাসাদে। আবারও মাইসোর রাজার তত্ত্বাবধানে সহযোগিতায় পৃষ্ঠপোষকতায়। এবং কেন আমরা বারবার বলছি যে কৃষ্ণমাচার্যকে বলা হয় আধুনিক যোগের জনক, তার কারণ হচ্ছে তিনি প্রথম যিনি আমাদের বেদে উল্লেখিত যোগের বিভিন্ন পদ্ধতির সঙ্গে খুব সুন্দর করে এক ধারায় মিশিয়ে দিয়েছিলেন পাশ্চাত্যের ধ্যান পদ্ধতি বা মেডিটেশন। এই যে পাশ্চাত্য মনোসংযোগ পদ্ধতি এবং ভারতীয় বৈদিক যোগ পদ্ধতির মেলবন্ধন ঘটেছিল কৃষ্ণমাচার্যের হাত ধরে। 1934 সালে কৃষ্ণমাচার্য একটি বই লিখলেন যোগ মকরন্দ নামে, যেটি মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হল। এবং এই বুকি অর্থাৎ এই বইটি যোগা মকরন্দ নামে যে বইটি, সেই বইটি কিন্তু প্রথম যা প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনকে

সর্বপ্রথম মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। এই যে নতুন ধারা শুরু হলো, সেই ধারার নাম হঠযোগ। হয়তো নামটা আমরা এখন অনেকেই ভাবছি যে এ আবার কি জিনিস, কিন্তু আদতে আমরা বর্তমানে প্রশিক্ষণ কেন্দ্রে বা বিভিন্ন চ্যানেল দেখে যে যোগ অভ্যাস অধ্যয়ন করি তা কিন্তু এই হঠযোগ। আর যার প্রথম সূত্রপাত, প্রথম সূচনা করেছিলেন আর কেউ নন, তিরুমালাই কৃষ্ণমাচার্য। এই যোগ পদ্ধতিতে প্রাচীন চিরাচরিত যোগের বিভিন্ন ধারার সঙ্গে মিশে যায় নাদ অনুসন্ধান, অর্থাৎ দেহের ভিতরকার শব্দকে চেনা এবং সেই শব্দের হাত ধরে এগিয়ে যাওয়ার পদ্ধতি। আজকে বিশ্বযোগ দিবসে তাকে স্মরণ করা আমাদের ভীষণ ভীষণ জরুরি।

শুনছেন আজ সন্ধ্যায়? এবার একটু পুরনো, মানে কয়েকদিনের পুরনো, কিন্তু যদি আমরা ভুলে গিয়ে থাকি আজকের দিন উপলক্ষে সেই খবরটা আরও একবার ভাগ করে নেব। ভালো খবর তো একটু বেশিবার ভাগ করাই যায়। একটু পুরনো মানে কয়েকদিনের পুরনো। গুজরাটের আহমেদাবাদে 4-8 জুন আয়োজিত আন্তর্জাতিক যোগাসন চ্যাম্পিয়নশিপে বিশ্বের 78টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। সবাইকে চমকে দিয়ে দেশকে সোনা উপহার দিয়েছে দুর্গাপুর স্টিল টাউনশিপ বি জোন অঞ্চলের মহিষকাপুর রোডের সন্নিতা। সাব জুনিয়র বিভাগে রিদমিক প্রেয়ারে সোনা এবং আর্টিস্টিক বিভাগে রূপো পেয়েছে সে। রানীগঞ্জের নিউ 11 গ্রামের বাসিন্দা শুভজিৎ টুইস্টিং বডি ইন্ডিভিজুয়াল বিভাগ

আগে সোনা জিতেছে। ফাইনালে শুভজিৎ হারায় উজবেকিস্তানের প্রতিপক্ষ অ্যালেনকে। 5 বছর বয়স থেকে যোগাসন প্রশিক্ষণ শুরু হয় সন্নিতার। 2020 থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশিরভাগ প্রতিযোগিতায় সেরা হয়েছে। বাবা সাগর বন্দ্যোপাধ্যায় অ্যালয় স্টিল প্ল্যান্টে চাকরি করেন আর মা প্রাইমারি স্কুলে শিক্ষিকা। দীপান্বিতা বলেন, প্রশিক্ষক তরুণ সিংহরায়ের পরামর্শে যোগাসন শুরু করেন সন্নিতা। শুরুর দিকে কষ্ট হতো, কিন্তু পরে স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে শুভজিৎ, এর আগে সে 2 বার জাতীয় স্কুল গেমসে খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। নিজের গ্রামে প্রশিক্ষণ নিয়েছে সে। লড়াকু এই ছেলের বাবা একটি হোটেলের কর্মী, মা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কর্মী, দাদা গাড়ির চালক। আগামী দিনে তার স্বপ্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়া এবং যোগাসনকে আরও ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। বিশ্ব যোগা প্রতিযোগিতায় সাফল্যের পরে সন্নিতার নজর কমনওয়েলথ গেমসে। আগামী দিনে অলিম্পিক্সে যোগা অন্তর্ভুক্ত হলে দেশের হয়ে সোনা জয়ের স্বপ্ন দেখছেন এই সোনার মেয়ে।

নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বছর কলকাতায় যে দ্বাদশতম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস সম্পন্ন হচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে এই আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস এখানে কলকাতায় পালিত হচ্ছে, সেটা খুবই একটা গর্বের বিষয়। এবছর যোগের আমাদের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এই যে এজিং প্রিম্যাচুরগুলোকে কন্ট্রোল করার জন্য যোগের যে উপযোগিতা, সেটাই এবছরের মেন থিম। সিম্পল যোগাসন রোগ যদি আমরা করতে পারি তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের রোগের একটা প্রধান কারণ হচ্ছে সাইকোসোমাটিক, যেটা বলা হয় মানে মানসিক শারীরিক রোগ। তো এই সাইকোসোমাটিক রোগটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি যোগাসন থেকে। যোগের তো বিভিন্ন পর্যায় রয়েছে, সমস্ত পর্যায়গুলো সম্ভব নয়, কিন্তু যেটা আসন এবং প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে যদি আমরা রোজ অ্যাটলিস্ট 10-15 মিনিট আমরা যদি সকালে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, আমাদের মানসিক শক্তি বাড়বে এবং আমাদের মনের একাগ্রতা বাড়বে, এবং যে আমাদের একটা কর্মের সঙ্গে আমাদের যে চিন্তার একটা সামঞ্জস্য সেটা আমরা তৈরি করতে পারবো, যেটা হচ্ছে যোগের মুখ্য উদ্দেশ্য, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট অফ দ্য বডি। তো এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের শরীরের বিভিন্ন যে রোগগুলো হয় এবং যে রোগগুলো আমরা এই ছোট্ট ছোট্ট যোগাসনের মাধ্যমে এবং ধ্যান এবং প্রাণের মাধ্যমে করতে পারি, যেমন ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, ব্রঙ্কাইটিস এবং শ্বাস যাদের সমস্যা রয়েছে তারা যদি এই অনুলোম বিলোম এই ছোট্ট ছোট্ট প্রাণায়ামগুলো করে এবং তার সঙ্গে ভ্রামরী এই প্রাণায়ামগুলো আমরা করি, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। সূর্য নমস্কার, সূর্য নমস্কার যদি আমরা করি, সূর্য নমস্কার হচ্ছে আমাদের সমস্ত শরীরের ব্যায়াম এবং এটাকে বলে অষ্টাঙ্গ নমস্কার। সকালে 3-4 বার এটা করি, সেটা কিন্তু সমস্ত শরীরে একটা ব্যায়াম তৈরি হয়, টোটাল এক্সারসাইজ বডি, এবং তার সঙ্গে আমরা প্রাণায়াম আর মেডিটেশন করলে মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক শক্তিটা আমরা বৃদ্ধি করতে পারি।

শুনছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়। চলছে ফুটবল বিশ্বকাপ, যে একটা কথা আমরা খুবই শুনি বিভিন্ন জায়গায় খবরের কাগজে বা এই রেডিও রেপার থেকে আপনারা শোনেন, বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা পৃথিবী। তো সেই জর্জারির খবর, খেলার খবর, তার রেজাল্ট কী হলো, অভাবনীয় না যা প্রেডিক্ট করেছিলেন তাই, যাকে সাপোর্ট করছিলাম সে হেরে গেল কি না, এই সমস্ত খবর নিয়ে আমরা মোটামুটি ওয়াকিবহল। মানে এগুলো আবার নতুন করে আজ সন্ধ্যায় অনুষ্ঠানে না শুনলেও হয়তো চলবে, কিছুক্ষণ পরে ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে শুনতে পারেন, বা স্বাভাবিকভাবেই সারাদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ক্রিনে চোখ রাখলেই শোনা যাচ্ছে এই খবর। তবে আমি কথা বলবো, এই যে বিভিন্ন দেশের নাম আমরা শুনছি যারা মুখোমুখি খেলছে বা বিভিন্ন গ্রুপে খেলছে, তাদের পিছনে লুকিয়ে আছে কিছু মজার ইতিহাস বা দুঃখের ইতিহাস, কি জানি, মূলত খুব একটা চর্চা না হওয়া ইতিহাস। সালটা 1905, 1033 জন কোরিয়ান এসএস সেকেন্ড ফোর্ড নামের একটি জাহাজে পাড়ি দিল মেক্সিকো শহরে। কি কাজে গেল তারা? তারা গেল হেনেকুয়েন চাষের শ্রমিক হিসেবে কাজ করতে, মূলত ইউকাতান অঞ্চলে, খুবই রুক্ষ প্রাকৃতিক পরিবেশ সেখানে, এবং সেই পরিবেশে তারা চেষ্টা করলো কাজ শেষ করে ফিরে আসে। আমরা যেমন পশ্চিমবঙ্গে দেখেছি, পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষে দেখেছি টি প্ল্যান্টেশন, কফি প্ল্যান্টেশন, নীল চাষ, তেমনই মেক্সিকোর সবুজ সোনা হিসেবে পরিচিত ছিল এই হেনেকুয়েন প্ল্যান্টেশন। ভীষণ শক্ত ফাইবার তৈরি হয় এই গাছটি থেকে, দড়ি এবং অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী তৈরিতে কাজে লাগে এই গাছ। কিন্তু এই যে যারা

ভেবেছিলেন ফিরে আসবেন, তাদের সঙ্গে একটু ক্রূর খেলা খেলল ইতিহাস। ১৯১০ সাল নাগাদ কোরিয়া হয়ে গেল জাপানের উপনিবেশ, এবং যারা দেশ ছেড়ে চলে গেছিল তাদের আর কোনো ফেরার জায়গা রইল না, ফেরার মতো আর কোনো দেশই রইল না। পৃথিবীর অন্য একটা প্রান্ত, আপনারা একটু ম্যাপটা কল্পনা করুন, কোথায় কোরিয়া দ্বীপপুঞ্জ আর কোথায় মেক্সিকো, পৃথিবীর একদম অন্য একটা প্রান্তে তারা নতুন করে আবার বসবাস শুরু করলেন। সেই নতুন দেশে শিখলেন স্প্যানিশ ভাষা, মায়ান ভাষা, তাদের পরিবার তৈরি হল। এবং আমরা একটা কথা পড়ে থাকি ডায়াসপোরা, যারা এক দেশ থেকে অন্য দেশে গিয়ে সেখানে নিজেদের বসতি গড়ে তুলেছেন, এই কোরিয়ান ডায়াসপোরা মেক্সিকোর অন্যতম প্রাচীন একটি মাইগ্রেশনের ইতিহাস। এই যে বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গেলেন, তাদের ঢুকতে দেওয়া হলো না, কিন্তু তবুও বহু সংখ্যক কোরিয়ান কিন্তু গভীরভাবে তাদের জন্মভূমির সঙ্গে যুক্ত রয়ে গেলেন। তারা মেক্সিকোতে অর্থ তুলেছিলেন কোরিয়ার স্বাধীনতা সংগ্রামের জন্য, কোরিয়ান প্রভিশনাল গভর্নমেন্টকে তারা সাপোর্ট করেছিলেন, তারা সংবাদপত্র পাবলিশ করেছিলেন, তাদের ছেলে মেয়েদের কোরিয়ান ভাষা শিখিয়েছিলেন, এবং সেই দূর দেশে হয়তো তারা থেকে গেলেন কিন্তু সে তার মধ্যেও তারা সংরক্ষণ করলেন কোরিয়ার সংস্কৃতি। এই যে একটা অদ্ভুত সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু পরেও চলেছে। যদিও মেক্সিকো কখনো সরকারিভাবে কোরিয়ার যুদ্ধে সেনা পাঠায়নি, কিন্তু বলা হয় যে প্রায় ১,০০,০০০ মেক্সিকান এবং মেক্সিকান আমেরিকান কোরিয়ার যুদ্ধে সামিল হয়েছিলেন ইউএস মিলিটারির অংশ হিসেবে। তাদের মধ্যে হাজার মানুষ দেশে ফেরেননি। ২০১৮ সাল, এবার চলে আসি একটু বিশ্বকাপের কথায়। সাউথ কোরিয়া 2-0 জিতল জার্মানির বিরুদ্ধে ২০১৮। সেই বিশ্বকাপে এই খেলাটি মেক্সিকোকে সাহায্য করেছিল নকআউট স্টেজে, জার্মানিকে বাদ দিয়ে তারা উঠে গেল, এবং ম্যাচের প্রায় শেষ দিকে এই গোলটি এসেছিল। ৯৩ মিনিটে গোল করেছিলেন কিম ইয়ং গুন এবং ৯৬ মিনিটে সং হিউং মিন। এবং এই যে তাদের এই ফলাফল, কি তার প্রতিক্রিয়া ছিল, সারা মেক্সিকো জুড়ে উৎসব, এবং সবাই সেখানে দক্ষিণ কোরিয়ার পতাকা হাতে উৎসবে মেতেছিলেন। এমনিতেই কিন্তু মেক্সিকো উৎসবের দেশ, যারা মেক্সিকো গেছেন তারা জানেন যে প্রতি শুক্রবার মেক্সিকোকে দেখে মনে হয় এখানে দুর্গাপুজো বা কালী পুজোর মতো একটা বড় কোনো উৎসব হচ্ছে। আর এমন একটা বিশেষ দিনে তারা যে কী পরিমাণ উৎসবে মেতে উঠতে পারে সেটা তো কল্পনার বাইরে। তাই এবছর হয়তো মেক্সিকো কোরিয়াকে হারিয়ে গ্রুপ অফ 32-তে পৌঁছেছে, কিন্তু মেক্সিকো এবং কোরিয়ার মধ্যে এক অদ্ভুত ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে যা প্রায় কয়েক হাজার বছর পুরনো।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে সকলকে অনেক অনেক স্বাগতম এবং বিশ্বযোগ দিবসে সকলকে অনেক শুভেচ্ছা। ক্রীড়াক্ষেত্রে ও ক্ষেত্র ও যোগ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তা আমরা সকলেই জানি, তাই আজকের বিশেষ দিনে ক্রীড়াঙ্গনের সকল শ্রোতা বন্ধুদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করি। সকলে রোগে নয় যোগে থাকুন। এবার চলুন শুনে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলো এক নজরে।
1: এক নজরে

আজ প্রথমেই ক্রিকেটের খবর, যেখানে গতকাল 17 রান যশস্বীর ঝড়ো ইনিংস রোহিতেরও বলে 5 উইকেট প্রসিদ্ধর। আফগানিস্তানকে একদিনের সিরিজে চুনকাম ভারতের। এবার বিশ্বকাপ ফুটবলের খবরে যাব। 12 বছর পর বিশ্বকাপের নক আউটে জার্মানি, কোচের এক চালে পিছিয়ে পড়েও জয়, হারলেও মন জিতল আইভারি কোস্ট। অন্যদিকে খোলস ছেড়ে বেরোল কমলা বাহিনী, রাজার সামনে রাজার মতো খেলে সুইডেনকে হারালো নেদারল্যান্ডস।

সুইডেনকে 5 গোল দিয়ে জাপানকে কিছুটা চাপে ফেলে দিয়েছিল নেদারল্যান্ডস, টিউনিশিয়াকে 4 গোল দিয়ে সেই চাপ কাটিয়ে ফেললেন দাইচি কামাডারা। এছাড়া বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কুরাসাও। এক নজরে শেষ করব আরও একটা ক্রিকেটের খবর দিয়ে। ব্যাট হাতে আবার নজির বৈভব সূর্যবংশীর। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে 29 রানে 94 রানের ইনিংস খেলে নজির গড়ল বৈভব। শ্রীলঙ্কা এ দলের সামনে ভারতীয় এ দল লক্ষ্য দিল 378 রানের। এই মুহূর্তে 300 রানে খেলছে শ্রীলঙ্কা, 36 বলে তাদের দরকার 78 রান, কিন্তু এই মুহূর্তে তাদের 8 উইকেট পড়ে গিয়েছে। আর এবার যাব বিস্তারিত খবরে। আজ শুরু করব ক্রিকেটের খবর দিয়ে, সেই খবরই আজ থাকবে আতশ কাচের তলায়।

দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল। মনে করা হয়েছিল তৃতীয় ম্যাচে একটু হলেও লড়াই দেবে আফগানিস্তান, তার কিছুই দেখা গেল না। চেন্নাইয়ে প্রথমে ব্যাট করে মাত্র 218 রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। জবাবে 9 উইকেটে জিতে আফগানিস্তানকে চুনকাম করল ভারত। 17 রান করলেন যশস্বী জয়সওয়াল, ভালো ইনিংস খেললেন রোহিত শর্মাও। তার আগে 5 উইকেট নিয়ে আফগানিস্তানের কোমর প্রায় ভেঙেই দেন প্রসিদ্ধ কৃষ্ণা। ফলে ন্যূনতম লড়াইও করতে পারল না আফগানিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে ভারত যে তৃতীয় একদিনের ম্যাচেও জিতবে তা স্পষ্ট হয়ে যায় ম্যাচের কয়েক ওভার গড়াতেই। 10 ওভারের মধ্যে 4টি উইকেট ফেলে দেয় আফগানিস্তানের ফেলে আফগানিস্তানের ব্যাটিং এর মেরুদণ্ড ভেঙে দেন প্রসিদ্ধ। ওই ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে পারেনি আফগানিস্তান। হার আরও লজ্জাজনক হতো যদি না লড়াই করতেন শহীদি। আফগানিস্তানের হয়ে একাই লড়াই করেন অধিনায়ক শহীদি, সঙ্গে কিছুটা সঙ্গত দেন উমার জাই। শহীদি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন, ভাবতেও পারেননি চেন্নাইয়ের পিছে এভাবে ধসে যাবে তাদের ব্যাটিং। দ্বিতীয় ওভারে প্রসিদ্ধের বলে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ, এরপর একে একে প্রসিদ্ধ তুলে নেন ইব্রাহিম জাদরান, রহমত শাহ এবং দারুইশ রসুলিকে। প্রথম 2 ওভারে মেরে দেন তিনি। সেখান থেকে আফগানিস্তানকে বাঁচাতে লড়াইয়ে নামেন শহীদি এবং উমর জাই, দুজনে মিলে 5ম উইকেটে 114 বলে 105 রানের জুটি গড়েন। শহীদি অনেকটাই ধরে খেলছিলেন, তুলনায় চালিয়ে খেলছিলেন উমর জাই। আইপিএলে খেলার সুবাদে এই পিচ তার ভালোই ছিল, সেটাই কাজে লাগান তিনি। শেষ পর্যন্ত 5টি 4 এবং 2টি 6 সাহায্যে 56 বলে 50 রান করে ফিরে যান তিনি। উল্টোদিকে শাহিদির ইনিংসে মুগ্ধ হয়ে সমর্থকরা মাঠে উঠে দাঁড়িয়ে সম্মান জানান। শাহিদি 102 রানের মাথায় প্রসিদ্ধের বলে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিতেই আফগানিস্তানের ইনিংস শেষ হয়ে যায়। জবাবে ভারত যেভাবে শুরু করেছিল তাতে মনেই হচ্ছিল এই ম্যাচ শেষ হওয়া সময়ের অপেক্ষা। আবার পুরনো ফর্মে দেখতে পাওয়া গেল রোহিতকে, নিজের প্রিয় ফরম্যাটে দাপটের সঙ্গে খেললেন তিনি। আগের ম্যাচে অল্পের জন্য 100 রান পাননি, এদিন সেটা তো পেলেনি, উল্টে একসময় 100 রানের দিকেও এগোচ্ছিলেন তিনি, কিন্তু আগ্রাসী শট খেলতে গিয়ে আউট হতে হলো তাকে। 9টি 4 এবং 3টি 6 সাহায্যে 69 বলে 79 করেন রোহিত। প্রথম উইকেটেই উঠে যায় 170 রান, এরপর ম্যাচের আর কিছু পড়েছিল না রোহিতের। অপূর্ণ কাজ করে যান যশস্বী, 86 বলে 110 রানে অপরাজিত থাকেন তিনি, মেরেছেন 14টি 4 এবং 3টি 6। শ্রেয়াস আইয়ার অপরাজিত থাকেন 20 রানে। এবার আজ আমাদের আসতে হবে ফুটবল বিশ্বকাপের রঙ্গমঞ্চে। এটা আমাদের নতুন সেগমেন্টের নাম, যা আজ থেকে শুরু হচ্ছে, আগামী মাসের 20 তারিখ পর্যন্ত চলবে এই বিশেষ সেগমেন্ট। বিশ্বকাপ ফুটবলের রঙ্গমঞ্চে প্রতিদিন নতুন কিছু ঘটে চলেছে, এই বিভাগে আমরা সেগুলো নিয়ে

কথা বলব। আজ বলবো এক অন্যরকম জার্সির কথা। বিশ্বকাপে আজ জাপান টিউনিশিয়া ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রোমানিয়ান রেফারি ইস্তোভান কোভাচ। জার্সির হাতায় সোনালি রঙের বিশেষ একটি ব্যাজ লাগিয়ে ম্যাচ খেলান তিনি। জার্সিতে ছিল সোনালি স্ট্রাইপও, যা ইতিমধ্যে নজর কেড়েছে ফুটবল প্রেমীদের একাংশের। কোভাচের মতো সোনালি ব্যাজ লাগিয়ে আর কোনো রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা যায়নি বিশ্বকাপে। স্বাভাবিকভাবেই তার ব্যাজ নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। কেন এই ব্যাজ ব্যবহার করলেন তিনি, কি কৃতিত্ব রয়েছে তার? 41 বছরের কোভাচ এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সে অর্থে কোভাচের কোনো কৃতিত্বই নেই, ফিফা বা অন্য কোনো সংস্থা তাকে কোনো বিশেষ সম্মানও দেয়নি। এই ব্যাজ তাকে দিয়েছে ফিফা, কারণ রবিবারের জাপান টিউনিশিয়া ম্যাচটি, অর্থাৎ আজকে যেটা খেলা হয়েছে, বিশ্বকাপের ইতিহাসে 1000তম ম্যাচ ছিল। ফিফা রেফারিদের ডিরেক্টর পিয়ের লুইজি কোলিনা ম্যাচের আগেই বিশেষ ব্যাজটি প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। তাতে রয়েছে বিশ্বকাপ ট্রফির ছবি, সঙ্গে লেখা ম্যাচ 1000 ফিফা বিশ্বকাপ। কোলিনা বলছেন, জাপান টিউনিশিয়া ম্যাচটি 1000তম, বিশ্বকাপের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি ম্যাচ। এই ম্যাচ যে রেফারি পরিচালনা করবেন তার তো এটা প্রাপ্তি হওয়াই উচিত। সোনালি রঙের একটা ম্যাচ, তার উপর 1000তম ম্যাচের কথা লেখা রয়েছে। বিশেষ জার্সিতে আগেই বললাম সোনালি রঙের একটা স্ট্রাইপ থাকছে। 1930 সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল, এবার 96 বছর পূর্ণ হল। আগামী বিশ্বকাপ হবে শতবর্ষে, তার আগেই এই ম্যাচ সংখ্যা 1000 পার করে গেল বিশ্ব ফুটবলের ইতিহাসে। ফুটবল বিশ্বকাপ সহ খেলার জগতের আরও খবরের দিকে যাব, কিন্তু তার আগে শুনে নেব বিশ্ব যোগ দিবস উপলক্ষে একটি বিশেষ প্রতিবেদন।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আকাশবাণী স্টুডিওতে উপস্থিত পশ্চিমবঙ্গ যোগা এবং ন্যাচুরোপ্যাথির প্রাক্তন সভাপতি তথা 5-5 বারের মিস্টার ইন্ডিয়া, এশিয়ান যোগা রানার্স আপ এবং তিনি বঙ্গভূষণ উপাধিতে সম্মানিত হয়েছিলেন মাননীয় তুষার শীল এই মুহূর্তে আমাদের সঙ্গে আকাশবাণী স্টুডিওতে। প্রথমে তুষারবাবু, আকাশবাণীর ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
1: আমার সৌভাগ্য যে আমি আমার 5-6 বছর বয়স থেকে যোগাসন আরম্ভ করেছিলাম, যোগ। তারপরে ক্লাস 9 থেকে টাইফয়েড হওয়ার পর যোগও করতাম, তার সঙ্গে শরীরচর্চার বডি বিল্ডিং মানে দেহ সৌষ্ঠব। আপনি তো বললেন 5 বার মিস্টার ইন্ডিয়া, মিস্টার এশিয়া, সেকেন্ড রানার্স আপ। সত্যি ভালো লাগে মনে পড়লে, আবার এও ভাবি যে এই তকমাগুলো গা থেকে না ছেড়ে ফেলতে পারলে না মানুষের মাঝে গিয়ে সহজ সরল হয়ে মিশতে পারবো না। এই জন্যই বোধ হয় আমি সবাইকে নিয়ে চলতে পারি, এইটাই যেন পারি ভবিষ্যতে।
0: আজকের এই যে বিশেষ দিন, এই বিশেষ দিনটি এবছর আমাদের 12তম আন্তর্জাতিক বিশ্বযোগ দিবস অনুষ্ঠিত হচ্ছে। ইউনেস্কো তাদের যে যোগার যে তথ্য আমাদের কাছে সরবরাহ করেছেন সেটা হচ্ছে সুস্বাস্থ্য, প্রজ্ঞা এবং বিশ্বশান্তি, আর ভারতীয় যোগের ক্ষেত্রে বার্ধক্যকালীন সুস্থতায় যোগ। তো এই বিষয়টার উপর কিভাবে আলোকপাত করবেন?
1: যখনই মানুষ যোগ করবেন, যোগ মানে তো একটা বিরাট টোটাল শব্দ, যুক্ত করা, আর রোগকে, মনের গ্লানিকে বিযুক্ত করা। তা সুন্দর তো কথা, সুস্বাস্থ্য, প্রজ্ঞা, বিশ্বশান্তি, কি অপূর্ব কথা। আমরা অন্য গ্রহে প্রাণ খুঁজতে যাচ্ছি, শান্তি খুঁজতে যাচ্ছি, আমার গ্রহেও যেন সেই প্রাণ আর শান্তিকে বজায় রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি, এইটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। যোগ মানুষকে সেই পর্যায়ে নিয়ে যায়। যোগ কোনো ধর্মের নয়, যোগ কোনো ব্যক্তিবিশেষের জন্যে শুধু নয়, যোগ কোনো শুধুমাত্র একটা জাতির জন্যে নয়, সেই অতি প্রাচীনকাল থেকে যোগ হয়ে আসছে। 5000 বছর তো মুখেই বলে, কিন্তু সত্যযুগে তো সবটাই যোগই ছিল, সবাই যা বলতেন তাই ফলে যেত। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন বনবাসে

0: যান। দাক্ষিণাত্যে যখন যান, তিনি আগস্ত্য মুনির কাছ থেকে অনেক কিছু বিদ্যা শেখেন। তার সঙ্গে লক্ষণ ওনার ভাই, উনিও শেখেন, যার জন্যে 14 বছর উনি না খেয়েছিলেন আমরা জানি। সুতরাং সত্য ত্রেতা যুগে আমরা পেলাম ভগবান রামচন্দ্র একজন সত্যিকারের যোগী ছিলেন। দ্রাপর যুগে তো আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাই গীতার প্রতিটা অধ্যায়ী যোগ। বিষাদ যোগ দিয়ে আরম্ভ হচ্ছে, গিয়ে মোক্ষ যোগে গিয়ে প্রাপ্তি। আমরা বলি গীতা ইজ এ ওয়ে অফ লাইফ, শুধুমাত্র তো বলছি না, গীতা যদি আমরা ফলো করি সেখানে সব কিছু পাচ্ছি। কি খাবো, কি পরবো, কীরকম ধরনের বাড়িতে ব্যবহার করব, কোন মানুষের সঙ্গে মিশবো, এই জন্যই গীতা। ভগবান নিজেই গীতার এক একটা অধ্যায়কে, 18টা অধ্যায়কে এইভাবেই ভাগ করেছেন। তার মধ্যে যোগ কথাটা বারবার এসে, 18টা অধ্যায় এক একটা যোগ। সুতরাং বিশ্ব যে বার্তাটা এসেছে ইউনাইটেড নেশন থেকে, ওয়েলনেস উইজডম অ্যান্ড ওয়ার্ল্ড পিস, আমরা যেন সত্যি সেইটাকে পালন করতে পারি। শুধু একদিনের জন্য নয়, একদিন তো আমাদের সরকার আমাদের সবাই এটাকে বলছেন করুন, কিন্তু ওই একদিনটা প্রতীক মাত্র। ওই একদিনটা যেন মাসের প্রতিদিন হয়, আবার মাস থেকে যেন বছর হয়, বছর থেকে যেন সারা জীবন আমরা পালন করতে পারি, এই জন্যই তো যোগ। তবে খুব গর্বিত যে ভারতীয় যোগ আজকে এই রকমভাবে বিশ্বের দরবারে এগিয়ে গিয়েছে। বিশ্ব যোগ দিবস সারা পৃথিবীতে এই দিনটা পালন হচ্ছে। আমি শুধু সেইভাবে ভাবছি না, আমি আরো বৃহত্তর পর্যায়ে যদি একটু ভাবি, সবাইকে ভাবতে বলি, 1893 সালে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সভায় তিনি এই যোগের বাণী মানুষকে প্রথম শেখান, তখন থেকে আরম্ভ হয়েছে। তারপরে দেখুন স্বামী যোগানন্দ, তিনি বিদেশে গিয়ে প্রচার করে এলেন, ঋষি অরবিন্দ যোগী। তারপরে দেখুন শ্যামাচরণ লাহিড়ী, তিনি এক ধরনের যোগের প্রচার করলেন। বেদান্তি দেখুন আপনি, স্বামী শিবানন্দ সরস্বতী, তিনি আর একজন আমাদের বাংলার মানুষ। আবার দেখুন বিশ্বশ্রী মনোতোষ রায়, যখন লন্ডনের স্কালা থিয়েটার হলে 1951 সালের 1 সেপ্টেম্বর বিশ্বশ্রী পাচ্ছেন, তখন কিন্তু বডি বিল্ডিংয়ের সঙ্গে একটা এজিলিটি দেখাতে হতো, মানে আপনার পারফরমেন্স কিছু, তখন উনি সেই স্টেজেতে লন্ডনের স্কালা থিয়েটার হলে যোগ দেখান। অনেকের ধারণা আছে আরে বডি বিল্ডিং করে বা খেলাধুলা করে, এরা আবার যোগের কী জানে। তাদের আমি ছোট করে বলছি না, তাহলে কি যে রান্না করে সে আর চুল বাঁধবে না, নাকি খালি যোগী হতে গেলে রোগা পাতলা ডিগডিগে হতে হবে, তা তো নয়। যোগী সবাই, সমাজকে যিনি রক্ষা করবেন, শরীরকে যিনি রক্ষা করার পথ দেখাবেন, তিনিই যোগী।
1: শরীর মন আত্মার সংযোগ সাধনের একটি আধ্যাত্মিক এবং শারীরিক অনুশীলনই হলো যোগ, এটা কতটা সমর্থনযোগ্য?
0: সম্পূর্ণ সমর্থনযোগ্য। দেখুন যিনি সত্যিকারের যোগ করেন, যোগ মানে খালি আসন নয়, যোগের যে 8টা স্টেপ আছে, যম মানে শরীরের সংযমটা, অহিংসা সত্য অস্ত্য যে পরপর যেগুলো আছে, হিংসা না করা এক কথায়, সত্য কথা বলা, পরের দ্রব্য না নেয়া, এগুলো সবই যোগের এক একটা অঙ্গ। তাহলে যম নিয়ম, এই যে কিভাবে আমরা চলব, কী রকম জিনিস পরব, এটা নিয়মের মধ্যে বাঁধা। তারপরে তো আসন, আমরা জানি আসন, যে কেউ বলেন 84টা আসন, কেউ বলেন 84 লক্ষ, কেউ বলেন 84,000, কেউ বলেন পৃথিবীতে যত গ্রহ নক্ষত্র আছে সবই আসন। জানেন না এই বিশ্ব যোগ দিবসে বেশ কিছু আসন আছে, সিংহাসন, বৃক্ষাসন, ভুজঙ্গাসন, সলভাসন, এক একটা কিন্তু জীবজন্তু নাম অনুসারে, বুঝতে পারছেন? তাহলে যত রকমের যা কিছু দেখছি, আবার ধনুরাসন, আবার আকর্ণ ধনুরাসন, অর্ধ মৎস্যেন্দ্রাসন, মানে পৃথিবীতে যত রকম যা কিছু দেখি সবের নামে আসন আছে। আমি বেশ কয়েক বছর আগে আমাদের হুগলি জেলায় হংসেশ্বরী মন্দিরে কাজ করতে যাই, গিয়ে ওখানে একটি টেরাকোটার পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরে দেখি ডিম্বাসনের ছবি, বৃশ্চিকাসনের পোড়ামাটির মূর্তি, তাহলে 600-700 বছর আগেও সেটা আছে। আবার আপনারা তো সবাই তারাপীঠ মন্দিরে মা তারাকে প্রণাম করে চলে আসেন, মায়ের মন্দির

যোগা ফর হেলথ, আর একটা হচ্ছে যোগা ফর স্পোর্টস। দেখছেন না, আজকের দিনে নানান রকমের যোগের মেডিকেল কলেজ তৈরি হয়ে গিয়েছে সারা ভারতবর্ষে, 47টা, 48টা, পশ্চিমবঙ্গ একটা হয়েছে। যাই হোক, যোগ করলে পরেই মানসিক শান্তি হবে, কেন হচ্ছে শুনুন। যোগ করলে পরেই আমাদের ব্রেনের থ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে বের হচ্ছে ডোপামিন আর গ্লুটামেট। এই রাসায়নিকগুলোর জন্যেই মনে আনন্দ সঞ্চার হয়, একাগ্রতা বাড়ে, শেখার ক্ষমতা বাড়ে, বৃদ্ধি পায় মানসিক জোর, বৃদ্ধি পায় মনে রাখার ক্ষমতা, স্মৃতিশক্তি, যেটা বয়স্ক লোকের খুব দরকার আছে। ওই জন্যে বলে আমাদের জাইরাসগুলো আছে মাথার উপরে, সেইগুলোর স্টেবিলিটি এসে যায়। জানে মানুষের বয়স হলে ওগুলো ফ্ল্যাট হয়ে যায়, কিন্তু নিয়মিত যারা যোগ আসন প্রাণায়াম করেন বা নিজের পক্ষে খেলাধুলা করেন, দেখবেন তাদের কিন্তু স্মৃতিশক্তি অনেক বেশি, বা আরও বেশি তারা নতুন জিনিসকে অ্যাডপ্ট করতে পাচ্ছেন, এটা কিন্তু বিজ্ঞান। এছাড়াও দেখুন, একাগ্রতা বৃদ্ধি করতেও দারুণ সাহায্য করে। আর একটা হরমোন আছে, সেরোটোনিন। সেরোটোনিন হরমোন যে অন্ত্র থেকে বের হয়, এটা হ্যাপি হরমোন বলে, মনটাকে আনন্দ রাখে। খেলাধুলা করতে গেলে আপনার মাঠ চাই, এই চাই, ওখানে দে রে, ওখানে একটা বল করছে রে, ওখানে আর ফুটবল নিয়ে ছুটতে হবে, বয়স হলে সেটা পারবেন না। কিন্তু ঘরে বসে যদি নিয়মিত নিজের পক্ষে কয়েকটা আসন, এক্সারসাইজ, প্রাণায়াম করেন, দেখবেন এই হরমোনগুলো বের হবে। বা যদি সেটুকু ইচ্ছা করছে না, আপনি হাঁটতে হাঁটতে প্রাণায়াম করুন, শিবানন্দ ভ্রমণ প্রাণায়াম, মেটার কিছুই নয়। চারটে করে পা শ্বাস নিতে নিতে যান, পরের চারটে পা শ্বাস ছাড়তে চেঁচে যান, এইভাবেই হাঁটতে থাকুন। যখন দেখছেন আর দম নেওয়া ছাড়া করতে পারছেন না, হাঁপিয়ে যাচ্ছেন, নর্মাল ব্রিদিংয়ে হাঁটুন। দিয়ে যখন ব্রিদিংটা আবার নর্মাল হয়ে যাবে, আবার ওইভাবে হাঁটুন। খুব ক্লান্ত লাগলে একটু বসে নিন, জোর করে করবেন না। আমি নিশ্চিত যোগের যে উপকারিতা, আবাল বৃদ্ধ বনিতা সবাই পাবেন। আরে, জন্ম থেকে মৃত্যু সবটাই তো যোগ।

0: ঘড়ির সময় জানান দিচ্ছে যে আজ আর সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব যোগ দিবসে আমাদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের যোগা এবং ন্যাচুরোপ্যাথির প্রাক্তন সভাপতি এবং পাঁচবারের মিস্টার ইন্ডিয়া তথা বঙ্গভূষণ সম্মানে সম্মানিত বিশিষ্ট যোগবিদ তুষারকান্তি শীল। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা, প্রযোজনা আকাশবাণী ক্রীড়া বিভাগ।
1: আবার ফিরব খেলার খবরে। এবারে বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতা যেন ফুটবলের মহারণের রূপ নিয়েছে, তাই এবার যাব ফুটবলের মহারণে।
2: ফুটবলের মহাযজ্ঞ

আজ মধ্যরাতে ডেনিস উন্ডাভের শর্ট জালে জড়াতেই জার্সি দিয়ে মুখ ঢাকলেন সাইমন আদিংরা। ঢাকবেনই তো, তার দু মিনিট আগেই ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিলেন তিনি। সুযোগ পেয়েছিলেন জার্মানিকে হারিয়ে আইভরি কোস্টকে বিশ্বকাপের নক আউটে নিয়ে যাওয়ার। সেই সুযোগ তিনি নষ্ট করেছেন উন্ডাভও, কিন্তু তা করেননি। সুপার সাব হয়ে উঠলেন তিনি, 60 মিনিটে বেঞ্চ থেকে নেমে জোড়া গোলে জার্মানিকে জেতালেন। পিছিয়ে পড়েও আইভরি কোস্টকে হারিয়ে বিশ্বকাপের নক আউটে জায়গা করে নিল জার্মানি। এই ম্যাচের আগে আন্তর্জাতিক ফুটবলে শেষ 9 ম্যাচ জিতেছিল জার্মানি। শেষ ম্যাচে দুধের শিশু কুরাসাওকে 7 গোলের মালা পরিয়েছিল তারা, কিন্তু আইভরি কোস্ট দেখিয়ে দিল এই জার্মানিকেও সমস্যায় ফেলা যায়। বিশ্ব ফুটবলে আইভরি কোস্টকে ডাকা হয় দ্য এলিফ্যান্টস নামে। সেই হাতি হানায় বার্লিনের দুর্গ প্রায় ভেঙে পড়েছিল, কিন্তু ওই যে ফুটবলে গোলি শেষ কথা বলে, সেখানে পিছিয়ে পড়ল দিদিয়ের দ্রোগবার দেশ। তবে যে ফুটবল তারা টরেন্টো স্টেডিয়ামে খেললো তা মুগ্ধ করবে ফুটবল প্রেমীদের। জার্মানির বিরুদ্ধে প্রতি আক্রমণের ছকে নেমেছিল আইভরি কোস্ট। স্বাভাবিক, বড় দলের বিরুদ্ধে অপেক্ষাকৃত ছোট দল তাই করে থাকে, কিন্তু সেই প্রতি আক্রমণ কিভাবে হচ্ছে তার উপরেই নির্ভর করে। ছোট দল যেমন কেমন ফল করবে সেই প্রশ্নে প্রথম অর্ধে 10-এ 10 পাবে আইভরি কোস্ট। ইয়ান

দিওমান্দে নজর কাড়লেন। 19 বছরের এই ফুটবলার কেন এবার ইউরোপের সেরা প্রতিভাবান ফুটবলার হয়েছেন তা বোঝালেন। হাসতে হাসতে জার্মানির অ্যাটাকিং থার্ডে ঢুকছিলেন তিনি, তবে তার ফাইনাল ক্রস ও ফিনিশিংয়ের সমস্যা যে রয়েছে তা দেখা গিয়েছে। অবশ্য এখনও পরিণত হবেনি ফুটবলার, তার দিকে নজর থাকবে সকলের। শেষ 3 মিনিটে কিছুটা স্লথ হয়ে যায় আইভরি কোস্ট জার্মানির বিরুদ্ধে। 90 মিনিট ধরে গতিশীল ও শারীরিক ফুটবল কিছুটা হলেও ক্লান্ত করে দিয়েছিল তাদের, সেই সুযোগটাই নিল উন্ডাভো। বিশ্বকাপে নিজের 3 নম্বর গোল করে জার্মানিকে নক আউটে তুললেন তিনি। তবে জার্মানির এদিনের খেলায় কিছু প্রশ্ন থেকে গেল। স্ট্রাইকার কাই হাভার্টজ বেশ কয়েকটি সুযোগ পেয়েছেন কিন্তু গোল করতে পারেননি, আর কত সুযোগ দেওয়া হবে তাকে এ নিয়ে প্রশ্ন উঠছে জার্মানির রক্ষণ ঘিরেও। 2 সাইড ব্যাক কিমিচ ও লিওর সানে আক্রমণে বারবার উঠলেন কিন্তু রক্ষণে তেমন দেখা গেল না তাদের, ফলে রক্ষণে ফাঁক ধরা পড়ল। জোনাথন তাই, নিকো স্লটবেক, আন্তনিও রডিগারদের বয়স 30-এর ওপর, ফলে তাদের গতি অনেকটাই কম। আইভরি কোস্ট যে সুযোগ নষ্ট করেছে তা কিন্তু অন্য বড় দল করবে না, ফলে রক্ষণের দুর্বলতা না মেটালে 5ম বার বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে যেতে পারে নাগেলসম্যানদের, লাগেসম্যানের ছেলেদের। অন্যদিকে নেদারল্যান্ডসের এই খেলাটাই দেখতে তো সকলে অভ্যস্ত। কমলা ঝড় উঠবে সবুজ মাঠে, পাস পাস আর পাস, গতিময় ফুটবলে প্রতিপক্ষকে ফালা ফালা করে ফেলা। কিন্তু তার আগের ম্যাচে জাপানের বিরুদ্ধেই খেলাটা কোথায় ছিল, তার ফলও মিলেছিল, পয়েন্ট নষ্ট করতে হয়েছিল। সুইডেনের বিরুদ্ধে খোলস ছেড়ে বেরোলো নেদারল্যান্ডস। সুইডেনও ভাবেনি এভাবে শুরু থেকে আক্রমণ করবে নেদারল্যান্ডস। সুইডেনকে 5-1 গোলে হারালো ডাচ ব্রিগেড। 5 ও 17 মিনিটের মাথায় জোড়া গোল করে নেদারল্যান্ডস কাজটা সহজ করে দেন, নেদারল্যান্ডসের হয়ে কাজটা সহজ করে দেন ব্রবি। 2টি গোলের ক্ষেত্রেই তিনি ঠিক সময় ঠিক জায়গায় ছিলেন। প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড ডে খেলায় স্ট্রাইকার অভিষেকে হ্যাট্রিকও করতে পারতেন, তার খেলা মুগ্ধ করল আপাতত নেদারল্যান্ডসের বাকি সব ম্যাচ। প্রথম একাদশে নিজের জায়গা পাকা করে নিয়েছে ব্রবি। প্রথমার্ধে ব্রবি যে কাজটা করেছিল দ্বিতীয়ার্ধে ঠিক সেটাই করল কডি গ্যাকপো। 47 এবং 54 মিনিটে জোড়া গোল করলেন, ব্যাস খেলার ফসলা প্রায় হয়ে গেল। গ্যাকপোর গোল, 2টি ক্ষেত্রে সুইডেনের রক্ষণ ভেঙে পড়ল। নেদারল্যান্ডস যখন 4-1 গোলে এগিয়ে তখন গ্যালারিতে দেখা গেল উইলিয়াম আলেকজান্ডারকে, নেদারল্যান্ডসের রাজা বসেছিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সামনে। দলের খেলা স্বস্তি দেবে তাকে, রাজার সামনে রাজার মতো খেললেন ব্রবি গ্র্যাকপোরা। হিউস্টনের সবুজ ঘাসে উঠল কমলা ঝড়। এছাড়া এশিয়ার ফুটবল যে কতটা এগিয়েছে তা বিশ্বকাপে প্রমাণ করে দিচ্ছে জাপান। নেদারল্যান্ডসের সঙ্গে 2-2 ড্র করার পর টিউনিশিয়াকে 4-0 গোলে উড়িয়ে নক আউটের রাস্তা প্রশস্ত করল উদীয়মান সূর্যের দেশ। রবিবার অন্য ম্যাচে কুরাসাও আটকে দিল ইকুয়েডারকে। 90 মিনিটের ম্যাচে 15টি সেভ করে রেকর্ড করলেন কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম। টিউনিশিয়াকে প্রায় দাঁড়াতেই দিলেন না জাপানের ফুটবলাররা, নিখুঁত পরিকল্পনা পরিচ্ছন্ন ফুটবলে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিলেন। 2 অর্ধে 2টি করে গোল হল। টিউনিশিয়া খারাপ খেলেনি, তবে জাপানের আগ্রাসী ফুটবলের জবাব ছিল না তাদের কাছে। সুইডেনকে 5 গোল দিয়ে জাপানকে কিছুটা চাপে ফেলে দিয়েছিল নেদারল্যান্ডস, টিউনিশিয়াকে 4 গোল দিয়ে সেই চাপ কাটিয়ে ফেলল দাইচি কামাডারারা। গোল পার্থক্য মুছে ফেললেন তারা। জার্মানির কাছে 7 গোল খাওয়া কুরাসাও আটকে দিল ইকুয়েডরকে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্ট পেল তারা। 1.5 লাখ মানুষের দেশের নায়ক হলেন রুম। একপেশে ম্যাচে 75% সময় বল দখলে রেখেছিল ইকুয়েডর। গোল লক্ষ্য করে 28টি শট মারেন তারা, 15টি ছিল পোস্টের মধ্যে। প্রতিটি শট আটকে দিয়েছিলেন 37 বছরের রুম, যার শুরু ম্যাচের 3 মিনিটে এনন ভ্যালেন্সকিয়র একক প্রচেষ্টা রুখে দিয়ে। তারপর থেকে নিজেকে উজাড় করে দিয়ে প্রতিপক্ষের একের পর এক আক্রমণ প্রতিহত করেছেন। দেশের মান বাঁচিয়ে উচ্ছ্বসিত রুম বলেছেন, এটা এমন একটা স্মৃতি যা সারা জীবন মনে রাখব। গোলরক্ষক হিসেবে প্রায় নিখুঁত একটা ম্যাচ খেলতে পেরেছি, তবে একার কৃতিত্ব নয়, এটা গোটা দল, এটার সাফল্য তাদের পাওনা। বিশ্বকাপের ইতিহাসে একটি ম্যাচে কোনো গোলরক্ষকের সবচেয়ে বেশি সেভ করার নজিরও গড়লেন কুরাসাওয়ের রুম।

2014 সালের বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে 15টি সেভ করেছিলেন আমেরিকার গোলরক্ষক টিম হাওয়ার্ড। তবে এই ম্যাচে অতিরিক্ত সময় পর্যন্ত খেলা হয়েছিল, 90 মিনিটের মধ্যে রুম 15টি সেভই সর্বোচ্চ। 90 মিনিট ধরলে আগের রেকর্ডটি ছিল পেরুর র্যামন কুইগারোর দখলে। 1987 সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে 13টি সেভ করেছিলেন তিনি। যেতে যেতে ক্রিকেটের একটা ছোট্ট খবর দিয়ে যাই, যে ম্যাচের কথা বলছিলাম, যে খেলাটা হচ্ছিল ভারতীয় এ এবং শ্রীলঙ্কা এ দলের মধ্যে, সেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ভারত জিতে নিল 66 রানে। 311 রানে শেষ হল শ্রীলঙ্কার ইনিংস, আর প্রথম ইনিংসে ব্যাট করে ভারতের হয়ে সর্বোচ্চ রান, আগেই বলেছি, 29 বলে 94 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছিলেন বৈভব সূর্যবংশী। এছাড়া 67 করেছেন তিলক বর্মা, 34 কুমার কুশাগ্রহ, ঋতুরাজ গায়কোয়াড করেছিলেন 40 রান, অনুকূল রয় শেষের দিকে নেমে 15 বলে 39 রানের দারুণ একটি ইনিংস উপহার দেয় আমাদেরকে। আর এরপর জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শেষের দিকে বেশ ভালো খেলে কিন্তু জিততে পারল না। 3টি করে উইকেট ইয়াশ ঠাকুর এবং বিভরাজ নিগম নিয়েছেন এবং 2টি দিয়েছেন অনুকূল রয়। ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না, জানাবেন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী স্পোর্টস কলকাতা পেজে আমাদের মেসেজ করে। আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ঘ্য সর্দার, সকলে ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন মৈত্রী ক্রীড়াঙ্গন।

0: এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের রাম ভাই বলছি। বন্ধুরা, শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ 21শে জুন, দিনটি হল আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে আরও বলা হয়ে থাকে শুধু যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস। এই প্রসঙ্গে বলি, যোগটা কি? যোগটা হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম, আর বলা যেতে পারে আধ্যাত্মিক অনুশীলন প্রথা। উদ্দেশ্য কি? যার উদ্দেশ্য হল শারীরিক ও মানসিক সুস্থতা বিধান। আসুন, আজকের এই বিশেষ দিনে আমরা কথা বলব যোগ দিবসের তাৎপর্য নিয়ে। আর এই প্রসঙ্গে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত আছেন বঙ্গভূষণ ডক্টর তুষার শীল, সভাপতি পশ্চিমবঙ্গ যোগ ও ন্যাচুরোপ্যাথি পর্ষদ। হ্যাঁ, স্টুডিওতে তোমাকে স্বাগত। যে কথাটা বলছিলাম দাদা, যে কিছু বলবো, এতদিন পরে তোমাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আরো ভালো লাগছে এই কারণে, আমাদের যারা গুণমুগ্ধ শ্রোতা তাদের কাছে তোমাকে তুলে ধরতে পারছি। তোমার কি মনে হয়?
2: প্রথমেই আমি আমার রাম ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা শ্রদ্ধা জানাই।
1: আমরা শুধুমাত্র কৃষি নয়, আমরা কৃষি সঙ্গে যে সমস্ত সংশ্লিষ্ট দপ্তর রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে, তা এনিম্যাল হাজবেন্ডারি হোক, মানে পশুপালনের কথা বলছি, হোক মাছ চাষ বা ফিশারি, কিংবা সেরিকালচার, হ্যাঁ বা তুঁত চাষ, হতে পারে এপিয়ারি কিংবা মধুমক্ষিকা পালন, যাই বলুন না কেন, সমস্ত ধরনের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থাৎ আর্থ সামাজিক যে অবস্থান, এর পরিবর্তন উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য সারা ভারতে আকাশবাণীর ফার্ম অ্যান্ড হোম ইউনিট কাজ করে চলেছে। আর তার মধ্যে পশ্চিমবঙ্গের কথা যদি বলেন, অবশ্যই আকাশবাণী কলকাতার কৃষি বিভাগ। আপনাদের ডক্টর শীল সম্পর্কে একটা সম্যক ধারণা না দিলেই বোধ হয় নয়। মনে পড়ছে তুমি বলতে যে যোগাসনটা ভাই আমি শুরু করেছি, এই ধরো আমার বয়স যখন বছর পাঁচেক ছিল, ঠিক
2: ঠিক একদম।
1: আচ্ছা।

0: গ্রামের ছেলে, গ্রামের নাম ভান্ডারাটি, হুগলি জেলার। তখন থেকে আমি যোগাসনের চর্চা করি।
1: এখানে আমরা কিন্তু বন্ধুদের আরো জানিয়ে রাখবো যে যদি দেহ সৌষ্ঠব, মানে যাকে ইংরেজিতে বললে বোধ হয় বেশি ভালো বোঝা যাবে, তা হচ্ছে বডি বিল্ডিং, এই বিষয়টা যদি ধরি, তাহলে কিন্তু ডক্টর তুষার শীল মিস্টার এশিয়া সেকেন্ড রানার্স আপ, মানে মিস্টার ইন্ডিয়া দ্বিতীয় রানার্স আপ হয়েছেন। শুধু তাই নয়, একবার নয়, দুবার নয়, পাঁচ পাঁচ বার মিস্টার ইন্ডিয়া।
0: তবে অতীতকে আঁকড়ে রেখে শুধু লাভ নেই, পরবর্তী প্রজন্মকে আমি কতটা দিয়ে যেতে পারছি সেইটাই এখন ভাবতে হবে।
1: এই মাসটা জানো তো বিশ্ব পরিবেশ দিবস। আমাদের গ্রামে গঞ্জে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে, কেন বলবো, আর শহরাঞ্চল, সারা বিশ্বব্যাপী কিন্তু পরিবেশ বিনষ্ট হচ্ছে, বিঘ্নিত হচ্ছে, এবং একটা রাহু গ্রাসের মতো পরিবেশকে গ্রাস করে চলেছে সারা পৃথিবীর। মানুষের জীবন হয়তো বিপন্ন, পরবর্তী সময়ে জানি না আগামী দিনে প্রজন্মকে কি দিয়ে যেতে পারবো। যদি কবির ভাষায় বলি কি দাঁড়াবে, কবি সুকান্ত বলেছেন, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার।
0: শুধু বললে হবে না, এটাকে করতে হবে। আপনি আচারই ধর্ম, মানুষকে আমি এক কথা বলছি আর নিজে সেই কথাটা পালন করছি না, সেরকম করলে তো পরিবেশটা ঠিক হয়ে যাবে না। এই পরিবেশটা শুধু তো সামাজিক পরিবেশ নয়, তার সঙ্গে পারিপার্শ্বিক যে অবস্থান রয়েছে সবের পরিবেশ আমাদের ঠিক করতে হবে। তবে এসব থাক, গাছ লাগাতেই হবে চারিদিকে।
1: একদম একদম ঠিকই বলেছেন দাদা, সামনেই জুলাই মাস, আর জুলাই মাস মানে গাছ লাগানো। আর রাজ্য বন দপ্তর এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিরকম ভূমিকা? পঞ্চায়েত স্তর, ব্লক স্তর, জেলা স্তরে বিনে পয়সায় গাছ বিতরণ করা হয়, আর সেই চারা গাছে নিয়ে কিন্তু আপনারা বন্ধুরা বাড়িতে হোক, যেখানে পতিত জমি পড়ে রয়েছে, জমির আলে হোক, যে কোনো জায়গায় লাগাতে পারেন। আর একটা কথা বলবো তুষারদা, এখানে উন্নয়ন তো প্রগতির ধারা বয়ে নিয়ে যাবে, উন্নয়ন দরকার। আজকাল দেখেছি এই যদি ধরো তুমি বারাসাত থেকে যে রাস্তাটা জাগরির দিকে চলে গেছে, অর্থাৎ আমাদের একমাত্র রাস্তা উত্তরবঙ্গের সঙ্গে যোগসূত্র, সেই রাস্তাটা যদি বারাসাত থেকে জাগুলি পর্যন্ত ধরি আমডাঙ্গা এলাকায় এসে আটকে ছিল দীর্ঘদিন, রাস্তা প্রশস্ত করতে হবে, গাড়ির এত চাপ, সেই জন্য 50-100 বছরের পুরনো গাছ কিন্তু কাটা গেছে।
0: 34 নম্বর জাতীয় সড়কের কথা আমি বলতে চাই, যা গেছে সেটাকে নিয়ে ভেবে লাভ নেই। তার আগে একটা কথা বলি, এই আমি তো আজকে যোগের অনুষ্ঠান এসেছি, যোগীরা কতদিন আগে চিন্তা ভাবনার মধ্যে রেখে দিল যে একটা আসনের নাম করলেন ওনারা বৃক্ষাসন। তাহলে আসনটাকে ওনারা একটা বৃক্ষের মধ্যে নিয়ে চলে গেলেন,
1: তাহলে বৃক্ষের গুরুত্বটা কত,
0: বৃক্ষের গুরুত্বটা কতটা। তাই গাছ লাগান, আমাদের বাঁচান, নিজে বাঁচুন, আর যে গাছগুলোকে লাগানো হয়েছে সবাই মিলে তার যত্ন করুন। যেমন শিশুকে যত্ন করছি, সেই যত্নটা খালি সরকার করবে বা আমার অন্যজনেরা করবে, মালি করবে তা নয়, আমাদের প্রত্যেককে সেই যত্নটা নিতে হবে, যাতে এটা আমাদের কর্তব্যের মধ্যে ফেলে রাখতে হবে যে গাছ, যে গাছটা লাগানো হয়েছে সেই গাছটাকে আমরা যত্ন নেব, আর যে গাছটা এখনো লাগানো হয়নি সেই রকম জায়গাতে আমরা গাছ লাগাবো।
1: তুমি যখন এমন একটা কথা বললে যে বৃক্ষাসনের কথা, অর্থাৎ টেনে নিয়ে আসলে আবার আসনকে, তাহলে আজকের দিন বিশ্ব যোগ দিবস, এই যোগ বিষয়টা কি জিনিস একটু যদি বলো।
0: যোগ একটা আমাদের শারীরিক মানসিক সবের উন্নতির জায়গা, এইটাই হলো যোগ।
1: আচ্ছা,
0: যোগ মানে একটা খালি আসন প্রাণায়াম এটা নয়, মানুষের সঙ্গে, মনের সঙ্গে শরীরের যোগ, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের যোগ, যেটাকে আমরা বন্ধুত্ব বলি।
1: আচ্ছা,
0: পরিবারে যখন আমরা বাস করছি একসঙ্গে, একে অপরের সঙ্গে এই হার্দিক সম্পর্ক তৈরি করা, এইটাও একটা যোগ। শরীরকে সুস্থ রাখার যে সহজ সরল পন্থা সেটাও একটা যোগ। গীতার যে আমাদের 18টা অধ্যায় রয়েছে, সে বিষাদ যোগ থেকে শুরু করে মুখ্য যোগ, প্রতিটা অধ্যায় এক একটা যোগ, তার মধ্যে কর্মযোগ রয়েছে, তার মধ্যে জ্ঞান যোগ রয়েছে, প্রতিটা দেখুন একটা একটা করে যোগ সেই গীতাতেও রয়েছে। সুতরাং যোগ মানে একটা শুধুমাত্র যোগাসন বা এটা নয়, যোগ মানে হচ্ছে শরীর, মন, সমাজ, পারিপার্শ্বিক

0: অবস্থান সবের সঙ্গে আমাকে যুক্ত করে নেয়া, এইটাই হচ্ছে যোগ।
1: বাহ, চলে আসছি তোমার কথা সূত্র ধরে। আমরা যদি দেখি আমাদের প্রাচীন যে দর্শন বলো বা প্রাচীন শাস্ত্র বলো, উপনিষদ বলো, বেদ বেদান্ত বলো, তাতে কি লেখা রয়েছে দাদা? বসুদেব কুটুম্বকম, অর্থাৎ সারা বিশ্ব জুড়ে একটা আত্মিক সম্পর্ক বা আত্মীয়তা।
0: আমি নিজেকে নিয়ে ভাবছি,
1: বলো,
0: এইটা ভাবছি, বলা তো খুব সোজা, কর্মে পরিণত করা সেটাকে, শুধু তাই নয়, সবাইকে আত্মীয় স্বজন ভেবে নিয়ে সবাইকে সেই ভালোবাসা বিতরণ করা, এইটাই চেষ্টা করব। আপনি আচারী ধর্ম, আবার একই
1: পরের শেখাও,
0: পরের শেখাও।
1: আজকে যে বলা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা, বিশেষভাবে উচ্চারিত হচ্ছে, সত্যি তো গ্রাম বাংলায় যদি মা বোনেদের হাতে দুটো পয়সা আসে, সেই পয়সাটা কিন্তু ব্যয়িত হয় তার সংসারের বার বৃদ্ধির জন্যে, অর্থাৎ বাচ্চাটাকে একটা প্যান কিনে দেওয়া, বাচ্চাটাকে টিফিনের জন্য কিছু দেওয়া বা অন্য কিছু কাজে লাগানো, অর্থাৎ সংসারের আয় বৃদ্ধি। মায়েরা যদি নিজের পায়ে দাঁড়াবে সেদিনই কিন্তু আমাদের রথের চাকা সত্যিকারের ঘুরবে, কি বলো তুমি?
0: একদম সঠিক কথা, মায়েদের এগিয়ে দিতে হবে, মেয়েদের এগিয়ে আসতে হবে, আমরাই তাদের তাঁদের এগিয়ে আসার জন্য পথ করে দেব, সেই পথটা সকলকেই করে দিতে হবে। তবে বিশ্ব যোগ দিবসের কথা বলতে গিয়ে একটা কথা আমি নিশ্চয়ই এখানে বলতে পারি, ইউনাইটেড নেশন 11 ডিসেম্বর 2014 সালে প্রথমে এটাকে ওনারা ঘোষণা করেন, যোগ দিবস হিসেবে ঘোষণা করেন 21শে জুন যোগ দিবস,
1: ঠিক,
0: এটা আইনের মাধ্যমে করেছেন ওরা না,
1: যে রেজুলেশনটা তুমি বলছো সেটা পাস করা হয়েছিল,
0: পাস করা হয়েছিল।
1: ধারাটা কি যদি বলো,
0: 69/131 ধারায় এটা ঘোষণা হয়, আবার বলি 69/131 ধারায় এটা ঘোষণা হয়।
1: বেশ,
0: তবে একটা মজার জিনিস একটা দেখুন,
1: দেখো
0: কখনো একজন বাঙালি মানুষ কিন্তু ইউনাইটেড নেশনে বসে রয়েছেন,
1: আচ্ছা,
0: তার নাম হচ্ছে অশোক কুমার মুখার্জি।
1: হ্যাঁ গো, কি করেছেন উনি?
0: উনি তখন ওখানে
1: ছিলেন,
0: তো ছিলেন। আবার এই প্রসঙ্গে আর একটা বাঙালির কথা আমি মনে করতে পারি,
1: বল,
0: যে বাঙালি শুধু বাঙালি নয়, যে ভারতীয় শুধু ভারতীয় নয়, যে বিশ্ব মানব মানুষের কাছে প্রথম এই আধুনিক যুগের বার্তাটা নিয়ে যান, তিনি আর কেউ নন, আমাদের স্বামী বিবেকানন্দ। তিনি নিয়ে যান 1893 সালে বিশ্ব ধর্মসভায়, যখন তিনি ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করতে গেলেন, তখনই তিনি যোগের কথা সারা বিশ্বে প্রচার করেন। বিবেকানন্দকে আমরা ফেলতে পারবো না, আমরা ফেলতে পারবো না এদের কাউকেই, কেননা এনা আমাদের পরবর্তী প্রজন্মের কাজ হচ্ছে, কিবা শাসক কিবা যার শাসন করে আমরা থাকি তাদের সবার, পূর্বপ্রদত্তি আমলে যেসব কাজ আরম্ভ হয়েছে সেই কাজগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এই অগ্রগতির নামই হচ্ছে জীবন।
1: ঠিক, মানে জীবন মানে থেমে থাকা নয়, এগিয়ে চলো,
0: এগিয়ে চলো,
1: একটু পেছন দিকে যাব। তুমি বলছিলে সত্য যুগেও যোগের অস্তিত্ব পাওয়া গেছিল।
0: সত্য যুগে আমাদের যুগগুলোকে প্রথমে দেখি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই সত্য যুগের পরে আসে ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেন। এই ত্রেতা যুগে যখন রামচন্দ্র বনবাসে যাচ্ছেন দক্ষিণাঞ্চলে, তখন ওখানে একজন যোগী থাকতেন, অগস্ত্য,
1: মুনি অগস্ত্য ঋষি,
0: মুনি অগস্ত্য ঋষি। এই মুনি অগস্ত্যের কাছে শ্রী রামচন্দ্র প্রায় যেতেন, এটা আমরা ওনার রামায়ণ গ্রন্থ থেকেও পাই। তখন দক্ষিণ দেশে অগস্ত্যের খুব খ্যাতি ছিল, তাহলে আমরা এটাকে কি পেলাম, ত্রেতা যুগ। ত্রেতা যুগটা তাহলে আজ থেকে কম করে যদি 5000 করে ধরে নি, কলি, দ্বাপর, তার আগে ত্রেতা, তাহলে আপনার 10000 বছর তার অধিক হয়ে যাচ্ছে।
1: ঠিক,
0: তখন আর একজনের কাছে শ্রী রামচন্দ্র যেতেন, তিনি ছিলেন বিশ্বামিত্র মুনি।
1: হ্যাঁ,
0: উনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন না, কিন্তু যোগ বলে উনি ব্রহ্মত্ব লাভ করেন, ব্রাহ্মণ হন। তাহলে তখন আমরা যোগের অস্তিত্ব পাচ্ছি, এটা

0: আমি এটা জেনেছি বা এমনকি আমি প্রত্যক্ষভাবে ওনার কাছ থেকে শিক্ষা পেয়েছি, আপনারা চিনবেন হটযোগ প্রদীপিকার যিনি অনুবাদক ও ব্যাখ্যাকারক শ্রীমৎ মেধা চৈতন্য ব্রহ্মচারী, 107 বছর বয়সে উনি দেহত্যাগ করেছেন,
1: দেহ রেখেছেন।
0: উনি জাতীয় পুরস্কার প্রাপ্ত মহাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আর কলকাতা সংস্কৃত কলেজের গবেষণার অধ্যাপক ছিলেন। তা আমি ওনার কথাটা বললাম কেন, প্রামাণ্য হিসেবে বললাম, উনি বলছেন এটা, উনি ওনার ব্যাখ্যাতে এটা পরিষ্কার লিখে যাচ্ছেন। কোন বইতে লিখছেন? সচিত্র হটযোগ প্রদীপিকা, তার সম্পাদনা করেছিলেন আমারই স্বামী যোগেশ্বরানন্দ সরস্বতী।
1: হ্যাঁ বন্ধুরা, বইটি আমরা সামনেই দেখতে পাচ্ছি, আমাদের তুষারদা কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছেন।
0: তাহলে আমরা সেই ত্রেতা যুগে পেলাম, ত্রেতা যুগের পরল দ্বাপর যুগ। দ্বাপর যুগে কে এলেন? ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণীটাই হচ্ছে তো গীতা। তা গীতার প্রতিটা অধ্যায় উনি লিখেছেন। উনি বলছেন প্রথম অধ্যায় বিষাদ যোগ, আহা দুঃখ নিয়ে জীবন আরম্ভ হল, আর সব শেষে সব জ্ঞান অর্জন করে চলে গেলেন মুখ্য যোগ, মুখ্য হয়ে চলে গেলেন। তার মাঝে
1: মানে মুক্তি,
0: তার মধ্যে চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে বলছেন, যোগ সম্বন্ধে আপনি প্রথমে বলেছিলেন না যোগ কাকে বলে,
1: ঠিক
0: ভগবান নিজে মুখে বলছেন, পুরাকালে আমি এই যোগকে বলেছিলাম সূর্যকে। চতুর্থ অধ্যায় উনি বলছেন এই কথা, সূর্য তার পুত্র মনুকে, মনু ইক্ষুকে, এভাবে যোগের দর্শন চলে আসছে সে অনাদিকাল থেকে। এছাড়াও যদি আধুনিক কালে যান আপনি, আমরা মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতাটাকে অস্বীকার করতে পারব না,
1: একেবারেই নয়,
0: ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেইখানেতে যে পোড়া মাটির মূর্তিগুলো আমরা দেখতে পাই,
1: ঠিক
0: তার অনেক মূর্তি আমরা যোগের মূর্তি পাই। আমি স্বচক্ষে দেখেছি পদ্মাসনের মূর্তি, পবনমুক্তাসনের মূর্তি, অর্ধমৎস্যেন্দ্রাসনের মূর্তি, ভুজাঙ্গাসনের মূর্তি, ছোট ছোট 6 ইঞ্চি 7 ইঞ্চি করে পোড়া মূর্তি। তাহলে মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা
1: এই সময়ে তাহলে যোগের অস্তিত্ব ছিল, এবং সেটা কিন্তু আমাদের সভ্যতার শুরু,
0: এবারে
1: মহেঞ্জোদারো নিদর্শন।
0: মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা কতদিন আগেকার? যীশু খ্রিস্টের জন্মের 2700 বছর আগের। তাহলে আপনি এখানে 5000 বছর হয়ে গেল,
1: ঠিক।
0: সুতরাং যোগ সে অনাদিকাল থেকে হয়ে এসেছে, আর আমরা গর্বিত, আমরা এই ভারতীয়রা এই যোগকে লালিত পালিত করে চলেছি সারা বিশ্বে। আজকে আরো বেশি আমরা গর্বিত, যোগের প্রচার সারা বিশ্বে আরো আরো ছড়িয়ে পড়েছে, এইটাই তো আমাদের কর্তব্য।
1: বেশ, যে সারা বিশ্বব্যাপী ভারত কিন্তু তা নেতৃত্ব নিয়েছে এই যোগকে সারা ভারতে ছড়িয়ে দেওয়ার জন্য, নির্দিষ্ট একটা দিন নির্ধারিত হয়েছে। এবং তুমি বলছিলে সেই সময় তৎকালীন ভারতের অ্যাম্বাসেডার অশোক কুমার মুখার্জি একজন বাঙালি, তার হাত দিয়ে কিন্তু এই সূচনাটা হয়েছে। কিন্তু এই প্রসঙ্গে শ্রোতা বন্ধুদের আরেকটু জানাই, আপনারা জানেন তো 2014 সালের সেপ্টেম্বরের 27 তারিখে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখতে গিয়ে আমাদের দেশ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তাব রাখেন আন্তর্জাতিক যোগ দিবস বিষয়ে। সেখানে জুন 21 তারিখকে আন্তর্জাতিক যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস হিসাবে পালনের সম্মতি দেওয়া হয় বা রিজলিউশন গ্রহণ করা হয়। তার তাৎপর্য একটা আছে, তার ব্যাখ্যা করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই দিনটা অর্থাৎ 21 জুন, এই যে পার্টিকুলার, এই যে নির্দিষ্ট দিনটা, সারা বছরের মধ্যে সবচেয়ে বড় দিন, যাকে বলা হয় নর্দার্ন হ্যামিসফিয়ার, যার সারা বিশ্বে বিশেষ তাৎপর্য রয়েছে। আর যদি ভারতীয় ক্যালেন্ডারের কথা ভাবি, ভারতীয় ক্যালেন্ডার অনুসারে এই দিন হচ্ছে গ্রীষ্মের অয়নকাল থেকে দক্ষিণায়নে রূপায়নের বা রূপান্তরের চিহ্ন, গতির চিহ্ন। এখানেই কিন্তু রয়েছে আমাদের এই যে বিশ্ব যোগ দিবসের নির্দিষ্ট দিনের তাৎপর্য, কেন গ্রহণ করা হল 21 জুন বিশ্ব যোগ দিবস হিসাবে, তাই তো?
0: সেটা ঠিকই, যে কোনো শাসকের কাজ আমি আগেই বলেছি তো, জিনিসটাকে আরো আরো এগিয়ে নিয়ে যাওয়া। তবে পাতঞ্জল যোগ দর্শনের প্রথম অধ্যায়ের প্রথম সূত্রটাই হচ্ছে অথবা

0: যোগানুশাসনম। অথকতার ব্যাখ্যা আমি আগেই বলেছি, অথ মানে অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। এখানে প্রথমে হতে পারে মঙ্গল, হতে পারে আরম্ভ, হতে পারে অনন্তর, হতে পারে প্রশ্ন, হতে পারে সমগ্র। কিন্তু ঋষি পাতঞ্জলি বলছেন যোগসূত্রে, উনি পূর্ববর্তী মানুষের ওইটাকেই ব্যাখ্যা করে চলেছেন, ওইটাকে ধারাটাকে আরো বজায় করে একটা পাতঞ্জল যোগ দর্শন বলে একটা গ্রন্থে উনি ওটা লিপিবদ্ধ করলেন।
1: ঠিক বলেছেন,
0: তার মানে অতীতকাল থেকে জিনিসটা হয়েই আছে। এইটাই আমাদের মানুষের মনুষ্যত্ব, তো এইটাই ভালো জিনিসটাকে আরো ভালো দিকে নিয়ে চলে যাওয়া। বলুন এইবারে, এবারে যোগ নিয়ে একটু শাস্ত্রীয় আলোচনা তো অনেক হলো, যোগ কেন করব এইটুকু তো ভাবতে হবে নাকি?
1: হ্যাঁ,
0: কেন যোগটা করব? আপনাকে একটা কথা বলি, আমি লক্ষ্যবার গীতা গীতা গীতা গীতা করলে কি হবে? ত্যাগিতা কি হবে? গীতার কথা কি শেখা যাবে? শেখা যাবে না। গীতাটাকে নেগড়ালে কি গীতাতে আমি 100 বার একটা কোন জায়গায় গঙ্গা জল গঙ্গা জল গঙ্গা জল লিখলাম, তাহলে সেখান থেকে গঙ্গা জল পাবো? পাবো না। সেই কাগজটায় নিগড়ে কি গঙ্গা জল পাবো? পাবো না। আমাকে গঙ্গার ঘাটে যেতে হবে,
1: ঠিক
0: এক ফোঁটা গঙ্গা জল নিতেও হয় গঙ্গা ঘাটে যেতে হবে, সেখানে হেঁট হতে হবে। ভারতীয় শাস্ত্রের প্রথম কথা, গুরু পরম্পরার বিদ্যা, গুরুর কাছে মাথা হেঁট করাটাই হচ্ছে আমাদের নীতি, আমাদের রীতি, তবেই আমরা শিখতে পারব। যোগ কিন্তু মানুষকে সুস্থ সবল রাখে, এটা কিন্তু একদম ধ্রুব সত্য। সেই জন্যে আমরা যেমন তত্ত্বকথাও জানব, যোগ দিয়ে যে রোগ ভালো হয় সে কথাটাও জানব। শুধু সামাজিক রোগ নয়, মানসিক রোগ নয়, শারীরিক রোগ নয়, সব রকমের রোগ থেকে মুক্তি দেবে এই যোগ। যোগ একটা মুখের পথ। অনেকেই শুনেছি, আপনাকে আমি বলি, অনেকেই শুনেছি বলেন যে বড্ড মেন্টাল স্ট্রেসে আছি। আমি একটা ছোট্ট বিজ্ঞান, যোগটা যে একটা বিজ্ঞান, যোগ যে চিকিৎসা বিজ্ঞানের অঙ্গ, শুধুমুধু তো হয়নি। আমি একটা ছোট্ট উপর বলে যাই আজকে, যোগ দিয়ে অনেকে বলেন খুব মানসিক চাপ, খুব স্ট্রেস, অনেক সময় হয় যোগ দিয়ে রোগ ভালো
1: হয়।
0: যোগ দিয়ে রোগ ভালো হয়।
1: শোনো শোনো, কি বলছিলাম দাদা, আমি তোমাকে এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তোমার কাছে আমি জাস্ট জানতে চাইছিলাম, আর বড় করো না বাবা। দেখো, আমি যেটা বলতে চাইছিলাম তোমার কাছে, যে একজন যোগগুরু হিসাবে, একজন যোগ গুরু হিসাবে তুমি ব্যক্তিগতভাবে কি মনে করো, আমাদের শ্রোতা বন্ধুদের যদি একটু বলো। সে কথাটাই তুমি আমার বলার আগে ধীরে ধীরে দাঁড় ফাটিয়ে,
0: এইটাই তো যোগ। আমি এই যে আগাম বুঝতে পারা, আমি হয়তো ছোট মানুষ, অত বড় বলবো না আমি, অত বড় যোগী, কি বলতে চাইছেন সেটা জেনে নেওয়াটাই, অন্তরের অন্তরটাকে পড়ে নেওয়াটাই তো যোগ। তা এত কিছুর মধ্যে না গিয়ে স্ট্রেস নিয়ে একটু বলে দিই ছোট্ট রূপে,
1: এক মিনিট, আমরা কিন্তু আমাদের সময় শেষ।
0: আসন, এক্সারসাইজ, প্রাণায়াম করলে স্ট্রেস থেকে আমরা মুক্তি পাই। কেন পাই? এই মুক্তিটার কারণ হচ্ছে আমাদের একটা এন্ডরফিন বলে একটা হরমোন আছে, যে হরমোনটা আমাদের নার্ভ এন্ডিং থেকে বেরোয়। এই হরমোনটা বের হলেই মনটা চাঙ্গা হয়ে যায়, চনবনে হয়ে যায়, আনন্দে ভরে ওঠে।
1: ঠিক
0: এই এন্ডরফিন হরমোনটা থ্যালামাস আর পিটুইটারি অ্যাক্সেস থেকে বের হয়ে শেষ হয় নার্ভ এন্ডিং এ, মানে ব্রেন থেকে বের হয়ে নার্ভ এন্ডিং, মানে আর যখনই আমরা এক্সারসাইজ, আসন, প্রাণায়াম করব, তখনই এন্ডরফিন হরমোনটা পাম্প আপ হয়ে একদম ওই নার্ভাস সিস্টেমের গোড়ায় চলে গিয়ে ওখান থেকে বের হয়ে মানুষটা চনমনে, মনটা আনন্দিত হয়ে যায়। সে যে কোনো আসন করুক, যে কোনো প্রাণায়াম করুক, এইটাই হলো মেন খেলা। আমি ছোট্টর উপর একটা বলে গেলাম, স্ট্রেস কেন, স্ট্রেস থেকে আমরা রিলিফ পাবো, এন্ডরফিন হরমোনটাকে এক্সট্রা বার করতে হবে। কোথা থেকে বার করব? থ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, ওখান থেকে ব্রেনে। আর কোথায় ওটা বেরোবে? গিয়ে নার্ভ এন্ডিং এ। আর যখনই এক্সারসাইজ, আসন, প্রাণায়াম করব, তখনই ওইটা বের হতে আরম্ভ হবে, তাতেই আনন্দ।
1: তাতেই কিন্তু আমাদের আনন্দের সঙ্গে আমরা শেষ করব এই অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম, আমাদের সময় একদম শেষ, কথা বলছিলাম যোগ দিবসের তাৎপর্য নিয়ে।

0: আজ 21 জুন বিশ্ব যোগ দিবস বা আন্তর্জাতিক যোগ দিবস। আমরা গর্বিত যা শুরু হয়েছে আমাদের রাষ্ট্র ভারতের হাত ধরে, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে যোগের চর্চা, যোগের প্রসার, যোগের প্রসার। আর যোগ করলেই রোগ নিরাময়, যোগের সঙ্গে মননে চিন্তনে সমস্ত কিছুতে এই যে একটা সংযোগ, যে কথাটা এতক্ষণ ব্যাখ্যা করছিলেন তার নিজের মতো করে সহজভাবে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এসেছিলেন আমাদের আমন্ত্রণের স্টুডিওতে বঙ্গভূষণ ডক্টর তুষার শীল, সভাপতি পশ্চিমবঙ্গ যোগ ও ন্যাচারোপ্যাথি পর্ষদ। দাদা বাড়িয়ে বললাম না তো?
1: একদম ভালো থাকুক, আপনারা সবাই সুস্থ সবল থাকুন।
0: তুমি তো হয়ে গেছো আরো একটা ছোট্ট পরিচয়, যোগ গুরু ডক্টর তুষার শীল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা, আজকে স্টুডিওতে এসেছো, আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে এত কথা বলেছো। এবং যোগটা যে ভারতের অঙ্গ, ভারত থেকে উদ্ভূত, ভারত থেকে সৃষ্ট, ভারত থেকে জাত, আমরা গর্বিত। সারা বিশ্ব আজকে যোগ নিয়ে এত কিছু করছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, এতক্ষণ ছিলেন আপনাদের সঙ্গে স্টুডিওতে ডক্টর তুষার শীল, আর সঙ্গে ছিলাম আমি রামরঞ্জন দাস রায়, আপনাদের রাম ভাই। শেষ করছি এখানেই, নমস্কার।
1: নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: বিশ্ব যোগ দিবস আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন যোগ দিবসের এবারের ভাবনা ও তাৎপর্য, বলছেন যোগ ও পুষ্টি বিশেষজ্ঞ রাখি চট্টোপাধ্যায়।
1: 2015 সালের 21 জুন ভারতবর্ষ তথা সারা বিশ্বে প্রথম যোগ দিবস পালিত হয়। বছরের এই দিনটিকে বেছে নেওয়ার কারণ হল 21 জুন উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন, যাকে গ্রীষ্মকালীন অয়নকাল বলা হয়। এরপরেই সূর্য দক্ষিণায়নে প্রবেশ করে এবং যা যোগ ও আধ্যাত্মিকতার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘ বছর আগে ঋগ্বেদে আমরা প্রথম যোগাসনের উল্লেখ পাই এবং পরবর্তীকালে ঋষি পতঞ্জলির যোগসূত্র অনুযায়ী আমরা পরিচিত হই অষ্টাঙ্গ যোগের সাথে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা এবং সমাধি। এর থেকেই বোঝা যায় যে বৈজ্ঞানিকভাবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সাথে যোগাসন কতটা অতপ্রতভাবে জড়িয়ে আছে। যোগ কথাটির উৎপত্তি হল সংস্কৃত শব্দ ইউজ থেকে, যার অর্থ টু ইউনাইট, মানে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের মিলন ঘটানো। রাজযোগ আলোকপাত করে প্রধানত মানসিক স্বাস্থ্যের ওপর এবং হঠযোগ শারীরিক স্বাস্থ্যের ওপর। এই দুইয়ের মিলনেই উৎপত্তি হয় যোগাসনের। আন্তর্জাতিক যোগ দিবস পালনের তাৎপর্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, কারণ যোগাসন যে কোনো বয়সের মানুষ অভ্যেস করতে পারেন, তবে অবশ্যই সঠিক প্রশিক্ষক বা গুরুর তত্ত্বাবধানে থেকে। বর্তমান সমাজে লাইফস্টাইল কমপ্লিকেশন, মানে জীবনযাত্রা, অনিয়ন্ত্রিত জীবনযাত্রা যাপনের ফলে যে রোগ ব্যাধি ক্রমশ বাড়ছে, তা নিরাময়ের একমাত্র উপায় হল নিয়মিত যোগাভ্যাস। প্রত্যহ প্রাণায়ামের অভ্যেস লাংসের কার্যকারিতাও বাড়ায় এবং প্রাণায়াম ও মেডিটেশনের নিয়মিত সঠিক অভ্যেস মানসিক স্বাস্থ্যেরও উন্নতি করে। তাই প্রত্যেক দিন যোগাসনের সঠিক অভ্যেস আমাদের শরীরের প্রত্যেকটি পেশি এবং অঙ্গের নমনীয়তা বজায় রাখে, হৃদযন্ত্রের সঠিক কার্যকারিতা বজায় রেখে বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি কমায়, সর্বোপরি হজম শক্তি উন্নত করে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, বিভিন্ন হরমোনাল এবং মেটাবলিক রোগ প্রতিহত করতে সাহায্য করে। তাই বছরের শুধুমাত্র একটা দিন না, প্রতিদিন সঠিকভাবে যোগাভ্যাস মানুষকে সুস্থ থাকতে সাহায্য করবে, আর এখানেই হল যোগ দিবস পালনের সার্থকতা। এখন প্রশ্ন হচ্ছে, যোগাসন কি যে কেউ করতে পারেন? হ্যাঁ, উত্তর, যে কেউ করতে পারেন, তবে কয়েকটি শর্ত আছে। আপনাকে যোগাসনের অভ্যেস শুরু করতে হবে একটি সঠিক প্রশিক্ষকের কাছে, কারণ বর্তমান দিনে দেখা যাচ্ছে যে একটি 3-4 মাসের একটি শর্ট টার্ম কোর্স করে যে কেউ যোগাসনের প্রশিক্ষক হয়ে যাচ্ছেন, সেটা কিন্তু সম্ভব নয়। দীর্ঘ দিন অভ্যাসের ফলে কিন্তু আমরা যোগাসনকে আয়ত্তে আনতে পারি এবং তাকে আমরা আত্মস্থ করতে পারি। তো এইভাবে যখনই আপনি যোগাসন শুরু করতে যাবেন, আপনি কার কাছে করছেন সেটা কিন্তু আগে আপনাকে দেখে নিতে হবে, না হলে কিন্তু আপনার শারীরিক যে সমস্যার জন্য আপনি অভ্যেস করতে চাইছেন, মানে সেই সুফল তো আপনি পাবেনই না, উল্টে কিন্তু আপনার শারীরিক বিভিন্ন সমস্যা আসতে পারে। তাই যোগাসনের সুফল কিন্তু অপরিসীম, কিন্তু এই সুফল পেতে গেলে আপনাকে সঠিকভাবে অভ্যেস করতে হবে, এবং যোগাসন সঠিকভাবে অভ্যেস করার সাথে সাথে আপনাকে আপনার খাদ্যাভ্যাসও কিন্তু ঠিকভাবে রাখতে হবে। কখনোই ভরা পেটে ভাত খেয়ে উঠে যোগাসন করবেন না, খুব হালকা কিছু খাবার খেয়ে এবং খুব আরামদায়ক উষ্ণ পরিবেশে, মানে যে একদম ঘরে চিল্ড এসি চালিয়ে আপনি

0: অফিস করছেন এমনটাও নয়, বা একদম পাখা বন্ধ করে মানে আমার ঘাম হবে তাতেই আমার ওজন হ্রাস ভালো হবে এমনটাও কিন্তু নয়। একদম আরামদায়ক পরিবেশে খুব হালকা খাবার খেয়ে আপনি অভ্যেস করতে পারেন। যাদের খুব বেশি মানে সারাদিনে আধ ঘন্টা সময় নেই, কারণ আমাদের জীবনযাত্রা এখন প্রচন্ড দ্রুত গতিতে এগোয়, তো আধ ঘন্টা সময় না দিতে পারলেও খুব অল্প যদি 10-15 মিনিট সময়ও আপনারা পান একটু অল্টারনেট করে, মানে ধরুন আজকে একটু যোগাসন করলেন, কালকে প্রাণায়াম করলেন। এবং আমি সবাইকে বলি যে সূর্য নমস্কার প্রত্যেক দিন আপনারা অভ্যেস করুন, কারণ সূর্য নমস্কারে একদম মাথা থেকে পা অব্দি প্রত্যেকটা অর্গ্যান কিন্তু ইনভলভ থাকে, মানে প্রত্যেকটা অর্গ্যানের সুফল কিন্তু আপনি এই সূর্য নমস্কারের দ্বারা পাবেন। তবে একটা কি, যাদের হাঁটুর সমস্যা আছে বা যাদের হাই প্রেশারের সমস্যা আছে তারা কিন্তু একজনের তত্ত্বাবধানে থেকেই এই সূর্য নমস্কার অভ্যেস করবেন। তাই যোগাসনের কোনো বিকল্প নেই, প্রত্যহ অভ্যেস করুন, নিজেকে সুস্থ রাখুন এবং অপরকে সুস্থ থাকতে সাহায্য করুন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন যোগ দিবসের এবারের ভাবনা ও তাৎপর্য। বললেন যোগা ও পুষ্টি বিশেষজ্ঞ রাখি চট্টোপাধ্যায়।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর 21 জুন 2026 রবিবারের অনুষ্ঠান সূচির বাকি অংশ। এতক্ষণ শুনছিলেন আপনার স্বাস্থ্য, যোগ দিবসে এবারের ভাবনা ও তাৎপর্য প্রসঙ্গে বলছিলেন রাখি চট্টোপাধ্যায়। 7টায় শুনবেন বাংলা নাটক সামান্য ভুল, রাগ রচনা মেঘনা মিত্র, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। 7:45 নান্দনিক বিশিষ্ট অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় পঙ্কজ চক্রবর্তী, প্রযোজনা দুর্বাদে। শুনবেন এই অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 9:00 কথায় গানে, উপস্থাপনায় পল্লবী সিনহা। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয় জাগরী, রচনা সতীনাথ ভাদুরী, প্রযোজনা অনন্যা মজুমদার। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী তরুণ কুমার চক্রবর্তী, রাগ বাগেশ্রী, তবলায় মলয় বসু। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান পল্লবী সিনহা। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মৈত্রীর 21 জুন 2026 রবিবার, অর্থাৎ আজকের অনুষ্ঠান সূচি বাকি অনুষ্ঠানগুলির জন্য।

একুশে জুন, একদিকে বিশ্ব সঙ্গীত দিবস, অন্যদিকে ফাদার্স ডে। সুর আর স্নেহ যেন মিশেছে একই মোহনায়। বাবার হাত ধরেই তো জীবনের প্রথম ছন্দ শেখা, আর মায়াবী কোনো সুরের হাত ধরেই অনুভূতির প্রথম উড়ান। সঙ্গীত যেমন মনের অন্ধকারে আলো জ্বালায়, তেমনি বাবার আশ্রয় সাহস যোগায় জীবনের প্রতিটি পথ। একটি গান যেমন স্মৃতিকে জাগিয়ে তোলে, তেমনি বাবার একটি ডাক ফিরিয়ে নিয়ে যায় শৈশবের উঠোনে। জীবনের ব্যস্ততার ভিড়ে অনেক কথা বলা হয় না, তবু হৃদয়ের গভীরে বাবা আর সুর দুজনেই থেকে যান অবিচল। আজ আমরা ফিরে যাব সেই সব তারকাদের মাঝে, যারা বাবার দেখানো পথে হেঁটে তৈরি করেছেন নিজেদের এক নতুন জগৎ। সেসব কথা আর গান নিয়ে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের সঙ্গে সুরেলা সফরের সঙ্গী হবে পল্লবী সিনহা ঠিক রাত ১১টায়। বাবাদের দেখানো পথে হেঁটে যেসব তারকারা তৈরি করেছেন নিজেদের এক নতুন জগৎ, তাই নিয়ে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত ১১টায়।

0: সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ, সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব, সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: এখন শুনবেন নাটক।
2: রচনা মেঘনা মিত্র, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়, নাট্যানুষ্ঠান সামান্য ভুল।

0: ফারিয়া ফারিয়া, আর কতক্ষণ আনার সামনে বসে থাকবে মেরুনা?
1: দাঁড়াও অঞ্জন, বড্ড অধৈর্য তুমি, এত তাড়াতাড়ি মনের মতো সাজা যায়?
0: কতক্ষণ সময় নেবে ডার্লিং?
1: এই তো মাত্র 3:30 আমি সাজ শুরু করেছি, এরই মধ্যে
0: 2 ঘন্টা কেটে গেছে।
1: যা, হতেই পারে না।
0: ওই হে সুন্দরী হয়, এই দেখো আমার হাত ঘড়িতে এখন কটা?
1: ভাই চো, সময় কি ছটফটে রে বাবা, একদম তো স্থির হয়ে বসতে জানে না।
0: সময় বাঁধে না ঘর, মহাকাল চিরকাল অশান্ত অতিথি।
1: তুমি চাইবে পার্টিতে তোমার বউকে দেখে লোকে হিংসেই জ্বলে মরু, অথচ 7 সময় দেবে না।
0: জীবনে এটাই তো ট্র্যাজেডি, যা পাই তা চাই না, কিন্তু যা চাই তা পেতে গেলে
1: আমার
0: বউ একজন পারফেকশনিস্ট, কোন রকম ভুল সে বরদাস্ত করে না, এ ব্যাপারে স্বামীরও মার্জনা নেই।
1: এই না আমার সাজ শেষ, আই এম রেডি।
0: সর্বনাশ, এই সময়ে এই অসময়ে কি এলো? নিশ্চয়ই অফিসের অ্যাকাউন্টেন্ট। এরুনা, নিজে গিয়ে বলে দাও আমি বাড়ি নেই, কাল অফিসে যা শুনবা শুনবো।
1: ঠিক আছে, তুমি তৈরি হয়ে না, আমি দেখছি।
0: ঠিক আছে।
1: কাকে চাই?
2: গুড আফটারনুন মিসেস মেরুনা খাটো।
1: গুড আফটারনুন, কিন্তু মিস্টার ঘটক তো এখন বাড়ি নেই।
2: কাকে, তাহলে তো একেবারে ঠিক সময় এসে পড়েছি।
1: মানে কি বলতে চান আপনি?
2: গুডনেস, আমাকে চিনতে পারোনি মনে হচ্ছে। তোমার দোষ নেই, 5 বছর হাজতবাস করে আমার সে জেল্লা তো আর নেই যা দেখে একদিন মজে ছিলে। তাছাড়া একমুখ দাড়ি, কাটার পয়সাই নেই যে। আচ্ছা আচ্ছা, এই সানগ্লাসটা আমি খুলছি, এইবারে ডান চোখের নিচে দাগটা।
1: তুমি?
2: হ্যাঁ ম্যাডাম, আমি তোমার একদা ঘনিষ্ঠতম, নিকটতম, প্রিয়তম রামানুজ সেন।

0: এখানে কেন?
1: কেন, প্রাক্তন প্রয়াণের সঙ্গে একটু গল্প গুজব করার ইচ্ছে হতো নেই? না, এইভাবে বাইরে দাঁড়িয়ে কথা বলার কোনো মানে হয় বলো তো?
0: কেন, আমি তো তোমাকে ভেতরে আসতে
1: বলিনি। না না না, তা বলনি, তা বলনি। তবে আমি তো কারো সাদর আহ্বানের অপেক্ষা করি না। আই এম এভার এ গেট ক্রাশার, জোর করে আসাই আমার রেওয়াজ। বাহ বাহ বাহ, তোমার বসার ঘরটা তো ভারী সুন্দর, ভারী সুন্দর সাজিয়েছ। আমি আমি সোফাটায় বসি।
0: প্লিজ প্লিজ রামানুজ, তুমি এখন যাও, আমরা বেরোচ্ছি এখন।
1: আমরা আমরা মানে? তুমি তো বললে অঞ্জন ঘটক এখন বাড়িতে
0: আছে। আছে, ওপরে আছে, বেরোবার জন্য তৈরি হচ্ছে।
1: আমাকে কর্তা বাড়ি নেই বলে তাড়াতে চেয়েছিলে, ভালোই তো হলো। তোমার প্রাক্তন এবং বর্তমানের একটা মুলাকাত হয়ে যাবে।
0: আমাদের তাড়া আছে,
1: আমার কোন তাড়া নেই। 5 বছর জেল খেটে সদ্য কদিন আগে বেরিয়েছি, এবার হাত পা ছড়িয়ে পূর্ব প্রণয়িনীদের সঙ্গে আড্ডা দিয়ে ফষ্টি নষ্টি করে সময় কাটাতে চাই।
0: তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই।
1: তাই কখনো হয়? তোমার তোমার কিশোরী ভালোবাসা তো আমাকেই দিয়েছিলে দিয়া, ও সম্পর্ক কি কোনো দিন ভাঙতে পারে?
0: সে তোমার অপরিণত বয়সের ভুল, তুমি আমাকে ঠকিয়ে
1: ঠিক ঠিক ঠকি আদায় করেছি, কিন্তু ভুলের মাশুল যে দিতে হবে ডার্লিং।
0: কি চাও তুমি, কেন এসেছো আবার?
1: বাহ, জেল থেকে বেরোলাম, যা হোক একটা জীবিকার ব্যবস্থা তো করতে হবে নাকি?
0: বেশ, আমি অঞ্জনকে বলে দেখবো যদি।
1: না না না না না, যদি নির্ভর করে বাঁচতে আমি শিখিনি, তাছাড়া শরীর খাটিয়ে নয় বুদ্ধি খাটিয়ে জীবিকা অর্জন করতে আমি ভালোবাসি।
0: বেশ তো, তাই করো, এতে আমার কি করার আছে?
1: খুব বেশি কিছু নয়, মাসে মাসে একটা মাসোহারের ব্যবস্থা করে দাও, তাতেই আমি খুশি। তুমি নিশ্চিন্ত,
0: মাসোহারা? একটা পয়সাও আমি দেব না।
1: দিতে যে হবেই ডার্লিং, না হলে আমাকে লেখা তোমার প্রেম পত্র গুলো অঞ্জন বাবু বেশ তালিয়ে তালিয়ে কপি খেতে খেতে
0: তুমি তুমি আমার এত বড় ক্ষতি করতে পারো না।
1: না, কারো ক্ষতি হোক আমি একদম চাই না, তাই ক্ষতি যাতে না হয় তার জন্য মাসে মাসে 2000 টাকা হলেই।
0: 2000 টাকা
1: ওর চেয়ে কমে কি ভদ্রভাবে চালানো যায় বলো? মিলিয়নের মিস্টার ঘটকে নিশ্চয় এই সামান্য কটা টাকা।
0: রামানুজ, রামানুজ, আমার সুখের সংসার তুমি ভেঙে দিও না রামানুজ।
1: কারো সুখের সংসার ভেঙে দিতে আছে? ও তো নিজের পায়ে কুড়ুল মারা, ও তো তোমার ভাঙবে সংসার আর আমার কপা। হাঁসটিকে জিয়ে না রাখলে সোনার ডিম পারবে কে? ঠিক বলেছ, ওটাই বাজারে চলতি নাম। আমি কিন্তু বলি সেলফ এমপ্লয়মেন্ট, স্বনির্ভরতা, বেকার সমস্যা মেটাবার এইটাই তো পথ। প্রাণ ভরে গালাগাল দাও, ও তো টেনশন কমে। আচ্ছা, তোমাকে আর আটকাবো না। কোথায় যেন বেরোবে বলছিলে? যাত্রা শুভ হোক। এই কাগজে আমার বর্তমান ঠিকানা দিয়ে যাচ্ছি, কাল দুপুরে 1টা থেকে 2টোর মধ্যে আমাকে চলতি মাসের মাসোহারাতে পৌঁছে দেবে লক্ষ্মী মেয়ের মতো। না হলে তোমার সাজানো সংসার অগোছালো হয়ে যাবে।

0: 저.
1: 누나, 아니 잡나.
0: 잡이나?
1: 누나, 누구 잡이나?
0: 저기.
1: 의다크? 슈즈도 왜 자체들이? 비건 테이로 바리?
0: 아니, 시고 타이도 뭘 취함이? 언두간에 쇼 미쳤냐가 바로 나와요.
1: 나, 나홀로. 눈이 뜨았지?
0: 아니, 아니, 아까 그거고. 하저리 박이 연초에 맥크레 박 배로짜잖아?
1: 응, 자니. 김태 맥크레 박도 만우셔 지금 미쳤나?
0: 뭐래?
1: 아마 성길 만우셔지.
0: 내그렇지요 থাক পড়ে থাক কোদাই কানাল উটি বিশ্বাস করো খিদে পেটে নাড়ি ভুড়ি একেবারে হজম হয়ে যাচ্ছে প্লিজ চল চল চল
1: তুমি না তুমি এত যাচ্ছে তাই কেন যে মধ্যে তোমার সঙ্গে তুমি একটা মূর্তিমান অকবিতা একটা অরসি
0: চপ বাবা আমার মুখে মুখে কবিতা বানিয়ে দিলাম আর আমি বাতিল হয়ে গেলাম
1: রামানু এই সোনালি দিনগুলো ধরে রাখা যায় না
0: সোনালি সোনালি কোথায় দেখছো আরে এমন কৃষ্ণবর্ণের সমারোহ চারিদিকে সোনার রং কালো নাকি
1: টাটা নয় তুমি তো কলকাতা ফিরে যাবে আমি কি করব
0: আমার যাওয়া তো নয় যাওয়া টুটবে আগল বারে বারে তোমার তারে লাগবে আমার ফিরে ফিরে ফিরে আসার হাওয়া
1: সব কথা তুই বড় হালকা করে দাও
0: দি মেরু না হলে ভারী কথাগুলোর ভার বড় দুর্বহ হয়ে ওঠে আমি তো জানি আর কদিন পরে আমাদের পরস্পরের কাছে বিদায় নিতে হবে আমি আমি সৎপাত্র নই যে তোমার বাবা মার কাছ থেকে তোমায় আমি চেয়ে নিতে পারি
1: যদি যদি তোমার জন্য অপেক্ষা করি
0: কতদিন অপেক্ষা করবে যদি তা সবরীর প্রতীক্ষায় পরিণত হয় আমি আমি সব দিক দিয়ে অপদার্থ নিজের উপর কোনো ভরসা নেই আমার
1: আমার আমার জীবন থেকে হারিয়ে যাও না রামানুজ
0: যদি তুমি ভুলে না যাও আমি আমি কথা দিচ্ছি আমি হারিয়ে যাব না আমি ফিরে আসব নিশ্চয় ফিরে আসব
1: কি পোকা কি নির্বোধ আমি কেন বলেছিলাম কেন বলেছিলাম হারিয়ে যেও না কত বদলে যায় মানুষ ফ্রাস্ট্রেটেড সর্বত্র ব্যর্থ রামানুজ থাপি থাপি অনেক নেমে গেছে পরের বছরগুলোয় শেষ পর্যন্ত যে লোভে ফিরে এসে উত্তক্ত করছে আমায় এবার এসেছে আমার ঘর ভাঙতে না দেব না কিছুতেই দেব না কিছুতেই ভাঙতে দেব না আমি কিছুতেই না
0: কি হলো কে এসেছিল
1: কে এসেছিল
0: সেটা তো জিজ্ঞেস করছি কে এসেছিল কার সঙ্গে কথা বলছিলে নিচে
1: টাকা চাইতে না মানে
0: টাকা চাইতে ও হো নিশ্চয়ই হোলি অ্যাসেম্বলির কোন পাদ্রি
1: পাদ্রি ফাদার ব্রাউন
0: আমায় ডাকলে না কেন কত টাকা চাইছেন নিশ্চয়ই স্কুল ফান্ডের জন্য
1: অনেক টাকা 2000 টাকা
0: ফাদার ব্রাউনের বিশাল মানবিকতার কথা কে না জানে কোন পরিমাণে টাকাই ওকে সম্মান জানানোর পক্ষে যথেষ্ট নয় এনিওয়ে আয়রন সেপে টাকা আছে নিয়ে দিয়ে দিও
1: অঞ্জন ইউ আর সো গুড অঞ্জন
0: বুঝছি ছাড়ো এবার বুঝি সাজ নষ্ট হলো না

0: अरे हा এসো এসো ম্যাডাম এসো। এখন একেবারে কাঁটায় কাঁটায় দুটো। আমি ভাবতে বসেছিলাম বোধহয় তোমার সুখের সংসারের বাঁচানোর আগ্রহ তোমার নেই। টাকাটা নেছো
1: আমাকে বুঝতে বলবে না?
0: বাই অল মিন্স, বাই অল মিন্স, এ তো তোমারই বাড়ি। এসো এসো এসো, ভেতর এসো এসো।

0: বসো, এই চেয়ারটায় বসো। আমার এই গরিবখানায় তোমার নিশ্চয়ই কষ্ট হবে। বাই দ্য বাই, ড্রিঙ্কস চলবে?
1: আছে বাড়িতে।
0: রামানুজের বাড়িতে ড্রিঙ্কস থাকবে না? তুমি কি সব ভুলে গেছো রুনা?
1: না ভুলিনি, তৈরি হয়ে এসেছি। অনেকদিন বাদে তোমার সঙ্গে সেই হারানো দিনের মতো এসো সেলিব্রেট করি।
0: রিয়েলি? মাই প্রিটি সুইচি, এক্ষুনি পাশের ঘর থেকে আনছি, জাস্ট এ মিনিট।
1: ঠিক আছে। ঈশ্বর, ওর পাত্রে ঘুমের ওষুধ দিতে যেন আমার হাত না কাঁপে। আমার স্বামীর সুখের জন্য এই নোংরা লোকটাকে সরাতেই হবে। আমায় আমায় ক্ষমা করো ঠাকুর, আমায় ক্ষমা করো।
0: এনাও দুটো গ্লাস এই উইস্কি, তুমি নিজের হাতে ভরে নাও। For old time's sake, let's forgive our frailties for once.
1: Cheers!
0: Cheers! What a day! Takata?
1: Debo, kintu ekta shorto ache.
0: Shorto?
1: Ei takar binimoy, tomake amar likha chithi gulo firiye dite hobe.
0: Ki je thatta kore? Tara to amar rojgar bondho. Jene shune keu bish pan kore?
1: Bish?
0: Beshi to. মাত্র এক মাসও হারায় রাফা হয়।
1: সত্যি সত্যি তুমি বুদ্ধিমান রামানু।
0: থ্যাংকস, থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট। টাকাটা
1: এই নাও।
0: আমার অভিনন্দন নাও কৃপাময়ী।
1: গুণ দেখলে না?
0: কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, এ তো নিয়মিতই আসবে। এখন কম থাকলে পরে পুষিয়ে নেব।
1: আর একটা হুইস্কি দিই রামানুজ?
0: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আজ থেকে নতুন ভাবে আমার রাজত্ব শুরু হলো। ভাবছি আজ থেকে একটা নতুন অব্দ, হ্যাঁ অব্দ চালু করব।
1: রামানুজ, আমার ধারণা তুমি আমাকে মিথ্যে ভয় দেখাচ্ছ। 5 বছর আগে ছেড়ে আসা অতীতের কোনো চিহ্নই নেই তোমার কাছে। ইউ আর লাইং।
0: তুমি জানো রুনা, আমি আমি অযথা মিথ্যে কথা বলি না। প্রবঞ্চনা আমার পেশা নিশ্চয়ই, কিন্তু এই পেশার ক্ষতি হয় এমন কোন মিথ্যে আমি বলি না।
1: আমি নিজের চোখে চিঠিগুলো না দেখলে তোমার কথা বিশ্বাস করব না রামানুজ। কাজেই আসছে মাস থেকে তুমি আমার কাছ থেকে কিচ্ছু পাবে না।
0: পেশায় ক্ষতি হয় এমন করে মিথ্যে কথা আমি বলি না রুনা।
1: আমি প্রমাণ ছাড়া বিশ্বাস করি না রামানুজ।
0: তাহলে দাঁড়া, আমি আমি পাশের ঘরে সিন্ধুক থেকে নিয়ে আসছি, নিজের চোখে দেখো। কিন্তু খবরদার, কোনো চালাকি করার চেষ্টা তুমি করবে না। আমার পিস্তলের নিশানা অপর্থ। দাঁড়াও এক মিনিট, আমি পাশের ঘর থেকে নিয়ে আসছি।
1: এই বাসু চোখ এই ক্লাসে
0: না কাছে আসতে হবে না। কে? এবার এবার বিশ্বাস হলো আমার পেশায় কোনো ফাঁকিবাজি নেই।
1: আমি আবার স্বীকার করছি রামানুজ, তুমি সত্যি বুদ্ধিমান। লেটস হ্যাভ দ্য লাস্ট ব্রেক টুগেদার। আমার অভিনন্দন।
0: কি দিলাম আমি আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? তুমি আমাকে বিষ দিয়েছো।
1: তোমার পানীয়তে রামানুজ, এবারে এবারে আমার মুক্তি, আমার মুক্তি।

0: কোথায় গিয়েছিলে রুনা? বলে যাওনি?
1: সব কথা তোমাকে বলে যেতে হবে নাকি?
0: কি ব্যাপার, কি বললুম যে এমন চটে গেলে?
1: সবসময় কারো মেজাজ ভালো থাকে?
0: থাকে না তো দেখতেই পাচ্ছি। যাক, টাকাটা ফাদার ব্রাউনের কাছে ঠিকঠাক পৌঁছে দিয়েছো তো?
1: আচ্ছা, ফেলে এসেছি। ইস, কি ভুল!
0: ফেলে এলে কোথায়?
1: না না না, ফেলে আসবো কেন, দিলাম তো। আসলে আসলে মানে রসিদ নিতে ভুলে গেছি।
0: তাতে কি, রসিদ পেয়ে যাবে।
1: কি করে কি করে ফাদার জানবেন যে টাকাটা আমি?
0: নোটের বাঞ্চ ইন্টাক্ট আছে তো, ওর উপরে তোমার নাম ঠিকানা লিখে দিয়েছিল।
1: অঞ্জন, কি করেছো? কি করেছো তুমি অঞ্জন? তুমি কি করলে?
0: কেন, অন্যায়টা কি করলো? তোমার ভুল হয়েছে তাই আমি।
1: কি হবে অঞ্জন, অঞ্জন এক্ষুনি পুলিশ আসবে, এক্ষুনি পুলিশ আসবে।
0: তার মানে হঠাৎ পুলিশ আসতে যাবে কেন?
1: অঞ্জন, আমাকে নিয়ে যেতে দিও না অঞ্জন, বিশ্বাস করো আমার আর কোনো উপায় ছিল না।
0: তুমি এরকম করছো কেন? কি হয়েছে তোমার?
1: ওই তোরা এসেছে। আমি যাব না, আমি যাব না, দরজা খুলো না।
0: তুমি এমন সন্দেহজনক ব্যবহার করছো কেন?
1: আমি আমি খুব সন্দেহজনক ব্যবহার করে ফেলছি না? না না, ভয় পাবার কি আছে? ইলেকট্রিক শকে কেউ মরলে তো তাকে মার্ডার বলে না। দরজা খুলে দাও অঞ্জন।
2: নমস্কার, আপনি নিশ্চয়ই মিস্টার অঞ্জন ঘটক? আগে হ্যাঁ, আপনার স্ত্রী মানে মেরুনা ঘটক?
1: আমি এখানেই আছি, বলুন।
2: এই নোটের তারাটায় আপনার নাম ঠিকানা?
0: হ্যাঁ, এই তো আমার হাতে লেখা। কিন্তু এটা আপনি কোথায় পেলেন?
2: আপনার স্ত্রী জানেন নিশ্চয় কোথায় এটা পাওয়া গেছে?
1: না না, আমি জানি না, বিশ্বাস করুন আমি জানি না। টাকাটা আমার ব্যাগ থেকে চুরি হয়ে গিয়েছিল অঞ্জন, জানো। আমি ভাবছিলাম আমি তোমাকেও বলবো, কিন্তু
2: আপনার টাকা চুরি গেছে থানায় জানিয়েছিল?
1: আমি তো সেই কথাটাই অঞ্জনকে বলতে চাইছিলাম যে রিপোর্ট করতে হবে।
0: তুমি যে বললে ফাদার ব্রাউনকে টাকাটা পৌঁছে দিয়েছো
1: অঞ্জন, আমি তো পৌঁছে দিতে যাচ্ছিলাম, কিন্তু পরে কোথাও হয়তো শপিং সেন্টারে।
2: হয়তো আপনি নির্দোষ, কিন্তু
1: আমি নির্দোষ, আমি নির্দোষ অফিসার, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন আমি নির্দোষ।
2: কিন্তু ম্যাডাম, তাহলেও আমাদের ইনভেস্টিগেশনের জন্য আপনি একবার থানায় যেতে হবে।
1: প্লিজ অফিসার, আমাকে তো জড়াবেন না। তাছাড়া ও তো ইলেকট্রোকিউটেড হয়ে মারা গেছে।
0: কে মারা গেছে?
2: আপনি সবই জানেন দেখছি মিসেস ঘটক, পরিকল্পনা চমৎকার সাজিয়েছিলেন। ইউ সিম টু বি এ পারফেকশনিস্ট, কিন্তু সামান্য ভুল হয়ে গেছে যে।
0: আপনারা সব কি বলছেন অফিসার?
2: মিস্টার ঘটক, আপনার স্ত্রী জানতেন না যে দীর্ঘদিন ইলেকট্রিকের বিল না মেটানোর ফলে রামানুজবাবুর ঘরের ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয়েছিল? কাজেই মিসেস ঘটক যে খোলা ইলেকট্রিক তার রামানুজবাবুর পায়ে জড়িয়ে দিয়েছিলেন ওটা ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়নি। পানির মধ্যে ঘুমের ওষুধই মৃত্যুর কারণ। আমরা আপনাকে গ্রেফতার করছি মিসেস ঘটক।
0: আমি তো কিছুই বুঝতে
2: পারবেন পারবেন, আমাদের সঙ্গে থানায় আসুন, সব কিছু বুঝিয়ে বলবো। আপনারা আসুন, আমি বাইরে ওয়েট করছি।
0: রুনা,
1: অঞ্জন আমাকে ক্ষমা করো অঞ্জন, অতীতের নোংরা হাত ছাড়িয়ে আমি পালাতে পারলাম না অঞ্জন,

0: মেঘনা মিত্র রচিত সামান্য ভুল নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রামানুজ, নির্মাল্য সেনগুপ্ত, অঞ্জন, অসীম মুখোপাধ্যায়, পুলিশ অফিসার নবকুমার বন্দ্যোপাধ্যায় এবং মেরুনার চরিত্রে সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা নারায়ণ পাল, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়।
1: এতক্ষণ শুনলেন নাটক আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শান এবং অর্কর দ্বৈত কণ্ঠে একটি আধুনিক গান।

এতক্ষণ শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্যে সুস্থ জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। দেশের 551টি শহর ও বিদেশের 14টি শহরের 5000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিট ইউজি 2026-এর প্রবেশিকা পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। মহিলাদের FIH হকি নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্পর্শকাতর অন্তর্ভুক্তি চুক্তি পাকা করতে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কাতার এবং পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, অপরদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সংসদের অধ্যক্ষ বাগের গালিফাব এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। এদিকে এই বৈঠকের মধ্যেই ইরান জানিয়েছে, ইসরায়েলে লেবাননের হামলা চালানোয় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী সব রকম জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে চার দেশের মধ্যে বৈঠক হবে। তবে ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ান জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইরানের জন্য মঞ্জুর হওয়া $5 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল যা বর্তমানে কাতারের কাছে রয়েছে তা অবিলম্বে ইরানকে ফেরত দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্য নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত আবশ্যক। কলকাতার রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন। কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্যে সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না।
1: When we speak of yoga for healthy aging, it means that we can work to ensure that age does not reduce human potential. Yoga can help human life to aspire for constant growth. It helps us tune our bodies to be flexible. It keeps our energy level high. It also helps us maintain a calm, stress-free life and help to keep lifestyle disease away.
0: সংস্কৃতিবন্তক দেশের 100টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করে 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ

0: বাপরাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চলে দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন লাদাখের লেস পিতুক স্টেডিয়ামে শত শত অংশগ্রহণকারীর সঙ্গে যোগাভ্যাস করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে আয়োজিত যোগাভ্যাসের অনুষ্ঠানে অংশ নেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যোগ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন মেঘালয়ের আপার শিলংয়ে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ড হেডকোয়ার্টার্সে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে দোহায় ভারতীয় সম্প্রদায়ের এবং অন্যান্য প্রবাসী গোষ্ঠীর 2000-এরও বেশি যোগপ্রেমী একত্রিত হয়েছিলেন। মাস্কটে ভারতীয় দূতাবাস যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের ঢাকাতেও যোগ দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন বোর্ডে নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধ জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরো শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,
1: ভারত আজ আপনি পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বনা রাহা ইসলিয়ে আজ ভারত আপনি বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা নই ক্ষমতা তৈয়ার কর রাহা নই কনেক্টিভিটি বনা রাহা নদী জলমার্গো কা বিস্তার কর রাহা মাল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিসা হ্যায়।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে 36তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এবং উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। রাষ্ট্রপতি বলেন,
2: রানী দুর্গাবতী ভারত কে নারী শক্তি কে শৌর্য কে প্রতীক, বে সদৈব নারী শক্তি কে লিয়ে প্রেরণা কে স্রোত রহেন। ইস বিশ্ববিদ্যালয় কে আসপাস কে ক্ষেত্র মে জনজাতীয় বনবাসী সংস্কৃতি কি প্রচুর উপস্থিতি হে। ইস বিশ্ববিদ্যালয় সে জুড়ে রানী দুর্গাবতী কে নাম কি সার্থকতা সভি সিদ্ধ হোগি জো সভি ভাগিদারি জনজাতীয় সমাজ অর বঞ্চিত তথা পিছড়ে বর্গ বিশেষকার ইন বর্গো কি বেটিও কি সশক্তিকরণ কে লিয়ে প্রয়াস করে।
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এরও বেশি। ইংরাজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, জ্যামার, বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবস্থা খতিয়ে দেখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার আগে গতকাল দেশজুড়ে মক ড্রিলের আয়োজন করে। তামিলনাড়ুর পেরিয়া পালায়ামের একটি সি ফুড রপ্তানি প্রতিষ্ঠানে অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটে, 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 70 জন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশেষ রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিক্রিয়া দলের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দোমোহনি আসার পথে উল্লাডাব বড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় 6 যাত্রী মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 30 জন। চলতি মাসের 25 এবং 26 তারিখে হরিয়ানার গুরুগ্রামে 11তম ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করবে। বৈঠকের লক্ষ্য জ্বালানি সুরক্ষা, স্থায়িত্ব, সহজলভ্যতা ও জ্বালানি উৎপাদনে প্রযুক্তি উদ্ভাবনের ব্যবহার। মহিলাদের হকিতে এফআইএইচ নেশন কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে

0: হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের গোল করেছেন নবনীত কৌর ও সুনীলিতা টোপ্পো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তাদের এই জয় দেশের তরুণ হকি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল শ্রীলঙ্কাকে 66 রানে পরাজিত করেছে। শ্রীলঙ্কা রাঙ্গিলি ডাম্বুলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 378 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত, পরে ব্যাট করতে নেমে 311 রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9টায়। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30 লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30 গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কার্বোভারদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্যে সুস্থ জীবন যাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান নান্দনিক।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক। আজকের অতিথি অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। আজ দ্বিতীয় পর্ব, তার সঙ্গে কথা বলবেন পঙ্কজ চক্রবর্তী।
1: নমস্কার, নান্দনিক এই অনুষ্ঠানে আপনাদের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। থিয়েটার অভিনয়ের পাশাপাশি আপনার যেহেতু অনেকগুলো অভিনয়ের জায়গা, আমি একটু রেডিওর সঙ্গে আপনার সংযোগটাও অনেক, মানে আমি কেন বলছি এই কথাটা, স্টোরি টেলিং, রেডিও টকস, এই সম্পর্কে যদি একটু আমাদেরকে একটু
2: গল্প বলাটা বোধ হয় আমাদের মানে ছোটবেলা থেকে তৈরি হয়ে যায়, কারণ আমরা তো দাদু দিদার কাছে মানুষ হয়েছি এবং এরা না ন্যাচারাল স্টোরি টেলার ছিলেন।
1: আচ্ছা,
2: আমাদের সন্ধ্যাবেলায় সেই সময় আমাদের মনে আছে, নিশ্চয়ই সেই সময়টা খানিকটা দেখেছেন, আমি সেভেন্টিজ এর কথা বলছি, সেভেন্টিজ এইটিজ, একটা বিপুল সময় ছিল যেই সময় লোডশেডিং বড় এভিডেন্ট ছিল আমাদের, এবং এই সময় অন্ধকারে সবসময় যে পড়াশোনা করা যেত তা নয়, তার বাইরে আমাদের একটা বিশেষ করে বৃষ্টির সময় হলে বা, আর আমি তো বললাম আমাদের বাড়িতে বিশাল বাগান ছিল, সুতরাং দিদাকে আমি দিদিভাই বলতাম, দিদার ঘরটা ছিল সব থেকে বড় ঘর আমাদের বাড়ির। দিদার ঘরে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় একটা আড্ডা বসত, দাদুর ভাইয়েরা বন্ধুরা সবাই এসে দিদার খাটের উপরে বসে, পানের বাটা নিয়ে বসে বা রান্নার কোনো জিনিস কুটনোটুটনো রাত্রেবেলা কিছু করা হবে সেসব নিয়ে বসত, আর এরা নিচে তোষক পেতে বসে সেখানে গান বাজনা হতো, সেখানে গল্প গাছা হতো, এবং আমার মামার বাড়িতে টেলিভিশন ওই সেই সময়ই আসে এবং দিদার ঘরে সেই টেলিভিশনটা রাখা হয়েছিল।
1: আচ্ছা,
2: সেখানে তখন আমাদের পারমিশন ছিল না সেই সময়, তবে দূরদর্শনের দুটি প্রোগ্রাম আমরা দেখতে পেতাম, একটা হচ্ছে চিচিং ফাঁক, চিচিং ফাঁক দেখতাম, আর আমার ওই উইকেন্ডে গিয়ে কিছু কিছু কার্টুন সিরিজ, সেই সময় তো আমি সেভেন্টিজ এর কথা বলছি।
1: আচ্ছা,
2: এবং আমাদের সন্ধ্যাবেলার একটা বড় সময় কাটত বা উইকেন্ডের একটা বড় সময় কাটত দাদু দিদার কাছে গল্প শোনা, ওরা ন্যাচারাল স্টোরি টেলার ছিলেন। দিদা দাদু প্রচুর বেড়াতেন ঘুরতেন, আমার দাদু প্রফেসর ছিলেন বোটানির, উনি পড়াতেন ছাত্রদের, এবং ওনাদের কথা বলার নর্মালি কোথায় বেড়াতে গেছে সেই বলাটাই তার মধ্যে অদ্ভুত নান্দনিকতা ছিল, এবং গল্প বলাটা বোধ হয় সেইখান থেকে কোথাও আমরাও পেয়েছি,
1: মানে সেই স্টাইলে
2: গল্পের বই পড়া। সেই কোন ছোটবেলায় আমরা ঠাকুরমার ঝুলি পড়েছি, ঠাকুর দাদার ঝুলি পড়েছি, ছোটদের মহাভারত পড়েছি, ছোটদের রামায়ণ পড়েছি, পুরাণের নানান চরিত্রের গল্প পড়েছি আমরা, ইতিহাসের নানান চরিত্রের গল্প পড়েছি, হেমেন্দ্র কুমার রায় পড়েছি সেই ছোটবেলায়, আমার বাংলা শেখা এই গল্পের বই পড়ে আর এই গল্প শুনে। হিন্দি আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল, ইংরেজি ছিল সেকেন্ড।

0: ল্যাঙ্গুয়েজ।
1: আচ্ছা,
0: বাংলাটা পুরোটাই বাড়িতে এবং এই পরিবেশে শেখা,
1: এবং সেখান থেকে আপনি যে গল্প বলার যে প্রবণতা যেটা বলছেন আপনি,
0: তো আমি পরবর্তীকালে, আমার কিন্তু অডিওর কাজ বহু বছর ধরে আমি করছি, সেই সময় একটা স্টুডিও ছিল, সেখানেই একমাত্র মানে আমি প্রথম ডাবিং এর কাজ করতে আরম্ভ করি।
1: আচ্ছা,
0: এবং সেটা বিপ্লব দাশগুপ্তর সৌজন্যে। আমি প্রফেশনালি অভিনয় করতে আরম্ভ করি 1999 এর শেষের দিকে, কিন্তু অডিওর কাজ আমার অনেক আগের।
1: আচ্ছা,
0: তারপরে পরবর্তীকালে ছেড়ে যায় না, ডাবিং এর কাজটা করতাম, কিন্তু এই অডিও স্টোরি বলা বা কবিতা পাঠ করা,
1: শ্রুতি নাটক
0: করা, এগুলো কিন্তু অনেক পরে হয়। কিন্তু তার মধ্যেই আমি যে একটি FM চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলাম, সেখানে আমি অ্যানাউন্সমেন্টস করতাম স্টেশনের জন্য, আমি ওদের স্টেশন ভয়েস ছিলাম, এবং সেই সঙ্গে আমি আবার বিভিন্ন প্রাইভেট চ্যানেল, টেলিভিশনের প্রাইভেট চ্যানেলের ওখানেও আমি চ্যানেল ভয়েস ছিলাম, আমি অ্যানাউন্সমেন্টস করতাম, এগুলো হতো। তারপরে তো পাড়ার প্রোগ্রাম ইত্যাদিতে অ্যানাউন্সমেন্টের ডাক পেতে লাগলাম, সেখানে অ্যানাউন্সমেন্ট করা ইত্যাদি। তারপরে ধীরে ধীরে অডিও স্টোরির দরজা খুলে যায়, অডিও ড্রামা, সেটা আপনারা জানেন, রঞ্জনা ভঞ্জ আকাশবাণীর বিখ্যাত সেই সময়কার, আমরা তো মানে রেডিও শুনে বড় হয়েছি,
1: একদম
0: মানে আমাদের জীবনের বড় হওয়া এই দাদু দিদার বাইরে গিয়ে গল্প শোনা ইত্যাদি, রেডিও নাটক, এটা তো আমাদের মানে একটা বড় হওয়ার অঙ্গ, এটা বাদ দিয়ে আমি বলতেই পারবো না যে আমি বড় হয়েছি বা এগুলোর ইনফ্লুয়েন্স 70s, 80s, 90s, early 90s সমস্তটাই আমার রেডিও শুনে বড় হওয়া। সেই সময় আমরা উইকেন্ড স্পেশাল প্রোগ্রাম হতো, আপনারা জানেন, আকাশবাণী, বিবিধ ভারতী ইত্যাদি, এই সমস্ত প্রোগ্রাম, ভুলে বিছড়ে গীত, পুরনো গান, পুরনো হিন্দি গানের প্রতি আমার টান, সে সময় মানে হাজার হাজার গান মুখস্থ থাকতো। রেডিওর মজা হচ্ছে এই যে সন্ধ্যেবেলা আমরা পাড়ায় খেলে ফিরতাম, রেডিও চলতো, আর রেডিওর ওই টিউন, আকাশবাণীর যে টিউন, যে মিউজিকটা বাজতো, মানে এগুলো তো আমাদের
1: সিগনেচার
0: করে তোলে। এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই মাঝে মাঝে ক্লিপস গুলো দেখতে পাই, বড় নস্টালজিক হয়ে পড়ি।
1: আপনার গোটা জাপানটা জুড়ে কিন্তু
0: অডিও ছিল, অডিও ছিল, অডিও একেবারে সেই ছোটবেলা থেকে।
1: ছোট্ট করে আরেকটা বিষয় জানলে হবে না এবং শ্রোতাদেরও জানা দরকার, যে আপনি কিন্তু বাংলা সিনেমার অভিনয়ের পাশাপাশি হিন্দি এবং তামিল চলচ্চিত্র কাজ করেছেন, তাই তো?
0: হিন্দি চলচ্চিত্রে যে খুব কাজ করেছি তা নয়, হিন্দি সিরিজে কাজ করেছি,
1: সিরিজে কাজ করেছি,
0: অমল পালেকরজির কৃষ্ণকলি বলে একটা সিরিজ ছিল দূরদর্শনের জন্য, সেখানে, তাছাড়া বহু বছর আগে সিরিয়ালটার নামটাও ভুলে গেছি, সেখানে কাজ করতে আরম্ভ করি। তাছাড়া আমি হিন্দি নাটক করেছিলাম সঙ্গীত কলা মন্দিরের হয়ে।
1: আচ্ছা,
0: বিভিন্ন কলেজের হিন্দি নাটক, ইংরেজি নাটক তো করতামই, এরকম কিছু হিন্দি সিনেমায় টুকিটাকি কাজ করেছি, গুমসুদা বলে একটা সিনেমা করেছিলাম, বুলেট রাজা বলে একটা সিনেমা করেছিলাম, এছাড়া আমার তামিল ছবি একটা আমি পাঠ করেছিলাম, বিজয় থালাপতি হিরো ছিল, কাত্থি বলে সুপারহিট ছবি ছিল, এবং মালায়ালম ছবি সেই অলমোস্ট সেই সময় মারুপাড়ি বলে VM বেনু ডিরেক্টর।
1: কত সিনেমার নাম বলবো, কাঁটাতার, গ্রেপ্তার, টক্কর, বিন্দাস,
0: এর মধ্যে এন্টারটেইনমেন্ট ছবি যেরকম আছে, আবার রিয়েলিস্টিক ছবি আছে, আমরা যেটাকে ফেস্টিভ্যাল কেন্দ্রিক বলি সেই রকম ছবি আছে, ভাবানোর ছবি আছে, নানান ধরনের, এবং বিভিন্ন এমিনেন্ট ডিরেক্টরের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার, যেমন শ্রী তপন সিনহা, তপন সিংহর সঙ্গে কাজ করেছি আমি, অশোক বিশ্বনাথনের সঙ্গে কাজ করেছি, বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে কাজ করেছি, আবার যেমন আমি বললাম AR মুরগডস, ওরকম জাতীয় নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা, ওনার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, অমল পালেকরজির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার। আমি এর পাশাপাশি নতুন যারা প্রজন্ম কাজ করেছে, রাজ চক্রবর্তী বা সেই সময় রাজীব, হরদা, হরনাথ চক্রবর্তী, শবন সাহা, এদের কাজও করেছি পাশাপাশি, সেই সুযোগগুলো হয়েছে আর কি, অঞ্জন দাসের কাজ করেছি, অঞ্জন চৌধুরীর কাজ করেছি।
1: আচ্ছা,
0: তো এই সুযোগটা হয়েছে আমার।
1: আপনার এত কথা শুনছি, এত থিয়েটারের কথা, রেডিওর কথা, সিনেমার কথা, সিরিয়ালের কথা, আরো বেশ কিছু বাকি আছে। আপনার কণ্ঠে শ্রোতা বন্ধুরা যদি কিছু সংলাপ বা নাট্যাংশ যদি,
0: আমার এই একটি সমস্যা যার জন্য আমি কোনোদিন আবৃত্তি করতে পারলাম না, আমি একদম মুখস্ত করতে পারি না, মনে রাখতে পারি না, তবে আমি সুকুমার রায়ের একটা লেখা, আমি জানি না এটা কেউ আপনারা শুনেছেন কিনা, উনি একটা লেখা লিখেছিলেন, এটা আমার ভীষণ প্রিয়, পুরোটাই ধ দিয়ে, ঠিক আছে, এটা খুব মজার, টাং টুইস্টারের মতো অনেকটা, ধরি ধরি ধর ধর ধরি কিন্তু ধরে কই, কারে ধরি কেবা ধরে ধরা ধরি করে কই, ধরনে ধারণে তারে ধরণি ধরিতে নারে, আধার ধারণা মাঝে সে ধারা শিহরে কই। সুকুমার রায়, অসাধারণ, এটা খুব ছোটবেলায় আমি মুখস্থ করেছিলাম।
1: খুব খুব খুব ভালো। আচ্ছা, আপনি তো বহু চরিত্র সিরিয়ালে অভিনয়

0: করেছেন এবং অনেক সিরিয়াল সিরিজ টেলিভিশনে করেছেন, শ্যাওলা, বিবেকানন্দ, ব্যোমকেশের কথা আগেই উঠল, এই তো জীবন। এবং সবচেয়ে বেশি যেগুলো উল্লেখযোগ্য তার মধ্যে কিন্তু এই সময়ের যে কাজগুলো আপনার রয়েছে, শ্রীময়ীর অনিন্দ্য,
1: এখনো লোকে কথা বলে,
0: চিরসখার নতুন কাকু,
1: নতুন কাকু,
0: নতুন কাকু,
1: এই চরিত্রটি আমার খুব কাছের, ভীষণ কাছের চরিত্র, কারণ আমি না ভীষণ এই চরিত্রটার সঙ্গে কানেক্ট করতে পারি। এত পজিটিভ, এত ভালো একটা চরিত্র, আমি পজিটিভ প্রচুর ক্যারেক্টার করেছি কিন্তু সেই চরিত্রগুলো ভীষণ হার্ড কোর, কঠোর, কঠিন, প্রতিবাদী চরিত্র। এই চরিত্রটা না ভীষণ মানুষের কাছের, জানেন তো, বড় আরাম দেয় এই চরিত্রটা, স্বতন্ত্র, নামটাও স্বতন্ত্র, এই স্বতন্ত্র চরিত্রটা ভীষণ আরাম দেয় করতে, আমি কোথাও গিয়ে ভীষণ কানেক্ট করতে পারি,
0: মানে নিজেকে রিলেট করতে পারি,
1: ভীষণ রিলেট করতে পারি নিজেকে। এবং ভীষণ ইচ্ছা হয় আমি যদি পুরোপুরি এইরকম একজন মানুষ হতে পারতাম। এছাড়া আমি বলছি শ্রীময়ীর অনিন্দ্য, যেটা মানুষের মনে ভীষণ ইম্প্যাক্ট ফেলেছিল এবং মানুষের মুখে মুখে ঘুরে, এরাও শত্রুর অমিত মুখার্জি, সেখানে হার্ড কোর পুলিশ অফিসার, কুরুক্ষেত্র সুবীর ঘোষ, এখনো লোকে মনে রেখেছে, কোন 2011 সালে শেষ হয়ে গেছে, 15 বছর পেরিয়ে গেছে,
0: হিট হয়েছিল
1: ভীষণ, মানে এরকম খারাপ একটা চরিত্র লোকেরা কিন্তু এখনো মনে রেখেছে, এখনো সুবীর ঘোষকে লোকে মনে রেখেছে তার খারাপ চরিত্রের জন্য। তারপরে ধরুন,
0: এটাও তো আপনার অভিনয়ের গুণ,
1: মানে অসম্ভব ভালো একটা চরিত্র ছিল, মানে চরিত্র হিসেবে সাংঘাতিক একটা ডায়নামিক চরিত্র ছিল। এবং এই দুটো চরিত্র, অমিত মুখার্জি এরাও শত্রুর হার্ডকোর পজিটিভ একটা চরিত্র, প্রোটাগনিস্ট, এবং সুবীর ঘোষ কুরুক্ষেত্রর হার্ডকোর অ্যান্টাগনিস্ট, দুটো কিন্তু একই সময় আধ ঘন্টার ব্যবধানে হতো, একটা সিরিয়াল শেষ হতো আর একটা সিরিয়াল শুরু হতো, এবং ইকুয়ালি পপুলার হয়েছিল, মানে এটা আমার বড় পাওয়া।
0: এটাও তো আপনাকে যে বলছিলাম যে আপনি একজন ভার্সেটাইল শিল্পী বা অভিনেতা, এটা তার একদম অকাঠ্য প্রমাণ।
1: মানে আমি ভাগ্যবান যে এই সুযোগটা আমায় দেওয়া হয়েছে। এবং এছাড়াও ধরুন একটি চরিত্র করতাম আমি অগ্নিজল বলে একটি সিরিজে, যেখানে ওই চাণক্যর মতন ওইরকম একজন ব্রাহ্মণ পুরোহিত লম্বা টিকি নিয়ে সাংঘাতিক, ওটা নেগেটিভ চরিত্র ছিল। তারপরে আরেকটা চরিত্রের আমি কানামাছি বলে একটি সিরিয়াল, তার মাস্টার যে চরিত্র ছিল, সাংঘাতিক কানিং একটা চরিত্র, ভীষণ ইউরোপিয়ান একটা চরিত্র ছিল যেটা লোকে ভীষণ মনে রেখেছে, চাঁদ সদাগরের চরিত্র ভীষণ মনে রেখেছে, বিবেকানন্দর বিশ্বনাথ দত্ত আর কি, মানে বিবেকানন্দর বাবা, এই চরিত্রটি সময় সাংঘাতিক পপুলারে ছিল, লোকের মুখে মুখে ফিরত, বিশ্বনাথ দত্ত চরিত্র, এবং প্রচুর আর কি, ফর্চুনেটলি। এবং সেই সঙ্গে আমি বেশ কিছু টেলিফিল্মস করেছিলাম, সেই সময় প্রচুর টেলিফিল্মস হতো, আপনার মনে আছে, ছোট টেলিফিল্ম হতো, বড় টেলিফিল্ম হতো, এই টেলিফিল্মস গুলো ভীষণ পপুলার হয়েছিল, তার কিছু চরিত্র খুব পপুলার হয়েছিল দূরদর্শনের জন্য করা। আমি কাকাবাবু করেছি, দূরদর্শনের টেলিফিল্ম কাকাবাবু করেছিলাম দূরদর্শনের জন্য, এটা হয়েছিল, এটা বোধহয় 2008-09 সালে হবে। তো এই চরিত্রগুলো ভীষণ ইম্পর্টেন্ট, আমার ভীষণ ভালো লেগেছে করতে।
0: আচ্ছা, আপনার কাজ, আপনার বাচিক অভিনয়, এ সম্পর্কে তো আমরা শুনছি, এছাড়া আপনার ভালো লাগার আর কি কি জায়গা রয়েছে যেটা খুব মনের কাছে, যে কাজগুলো করতে পারলে আপনি ওরকমই অভিনয়ের মধ্যে আরাম পান?
1: আমার গল্প বলতে এবং শ্রুতি নাটক ভীষণ প্রিয় জায়গা, যেখানে আমি দর্শকদের সামনে অন স্টেজ দর্শকদের সঙ্গে কানেক্ট করতে পারি। আমার বেশ কিছু সোলো প্রোগ্রামস হয়েছে, আরও রঞ্জনাদির সঙ্গে আমি কাজ করেছি শ্রুতি নাটকের সঙ্গে, এছাড়া আমি কবিতা বলি শাশ্বতী সরকারের সঙ্গে, মূলত ওনার সঙ্গে আমি কবিতা পাঠ করি, তারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, সেখানে আমাদের কবিতা, এগুলো জনমানুষের বেশ তাদের ভালো লেগেছে। আমি তো এগুলো ঠিক থিওরিটিক্যালি শিখে বা ফর্মালি শিখে কোনো কিছু করতে আরম্ভ করিনি, তো কোথাও গিয়ে এগুলো ধীরে ধীরে গ্রো করেছে আমার মধ্যে।
0: আচ্ছা,
1: তো ফর্মাল জায়গা থেকে বোধহয় আমি বোধহয় ভাঙতে পেরেছি, সেই জন্য লোকের একটু অন্যরকম লাগে। এছাড়া আমার খেলাধুলার একটা বিশাল জায়গা ছিল আমার জীবনে, আমার বড় হওয়ার সেইগুলোর সঙ্গে একটা সময় ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, বিশাল বিপুল সময় এই খেলাধুলা এবং তার আনুষঙ্গিক ব্যায়াম ইত্যাদির মধ্যে চলে যেত।
0: এই ব্যায়ামের প্রসঙ্গে আমার মনে পড়লো, আপনি নাকি কোভিড এর সময় ভীষণভাবে শরীরচর্চা করতেন, জিমে যেতেন, এবং এক ধাক্কায় একদম রিডিউস করেছিলেন ওজন অনেক।
1: একেবারেই আমি জিমে যেতাম না সেই সময়, আমার জিমে যাওয়ার সময়টা ছিল যখন আমি রোয়িং করি, সেই সময় রোয়িং এর জন্য আমাকে আয়রন করতে হতো।
0: আচ্ছা,
1: ব্যায়ামাগারে গিয়ে, তখন জিম আসেনি, মাল্টি জিমের কনসেপ্ট ছিল না, ব্যায়ামাগার ছিল, আমরা যেখানে ফ্রি ওয়েটসে এক্সারসাইজ করতাম প্রচুর, এবং আমাদের আইডল ছিল সেই সময়, সিলভেস্টার স্টালোন, আর্নল্ড শোয়ার্জেনেগার, বডি বিল্ডিং অফ এনসাইক্লোপিডিয়া অফ বডি বিল্ডিং আর্নল্ড শোয়ার্জেনেগার।

0: শোয়ার্জনেগারের লেখা বই, সেটা থেকে আমরা এক্সারসাইজ শিখতাম, দেখতাম এবং নিজেদের চার্ট তৈরি করতাম। এখন যেমন পাড়ায় পাড়ায় মাল্টিজিম হয়ে গেছে, প্রচুর ইকুইপমেন্টস, প্রচুর ট্রেনার্স, আমাদের সময় সেসব ছিল না। যিনি ব্যায়ামাগার তৈরি করেছেন তার মালিক এসে যদি ভালো লাগতো এসে দেখিয়ে দিতেন এবং তারপরে নিজেদের সবটা করতে হতো। সেই করে আমার দিনে 5 ঘন্টা আমার ব্যায়ামাগারে কাটতো, সকালে 2 ঘন্টা, রাত্রে 3 ঘন্টা, একদম ম্যান্ডেটরি 5.5 দিন সপ্তাহের। কোভিড এর সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা সাংঘাতিক, আমরা একটা সেট ব্যাক হয়েছিল, আমরা যারা প্রফেশনাল কাজ করি, স্পেশালি যারা ফ্রিল্যান্স প্রফেশনাল কাজ করি, অনেক অর্থেই ভীষণ সেট ব্যাক হয়েছিল। কাজ বন্ধ হয়ে গেছে, ঘাড়ের উপর প্রচুর দায়িত্ব, পরিবার আছে, আনুষঙ্গিক আরো লোকজনেরা আমার উপর ডিপেন্ড করে বসে আছে, যাদের সংসার চলে আমার দেওয়া মাইনেতে। এবারে আমায় প্রথমেই ডিসাইড করতে হলো যে যারা আমার উপর ডিপেন্ড করে আছে তাদেরকে কোনোভাবেই এই কটা, মানে যতদিন কোভিড চলছে, লকডাউন চলছে, বঞ্চিত করা চলবে না। সুতরাং উপায় কি, নানান রকম চিন্তা ভাবনা, এতে টেনশন হতে লাগলো। হ্যাঁ, তার আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই কাজ করার চাপে, খানিকটা বয়স জনিত আলসেমিতে এক্সারসাইজ ইত্যাদি করা একেবারে বন্ধ করে দিয়েছিলাম। আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম, সেগুলো সব বন্ধ, একেবারে খাচ্ছি দাচ্ছি। আমি ভীষণ খেতে ভালোবাসি, ওজন বেড়ে সেই 110-115 কেজি ওজন হয়ে গেছিল। আমার এখনো মনে আছে সেই সময় আমার শ্রীময়ীর শুটিং চলছে,
1: আচ্ছা,
0: এবং ওটার একটা শট ছিল যেখানে আমি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে যাচ্ছি, এবং সেটা দেখে নিজেরই এত লজ্জা লেগেছিল যে আমি মানে মুখ লুকিয়ে ফেলেছিলাম। আমি যখন বিছানায় চিত হয়ে পড়লাম, আমার পেটটা এরকম এরকম এরকম, মানে সেটা শ্রোতারা দেখতে পাচ্ছেন না, আমার না মনে হলো যে একটা ডিম ভরা টিভি মাছ চিত হয়ে পড়েছে, বিপুল কোন মাছ বিছানার উপরে পড়েছে এবং জেলিফিশের মতো তার পেটটা নড়ছে। আমার না নিজেরই ভীষণ, মানে একটা সময় ছিল আমার চেহারাটা চিনি, আমি তখন খেলাধুলা করি, লোকেরা তাকিয়ে দেখতো। আমি আপনাকে বলছি, আমার বন্ধু বান্ধবরা যারা সেই সময় আমার সঙ্গে যুক্ত ছিল তারা এখনো সেটার কথা বলে, এবং আমার কলেজে 3 মাস আমার বন্ধুরা, আমার ক্লাসমেটরা আমার সঙ্গে কথা বলেনি, কারণ তারা ভাবতো আমি পর্তুগিজ হারমাদ।
1: আচ্ছা,
0: একদম কাট খোট্টা, রোদে পড়া, তামাটে রং, ছোট ছোট করে কাটা চুল, তারা কোনো সময়ই ভাবেনি আমি ভারতীয়, বিশেষ করে আমি তো বাঙালি নই আর কি। তারা 3 মাস ভয়ের চোটে আমার সঙ্গে কথা বলেনি কোনো কথাই, আর আমি খুব কম কথা বলতাম সেই সময়। এমনিতেও মানে আমি একটু, এখন দেখলে আপনারা বুঝতে পারবেন না, আমি একদম 180 ডিগ্রি অপোজিট ছিলাম। আমি ভীষণ ইন্ট্রোভার্ট, ইনকনফিডেন্ট একটা মানুষ ছিলাম, এখনো ইনকনফিডেন্ট, ইন্ট্রোভার্ট আর নই, পেশার খাতিরে চড় খেতে খেতে এক্সট্রোভার্ট করে দিয়েছে, চড় মেরে মেরে
1: শেখানো।
0: তো কোভিড এর সময় যেটা হলো, আমি না সাংঘাতিক ডিপ্রেশনের মধ্যে চলে গেলাম। এই টেনশন, কি করব, কাজ বন্ধ, আর আমার ছোটবেলা থেকে বাড়িতে বসে থাকার অভ্যেস নেই। আমি ভোরবেলা 4টার সময় বেরিয়ে যাই, রাত্রি 10টার সময় ফিরতাম, মাঝখানে বাড়িতে ঢুকতাম প্রায় হোটেলে ঢোকার মতন আর কি, এসে কিছু খেয়ে দিয়ে কি একটু স্নান করে বেরিয়ে চলে গেলাম, আবার নিজের হয় কলেজ, পড়াশোনা, চাকরি, সেই সঙ্গে আমার খেলাধুলা। ভোরবেলা 4টার সময় আমি দৌড়াতে বেরোতাম, তারপরে ক্লাবে যেতাম, এক্সারসাইজ করতাম, রোয়িং করতাম, আমি রোয়ার ছিলাম। তারপরে বাড়িতে এসে কোনো রকমে জলখাবার খেয়ে আবার বেরিয়ে গেলাম, কলেজে চলে গেলাম, বা যখন চাকরি করেছি চাকরিতে চলে গেলাম, আবার সন্ধ্যেবেলা, বিকেলবেলা যদি সময় পেতাম রোয়িং করতে চলে যেতাম, সন্ধ্যেবেলা 3 ঘন্টা ব্যায়ামের ক্লাবে। তো আমার অ্যাসোসিয়েশনটাই বাইরে বাইরে ছিল, এদিকে বাড়িতে বসে থাকতে হচ্ছে, বুঝতে পারছি না কি করব, এতগুলো দায়িত্ব, আমার না রাতে ঘুম হতো না, বুঝলেন, এই জেগে থাকতাম। তখন আমি কি করি, আমি আবার একটু একটু একটু একটু করে যোগ ব্যায়াম করা শুরু করলাম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু, সেই সঙ্গে যোগ ব্যায়াম। এবং আমি দেখলাম 3-7 দিনের মধ্যে এমনিতেই অ্যাপেটাইট আমার কমে গেছিল, আমি সারা রাত জাগতাম আর দিনের বেলা ঘুমোতাম কিছুটা সময়, বেশ কিছুটা। এবং মাথার মধ্যে ছিল যে আমি তাহলে, আমাকে ব্রেকফাস্টটা খেতে হবে না, লাঞ্চটাও আমি স্কিপ করতে পারি, দুবেলা আমার খাবারটা বেঁচে গেল, খেতে হবে না, ওটাই তো একটা সাশ্রয়, এইরকম। এই আইডিয়াতে আমি সারা রাত জেগে থাকতাম আর দিনের বেলা ঘুমোতাম, দুপুর অব্দি ঘুমোতাম, তারপরে বিকেলবেলা ছাদে চলে যেতাম, দুবেলা আমার খাওয়া বন্ধ। আর রাত্রেবেলা সেই সময় প্রচুর এই কোভিড সংক্রান্ত শর্ট ফিল্মস তৈরি করা হতো, সেটাও একটা ইনভলভমেন্ট, তারা আমাকে সাবজেক্ট পাঠিয়ে দিত মোবাইলে, আমি একা একা বসে বাড়িতে
1: সেটা
0: শুটটা করতাম।
1: আচ্ছা সুদীপ, আমরা একেবারে সাক্ষাৎকারের শেষ পর্বে প্রায় চলে এসেছি, দুটো প্রশ্ন রয়েছে আপনার কাছে। একটা হচ্ছে আপনার আগামী কাজের পরিকল্পনা, যদি সংক্ষেপে আমাদেরকে একটু বলেন।
0: দেখুন, আগামী আমরা যে কাজ করি সেগুলো আগামীটা বলা খুব কঠিন, কিন্তু আমার ইচ্ছে আছে, এটা বহুদিনের, বহু বছরের পরিকল্পনা, নিজে কিছু সিনেমা শর্ট ফিল্মের পরিচালনা করার।
1: বেশ,
0: এইটার পরিকল্পনা আছে আমার, গল্প তৈরি হয়ে আছে, এবং আমি এই গল্পগুলো, আমার কাছে এত

0: প্রিয়। এটা বহু বছর আগে থেকে এই পরিকল্পনা নেওয়া আছে, কারণ এটা অরিজিনাল নিজের কনসিভ করা গল্প, এবং আমি তখনই এই গল্পটা করব যখন আমি ভালো প্রডিউসার প্রযোজক পাব, তখনই করব। এরকম একটা পরিকল্পনা আছে আরো কিছু, এবং আরো আরো বড়ভাবে আমার অডিওর কাজ করার খুব ইচ্ছে আছে।
1: আপনাকে এর জন্য আগাম আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল, যে যাতে কাজটা ভালো করে হয় আর কি। একেবারে শেষে একটা কথা আপনার সঙ্গে না শেয়ার করলে এই সাক্ষাৎকারটা শেষ হবে না আর কি। আপনার ফেসবুকে আমি দেখছিলাম চেজিং ড্রিমস অন স্টেজ রোডস এন্ড বিয়ন্ড, কিংবা আই এম অ্যান অ্যাক্টার আই অ্যাসপায়ার টু বি অ্যান আর্টিস্ট। আপনার নিজের ফেসবুকের এই যে ট্যাগগুলো, এই যে লাইনগুলো, এই লাইনগুলো আপনার জন্য আজকে কতটা সত্যি?
0: দেখুন, আমি এখনো বলি যে শিল্পী হয়ে ওটা কিন্তু সবাই নিজেদের ট্যাগ করে দেয় আর্টিস্ট বলে। আর্টিস্ট হওয়া কিন্তু অত সহজ নয়, আমি অভিনয় করি। এই অভিনয়ের সঙ্গে যখন নান্দনিকতা জুড়ে যাবে এবং সেই সাধনাটা করতে হয়, তবেই কিন্তু একটা মানুষ, শুধু অভিনেতা বলে নয়, গায়ক যিনি ছবি আঁকছেন,
1: মানে যে কোনো শিল্পী,
0: শিল্পী হয়ে ওঠাটা কিন্তু সেটা একটা অন্য সাধনা। আমরা চেষ্টা করতে পারি, শিল্পী হয়ে ওঠাটা আমার কাছে মনে হয় একেবারে সর্বোচ্চ পর্যায়ে তার ক্রাফটের, তবেই সে শিল্পী হতে পারবে। এবং আমি বলবো না যে আমি শিল্পী, আমি তখনই শিল্পী হব যখন অন্য মানুষ যারা আমার শিল্পকে দেখছে, যারা আমার ক্রাফটটাকে দেখছে, তারা ডিসাইড করবে যে হ্যাঁ, এ শিল্পী হওয়ার যোগ্য। আমি নিজেই নিজেকে দেখে দিতে পারি না আমি শিল্পী, আমি অভিনয় বা আমি বাচিক অভিনয় করি বা আমি গল্প বলি, এটা আমি বলতে পারি, কিন্তু আমি গল্প বলিয়ে হিসেবে বা বাচিক অভিনেতা হিসেবে বা অভিনেতা হিসেবে আমি কি শিল্পী হয়ে উঠেছি কি উঠিনি, সেটা আমার দর্শক বা শ্রোতা ঠিক করবে না, আমি ঠিক করব না।
1: আসলে এটাই বোধহয় একজন যোগ্য শিল্পীর উপলব্ধি, যিনি এত বছর ধরে এত রকমের কাজ করে তবুও বিনয়ের সঙ্গে এই কথাটা উচ্চারণ করতে পারেন।
0: এর মধ্যে আমি কোনো বিনয় দেখি না, আমি এটার মধ্যে ভীষণ বাস্তবতা দেখি। এবং ওই যে বললেন না যে আই অ্যাসপায়ার, যেটা রাস্তার কথা বলি, চড়াইবেতি চড়াইবেতি, এটা আমার ভীষণ জীবনের একটা মন্ত্র বলা যায়। এবং এটা বেসিক্যালি আমি লিখেছিলাম কারণ আমি চলার জন্য সাইকেল ব্যবহার করি,
1: আচ্ছা,
0: আমার বাহন হিসেবে, এবং আমি খুব আনন্দ পাই সেটা, সাইকেলে চড়ে শহর ঘুরে বেড়াতে আমার কাজের জায়গায়। এবং আমি সাইক্লিং করার জন্য সাইকেলটা চালাই না, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, মানুষ যেমন গাড়ি করে যায় বা স্কুটারে করে যায় বা মোটর সাইকেলে করে যায় বা বাসে করে যায় বা ট্রামে করে যায় বা ট্যাক্সিতে করে যায়, আমি সেইটা সাইকেলে যেতে পছন্দ করি। কোথাও আমার মনে হয় আমি পক্ষীরাজ ঘোড়ায় চড়ে উড়ে বেড়াচ্ছি, আমার প্রচুর ফ্রিডম আছে, আমি কারোর জন্য অপেক্ষা করতে হয় না, আমি সেলফ ডিপেন্ডেন্ট, এই ফ্রিডমটা দেয় বলে আমি সাইকেলটা ব্যবহার করি।
1: আপনার এই ফ্রিডম থাক, আপনার এই জার্নিটা অব্যাহত থাক, এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে নান্দনিক অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। আপনি স্টুডিও এসে এতগুলো কথা আমাদের সঙ্গে এবং শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
0: পঙ্কজবাবু। আমি আপনাকে এবং নান্দনিক অনুষ্ঠানের পুরো টিমকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। এই অনুষ্ঠান আশা করি শ্রোতাদের ভালো লাগবে, কারণ শ্রোতাদের জন্যই তো আমাদের কাজ। আর আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনারাও খুব ভালো থাকবেন, আরো ভালো কাজ করুন। নমস্কার।
1: নমস্কার।

0: শুনলেন অনুষ্ঠান নান্দনিক। আজকের অতিথি ছিলেন সুদীপ মুখোপাধ্যায়, তার সঙ্গে কথা বলেছেন পঙ্কজ চক্রবর্তী। আজ ছিল দ্বিতীয় পর্ব, প্রযোজনা দূরবাদে, আকাশবাণী মৈত্রী।
1: নান্দনিক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকসঙ্গীত। লোকসঙ্গীতের অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন লোকসঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে আজকে প্রথমে শুনবেন চন্দ্রবিন্দু ব্যান্ড থেকে এই গানটি,

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594।

প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান কথায় গানে, উপস্থাপনায় পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কথায় গানে অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। আজ 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, এমন একটি দিনের নাম যার মধ্যে লুকিয়ে আছে সাধনা এবং এক অদ্ভুত প্রশান্তি। যোগ মানে নিজের সঙ্গে নিজের আলাপ। এই প্রতিযোগিতার ভিড়ে যোগ আমাদের শেখায় নিজের গতিতে চলতে, যেখানে শরীর আর মন একসঙ্গে গিয়ে ওঠে জীবনের গান। চলুন শুরু করা যাক গানে গানে আজকের এই অনুষ্ঠান।

ভোরবেলার পার্কে কখনো লক্ষ্য করেছেন, কেউ সূর্য নমস্কার করছেন, কেউ আবার চোখ বন্ধ করে বসে আছেন নিশ্চুপ, তবু যেন এক অদ্ভুত সংলাপ চলছে প্রকৃতির সঙ্গে, মানুষের, আকাশের সঙ্গে অন্তরের। যোগের আসল সৌন্দর্য বোধ হয় এখানেই, তাই না? কোনো ভাষা প্রয়োজন হয় না। আমাদের জীবনে এখন স্ক্রিনের সংখ্যা বেড়েছে, কিন্তু নিজের সঙ্গে কাটানোর সময় কিন্তু কমে গেছে। মোবাইলের ব্যাটারি শেষ হলে চার্জার দিয়ে চার্জ দিই আমরা, কিন্তু নিজের শক্তি ফুরিয়ে গেলে সেখানেই যোগ হয়ে ওঠে নীরব চার্জের, যা ক্লান্ত শরীরকে জাগিয়ে তোলে, বিক্ষিপ্ত মনকে গুছিয়ে দেয়, অগোছালো ভাবনাকে দেয় ছন্দ, একটু সময়, একটু ধৈর্য, একটু সচেতনতা।

আর চর্বি বাবার বলদ হলে কিসের জারি জুড়ি, এই খক্ক খক্ক কাশো যদি বেদম হাতের টানে, আর দাওয়াই ঢালার পিতে হয়ে বাঁচার কি বা মানে।

বাল্মীকি ব্যাস ছিলেন যেন দিব্যি পাকা আমটি, ওসব মহাকাব্য লিখতে নইলে হতো খামটি। আর নারদ ঠাকুর ভরত মুনি ছিলেন না তো শুধু গুণি, হাতের পায়ের গুলকি ছিল মাপ যদি কেউ রাখত, জামা গোবর ভেপা।

স্যান্ড হব স্যান্ড হব এই প্রকাণ্ড বুকের ছাতি খানা, আর শ্যামাকান্ত হয়ে দেব বাঘের ডেরায় হানা। এই শ্যামকান্তি হার কি উনিশকে যে উনিশকে বাবি, আর বিশ্ব কিংবা পবন পুত্র কে কারতে বাড়া। বোঝা কঠিন তবু বলি,

এই যোগচর্চার সঙ্গে খাদ্যাভ্যাসেরও এক গভীর সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক? খাদ্যাভ্যাসের আলোচনায় বহু যুগ ধরেই জায়গা করে নিয়েছে দুধ। ভারতীয় যোগশাস্ত্রে দুধকে বলা হয়েছে সাত্ত্বিক খাদ্য, অর্থাৎ এমন এক খাদ্য যা শরীরের পাশাপাশি মনকেও শান্ত রাখতে সাহায্য করে বলে মনে করা হয়। যোগের মূল লক্ষ্যই তো শরীর, মন ও আত্মার মধ্যে এক সুন্দর সামঞ্জস্য গড়ে তোলা। সেই কারণে প্রাচীন যোগগুরুদের অনেকেই পরিমিত ও সুষম খাদ্যের ওপর জোর দিয়েছেন। ভাবুন তো, একটি গাছ যেমন মাটি থেকে পুষ্টি নিয়ে ধীরে ধীরে বেড়ে ওঠে, তেমনি আমাদের শরীরও প্রতিদিন একটু একটু করে শক্তি সঞ্চয় করে। দুধে থাকা প্রোটিন

যোগের ইতিহাস যত পুরনো, তার প্রয়োজন ততটাই আধুনিকতা। আজকের পৃথিবীতে মানুষ যত সংযুক্ত, মনে মনে ততটাই বিচ্ছিন্ন। সেই দূরত্ব কমায় যোগ, নিজের সঙ্গে সম্পর্কটাকে করে দৃঢ়, আর নিজেকে বুঝতে পারলে পৃথিবীকেও নতুন চোখে দেখা যায়, তাই না? অনেকেই ভাবেন যোগ মানেই কঠিন আসন, আসলে তা নয়। যোগ তার চেয়েও অনেক বড়। যোগ একটি জীবন দর্শন এবং সহজ অভ্যাসের নাম, যেখানে প্রতিটি মুহূর্তকে অনুভব করা যায়, ছোট ছোট বিষয়েও সুখ খুঁজে পেতে শেখায়। আজ এখানেই শেষ করছি কথায় গানে অনুষ্ঠান। আর আপনারাও অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যেন। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন। আজ আপনাদের সঙ্গে কথায় গানে অনুষ্ঠানে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। নমস্কার। এতক্ষণ শুনলেন কথায় গানে অনুষ্ঠান, উপস্থাপনায় পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পর শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: রয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবসের মূল উদযাপন। যোগকে নির্দিষ্ট উপলক্ষে সীমাবদ্ধ না রেখে প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ করে তোলার বার্তা প্রধানমন্ত্রীর।
1: দেশের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক যোগ দিবসের বর্ণাঢ্য উদযাপন, 100টি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থানে বিশেষ যোগ কর্মসূচি, অন্ধ্রপ্রদেশে 1,07,00,000 বেশি মানুষের অংশগ্রহণে নতুন বিশ্ব রেকর্ড।
0: বাংলাদেশ, দুবাই, কাতার, ওমান, আমেরিকা, ব্রাজিল, ডেনমার্ক সহ বিদেশের 210টিরও বেশি ভারতীয় দূতাবাস ও বাণিজ্য দূতাবাসে মহাসমারোহে যোগ দিবস উদযাপন।
1: কলকাতার গার্ডেনারি শিপ বিল্ডার্সে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত করলেন প্রধানমন্ত্রী।
0: কঠোর নিরাপত্তার মধ্যে ভারতের 551টি এবং বিদেশের 14টি শহরে নিট ইউজি পরীক্ষা সম্পন্ন।
1: তামিলনাড়ুর পেরিয়া পালায়ামে সামুদ্রিক খাদ্যপণ্য রফতানি সংস্থায় অ্যামোনিয়া গ্যাস লিকে অন্তত 7 শ্রমিকের মৃত্যু, অসুস্থ 70 জনেরও বেশি।
0: পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ফের বৈঠকে বসল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান।
1: বিশ্বকাপ ফুটবলে আজ স্পেন সৌদি আরবের, বেলজিয়াম ইরানের, উরুগুয়ে কাবোভার্দের মুখোমুখি।
0: মহিলাদের FIH নেশনস কাপ হকির ফাইনালে নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। আসছে বিস্তারিত খবরে, এখন আন্তর্জাতিক যোগ দিবসের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগাসন কেবলমাত্র শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং মানসিক স্বাস্থ্যের উন্নতি ও শান্তিপূর্ণ জীবনাচরণের জন্য পথ দেখায়। যোগ আমাদের শেখায় কি করা উচিত এবং কি করা উচিত নয়। কলকাতার রেড রোডে আজ দ্বাদশ যোগ দিবসে দেশের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়ামকে একটি নির্দিষ্ট উপলক্ষে সীমাবদ্ধ না রেখে দৈনিক জীবনযাপনের অবিচ্ছেদ্য অঙ্গ করে তোলা উচিত।
2: योग केवल हमारे शारीरिक स्वास्थ्य पर ही फोकस नहीं करता, योग मानसिक स्वास्थ्य से शारीरिक स्वास्थ्य का मार्ग दिखाता है। इसलिए योग के विषय में युक्त चेष्टस्य कर्मसु कहा गया है, यानी हमें क्या करना चाहिए, क्या नहीं करना चाहिए, इसका बोध।
1: যোগ দিবসে দেশবাসী তথা সমগ্র মানবজাতিকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক নিয়মে 21 জুন পৃথিবীর কোনো কোনো অংশে দিনের আলো সবচেয়ে দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়। আজ আন্তর্জাতিক যোগ দিবসে 21 জুন বিশ্বে যোগ উদযাপনের বৃহত্তম দিন হয়ে উঠেছে। বিশ্বে নানা প্রান্ত থেকে যোগব্যায়ামের অসাধারণ সব দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। হিমালয় থেকে ভারত মহাসাগর, পূর্ব উত্তর পূর্ব এবং বাংলা থেকে শুরু করে পশ্চিমে সৌরাষ্ট্র পর্যন্ত সারা দেশ যোগের অন্তর্নিহিত শক্তি এবং চেতনায় পরিপূর্ণ হয়ে উঠেছে।
2: 21 जून का ये दिन पृथ्वी के कुछ भूभाग पर साल में सबसे लंबी अवधि का दिन होता है और अंतर्राष्ट्रीय योग दिवस के कारण 21 जून का ये दिन विश्व के सबसे बड़े सामूहिक उत्सव का दिन भी बन गया है। विश्व के अलग अलग हिस्सों से योग की एक से एक अद्भुत तस्वीरें आ रही है। पूरा देश योग की ऊर्जा से चैतन्य से भरा हुआ नजर आ रहा है।
0: এবছর যোগ দিবসের মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং বা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। এই ভাবধারাকে সামনে রেখে প্রধানমন্ত্রী বলেন, যোগ দিবসে আজ সমগ্র দেশ এক সূত্রে গ্রন্থিত। যোগ আজ ভারতকে সারা বিশ্বের সঙ্গে সংযুক্ত করেছে। প্রধানমন্ত্রী বলেন, যোগাভ্যাস নির্দিষ্ট কোনো বয়সে সীমাবদ্ধ নয়। মানুষের বয়স যত বাড়ে, যোগাসন তত মানুষকে কর্মঠ এবং উদ্যমী করে তোলে।
2: When we speak of yoga for healthy aging, it means that we can work to ensure that age does not reduce human potential. Yoga can help human life to aspire for constant growth. Our target must be to be more flexible at 40 than we were at 20. Our target must be to be more energetic at 50 than we were at 30. Our target must be to be more resistant to lifestyle disease at 70 than we were at 50. This is where yoga can help us.
1: শ্রী মোদী উল্লেখ করেন, ভারসাম্যপূর্ণ জীবনের জন্য যোগাসন অত্যন্ত জরুরি। যথাযথ পরিমাণ খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম, কাজ করার পাশাপাশি নিয়মিত বিশ্রাম নেওয়া সবটাই যোগের অঙ্গ। যোগের মূল ভিত্তি হল ভারসাম্য, আর জীবনেরও মূল ভিত্তি হল নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা। যোগই আমাদের শেখায় যে স্বাস্থ্যকর জীবনযাপনই হল অগ্রগতির মূল চাবিকাঠি।
2: योग हमें जीवन को बैलेंस वे में जीने की कला सिखाता है। योग हमें डू और डोंट सिखाता है।

আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকের শিরোনাম।

0: और जब हम हमारे शरीर को सही ढंग से चलाना सीख लेते हैं तो स्वास्थ्य हमारा स्वभाव बन जाता है। साथियों, योग केवल हमारे शारीरिक स्वास्थ्य पर ही फोकस नहीं करता, योग मानसिक स्वास्थ्य से शारीरिक स्वास्थ्य का मार्ग दिखाता है।
1: রেড রোডে আজ যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের মূল কেন্দ্র হিসেবে পশ্চিমবঙ্গকে বেছে নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই অনুষ্ঠান রাজ্যজুড়ে মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনার সঞ্চার করেছে। বাংলার সমৃদ্ধ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে শ্রী অধিকারী স্বামী বিবেকানন্দ সহ অন্যান্য চিন্তাবিদদের কথা উল্লেখ করেন, যারা মন, শরীর এবং চরিত্রের বিকাশে যোগব্যায়ামের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে যোগব্যায়াম একটি বিশ্বজনীন আন্দোলনে পরিণত হয়েছে। 2014 সালে রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক যোগ দিবস বিষয়ে প্রস্তাব গৃহীত হওয়ার পর থেকে বর্তমানে 180টিরও বেশি দেশে যোগ দিবস উদযাপিত হচ্ছে। উল্লেখ্য, কলকাতার রেড রোডে আজ যোগ দিবসের এই মহাসমারোহে বিপুল সংখ্যক শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশ নেন। দেশ বিদেশের লক্ষাধিক মানুষ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং ভার্চুয়াল মাধ্যমে এই আয়োজনে সামিল হন।
2: কলকাতা ছাড়াও সারা দেশের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ব্যাপক সাড়া মিলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জবলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যোগের মেলবন্ধন ঘটিয়ে সংস্কৃতি মন্ত্রক এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যৌথভাবে দেশের 100টি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থানে বিশেষ যোগ কর্মসূচির আয়োজন করে। নতুন দিল্লিতে লালকেল্লা, উত্তরপ্রদেশের সারনাথ, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবলীপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ এবং অসমের শিলচর এই 12টি স্থানে বৃহৎ আকারে যোগ কর্মসূচি পালিত হয়।
1: দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে জাতীয় রাজধানী অঞ্চল জুড়ে আয়োজিত বিভিন্ন যোগব্যায়াম কর্মসূচিতে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিত্ব অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লির শান্তিপথে আয়োজিত যোগ দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লির নেহরু পার্কে আয়োজিত একটি যোগব্যায়াম কর্মসূচিতে অংশ নেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়াও নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও বিভিন্ন স্থানে আয়োজিত যোগ দিবসে অংশ নেন।
2: অন্ধ্রপ্রদেশের গণ যোগব্যায়াম কর্মসূচি যোগান্ধ্র 2026 রাজ্যজুড়ে বিপুল অংশগ্রহণ এবং যোগব্যায়ামের সফল প্রচারের জন্য ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। বিজয়ওয়াড়ায় আজ রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর হাতে এই আনুষ্ঠানিক সনদপত্রটি তুলে দেন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের দক্ষিণাঞ্চল বিষয়ক যুগ্ম সচিব ডক্টর উল্লাজি এলিয়াজার। উল্লেখ্য, যোগান্ধ্র 2026 আওতায় 1.5 কোটি যোগব্যায়াম অনুরাগী মানুষকে যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তবে প্রত্যাশা ছাড়িয়ে যোগ দেন 1.7 কোটিরও বেশি মানুষ।
1: শুধু দেশে নয়, বিদেশের নানা প্রান্তেও বিপুল সমারোহে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সঙ্গে সমন্বয় রেখে বিদেশের 210টিরও বেশি ভারতীয় দূতাবাস এবং বাণিজ্যিক দূতাবাস যোগ দিবসের আয়োজন করে। দুবাইতে ভারতের বাণিজ্যিক দূতাবাস দুবাই পুলিশের সঙ্গে একযোগে দুবাই পুলিশ অফিসার্স ক্লাবে যোগব্যায়াম কর্মসূচির আয়োজন করে। কাতারে ভারতীয় দূতাবাস, ইন্ডিয়ান স্পোর্টস সেন্টার, ইন্ডিয়ান কালচারাল সেন্টার, ইন্ডিয়ান কমিউনিটি বেনেভোলেন্ট ফোরাম এবং ইন্ডিয়ান বিজনেস অ্যান্ড প্রফেশনালস কাউন্সিল সম্মিলিতভাবে ইউডিএসটি ক্রিকেট গ্রাউন্ডে যোগ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। ওমানের মাস্কাটে ভারতীয় দূতাবাস তাদের কার্যালয় প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করে। এছাড়া যোগাসন ফেডারেশন অফ ওমানের প্রেসিডেন্ট সালহা হাকিম আল তকির উপস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ যোগাসন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
2: বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের অধীনস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম। এর মাধ্যমে জীবনে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হয়েছে। মূল অনুষ্ঠানটি হয় ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন ক্ষেত্রের তারকা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঢাকার পাশাপাশি সিলেট, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনগুলোতেও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
1: পশ্চিমী দেশগুলিতেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় যোগ দিবস। কানাডার টরন্টোতে অন্টারিও আইনসভার ঐতিহাসিক প্রাঙ্গণে আয়োজিত এক যোগব্যায়াম অধিবেশনে সরকারি প্রতিনিধি, কূটনীতিক, যোগব্যায়াম অনুশীলনকারী, বিভিন্ন সংস্থা এবং সম্প্রদায়ের ব্যক্তিরা অত্যন্ত উদ্দীপনার সঙ্গে উদযাপনে অংশ নেন। ব্রাজিলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অংশ হিসেবে ফলস দ্য ইয়োগোয়াসু জলপ্রপাতের সামনে একটি বিশেষ যোগব্যায়াম অধিবেশন পরিচালিত হয়। ডেনমার্কের আরহাস শহরে ডক ওয়ানে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের আয়োজন করে ডেনমার্ক যোগ টিম। সেখানে ডেনমার্কে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মনীষ প্রভাত ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের উদ্দেশ্যে লেখা প্রধান

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা একটি চিঠি পড়ে শোনান। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের লক্ষ্যে শতাধিক মানুষ ঐতিহাসিক লিঙ্কন মেমোরিয়ালে সমবেত হয়েছিলেন। এখন দেশের খবর।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতীয় নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত তিনটি প্ল্যাটফর্ম আইএনএস দেনাগিরি, সংশোধক এবং অগ্রয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার সময় তিনি একথা বলেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশায় এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে নির্মিত এই জাহাজগুলির লক্ষ্য হল যুদ্ধকালীন অভিযান, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়ানো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার নীতিগত ক্ষেত্রে বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে জাহাজ নির্মাণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপও নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
2: ভারত আজ আপনে পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা হ্যায়, ইসলিয়ে আজ ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা হ্যায়, নই ক্ষমতা তৈয়ার কর রাহা হ্যায়, নই কনেক্টিভিটি বনা রাহা হ্যায়, নদী জলমার্গো কা বিস্তার কর রাহা হ্যায়, মল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা হ্যায়, সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিসসা হ্যায়।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নৌবাহিনীতে এই তিনটি জাহাজের অন্তর্ভুক্তি ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে তুলে ধরেন।
0: কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আজ স্নাতক স্তরের চিকিৎসা বিজ্ঞান কোর্সে ভর্তির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2026 পরীক্ষাটি আবার নেওয়া হয়েছে। ভারতের 551 এবং বিদেশের 14 শহরে 2,79,000 বেশি পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়। দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পনেরো পর্যন্ত ইংরেজি এবং 12 ভারতীয় ভাষায় এই পরীক্ষাটি নেওয়া হয়। নিরাপত্তা নিশ্চিত করতে একটি বহুস্তর ভিত্তিক নিরাপত্তা কাঠামো তৈরি করা হয়। এর মধ্যে ছিল সিসিটিভি নজরদারি, আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ এবং পরীক্ষার যাবতীয় প্রশ্ন ও খাতা পরিবহনের জন্য পুলিশি প্রহরা সহ জিপিএস যুক্ত যানবাহন।
1: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্বাক্ষরিত হতে পারে এবং আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। মুম্বাইতে আয়োজিত এক অনুষ্ঠানে আজ শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে ভারতীয় ব্যবসায়ীরা নামমাত্র শুল্ক বা শুল্কমুক্ত সুবিধায় প্রায় সম্পূর্ণ ইউরোপীয় বাজারে পণ্য প্রবেশের সুযোগ পাবেন, যা রফতানির সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। প্রস্তাবিত এই চুক্তির আওতায় ভারতের মোট রফতানির প্রায় 93% পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
0: তামিলনাড়ুর পেরিয়াপালায়ামে আজ একটি সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানিকারক সংস্থায় অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় অন্তত 7 শ্রমিক প্রাণ হারিয়েছেন, 70 জনেরও বেশি আহত, উদ্ধারকাজ চলছে, মৃতের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা। এনডিআরএফ এবং রাসায়নিক ও পারমাণবিক পরিস্থিতি মোকাবিলার জন্য নিয়োজিত বিশেষ দলগুলি দ্রুত উদ্ধারকাজ শুরু করে এবং কঠোর নিরাপত্তা বিধি মেনে গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ব্যক্তি ও সমাজের উন্নয়নের জন্য শিক্ষাই হল সবচেয়ে কার্যকর হাতিয়ার, তাই আদিবাসী সম্প্রদায়ের শিক্ষা ও সামগ্রিক উন্নয়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, কেবল ব্যক্তিগত লাভের জন্য নয় বরং সমগ্র সমাজের উন্নতির জন্য এই শিক্ষাকে ব্যবহার করা প্রয়োজন।
3: আজ পুরা বিশ্ব তেজি সে বদল রাহা হ্যায়, মেরা মানা হ্যায় কি আপ দেশে যুবাওঁ কো ভারতীয় সংস্কৃতি কে মূল্য আর আদর্শ কো আপনি জীবন কা আধার বানানা চাহিয়ে, আপকে কান্ধো পে দেশ কা ভবিষ্য নির্ভর কর রহা হ্যায়, আপকে জ্ঞান ঊর্জা আর সংকল্প সে হ্যায় বিকশিত ভারত কা স্বপ্না সাকার হোগা। মে আপসে আগ্রহ করতে হুঁ কি আপনি শিক্ষা আর প্রতিভা কা উপযোগ কেবল ব্যক্তিগত সফলতা কে লিয়ে নেহি বল্কি সমাজ কে ব্যাপক কল্যাণ কে লিয়ে হোনা চাহি।
1: তিনি আজ মধ্যপ্রদেশের জবলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36 সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।
0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা আজ জয়পুরের খাতিপুরা রেলওয়ে স্টেশন থেকে জয়পুর দ্বারভাঙা অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। তারা খাতিপুরায় একটি মেগা কোচিং টার্মিনালেরও উদ্বোধন করেন এবং বেশ কয়েকটি রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব বলেন, দেশজুড়ে রেল পরিকাঠামো ও পরিষেবার অভূতপূর্ব উন্নতি হচ্ছে।
1: পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12 বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোনো দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। একটি প্রতিবেদন।
4: ভোটের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার উপর কেন্দ্রের তরফে বিপুল আর্থিক সহায়তার আশ্বাস এবং ডবল ইঞ্জিন সরকারের সুবিধা সব মিলিয়ে মানুষের প্রত্যাশাও এবার অনেক বেশি।

0: নির্বাচনী সংকল্পপত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে সরকারি কর্মীদের মহার্গ ভাতা বা ডিএর উপরে। একই সঙ্গে নজরে রয়েছে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, প্রবীণদের ভাতা, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবকদের কর্মসংস্থান এবং নতুন শিল্পে বিনিয়োগের মতো বিষয়গুলি, জনকল্যাণ শিবির অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সরাসরি পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নও বাজেটে অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা আরও সরাসরি মূল্যবৃদ্ধির চাপের মধ্যে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ভালো রাস্তা, দ্রুত প্রশাসনিক পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে আরও বেশি সুবিধা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: ভারত চলতি মাসের 25-26 তারিখে হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জ্বালানি মন্ত্রীদের 11তম বৈঠকের আয়োজন করবে। বৈঠকে জ্বালানি নিরাপত্তা ও স্থায়িত্ব, জ্বালানি প্রাপ্তির সুযোগ ও সমবণ্টন এবং প্রযুক্তি ও উদ্ভাবন, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে। জ্বালানি নিরাপত্তা, স্থায়িত্ব, উদ্ভাবনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ব্রিক্সের 11টি সদস্য দেশের জ্বালানি মন্ত্রী ও ঊর্ধ্বতন আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। এখন বিদেশের খবর।
2: সুইজারল্যান্ডের বার্গেনস্টকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক শুরু হয়েছে। কাতার ও পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতা করছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাকজি। লেবাননে ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে বলে তেহরানের তরফ থেকে দাবি করা হলেও মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে এই জলপথটি সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। ইসরায়েল এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে চলতি সংঘর্ষের প্রেক্ষিতে গত সপ্তাহে প্রকাশিত 14 দফা সমঝোতা স্মারকের প্রথম দফায় লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতির শর্ত দেওয়া হয়েছে। ইরান সরকার জানিয়েছে বার্গেনস্টকে ইরানের প্রতিনিধি দল এবং কাতারের মধ্যস্থতাকারীদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই চারদলীয় আলোচনার আগে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে নিয়ে গঠিত মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানি মধ্যস্থতাকারী দলের সঙ্গে একটি বৈঠক করেছে।
1: ইউক্রেনের হামলার ফলে রুশ দখলে থাকা ক্রিমিয়ায় জ্বালানি সরবরাহের উপর চাপ বেড়ে যাওয়ায় আজ সাধারণ নাগরিকদের কাছে পেট্রোল বা জ্বালানি বিক্রি স্থগিত করা হয়েছে। ক্রেমলিন নিযুক্ত ক্রিমিয়ার প্রধান গভর্নর সের্গেই অক্সিয়োনভ জানিয়েছেন ওই হামলায় 4 জন নিহত ও 28 জন আহত। পরবর্তীকালে সমাজ মাধ্যমে তিনি ঘোষণা করেন, এখন থেকে কেবল ওই অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি সংস্থাগুলির কাছেই জ্বালানি বিক্রি করা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন ক্রিমিয়ার একটি তেল ডিপো এবং রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি তেল পরিবহন কেন্দ্রে এই হামলা চালানো হয়। ড্রোন হামলার ফলে কৃষ্ণসাগরীয় একটি তেল টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফেরির উপর চালানো আরেকটি হামলায় 1 জন নিহত হয়েছেন বলে ক্রাসনোদার অঞ্চলের রুশ আধিকারিকরা জানিয়েছেন।
2: লেবার পার্টি নেতার পদ থেকে সরে দাঁড়ানোর জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ওপর চাপ ক্রমশ বাড়ছে। সমালোচকদের কেউ কেউ তাঁর স্থলাভিষিক্ত হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের নামও প্রস্তাব করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে উত্তর ইংল্যান্ডের মেকারফিল্ড উপনির্বাচনে বার্নহ্যামের বড় ব্যবধানে জয়ের পর এই দাবি আরও জোরালো হয়েছে।
1: কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় দফায় আজ রক্ষণশীল প্রার্থী আবেলাদো দেলা এসপ্রিয়েলা এবং বামপন্থী প্রার্থী ইভান সেপেদার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। রাজনৈতিক মেরুকরণ ও ক্রমবর্ধমান হিংসার আবহে দেশের নিরাপত্তাহীনতা, দুর্নীতি ও বিপর্যস্ত অর্থনীতি মোকাবিলায় দুটি সম্পূর্ণ ভিন্নধারার রাজনীতির মধ্য থেকে একজনকে বেছে নিচ্ছেন সেদেশের ভোটদাতারা।
2: সাইবেরিয়ার একটি শহরে কোনো অভিযোগ ছাড়াই কয়েক মাস আটক থাকার পর 24 জন ফিলিপিনো নাগরিককে মুক্তি দিয়েছে রাশিয়া। গত বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র তাদের বিষয়ে উদ্বেগ জানানোর পর এই পদক্ষেপ। আজ ভোরে দুটি ফ্লাইটে ওই 24 জন ফিলিপিনো নাগরিক ম্যানিলায় পৌঁছন। প্রথম দলটিকে স্বাগত জানান ফিলিপিন্সের বিদেশ সচিব থেরেসা লাজারো।
1: এ যুগে ব্রিটেনের সম্রাট হিসেবে প্রথমবার রাজা চার্লস তার ব্যক্তিগত করের হিসেব প্রকাশ করবেন। রাজপরিবারের বার্ষিক আর্থিক হিসাবের নতুন একটি অংশ হিসেবে বৃহস্পতিবার তার কর প্রদানের তথ্য প্রকাশ করা হবে। বাকিংহাম প্যালেস জানিয়েছে স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজপরিবারের দায়বদ্ধতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
2: শিক্ষার উপর নেতিবাচক প্রভাব রোধ করতে নরওয়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জেনারেটিভ এআই টুলের ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের সরকার। একই সঙ্গে তুলনামূলকভাবে বড় শিক্ষার্থীদের ক্ষেত্রেও এর ব্যবহার নিয়ন্ত্রণ করা হচ্ছে।
1: আফগানিস্তানের পারওয়ান প্রদেশে একটি গাড়ি উল্টে 5 জন যাত্রী প্রাণ হারিয়েছেন, 7 জন আহত। প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফজল রহিম মুসকেনিয়ার জানান কোহি সাফি জেলার মান্দিকোল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেটি উল্টে যায়। আহতদের চিকিৎসার জন্য কাবুলের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
2: ফ্রান্স জুড়ে প্রবল তাপপ্রবাহের প্রেক্ষিতে সরকার আপৎকালীন পরিষেবার কাজ শুরু করেছে এবং দাবানলের তীব্রতা কমাতে সেদেশের সেনাবাহিনীকে কাজে নামিয়েছে। দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি পৌঁছে গেছে। জাতীয় স্থানীয় স্তরে একাধিক

পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে প্রবল তাপপ্রবাহের লাল সতর্কতা জারি। এখন খেলার খবর। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এইচের খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি। শেষ পাওয়া খবরে খেলা গোলশূন্য রয়েছে। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30 লস এঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30 গ্রুপ এইচের অন্য ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে খেলবে কাবো ভার্দের বিরুদ্ধে। অন্যদিকে ফুটবল বিশ্বকাপে আগামীকাল গ্রুপ জির অন্য খেলায় নিউজিল্যান্ড মিশরের বিরুদ্ধে খেলবে। ভ্যানকুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30।
1: মহিলাদের FIH নেশনস কাপ হকিতে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কৌর ও সুনালিতা টপ্পু। প্রতিযোগিতা জুড়ে ভারত অপরাজিত ছিল। নেশনস কাপে এই খেতাব জয়ের ফলে ভারতীয় মহিলা দল হকি প্রো লীগের পরবর্তী সিজনে জায়গা করে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তাদের এই জয় দেশের তরুণ হকি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে।
0: চীনের শাওকসিংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ভারতের মহিলাদের 1600 মিটার রিলে দল সোনা জিতেছে। শ্রাবণী নন্দা, এস এস স্নেহা, সুদেশনা শিবঙ্কর ও তামান্নার ভারতীয় দলটি 43.85 সেকেন্ড সময় নেয়। এছাড়া ভারতের মিক্সড 1600 মিটার রিলে দল 3:17.06 সেকেন্ড সময় নিয়ে রূপ পান। এই দলের সদস্য ছিলেন তীর্থেশ শেঠি, পুভাম্মা এমআর, ভরত শ্রীধর ও নিরু পাঠক। এর আগে ভারতের প্রণব গৌরব, তামান্না, অনিমেষ কুজুর ও এস এস স্নেহার মিক্সড 400 মিটার দল ব্রোঞ্জ পদক পায়।
1: চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত 56তম গ্রা পি উস্তি নাদ লাবেম আমন্ত্রণী বক্সিং প্রতিযোগিতায় ভারতের বক্সাররা 8টি সোনাসহ মোট 12টি পদক জিতেছে। মহিলাদের 75 কেজি বিভাগে লাভলীনা বরগোহাঁই, 54 কেজি বিভাগে বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন প্রীতি পাওয়ার, 51 কেজি বিভাগে সাক্ষী চৌধুরী এবং 60 কেজি বিভাগে প্রিয়া ঘাঙ্ঘাস স্বর্ণপদক জিতেছেন। পুরুষদের 55 কেজি বিভাগে যাদুমানি সিং, 60 কেজি বিভাগে সচিন, 80 কেজি বিভাগে অঙ্কুশ এবং 90 কেজির অধিক কেজি বিভাগে নরেন্দর চ্যাম্পিয়ন হয়েছেন।
0: ওল্ড ট্রাফোর্ডে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য 159 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 158 রান করে। শেফালি ভার্মা 31 ও দীপ্তি শর্মা 29 রান করেন। অধিনায়ক হরমনপ্রীত কর করেন 24 রান। দক্ষিণ আফ্রিকার মরিসানে কাপ ও শবনিম ইসমাইল 2টি করে উইকেট নেন। শেষ পাওয়া খবরে দক্ষিণ আফ্রিকা 10 ওভার 1 বলে 2 উইকেটে 61 রান করেছে।
1: ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল শ্রীলঙ্কাকে 66 রানে পরাজিত করেছে। শ্রীলঙ্কার রাঙ্গিলি ডাম্বুলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ভারত 378 রানের লক্ষ্যমাত্রা রাখে। ভারতের হয়ে বৈভব সূর্যবংশী 29 বলে 94 রানের ঝোড়ো ইনিংস খেলেন। পরে ব্যাট করতে নেমে 311 রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের যশ ঠাকুর 3টি উইকেট নিয়েছেন।
0: এখন দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজ শুনবেন বিশ্ব সঙ্গীত দিবস।

সুর যেন আমাদের প্রাণস্পন্দন, তাই সুরের খোঁজ এ জীবনে অবিরাম। সুর ছবি তৈরি করে, সুর গল্প বলে, সুর স্বপ্ন দেখায়, সুর মন ভোলায়। আসলে সুর জাদু জানে। সুরের জাদুতে মানুষের আবেগের বাঁধ ভাঙে, ভাঙে দেশকাল সময়ের সীমানা। তাই এই ভুবনডাঙ্গার সমস্ত মানুষের সঙ্গীতময় সম্মিলন ঘটাতে বিশ্ব সঙ্গীত দিবসের ভাবনা। সারা বিশ্বে 21শে জুন দিনটিকে ওয়ার্ল্ড মিউজিক ডে হিসেবে পালন করা হয়।

সঙ্গীতের বাঁধ ভাঙা আবেদনে সমস্ত মানুষকে ভাসিয়ে নিয়ে যাওয়ার বিশ্ব সঙ্গীত দিবসের অনুভবটির প্রথম স্ফুরণ হয়েছিল ফ্রান্সে 1982 সালে। সেদিন থেকেই 21 জুন সঙ্গীত নেমে আসে স্মরণেতে। সমস্ত সঙ্গীতানুষ্ঠানে এদিন সমস্ত মানুষের প্রবেশ অবাধ, অবাধ অংশগ্রহণ। মিউজিক জাস্ট।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবসের মূল উদযাপন। যোগকে নির্দিষ্ট উপলক্ষে সীমাবদ্ধ না রেখে প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ করে তোলার বার্তা প্রধানমন্ত্রীর।
1: দেশের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক যোগ দিবসের বর্ণাঢ্য উদযাপন, 100টি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থানে বিশেষ যোগ কর্মসূচি, অন্ধ্রপ্রদেশে 1.7 কোটি বেশি মানুষের অংশগ্রহণে নতুন বিশ্ব রেকর্ড।
0: বাংলাদেশ, দুবাই, কাতার, ওমান, আমেরিকা, ব্রাজিল, ডেনমার্ক সহ বিদেশের 210টিরও বেশি ভারতীয় দূতাবাস ও বাণিজ্য দূতাবাসে মহাসমারোহে যোগ দিবস উদযাপন।
1: কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্সে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত করলেন প্রধানমন্ত্রী।
0: কঠোর নিরাপত্তার মধ্যে ভারতের 551টি এবং বিদেশের 14টি শহরে নিট ইউজি পরীক্ষা সম্পন্ন।
1: তামিলনাড়ুর পেরিয়াপালায়ামে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি সংস্থায় অ্যামোনিয়া গ্যাস লিকে অন্তত 7 শ্রমিকের মৃত্যু, অসুস্থ 70 জনেরও বেশি।
0: পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ফের বৈঠকে বসল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান।
1: বিশ্বকাপ ফুটবলে আজ স্পেন সৌদি আরবের, বেলজিয়াম ইরানের, উরুগুয়ে কাবোভার্দের মুখোমুখি।
0: মহিলাদের FIH নেশনস কাপ হকির ফাইনালে নিউজিল্যান্ডকে 2-0 হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান গ্রন্থ পরিচয়।
1: আজকের গ্রন্থ সতীনাথ ভাদুড়ির লেখা জাগরী।

রাজনৈতিক পটভূমিতে লেখক যেটা ধরতে চেয়েছেন সেটা জীবনের অন্তরালবর্তী শাশ্বত সত্তা। পারিবারিক ভাবতরঙ্গকে রাজনৈতিক ঝড় অবর্তসংকুল করে তুলেছে। তারই চিত্র আঁকতে গিয়ে লেখক আসলে ফুটিয়ে তুলেছেন পারিবারিক জীবন রস। প্রকৃত রাজনৈতিক উপন্যাসে রাজনৈতিক বাতাবরণ একটা আধার, আসল আধেয় হল জীবন রস। জাগরী সেই সুপরিণত জীবনবোধের সাক্ষ্য দেয়। সতীনাথ ভাদুড়ির লেখা উপন্যাস জাগরীর অন্তর্নিহিত সত্যরূপটিকে এমনভাবেই উন্মোচিত করেছেন বিশিষ্ট সাহিত্য সমালোচক সরোজ বন্দ্যোপাধ্যায়। সংরূপগতভাবে জাগরী নিঃসন্দেহে একটি উপন্যাস, যেখানে রয়েছে উপন্যাসোচিত বিস্তার। কারো কারো মতে জাগরী রাজনৈতিক উপন্যাস, তবে তার কাহিনী বিন্যাস নিছক রাজনীতি সর্বস্ব নয়। আবার কোনো কোনো গবেষক মনে করেছেন যে জাগরী মনস্তাত্ত্বিক রাজনৈতিক উপন্যাস। কেউ বলেছেন জাগরী উপন্যাস মানবিক মর্যাদার উপন্যাস। আবার কেউ কেউ মনে করেছেন উপন্যাসটি রাজনীতি সম্পৃক্ত চারজন মানুষের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের কাহিনী। একথা সত্যি যে রাজনৈতিক পটভূমিতেই জাগরী উপন্যাসটি লেখা। 1942 আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে উপন্যাসটির কাহিনী বৃত্ত বিন্যস্ত হয়েছে। ঔপন্যাসিক সতীনাথ ভাদুড়ী প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 1939 থেকে 1948 এই 9 বছর সময়কাল জুড়ে বিস্তৃত ছিল তার রাজনৈতিক জীবন। এই সময়কালের মধ্যে মোট 3 বার কারাবরণ করেছেন তিনি। 1940 সালে সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে 1 বছর তিনি হাজারিবাগ জেলে বন্দী ছিলেন। এরপর 1941 সালে দ্বিতীয়বার 6 মাসের জন্য এবং তৃতীয়বার 1942 থেকে 1944 সাল পর্যন্ত পূর্ণিয়া ও ভাগলপুর সেন্ট্রাল জেলে তার কারাজীবন অতিবাহিত হয়। 1942 আগস্ট আন্দোলনে যুক্ত থাকার কারণে গ্রেপ্তার হন সতীনাথ ভাদুড়ী। তাকে প্রথমে রাখা হয় পূর্ণিয়া সেন্ট্রাল জেলে। জেলের ভিতরে আইন অমান্য এবং কর্মবিরতির জন্য পুলিশ জেলবন্দীদের ওপর লাঠিচার্জ করে। সহবন্দীদের সঙ্গে জেল ভেঙে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন সতীনাথ। তারপর তাকে নিয়ে আসা হয় ভাগলপুর সেন্ট্রাল জেলে। এখানে বসেই 1943 থেকে 1944 সালের মধ্যে তিনি লেখেন জাগরী উপন্যাসটি। দীর্ঘ প্রায় 2 বছর এই জেলে কারা জীবন অতিবাহিত করেছেন সতীনাথ ভাদুড়ী। প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি কারাবন্দী জীবনের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হবার সুযোগ পেয়েছেন এই সময়ে। আর সেই ব্যক্তিগত অভিজ্ঞতারই অসামান্য শিল্পরূপ তাঁর লেখা জাগরী উপন্যাসটি। সতীনাথ ভাদুড়ীর লেখা জাগরী শিল্পমূল্যের নিরিখে এক অসামান্য সৃষ্টি হলেও প্রথম দিকে কলকাতার কোন প্রকাশকই এই উপন্যাসটি প্রকাশের ব্যাপারে তেমনভাবে উৎসাহ দেখাননি। সেই কারণে জাগরী উপন্যাসটি প্রথম মুদ্রিত ও প্রকাশিত হয়েছিল প্রাক্তন বিপ্লবীদের দ্বারা পরিচালিত সমবায় প্রেস থেকে 1945 সালে অক্টোবর মাসে। প্রকাশক ছিলেন শ্রী মহাদেব সরকার। প্রকাশের পর অতি দ্রুত পাঠক মহলে সমাদৃত হয় উপন্যাসটি। দিনে দিনে প্রবল জনপ্রিয়তার শিখর ছোঁয়ে সতীনাথ ভাদুড়ীর জাগরী। 1950 সালে উপন্যাসটি মনোনীত হয় প্রথম রবীন্দ্র পুরস্কারের জন্য। তখন সতীনাথ বাবু ছিলেন ফ্রান্সে। দাদার টেলিগ্রাম মারফত এই সুখবর পান তিনি। জাগরী উপন্যাসের মূল চরিত্র 4টি, বিলু, বিলুর ভাই নীলু এবং তাদের বাবা ও মা। এই 4টি চরিত্রই কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী এবং তাদের প্রত্যেককেই নানান রাজনৈতিক কারণে বহুবার কারাবরণ করতে হয়েছে। উপন্যাস জুড়ে চরিত্রগুলির স্বগত ভাবনার যে বিস্তার, তাতে অনেকখানি অংশ জুড়ে রয়েছে পরাধীন দেশ, দেশের অগণ্য খ্যাত অখ্যাত সংগ্রামী মানুষের কথা, নিজস্ব রাজনৈতিক বিশ্বাসের অনুপুঙ্খ বিশ্লেষণ, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা প্রভৃতি নানান প্রসঙ্গ। সমগ্র উপন্যাসটি লেখা হচ্ছে 42 আগস্ট আন্দোলন

ও বিপ্লব মুখর ভারতবর্ষের প্রেক্ষাপটে। এমনকি উপন্যাসটি উৎসর্গও করা হচ্ছে যে সকল অখ্যাতনামা রাজনৈতিক কর্মীর কর্মনিষ্ঠা ও স্বার্থত্যাগের বিবরণ জাতীয় ইতিহাসে কোনো দিনই লিখিত হইবে না তাঁদের স্মৃতির উদ্দেশ্যে। অর্থাৎ একথা নিঃসন্দেহে বলা যায় যে রাজনৈতিক অনুষঙ্গ এই উপন্যাসটির সঙ্গে নিবিড় এবং ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং এই রাজনীতি উপন্যাসের চরিত্রগুলিকে নানাভাবে প্রভাবিত করেছে। কিন্তু তা সত্ত্বেও জাগরি একটা নিছক কিংবা গতানুগতিক রাজনৈতিক উপন্যাস হয়ে উঠতে পারেনি। পুরো উপন্যাস জুড়ে চরিত্রগুলির রাজনৈতিক সত্তার থেকে অনেক বড় হয়ে উঠেছে পারস্পরিক ব্যক্তিগত সম্পর্কের সুতোয় গাঁথা চারজন নিঃসঙ্গ মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েন, অনুশোচনা ও যন্ত্রণার ভাষ্য। তারা একে অপরের কাছে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করেছে মানবিক চাহিদার অনিবার্য কারণে। তাই উপন্যাসে রাজনৈতিক অনুষঙ্গ ছড়ানো থাকলেও শেষ পর্যন্ত রাজনৈতিক বিশ্বাস ও সংঘাত জয়ী হয়নি, জয়ী হয়েছে মানবিক সংবেদনশীলতা। উপন্যাসে আমরা দেখছি কারাবন্দি বিলুকে, সে মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধী। উপন্যাসে বর্ণিত রাতই তার জীবনের শেষ রাত। জেলের বাইরে দাদার মৃতদেহ সৎকারের জন্য বিনিত্র প্রতীক্ষায় ভাই নীলু। বিরোধী রাজনৈতিক মতাদর্শের কারণে সেই সাক্ষ্য দিয়েছে দাদার বিরুদ্ধে। আওরাত কিতায় তাদের মাও অস্থির ও নিদ্রাহীন, আপার ডিভিশনে তাদের গান্ধীবাদী পিতা। প্রিয় পুত্রের আসন্ন মৃত্যুর ভাবনায় রাজনৈতিক পরিচয় থেকে বড় হয়ে উঠেছে এক অসহায় শোকাতুর পিতার মানবিক মর্মবেদনা। তার মনে আসছে নানান এলোমেলো ভাবনা। নেপালে শুনিয়াছি একজনের বদলে আরেকজন রাজদণ্ড ভোগ করিতে পারে, এখানে যদি এমন একটি নিয়ম থাকিত যাহাতে বিলুর বদলে আমার গেলেও তো। কিংবা সেই হতভাগ্য পিতার মনে হচ্ছে আজ রাত্রিটা অন্তত যদি বিলুর কাছে থাকিতে পারিতাম, একসঙ্গে না থাকাই ভালোই হইয়াছে, তাহা হইলে হয়তো দুজনেই ভাঙিয়া পড়িতাম। তবে শেষ মুহূর্ত পর্যন্ত কথা তো বলিয়া লইতে পারিতাম। একইভাবে সেই শেষ রাত্রে বিলু ফিরে আসতে চেয়েছে পরিবারের কাছে, নীলু ফিরে পেতে চেয়েছে হারিয়ে যাওয়া শৈশবের সোনালি দিনগুলো, মা চেয়েছেন তার পুরনো পারিবারিক স্নেহ মমতায় মোড়া জীবন। এই প্রসঙ্গে বিশিষ্ট সমালোচক ডক্টর তরুণ মুখোপাধ্যায় লিখছেন, জাগরি উপন্যাসে দলীয় চরিত্রগুলি বিভিন্ন রাজনৈতিক পথ ও মতকে তুচ্ছ করে এমনিভাবেই পিছলে বেরিয়ে গেছে সেই মানবিক মান অভিমান স্নেহ ও ধৈর্যের অতল সমুদ্রে। তিনটি দল সেখানে শাসনযন্ত্র অধিকারের লড়াই করতে গিয়ে নিজের যুক্তি ও আদর্শের পথে এগোতে গিয়ে বুঝে গেছে মানুষের অধিকার লাভের পথ দুর্বলতা ও সংকীর্ণতাই কি ক্ষতবিক্ষত, রক্তের টান কি মারাত্মক। কথা সাহিত্যের এক অন্যতম সংরূপ হল কারা সাহিত্য বা প্রেজেন্ট নভেল। সমালোচক ডক্টর উত্তম দত্ত এই কারা উপন্যাসের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে বলেছেন, যে জাতীয় উপন্যাসের কেন্দ্রীয় লক্ষ্যই কারাগার তথা মানুষের কারাবন্দী জীবন, যেখানে কারাবন্দীদের জীবনের ওপরে কারাগারের প্রভাব অমোঘ এবং মর্মভেদী, কারাগার যেখানে সংশ্লিষ্ট চরিত্রদের মানুষসত্তাকে নিয়ন্ত্রণ করে, কারাগারকে বাদ দিয়ে যে উপন্যাসের অন্তর্গত উদ্বেগ উৎকণ্ঠা অন্তঃশিলা স্রোতকে উপলব্ধি করা সম্ভব নয়, প্রকৃত বিচারে তাকেই কারা উপন্যাস বলা যেতে পারে। কোন কোন সমালোচক জাগরিকে কারা উপন্যাস বলতে চেয়েছেন। একথা সত্য যে উপন্যাসে প্রায় সম্পূর্ণ অংশ জুড়ে অমোঘ হয়ে রয়েছে কারাগারের উপস্থিতি। উপন্যাসের চরিত্রগুলির স্বগত ভাবনাতেও কারাগারে এসেছে বিচিত্র ব্যঞ্জনায়। নীলু কারাগারের মধ্যে দেখেছে ক্লেদাক্ত জগৎ, আবার বিলু এরই মধ্যে

খুঁজে পেয়েছে এক অসামান্য মুগ্ধতা। জেলের মধ্যে তো একখণ্ড জগৎ আছে, জেলের মধ্যে তো শীত গ্রীষ্ম বর্ষার পরিবর্তন অনুভব করতে পারা যায়। আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা সেখানেও মাধুর্য বিলাইতে কার্পণ্য করে না। কাল বৈশাখীর মাতলামি, প্রথম বৃষ্টির পর ভিজা মাটির গন্ধ, নিশীত রাতের বাড়িধারার মাদকতা ভরা রিমঝিম, কত স্মৃতি ভরা শরতের সোনালী তবুক মোড়া রৌদ্র, রহস্য ভরা শীতের কুয়াশা, জেলের প্রাচীরের ভিতরেও ইহাদের নিরঙ্কুশ গতি, তাহার উপর মানুষের মুখ দেখা, হোক তাহারা চোর ডাকাত তবু মানুষ তো। কিন্তু তা সত্ত্বেও জাগরীকে শুধুমাত্র কারা উপন্যাস হিসাবে চিহ্নিত করা বোধ হয় সঙ্গত নয়, কারণ এই উপন্যাসের নিহিত ব্যঞ্জনা আরও অতুলস্পর্শী। জাগরী উপন্যাসে মূলত রয়েছে চারটি চরিত্রের চেতনা, অচেতন মনের ভাবনা প্রবাহ, যা কিছুটা বিক্ষিপ্ত খানিক এলোমেলো। এই সমস্ত খণ্ড খণ্ড ভাবনা জুড়ে জুড়েই গড়ে উঠেছে উপন্যাসটির অবয়ব। তাই প্রচলিত অর্থে আমরা উপন্যাসের প্লট বলতে যা বুঝি, জাগরীতে তা নেই। পরিবর্তে সেখানে রয়েছে চরিত্রের অন্তঃসংলাপ, চিন্তার খাপছাড়া অনুসঙ্গ, অস্পষ্ট প্রকাশভঙ্গি, অবচেতন মনের বিচিত্র জটিলতা, আছে এক অদ্ভুত বিচ্ছিন্নতাবোধ, একটা নিঃসীম একাকিত্ব, গোপন অপরাধ বোধ। উপন্যাসটির মর্মে মর্মে নিহিত আছে এক সূক্ষ্ম অস্তিত্ববাদ ও অ্যালিয়েশনের ছোঁয়া, যেখানে উন্মোচিত হয়েছে এক অনন্য অন্তর্বাস্তবতা বা ইনার রিয়েলিটি। উপন্যাসের প্রতিটি চরিত্র একটা আত্মক্ষয়ী উদ্বেগের শিকার, যে উদ্বেগের নেপথ্যে রয়েছে তীব্র নিঃসঙ্গতা। একনিষ্ঠ গান্ধীবাদী পিতা, তারই অনুগত মাতা সোশ্যালিস্ট বিলু এবং কমিউনিস্ট নীলু, চারটি চরিত্র যেন চারটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। এক অসহ্য কালরাত্রিতে ছেঁড়া ছেঁড়া স্মৃতির সাগরে দুলে চলেছে। আসলে আমাদের অবচেতনের অনেকটাই অব্যক্ত, সেই অনুচ্চারিত যন্ত্রণা নিয়েই মানুষের বেঁচে থাকা। লেখক সেই যন্ত্রণাময় সত্যকে উদ্ঘাটিত করতে চেয়েছে এই উপন্যাসে। অসামান্য চেতনা প্রবাহ রীতির প্রয়োগে তিনি হাতছানি দিয়ে আমাদের নিয়ে গেছেন সেই আপাত এলোমেলো চৈতন্য স্রোতের গহনে, যেখানে নিজেকে চেনার ও চেনানোর আপ্রাণ প্রয়াসে রক্তাক্ত হয়েছে উপন্যাসের চরিত্ররা। অকুল অতলান্তিক অবসাদে নিবিড় নিঃসঙ্গতায় একা একা কথা বলেছে চারটি বিচ্ছিন্ন সত্তা। এক বিনিদ্র রাত্রে চার জোড়া রাত জাগা চোখের অস্পষ্ট অসংলগ্নতায়, দ্বন্দ্ব সংকুল মনস্তাত্ত্বিকতায় এক অনিঃশেষ জাগরণের গল্প বলে চলে সতীনাথ ভাদুড়ির উপন্যাস জাগরী।

0: এতক্ষণ শুনলেন গ্রন্থ পরিচয়, সতীনাথ ভাদুড়ির লেখা জাগরি, রচনা জয়ন্ত কোলে, পাঠে কৌশিক সেন, সম্পাদনা রমা চট্টোপাধ্যায়, প্রযোজনা অনন্যা মজুমদার।
1: গ্রন্থ পরিচয় অনুষ্ঠানটি এখানেই শেষ হল। একটু পর শুনবেন বাংলা সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শক্তিশালী সামুদ্রিক সক্ষমতা কোনো দেশের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তিনি আজ কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী আজ কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। বিশ্বের নানা দেশে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট

0: ইউজি আজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। সুইজারল্যান্ডের বার্গেনস্টাকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ স্পেন সৌদি আরবের বিরুদ্ধে খেলছে, বেলজিয়াম ইরানের এবং উরুগুয়ে কার্বোভারদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শক্তিশালী সামুদ্রিক সক্ষমতা কোন দেশের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তিনি আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক।
1: আইএনএস বিক্রান্ত সে লেকর আজ তক কি যাত্রা কেবল নয়ে যুদ্ধপোতোঁ কি যাত্রা নহি হ্যায়, ইয়ে ভারত কি বড়তি আত্মনির্ভরতা কি যাত্রা ভি হ্যায়। আজ আইএনএস অগ্রয়, আইএনএস দুনাগিরি অর আইএনএস সংশোধক উসী যাত্রা কো নই গতি দে রহে হ্যায়। ইয়ে তিনো পোত ভারত কে তিন মহত্বপূর্ণ সংকল্পক কে ভি প্রতীক হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই তিনটি জাহাজ নৌবাহিনীকে হস্তান্তর এক যুগান্তকারী মুহূর্ত। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তার সঙ্গে এই যোগাভ্যাসে সামিল হন। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনকারীদের সঙ্গে নিজেও যোগব্যায়ামে অংশ নেন। তিনি মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা, বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়াম কেবল শারীরিক অনুশীলন নয়, এটি কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ থাকে না, বরং এটি হল মানব আত্মারই অভিব্যক্তি।
1: যোগ কেবল শারীরিক শ্রম কা সাধন নহি হ্যায়, যোগ কিসি এক আয়ু বর্গ কে লিয়ে সীমিত ভি নহি হ্যায়। ভারত মে হাম জানতে হ্যায় অর দেখতে আয়ে হ্যায়, যোগ মানব কে জীবন কা চেতনা কে সাথ ঊর্জা কে সাথ এক প্রকাশ ভি হ্যায়।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাস রাজ্যে ফিরে এসেছে। রেড রোডের অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দোহায় ভারতীয় সম্প্রদায়ের এবং অন্যান্য প্রবাসী গোষ্ঠীর 2000-এরও বেশি যোগপ্রেমী একত্রিত হয়েছিলেন। মাস্কাটে ভারতীয় দূতাবাসের যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের ঢাকাতেও যোগ দিবস পালিত হয়েছে। সেদেশে ভারতীয় হাইকমিশনের অধীনস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আইজিসিসি এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে গতকাল রিয়াদে যোগ দিবস উদযাপনে 500 জনের বেশি অংশগ্রহণ করেন। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ আবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এরও বেশি। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়। দুপুর 2 থেকে বিকেল 5 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। তামিলনাড়ুর পেরিয়াপালামের একটি সি ফুড রপ্তানি প্রতিষ্ঠানে অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনায় 7 মৃত্যু হয়েছে, আহত আরও 70 জন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশেষ রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিক্রিয়া দলের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি 3 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন। এই প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। নিহত প্রত্যেকের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার উল্লাডাবরি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ছজনের মৃত্যু হয়েছে, আহত 25 জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি বাস আজ বেলা 11টা নাগাদ ময়নাগুড়ি থেকে দোমোহনি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, বাস চালককে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্পর্শকাতর অন্তর্বর্তী চুক্তি পাকা করতে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। কাতার এবং পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সেদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংসদের অধ্যক্ষ বাগের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে এই বৈঠকের মধ্যে ইরান জানিয়েছে ইসরায়েল লেবাননে হামলা চালানোয় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে হরমুজ প্রণালী সবরকম জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে চার দেশের মধ্যে বৈঠক হবে। তবে ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যুদ্ধ বন্ধ করতে ইরানের জন্য মঞ্জুর হওয়া 6 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল যা বর্তমানে কাতারের কাছে রয়েছে তা অবিলম্বে ইরানকে ফেরত দিতে হবে। ভারতীয় নৌবাহিনীর স্টেলথ ফ্রিগেট আইএনএস তরকাস গতকাল মরিশাসের পোর্ট লুইসে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে অভিযানের অংশ হিসেবে এই সফরের লক্ষ্য হল ভারত ও মরিশাসের মধ্যে সামুদ্রিক সহযোগিতা জোরদার করা। এছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করাও এই সফরের অন্যতম লক্ষ্য। আইএনএস তরকাস মরিশাস ন্যাশনাল কোস্ট গার্ডের কর্মীদের জন্য পেশাদার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হয়েছে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হয় ভারতীয় সময় রাত 9:30। শেষ পাওয়া খবরে স্পেন 2-0 গোলে এগিয়ে রয়েছে। খেলার 10 মিনিটে এল ইমাল, 21 মিনিটে এম ওয়ারজাবল গোল করে স্পেনকে এগিয়ে দেন। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30 লস এঞ্জেলেস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30 গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মায়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কার্বোভারদের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে গ্রুপ এফ এর ম্যাচে জাপান তিউনিশিয়াকে আজ 4-0 গোলে হারিয়ে দেয়। গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাওয়ের ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হয়। মহিলাদের হকিতে এফআইএইচ নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেন নবনীত কর ও সুনেলিতা টোপ্পো। গোটা টুর্নামেন্টে ভারত অসাধারণ পারফরমেন্স করে, সমস্ত ম্যাচেই তারা অপরাজিত ছিল। নেশনস কাপ খেতাব জয়ের মাধ্যমে ভারতীয় মহিলা দল হকি প্রো লীগের পরবর্তী সিজনে জায়গা করে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল শ্রীলঙ্কাকে 66 রানে পরাজিত করেছে। শ্রীলঙ্কার রঙ্গিলি রামবুলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 378 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। পরে ব্যাট করতে নেমে 311 রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের যশ ঠাকুর 3 উইকেট নিয়েছেন। বৈভব সূর্যবংশী 29 বলে 94 রানের ঝোড়ো ইনিংস খেলেন, তিনিই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি চলতি মাসের 27 তারিখ পর্যন্ত অরুণাচল প্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম এবং মেঘালয় পর্যন্ত আসামে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডি জানিয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মণিপুর, ওড়িশা, ত্রিপুরা, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায় আগামী 4 থেকে 5 দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন শক্তিশালী সামুদ্রিক সক্ষমতা কোন দেশের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তিনি আজ কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। পশ্চিমবঙ্গের নতুন সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী।

আলো, সুবদ্ধ সঙ্গীত, সুরবাহার, সন্তোষ বন্দ্যোপাধ্যায়, রাগ বিলাস খানি টোড়ি ও গুনকেলি। 6:30 শুনবেন এই মহাজীবন, শুনবেন মুন্সী প্রেমচাঁদের জীবন কথা। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ, 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, 6:55 কৃষক বন্ধুদের জন্য রসুন চাষের সম্ভাবনা বিষয়ে একটি কথিকা বলবেন ডক্টর তপন কুমার মাইতি, 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, গন্তব্য মণিপুর। 7:35 শুনবেন সকালের আড্ডা উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, 8:30 অতিথি কবি গীতিকার বটকৃষ্ণদের সঙ্গে আলাপচারিতায় থাকবেন ডক্টর মানস প্রতিম দাস, কাল শুনবেন দ্বিতীয় পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার পরিবেশনায় মেলভিন অ্যান্টনি ললিত গোমস, রাগ ভৈরবী, তবলায় সহযোগিতা করবেন দেবাশিস সরকার। 9:30 মনের মতো গান উপস্থাপনায় পুনম বাগ। 10:30 শুনবেন রামধনু, প্রথমে শুনবেন ভজন সোমলতা বেরা এবং পরে শুনবেন পুরাতনী গানে কাজল বিশ্বাস। 11:00 সংগ্রহশালা থেকে গান, 11:15 নজরুল গীতি শিল্পী শ্রীমন্তী দাস, 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়, 12:30 লোকসঙ্গীত, 1:00 বেতার নাটক মাকড়সার রস রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ নন্দিনী ভট্টাচার্য, প্রযোজনা কৌশিক সেন। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় দুপুর 2:30। 3:30 ভারতীয় সময়, 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত, 4:35 শুনবেন বন্ধু তোমারই জন্য উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 5:05 শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন, 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা পশ্চিমবঙ্গের কৃষি ও ভৌগোলিক নির্দেশক আলাপচারিতায় ডক্টর মানস ঘোষ ও রামরঞ্জন দাসরায়, 6:50 আপনার স্বাস্থ্য, ডায়াবেটিক রোগী কি খাবেন এই বিষয়ে একটি কথিকা বলবেন ডক্টর রানা ভট্টাচার্য, 7:00 বেতার নাটক মাকড়সার রস রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ নন্দিনী ভট্টাচার্য, প্রযোজনা কৌশিক সেন, 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় দীপান্বিতা দাস, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল পরিবেশনায় শ্যামল লাহিড়ী, রাগ বাগেশ্রী, তবলায় শিল্পীকে সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়াম কমলাক্ষ মুখোপাধ্যায়, 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় দীপান্বিতা দাস। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি হবে ভারতীয় সময় রাত 12:00। এতক্ষণ শুনলেন আগামীকাল অর্থাৎ 22/6/2026 সোমবারের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন বেহালা শিল্পী তরুণ কুমার চক্রবর্তী, রাগ বাগেশ্রী, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন মলয় বসু।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন বেহালা শিল্পী তরুণ কুমার চক্রবর্তী, রাগবাগে শ্রী শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন মলয় বসু। আকাশবাণী মৈত্রী একটু পর শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনে আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকে শিরোনামে রয়েছে, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবসের মূল উদযাপন। যোগকে নির্দিষ্ট উপলক্ষে সীমাবদ্ধ না রেখে প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ করে তোলার বার্তা প্রধানমন্ত্রী।
1: দেশের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক যোগ দিবসের বর্ণাঢ্য উদযাপন, 100টি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থানে বিশেষ যোগ কর্মসূচি, অন্ধ্রপ্রদেশে 1,07,00,000 বেশি মানুষের অংশগ্রহণে নতুন বিশ্ব রেকর্ড।
0: বাংলাদেশ, দুবাই, কাতার, ওমান সহ বিদেশের 210টিরও বেশি ভারতীয় দূতাবাস ও বাণিজ্য দূতাবাসে মহাসমারোহে যোগ দিবস উদযাপন।
1: কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত করলেন প্রধানমন্ত্রী।
0: কঠোর নিরাপত্তার মধ্যে ভারতের 551টি এবং বিদেশের 14টি শহরে নিট ইউজি পরীক্ষা সম্পন্ন।
1: বিশ্বকাপ ফুটবলে আজ স্পেন সৌদি আরবের, বেলজিয়াম ইরান।

0: নের উরুগুয়ে কাবো ভার্দের মুখোমুখি।
1: আজ সে বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যোগাসন কেবলমাত্র শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং মানসিক স্বাস্থ্যের উন্নতি ও শান্তিপূর্ণ জীবনাচরণের জন্য পথ দেখায়। যোগ আমাদের শেখায় কি করা উচিত এবং কি করা উচিত নয়। কলকাতা রেড রোডে আজ দ্বাদশ যোগ দিবসের দেশের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়ামকে একটি নির্দিষ্ট উপলক্ষে সীমাবদ্ধ না রেখে দৈনিক জীবনযাপনের অবিচ্ছেদ্য অঙ্গ করে তোলা উচিত।
2: योग केवल हमारे शारीरिक स्वास्थ्य पर ही फोकस नहीं करता, योग मानसिक स्वास्थ्य से शारीरिक स्वास्थ्य का मार्ग दिखाता है। इसलिए योग के विषय में युक्त चेष्टस्य कर्मसु कहा गया है, यानी हमें क्या करना चाहिए क्या नहीं करना चाहिए इसका बोध।
0: এবছর যোগ দিবসের মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং বা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। এই ভাবধারাকে সামনে রেখে প্রধানমন্ত্রী বলেন, যোগ দিবসে আজ সমগ্র দেশ এক সূত্রে গ্রন্থিত। শ্রী মোদী উল্লেখ করেন ভারসাম্যপূর্ণ জীবনের জন্য যোগাসন অত্যন্ত জরুরি। যথাযথ পরিমাণ খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম, কাজ করার পাশাপাশি নিয়মিত বিশ্রাম নেওয়া, সবটাই যোগের অঙ্গ। যোগের মূল ভিত্তি হল ভারসাম্য, আর জীবনেরও মূল ভিত্তি হল নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা।
2: योग हमें जीवन को बैलेंस वे में जीने की कला सिखाता है, योग हमें डू और डोंट सिखाता है, और जब हम हमारे शरीर को सही ढंग से चलाना सीख लेते हैं तो स्वास्थ्य हमारा स्वभाव बन जाता है। साथियों, योग केवल हमारे शारीरिक स्वास्थ्य पर ही फोकस नहीं करता, योग मानसिक स्वास्थ्य से शारीरिक स्वास्थ्य का मार्ग दिखाता है।
1: রেড রোডে আজ যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের মূল কেন্দ্র হিসেবে পশ্চিমবঙ্গকে বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই অনুষ্ঠান রাজ্য জুড়ে মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনার সঞ্চার করেছে। আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে যোগব্যায়াম একটি বিশ্বজনীন আন্দোলনে পরিণত হয়েছে। উল্লেখ্য, কলকাতার রেড রোডে আজ যোগ দিবসের এই সমারোহে বিপুল সংখ্যক শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশ নেন। দেশ বিদেশের লক্ষাধিক মানুষ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং ভার্চুয়াল মাধ্যমে এই আন্দোলনে এই আয়োজনে সামিল হন।
0: কলকাতা ছাড়াও সারা দেশের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ব্যাপক সাড়া মিলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জবলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যোগের মেলবন্ধন ঘটিয়ে সংস্কৃতি মন্ত্রক এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যৌথভাবে দেশের 100টি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থানে বিশেষ যোগ কর্মসূচির আয়োজন করে। নতুন দিল্লিতে লালকেল্লা, উত্তরপ্রদেশের সারনাথ, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণার্ক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবলীপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাতের আহমেদাবাদ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ এবং অসমের শিলচর এই 12টি স্থানে বৃহৎ আকারে যোগ কর্মসূচি পালিত হয়।
1: দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে জাতীয় রাজধানী অঞ্চল জুড়ে আয়োজিত বিভিন্ন যোগব্যায়াম কর্মসূচিতে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিত্ব অংশগ্রহণ করছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও নতুন দিল্লির বিভিন্ন স্থানে আয়োজিত যোগ দিবসে অংশগ্রহণ করেন।
0: অন্ধ্রপ্রদেশের গণযোগব্যায়াম কর্মসূচি যোগান্ধ্র 2026 রাজ্যজুড়ে বিপুল অংশগ্রহণ এবং যোগব্যায়ামের সফল প্রচারের জন্য ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। বিজয়ওয়াড়ায় আজ রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর হাতে এই আনুষ্ঠানিক সনদপত্রটি তুলে দেন ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসের দক্ষিণাঞ্চল বিষয়ক যুগ্ম সচিব ডক্টর উল্লাজি এলিয়াজার। উল্লেখ্য, যোগান্ত্র 2026 আওতায় 1.5 কোটি যোগব্যায়াম অনুরাগী মানুষকে যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তবে প্রত্যাশা ছাড়িয়ে এতে যোগ দেন 1.7 কোটিরও বেশি মানুষ।
1: শুধু দেশে নয়, বিদেশের নানা প্রান্তেও বিপুল সমারোহে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের সঙ্গে সমন্বয় রেখে বিদেশের 210টিরও বেশি ভারতীয় দূতাবাস এবং বাণিজ্যিক দূতাবাস যোগ দিবসের আয়োজন করে। দুবাইতে ভারতের বাণিজ্যিক দূতাবাস দুবাই পুলিশের সঙ্গে একযোগে দুবাই পুলিশ অফিসার্স ক্লাবে যোগব্যায়াম কর্মসূচির আয়োজন করে। কাতারে ভারতীয় দূতাবাস, ইন্ডিয়ান স্পোর্টস সেন্টার, ইন্ডিয়ান কালচারাল সেন্টার, ইন্ডিয়ান কমিউনিটি বেনেভোলেন্ট ফোরাম এবং ইন্ডিয়ান বিজনেস অ্যান্ড প্রফেশনালস কাউন্সিল সম্মিলিতভাবে ইউডিএসটি ক্রিকেট গ্রাউন্ডে যোগ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেন। ওমানের মাস্কাটে ভারতীয় দূতাবাস তাদের কার্যালয় প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করে। এছাড়া

0: যোগাসন ফেডারেশন অফ ওমানের প্রেসিডেন্ট সালহা হাকিম আলতকির উপস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ যোগাসন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
1: বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের অধীনস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। মূল অনুষ্ঠানটি হয় ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন ক্ষেত্রের তারকা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঢাকার পাশাপাশি সিলেট, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনগুলিতেও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুনছেন উপমহাদেশের খবর।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতীয় নৌবাহিনী নিজস্ব প্রযুক্তিতে নির্মিত তিনটি প্ল্যাটফর্ম আইএনএস দোনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার সময় তিনি একথা বলেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশায় এবং গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে নির্মিত এই জাহাজগুলোর লক্ষ্য হল যুদ্ধকালীন অভিযান, হাইড্রোগ্রাফিক্স সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়ানো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার নীতিগত ক্ষেত্রে বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে জাহাজ নির্মাণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
1: ভারত আজ আপনি পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা ইসলিয়ে আজ ভারত আপনি বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা নই ক্ষমতা তৈয়ার কর রাহা নই কনেক্টিভিটি বনা রাহা নদী জলমার্গো কা বিস্তার কর রাহা মাল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিসা হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আইএনএস দোনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক নৌবাহিনীতে এই তিনটি জাহাজের অন্তর্ভুক্তি ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।
2: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ব্যক্তি ও সমাজের উন্নয়নের জন্য শিক্ষাই হল সবচেয়ে কার্যকর হাতিয়ার, তাই আদিবাসী সম্প্রদায়ের শিক্ষা ও সামগ্রিক উন্নয়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, কেবল ব্যক্তিগত লাভের জন্য নয় বরং সমগ্র সমাজের উন্নতির জন্য এই শিক্ষাকে ব্যবহার করা প্রয়োজন। তিনি আজ মধ্যপ্রদেশের জবলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক দান করেন।
0: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ স্নাতক স্তরের চিকিৎসা বিজ্ঞান কোর্সে ভর্তির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2026-এর পরীক্ষাটি আবার নেওয়া হয়েছে। ভারতের 551টি এবং বিদেশের 14টি শহরে 22,79,000-এরও বেশি পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়। দুপুর 2:00 থেকে বিকেল 5:15 পর্যন্ত ইংরেজি এবং 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষাটি নেওয়া হয়। নিরাপত্তা নিশ্চিত করতে একটি বহুস্তর ভিত্তিক নিরাপত্তা কাঠামো তৈরি করা হয়, যার মধ্যে ছিল সিসিটিভি নজরদারি, আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ এবং পরীক্ষার যাবতীয় প্রশ্ন ও খাতা পরিবহনের জন্য পুলিশি প্রহরা সহ জিপিএস যুক্ত যানবাহন।
2: ভারত চলতি মাসের 25-26 তারিখে হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জ্বালানি মন্ত্রীদের 21তম বৈঠকের আয়োজন করবে। বৈঠকে জ্বালানি নিরাপত্তা ও স্থায়িত্ব, জ্বালানি প্রাপ্তির সুযোগ ও সমবন্টন এবং প্রযুক্তি ও উদ্ভাবন এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে। জ্বালানি নিরাপত্তা, স্থায়িত্ব উদ্ভাবনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ব্রিক্সের 11টি সদস্য দেশের জ্বালানি মন্ত্রী ও ঊর্ধ্বতন আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন।
0: পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ।
2: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্বাক্ষরিত হতে পারে এবং আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। মুম্বাইতে আয়োজিত এক অনুষ্ঠানে আজ শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে ভারতীয় ব্যবসায়ীরা নামমাত্র শুল্ক বা শুল্কমুক্ত সুবিধায় প্রায় সম্পূর্ণ ইউরোপীয় বাজারে পণ্য প্রবেশের সুযোগ পাবেন, যা রপ্তানির সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
0: খাদ্যপণ্যের ক্ষেত্রে 100% শব্দটি ব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও অন্যায্য ব্যবসায়িক কার্যকলাপ চালানোর জন্য স্টোরিয়া ফুডস অ্যান্ড বেভারেজেস প্রাইভেট লিমিটেড এবং ভিক্টর্স ফুড স্পেশালিটি লিমিটেডের ওপর 1,00,000 টাকা করে জরিমানা আরোপ করেছে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএ। এছাড়া কর্তৃপক্ষ দুটি কোম্পানিকেই তাদের পণ্যের মোড়ক, ওয়েবসাইট এবং সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বিতর্কিত দাবিগুলো অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।
2: তামিলনাড়ুর পেরিয়া পালায়ামে আজ একটি সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানিকারক সংস্থায় অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় অন্তত 7 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন, 70 জনেরও বেশি আহত। উদ্ধারকাজ চলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়

0: এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন এবং 3 সদস্যের একটি কমিটিকে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
1: গোয়ায় শালগাঁওকার গ্রুপ এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলির একটি বড় আকারের অবৈধ আকরিক লোহা উত্তোলনের ঘটনায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি সাময়িকভাবে 1,000 কোটি টাকা মূল্যের অস্থাবর ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট 2002 এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইডি এক বিবৃতিতে জানিয়েছে, বাজেয়াপ্ত করা সম্পদের মধ্যে রয়েছে ভারতের 99টি স্থাবর সম্পত্তি, সিঙ্গাপুরে 31টি স্থাবর সম্পত্তি এবং ভারতীয় কোম্পানিগুলির ইকুইটি শেয়ার।
0: বৃহন্মুম্বাই ইলেকট্রিক অ্যান্ড সাপ্লাই অ্যান্ড ট্রান্স স্পোর্ট বেস্টের কর্মীদের ধর্মঘট তৃতীয় দিনে গড়ানোয় আজ মুম্বাই জুড়ে বাস পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত। ইউনিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার তাদের দাবিগুলির সঙ্গে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বেস্টের বাজেটের সঙ্গে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিএমসির বাজেট একত্রিত করা তাদের দাবির অন্যতম। এছাড়া সপ্তম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পাওনা পরিশোধ, পরিবহন ব্যবস্থায় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সহ একাধিক দাবি জানিয়েছেন তারা।
1: আফগানিস্তানের পারওয়ান প্রদেশে একটি গাড়ি উল্টে 5 জন যাত্রী প্রাণ হারিয়েছেন, 7 জন আহত। প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফজল রহিম মুস্কেনিয়ার জানান, কোহিসাফি জেলার মান্দিকোল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেটি উল্টে যায়। আহতদের চিকিৎসার জন্য কাবুলের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
0: বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি। শেষ পাওয়া খবরে, স্পেন 4-0 গোলে এগিয়ে রয়েছে। স্পেনের হয়ে 10 মিনিটে লামিন ইয়ামাল, 21-24 মিনিটে মিকেল ওয়েজারবাল 2টি গোল করেন এবং 49 মিনিটে আত্মঘাতী গোল করেন সৌদির হাসান। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30 লস এঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30 গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ফুটবল বিশ্বকাপে আগামীকাল গ্রুপ জির অন্য খেলায় নিউজিল্যান্ড মিশরের বিরুদ্ধে খেলবে। সকাল 10:30 আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হবে।
1: মহিলাদের FIH নেশনস কাপ হকিতে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কৌর ও সোনালিতা টোপ্পো। প্রতিযোগিতা জুড়ে ভারত অপরাজিত ছিল। নেশনস কাপে এই খেতাব জয়ের ফলে ভারতীয় মহিলা দল হকি প্রো লীগের পরবর্তী সিজনে জায়গা করে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
0: ওল্ড ট্রাফোর্ডে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত 159 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবসের মূল উদযাপন। যোগকে নির্দিষ্ট উপলক্ষে সীমাবদ্ধ না রেখে প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অঙ্গে করে তোলার বার্তা প্রধানমন্ত্রীর।
1: দেশের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক যোগ দিবসের বর্ণাঢ্য উদযাপন। 100টি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থানে বিশেষ যোগ কর্মসূচি। অন্ধ্রপ্রদেশে 1,07,00,000 বেশি মানুষের অংশগ্রহণে নতুন বিশ্ব রেকর্ড।
0: বাংলাদেশ, দুবাই, কাতার, ওমান সহ বিদেশে 210টিরও বেশি ভারতীয় দূতাবাস ও বাণিজ্য দূতাবাসে মহাসমারোহে যোগ দিবস উদযাপন।
1: কলকাতার গার্ডেন উইথ শিপ বিল্ডার্সে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত করলেন প্রধানমন্ত্রী।
0: কঠোর নিরাপত্তার মধ্যে ভারতের 551টি এবং বিদেশের 14টি শহরে নিট ইউজি পরীক্ষা সম্পন্ন।
1: বিশ্বকাপ ফুটবলে আজ স্পেন সৌদি আরবের, বেলজিয়াম ইরানের, উরুগুয়ে কেপ ভার্দের মুখোমুখি।
0: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান হারানো দিনের গান, উপস্থাপনায় পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের হারানো দিনের গানের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা।

আজ 21 জুন, ক্যালেন্ডারে এই দিনটি দুটো সুরেলা অনুভূতির মিলন মেলা। কেন? কারণ আজ একদিকে ফাদার্স ডে আর অন্যদিকে বিশ্ব সঙ্গীত দিবস। একটিতে রয়েছে স্নেহের সুবাস, অন্যটিতে রয়েছে সুরের মাধুর্য। দুটো মিলেই তৈরি হয় জীবনের পূর্ণতা। কারণ মানুষ শুধু ভালোবাসায় বাঁচে না, সে বাঁচে অনুভূতিতেও। আর সেই অনুভূতির সবচেয়ে সুন্দর ভাষাগুলোর একটি হল গান। তাই আজকের এই দিন হৃদয় ছুঁয়ে যাওয়ার দিন, স্মৃতির কাছে ফিরে যাওয়ার দিন। সঙ্গীত, অভিনয়, শিল্প কিংবা সৃষ্টির নানা ক্ষেত্রে তাঁদের উত্তরাধিকার আজও বহমান। বিশ্ব সঙ্গীত দিবসের এই বিশেষ মুহূর্তে তাঁদের জানাই গভীর শ্রদ্ধা। আর আজ ফাদার্স ডের এই আবেগময় দিনে জানাই অশেষ কৃতজ্ঞতা আমাদের সকল বাবাদের। জীবনের প্রথম শিক্ষক যেমন বাবা, তেমনি মনের প্রথম আশ্রয় হয়ে ওঠে গান। দুটোই মানুষকে বড় করে এবং পথ দেখায়। সন্তানের জন্য বাবারা সব সময় দৃশ্যমান না থাকলেও সব সময় উপস্থিত থাকেন যেন তেন প্রকারেণ। ঝড় এলে মাথার উপর ছাতা হয়ে, রোদ এলে ছায়া হয়ে, আবার অনেক সময় তাদের স্বপ্ন অপূর্ণ রেখে, কিন্তু সেই স্বপ্নই জায়গা করে নেয় সন্তানের চোখে। সন্তান তখন শুধু পথ অনুসরণ করে না, পথটাকে আরো দূর পর্যন্ত নিয়ে যায়। শিল্প, সাহিত্য, সঙ্গীত কিংবা সিনেমা, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি এই উত্তরাধিকার। প্রজন্ম বদলেছে, সময় বদলেছে, কিন্তু ভালোবাসার সেই সেতু আজও অটুট। আজকের অনুষ্ঠানে আমরা শুনব সেসব মানুষের কথা যারা বাবার হাত ধরে হেঁটেছেন সাফল্যের পথে, বাবার স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়েছেন। তাঁদের কণ্ঠে, অভিনয়ে, সৃষ্টিতে আজও বেঁচে আছেন তাঁদের বাবা। এই অনুষ্ঠান জুড়ে আজ থাকবে অনেক স্মৃতি, ভালোবাসা, উত্তরাধিকারের কথা এবং গানেদের সমাহার। চলুন বন্ধুরা, হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে শুরু করি আজকের হারানো দিনের গানের অনুষ্ঠান।

বাংলা গানের আকাশে বাতাসে হেমন্ত মুখোপাধ্যায় এক উজ্জ্বল নক্ষত্র, যার কণ্ঠ আজও সময়কে থমকে দাঁড়াতে শেখায়। তার গানের মায়া ছুঁয়ে গিয়েছে প্রজন্মের পর প্রজন্মকে, জাগিয়েছে ভালোবাসা আর নস্টালজিয়ার অসংখ্য মুহূর্ত। আর সেই সুরের উত্তরাধিকার বহন করেছেন তাঁর কন্যা রানু মুখোপাধ্যায়। বাবার স্নেহের ছায়ায় বড় হয়ে তিনি সঙ্গীতের জগৎকে আপন করে নিয়েছিলেন। বাবার মতো কিংবদন্তি হওয়া সহজ নয়, তবু তিনি নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন। সুরের ভুবনে তাদের সম্পর্ক ছিল শিক্ষক ও ছাত্রীর, আবার বাবা ও মেয়েরও। ঘরের ভেতর যে গান শুরু হতো তা পৌঁছে যেত শ্রোতাদের হৃদয়ের দোড়গোড়ায়। হেমন্তের কণ্ঠে ছিল গভীরতার আবেশ, আর রানুর গলায় ছিল সেই ঐতিহ্যের কোমল অনুরণন। দুজনের জীবনী যেন প্রমাণ করে সঙ্গীত কখনো শুধু পেশা নয়, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে যাওয়া ভালোবাসার ভাষা। ফাদার্স ডে এই বিশেষ দিনে তাই স্মরণ করি সেই স্নেহময় বাবাকে, যিনি সুরকে উত্তরাধিকার হিসেবে দিয়ে গিয়েছেন। আর বিশ্ব সঙ্গীত দিবসে শ্রদ্ধা জানাই সেই শিল্পী কন্যাকে, যিনি সেই উত্তরাধিকারীর মর্যাদা রক্ষা করেছেন। তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় সুরেরও একটি পারিবারিক ইতিহাস থাকে, যেখানে ভালোবাসা, শিক্ষা আর সংস্কৃতি এক সূত্রে গাঁথা হয়ে যায়। এবারে রইল রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

একটি পরিবারের গল্প কখনো কখনো একটি গানের মধ্যেই আশ্রয় খুঁজে পায়। বাবার গাওয়া সুর যখন সন্তানের কণ্ঠে নতুন জীবন পায়, তখন সেখানে শুধু সঙ্গীত নয়, জড়িয়ে থাকে মমতা, শ্রদ্ধা আর প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা আবেগের সেতুবন্ধন। আর আবেগের সেতুবন্ধনের কথা বললেই সলিল চৌধুরী এবং বাবা মেয়ে অর্থাৎ অন্তরার সেই কত রকম গানের কথা মনে পড়ে যায়, তাই না? অন্তরা চৌধুরী তার মেয়ে, তিনি যখন খুব ছোট্ট, মানে অন্তরা যখন খুব ছোট্ট, তখন থেকেই সলিল চৌধুরী তাকে গান শেখানো শুরু করেন। তিনি যে শুধু একজন সুরকার ছিলেন তা নয়, তিনি ছিলেন একজন অসাধারণ শিক্ষকও। তিনি অন্তরাকে সুরের গ্রামার, গানের ভাষা এবং প্রকাশভঙ্গি শেখাতেন। তিনি চাইতেন অন্তরা শুধু গান গেয়েই থেমে না থাকুক, গানের গভীরতা যেন তিনি উপলব্ধি করতে পারেন। এই শিক্ষকের ভূমিকা সলিল চৌধুরী তার শেষ দিন পর্যন্ত পালন করে গিয়েছেন। সলিল চৌধুরী বহু গান তিনি নিজেই সুর দিয়েছেন এবং অন্তরা সেই গানগুলো গেয়েছেন। একটি গান কখনো কখনো একটি পরিবারের ইতিহাস হয়ে ওঠে, একটি সুর হয়ে ওঠে স্মৃতির ঠিকানা। বাবার গাওয়া গান শুনে বড় হয়েছেন যে সন্তান, সে যখন একই গান নতুনভাবে গায়, তখন সেখানে শুধু শিল্প নয়, থাকে আবেগও, থাকে ভালোবাসার উত্তরাধিকার। এবারে আমরা পরপর দুখানি গান শুনে নেব। প্রথম গানটি শুনবেন সলিল চৌধুরীর কণ্ঠে এবং পরের গানটি শুনবেন অন্তরা চৌধুরীর কণ্ঠে।

পৃথিবীর গাড়িটা থামাও, এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, এই এই রোকো রোকো পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, এই এই এই এই রোকো রোকো

রকম পৃথিবীর গাড়িটা থামাও, এই রকম পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব, আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব, এই রকম পৃথিবীর গাড়িটা থামাও, এই এই এই রোকো রোকো পৃথিবীর গাড়িটা থামাও, এই এই এই রোকো রোকো পৃথিবীর গাড়িটা থামাও, এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও।

কিছু সম্পর্ক রক্তের বন্ধনে গাঁথা হলেও সময়ের সঙ্গে তারা হয়ে ওঠে সুরের, স্বপ্নের আর অনুভূতির এক অদৃশ্য সেতু বন্ধন। মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং তার কন্যা মানসী মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল ঠিক তেমনই এক অনন্য গল্প। ছোট্ট মানুষের চোখে বাবা শুধু পরিবারের অভিভাবক নন, ছিলেন তার প্রথম শিক্ষক, প্রথম শ্রোতা, প্রথম অনুপ্রেরণা। পড়ার বইয়ের কবিতায় যখন বাবা সুরের রং মিশিয়ে দিতেন, তখনই হয়তো অজান্তে জন্ম নিচ্ছিল এক নতুন শিল্পীর স্বপ্ন। গানের প্রতিটি স্বরলিপি, প্রতিটি ছন্দ, প্রতিটি আবেগ তিনি শিখেছিলেন বাবার হাত ধরেই, কখনো শাসনে, কখনো স্নেহে, কখনো বা নিঃশব্দ ভালোবাসায় মানবেন্দ্র গড়ে তুলেছিলেন তাঁর মেয়ের শিল্পী সত্তাকে। আর তাই আজও যখন মানসী গান গেয়ে ওঠেন, তখন সেই কণ্ঠে যেন কোথাও না কোথাও প্রতিধ্বনিত হয় তাঁর বাবার শিক্ষা, তাঁর সাধনা, তাঁর অমলিন উত্তরাধিকার। একজন শিল্পী হয়তো একদিন মঞ্চ ছেড়ে চলে যান, কিন্তু তাঁর সুর বেজে থাকে পরবর্তী প্রজন্মের কণ্ঠে। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তাঁর সঙ্গীত চিন্তা, তাঁর পরীক্ষামূলক সুরসৃষ্টি, তাঁর শিল্প ভাবনা আজও বহন করে চলেছেন মানসী মুখোপাধ্যায়। যেন বাবা থেকে মেয়ের কাছে আর মেয়ে থেকে শ্রোতার হৃদয়ে পৌঁছে যাচ্ছে এক অনন্ত সুরধারা। এবারে সেই সুরের দুই প্রজন্মকে পাশাপাশি শোনার পালা। প্রথমে শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, আর তারপর তাঁরই উত্তরসূরি মানসী মুখোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি গান। দুই কণ্ঠ, দুই সময়, অথচ একই সুরের উত্তরাধিকার।

0: বাড়িতে তোমার জন্য ফুল আনতে গেছিলাম।
1: বোকারাম হাদারাম বুদ্ধি দিচ্ছে কিরাম, কুড়িটা সরিতা।

ভাবছেন নিশ্চয়ই হঠাৎ করে স্টুডিওতে এমন বৃষ্টি কোথা থেকে এলো? কারণ এখন সময় হয়েছে আগামীকাল অর্থাৎ 22 জুন সোমবারের হারানো দিনের গানের বিষয় জেনে নেওয়ার। কী বিষয় বলছি শুনুন। ঋতুচক্রের আবর্তনে বর্ষা আসে এক বিশেষ বার্তা নিয়ে। তপ্ত গ্রীষ্মের শেষে আকাশ জুড়ে যখন কালো মেঘের আনাগোনা শুরু হয়, তখন প্রকৃতির পাশাপাশি মানুষের মনেও লাগে অন্যরকম ছোঁয়া। বৃষ্টি যেন শুধু প্রকৃতিকে

সজীব করে না, জাগিয়ে তোলে স্মৃতি, প্রেম, বিরহ, অপেক্ষা আর আবেগের নানা রঙে। তাই তো বাংলা সাহিত্য, সঙ্গীত এবং চলচ্চিত্রে বর্ষা বারবার ফিরে এসেছে এক অনন্য সৌন্দর্যের প্রতীক হয়ে। বৃষ্টি কখনো রোমান্টিকতার, কখনো নাটকীয়তার, আবার কখনো জীবনের নতুন সুরের শুরুর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এই সব কিছু নিয়ে 22 জুন হারানো দিনের গান অনুষ্ঠান, বাংলা গানে ও চলচ্চিত্রে বর্ষা বিলাস। সঙ্গে থাকবেন দীপান্বিতা শুধুমাত্র আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত 11টায়। শুনতে ভুলবেন না জানো।

এবারে আবারও ফিরে আসছি আজকের হারানো দিনের গানের অনুষ্ঠানে। হারানো দিনের গানের অনুষ্ঠানে আজ শুনছেন ফাদার্স ডে উপলক্ষে বাংলা চলচ্চিত্র জগতে বাবার পদাঙ্ক অনুসরণ করেছেন এমন সন্তানদের কথা। ভারতীয় সঙ্গীত জগতের আর এক অবিস্মরণীয় নাম শচীন দেববর্মন। তার সুরে ছিল মাটির সোনা গন্ধ, নদীর স্রোত আর বাংলার আবেগ। সেই সুরের পথ অনুসরণ করেছিলেন তাঁর পুত্র রাহুল দেববর্মন, যিনি ভারতীয় সঙ্গীতে এক নতুন যুগের সূচনা করেন। বাবার সুর ছিল শিকড়ের দিকে, ছেলের সুরে যোগ হয়েছিল আধুনিকতার ঝলক। দুজনের পথ আলাদা হলেও লক্ষ্য ছিল একটাই, সঙ্গীতকে সমৃদ্ধ করা। প্রতিটি শিল্পীর পেছনে থাকে একটি গল্প, কখনো সংগ্রামের, কখনো ত্যাগের, কখনো বা প্রেরণার। অনেক সময় সেই গল্পের কেন্দ্রে থাকেন বাবা। তিনি হয়তো নিজে মঞ্চে দাঁড়াননি, কিন্তু মঞ্চে ওঠার সাহস দিয়েছেন। তিনি হয়তো নিজে আলো পাননি, কিন্তু সন্তানের পথ আলোকিত করেছেন। আর ডি বর্মনের সৃষ্টির জাদু আজও তরুণদের মুগ্ধ করে। বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা তাঁর সৃষ্টিকে করেছে আরও গভীর। সঙ্গীতের ইতিহাসে এই বাবা ছেলের নাম পাশাপাশি উচ্চারিত হয়, কারণ তাঁরা শুধু সফল নন, তাঁরা সময়কে বদলে দিয়েছেন। আজও তাঁদের গান বাজলে মনে হয় সুরের কোনো বয়স হয় না, প্রজন্ম বদলায় কিন্তু সুর থেকে যায়। এবারে শুনবেন শচীন দেববর্মনের কণ্ঠে এই গানটি।

নদীর এক পাড়ে যখন দাঁড়িয়ে আছেন শচীনদেব বর্মণ, তখন ঠিক অপর পাড়ে তাঁরই সুযোগ্য পুত্র রাহুল দেব বর্মণ, আমাদের প্রিয় পঞ্চমদা। ত্রিপুরার রাজ পরিবারের সন্তান হয়েও শচীনদেব বর্মণ খুঁজে নিয়েছিলেন বাংলার মাটির গন্ধ, ভাটিয়ালি আর লোকসঙ্গীতের মায়াবী সৌন্দর্য। তাঁর সুরে ছিল নদীর ঢেউ, গ্রামের পথ আর মানুষের সহজ সরল জীবনের গল্প। আর সেই সুরের আবহ নিয়েই বড় হয়ে ওঠেন রাহুল দেব বর্মণ। তবে তিনি বাবার ছায়ায় থেকেও নিজের প্রতিভায় গড়ে তুলেছিলেন এক নতুন সঙ্গীত জগৎ। পশ্চিমা বাদ্যযন্ত্র আর ভারতীয় সুরের মেলবন্ধনে তিনি সৃষ্টি করেছিলেন এক অনন্য জাদু। তবু দুজনের সঙ্গীতের মূল সুর ছিল একটাই, মানুষের হৃদয়ে ছুঁয়ে যাওয়া। এবারে রইল রাহুল দেব বর্মণের কণ্ঠে একটি গান।

হারানো দিনের গান অনুষ্ঠানে আজ শুনছেন ফাদার্স ডে উপলক্ষে বাংলা চলচ্চিত্র জগতে বাবার পদাঙ্ক অনুসরণ করেছেন এমন সন্তানদের কথা। সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন কিশোর কুমার। তাঁর কণ্ঠে হাসি ছিল, কান্না ছিল, ছিল জীবনের অসংখ্য রং। সেই সুরের আবহেই বড় হয়ে উঠেছিলেন তাঁর ছেলে অমিত কুমার। অমিত কুমার খুব অল্প বয়স থেকেই সঙ্গীতের পরিবেশে বেড়ে উঠেছেন। বাবার খ্যাতি ছিল আকাশ ছোঁয়া, কিন্তু সেই ছায়ার নিচে থেকেও নিজস্ব পরিচয় গড়ে তোলা সহজ ছিল না। অমিত কুমার নিজের কণ্ঠ ও গায়কীর ভঙ্গিতে শ্রোতাদের মন জয় করেছেন। বাবার গান যেমন মানুষের হৃদয়ে রয়ে গিয়েছে, তেমনি ছেলের গানও আলাদা করে জায়গা করে নিয়েছে একটি পরিবারের গল্প, যেখানে গানই ছিল সবচেয়ে বড় ভাষা। একজন গিয়েছেন এক সময়ের জন্য, আরেকজন গিয়েছেন আরেক প্রজন্মের জন্য, কিন্তু দুজনের মধ্যেই ছিল সঙ্গীতের প্রতি অকৃত্রিম ভালোবাসা। এই ভালোবাসাই তাঁদের আজও আমাদের কাছে প্রাসঙ্গিক করে রেখেছে। এবারে শুনবেন পরপর দুখানি গান। প্রথম গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে এবং পরের গানটি শুনবেন অমিত কুমারের কণ্ঠে।

একটি পরিবারের সাফল্য কখনো কেবল একজনের হয় না, তা হয়ে ওঠে সম্মিলিত অর্জন। বাবার পরিশ্রম, মায়ের ত্যাগ, সন্তানের অধ্যাবসায় সব মিলিয়েই তৈরি হয় সাফল্যের গল্প। সঙ্গীত ও চলচ্চিত্র জগতের বহু পরিবার সেই সত্যের সাক্ষী। তাদের পথ চলা আমাদের শেখায়, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন সমর্থনের, প্রয়োজন বিশ্বাসের, প্রয়োজন নিরন্তর চেষ্টার। বাবারা অনেক সময় সেই বিশ্বাসের প্রথম উৎস। তাদের উৎসাহই সন্তানের আত্মবিশ্বাস হয়ে ওঠে। এই কারণেই বাবা দিবস এত অর্থবহ। দেখতে দেখতে আজকের এই পর্বের একদম শেষে এসে পৌঁছেছি। গানের ফাঁকে ফাঁকে আমরা শুনলাম কিছু অনুপ্রেরণার কথা, কিছু সফল বাবা আর তাঁদের পথ অনুসরণ করা ছেলে মেয়েদের কথা। কেউ সুরের উত্তরাধিকার বহন করেছেন, কেউ অভিনয়ের আলোকে এগিয়ে নিয়ে গিয়েছেন, কিন্তু প্রত্যেক গল্পের কেন্দ্রবিন্দুতে ছিল একটাই শব্দ, বাবা। যিনি কখনো শিক্ষক, কখনো বন্ধু, কখনো ছায়া, কখনো আবার নীরব প্রেরণা। বাবা দিবসের এই বিশেষ দিনে সকল বাবাকে জানাই আন্তরিক শ্রদ্ধা।

কথা ও ভালোবাসা, তাঁদের স্বপ্ন, তাঁদের ত্যাগ এবং তাঁদের অবদানের প্রতি রইল কৃতজ্ঞতা। আর হারানো দিনের গানের সুরে সুরে রয়ে যাক এই শুভেচ্ছা। ভালো থাকুক সব বাবা, ভালো থাকুক তাঁদের স্বপ্নের উত্তরাধিকার। আজ এখানেই শেষ করছি হারানো দিনের গানের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারাও অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যেন। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন। আজ সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। নমস্কার।

এতক্ষণ শুনলেন হারানো দিনের গানের অনুষ্ঠান, উপস্থাপনায় পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 বাংলাদেশের সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 50 সেকেন্ড এবং বাংলাদেশের সময় 12:29 হয়ে 6 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। আজকের পরের শিল্পী শিপ্রা বসু।

আধুনিক গান শুনলেন শিপ্রা বসুর কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। আমি যাই তারি দিন পঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ঘটে অবাধ্য তার ঢেউ, এত বিদ্রোহ।

উদ্দাম কলরব শুনেছ, স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব শুনেছ শুনেছ, উদ্দাম কলরব শুনেছ, নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট, লিখেছে নয়া ইতিহাস, লিখেছে ধর্মঘট রক্তে রক্তে।

0: মঞ্জিকালিকে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ।
1: পরের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। আজকের পরের শিল্পী ইলা বসু।

0: দুখানি গান শুনলেন ইলা বসুর কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী জগন্ময় মিত্র।
1: বলেছিলে তাই চিঠি লিখে যায়,

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায় প্রথম।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী মান্না দে।

আধুনিক গান শুনলেন মান্না দের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী লতা মঙ্গেশকর।

হলো শুরু, আমার হলো সারা, আমার সমস্ত বলা শেষ, আমার যা কাজ সারা হয়েছে। এরপরে নতুন যুগের ছেলে মেয়েদের হাতে ভবিষ্যতের কাজ। আমার শুধু এইটুকুই বলার যে তারা যেন পাশ্চাত্য দেশের অন্ধ অনুকরণ না করে নিজের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তার সত্যিকারের গৌরবে প্রতিষ্ঠিত করে।

দুখানি গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী কিশোর কুমার।

দুটি গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী আশা ভোসলে।

লতা মাং মাফ করবেন, আশা ভোসলের পর আজকের আধুনিক গানের শিল্পী তালাত মাহমুদ।

মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় আজকের আধুনিক গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ প্রথমেই শুনুন রাগ অনুরাগ ছায়াছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন, দ্বৈত কণ্ঠে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও হৈমন্তী শুক্লা। ডিটিএইচ বাংলা পরিষেবায় রাগ অনুরাগ ছায়াছবির গান শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রাগ অনুরাগ ছায়াছবির কয়েকটি গান। পরের ছবি প্রক্সি। প্রথম গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

প্রক্সি ছায়াছবির গান শুনছেন লতা মঙ্গেশকরের পর। এবার শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন প্রক্সি ছায়া ছবির গান। পরের গানটি আশা ভোসলের কণ্ঠে।

ওরে ওরে ওরে ওরে ওরে বাসা বাসা, কি মুশকিল মে পড় গিয়া প্রভু। কি করে বোঝাই

কাঁটারোদ আরে ধুত্তেরি ছাতা, সারি সারি গাছ কচি কচি পাতা, কাঠ ফাটারোদ ধুত্তেরি ছাতা, একা বেকা।

ওরে বেটা হাড়ি হাতে লুচির ওপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দে দই পাতে, ওরে বেটা হাড়ি হাতে হাতে হাতে, তারপর তারপর কি গা হ্যাঁ গা হ্যাঁ গা গুলিয়ে যাচ্ছে গো হ্যাঁ।

0: ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন প্রক্সি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পরের ছবি নিশি পদ্ম, প্রথম গানটি শুনুন মান্না দের কণ্ঠে।
1: না না না আজ

পালায় নেই যে অবসর, বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব না।

0: বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব না।
1: নিশিপদ্ম ছাছবির গান শুনছেন, পরের গানটি শ্যামল মিত্রর কণ্ঠে।
2: দুঃখীর পঙ্খী উইড়া গেলে দুঃখী শূন্য।

নিশিপদ্ম ছায়াছবির গান শুনলেন মান্নাদের কণ্ঠে। পরের গানটির শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন নিশিপদ্ম ছায়াছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ সব শেষে শুনুন অজস্র ধন্যবাদ ছায়াছবির গান। প্রথম গানটির শিল্পী শৈলেন্দ্র সিং।

অজস্র ধন্যবাদ ছায়াছবির শেষ গানটি শুনুন শৈলেন্দ্র সিং এর কণ্ঠে।

শৈলেন্দ্র সিং এর কণ্ঠে অজস্র ধন্যবাদ ছ্যাচবিট, এই গানটি দিয়েই শেষ হলো আজকের বাংলা ছ্যাচবিট গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুরু হচ্ছে নানা রঙের

আজকের নানা রঙের গান অনুষ্ঠানে প্রথমেই শুনুন রজনীকান্তের গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রজনীকান্তের গান, নানা রঙের গান অনুষ্ঠানে। এরপর মিতা হকের কণ্ঠে অতুল প্রসাদের গান।

রজনীকান্তের গান ও অতুল প্রসাদের গানের পর নানা রঙের গান অনুষ্ঠানে এখন একটি দ্বিজেন্দ্র গীতি অনুপ ঘোষালের কণ্ঠে।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনলেন রজনীকান্তের গান, অতুল প্রসাদের গান ও দ্বিজেন্দ্র গীতি। এরপর শুনুন দুটি বাউল গান, শিল্পী পূর্ণ দাস বাউল।

পূর্ণদাস বাউলের কণ্ঠে শুনলেন দুখানি বাউল গান, নানা রঙের গান অনুষ্ঠানে। এরপর নজরুল গীতি, প্রথমে ফিরোজা বেগম ও পরে মোহাম্মদ রফির কণ্ঠে।

নজরুল গীতি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে নানা রঙের গান অনুষ্ঠানে। এবার শুনুন একটি লোকগীতি রুনা লায়লার কণ্ঠে।

রুনা লায়লার পর লোকগীতি গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। লোকগীতির পর এবার শুনুন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটি ভূমির পরিবেশনায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে শুনছেন বাংলা ব্যান্ডের গান পরিবেশনায় চন্দ্রবিন্দু।

পরশ পাথরের পরিবেশনায় বাংলা ব্যান্ডের এই গানটি দিয়েই শেষ হল আজকের নানা রঙের গান অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

একটু পরেই শুনতে পাবেন FM রেইনবোর অনুষ্ঠান DTH বাংলায়।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মনোর সেভেন এফএম রেইনবো প্রচার তরঙ্গে, ঘড়ির কাঁটা বলছে এখন সময় 4:25, আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে বিলাসখানি টোড়ির আগে শরদ, শিল্পী আবির হোসেন।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছেন ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। সময় এখন ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের। আসলে ভোরবেলায় শাস্ত্রীয় সঙ্গীতের এই সুরের মূর্ছনা মনকে একদমই অন্যরকম করে দেয়। ঠিক সেই রকমই সুরের মূর্ছনায় মনকে একেবারে দুলিয়ে দিতে 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এতক্ষণ শুনছিলেন বিলাসখনি টোড়ির আগে শরৎ, শিল্পী ছিলেন আবির হোসেন। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে শুনবেন আলাইয়া বিলাওয়াল রাগে সেতার, শিল্পী পার্থ বোস।

0: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে বিলেশখানি টোড়ি রাগে শরদ শুনলেন, শিল্পী ছিলেন আবির হোসেন। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় অর্ধে এতক্ষণ আলাইয়া বিলাওয়াল রাগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন পার্থ বোস। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

মুনসাফা নাফাম রেইনবো প্রচার তরঙ্গে ঘড়ির কাঁটা বলছে ভোর 5:01 হয়ে 5 সেকেন্ড, আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

হ্যাঁ, সুপ্রভাত বন্ধুরা। একেবারে ভোরবেলার ভোরের কথা, রবীন্দ্রনাথের কথা মানি, রবীন্দ্রনাথের গান আর রবীন্দ্রনাথের কথা সে একেবারেই অন্যরকম। আর এই যে এমনও দিনে, তারে কি কি বলা যায়? বলা যায় অনেক কিছু, তবে আপাতত ছোট্ট একটি কবিতাই বলি। কবিতার তার কথায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিষায়, এমনও মেঘ সরে বাদল ঝর ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে আনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভবে আধারে মিশে গেছে আর সব। বলিতে রাখিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দ্রুত দুটি প্রাণ।

তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার। আছে তো তারপরে আরো বারো মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে বারো মাস।

স্বপ্নে আমার মনে হলো একটু অন্যরকমভাবে যদি ভাবতে পারি, মানে সত্যি তো স্বপ্নে আমাদের কত কিছুই না মনে হয়। আমরা অনেক রকমভাবে ভাবি, কিন্তু তার মতন করে কতটা ভাবতে পারি। আসলে এই যে আমাদের প্রকৃতি বর্ষা এলে আমরা দেখি একদম নতুন করে সেজে ওঠে। আমরা স্বপ্নে অনেক কিছু দেখি, অনেক কিছু ভাবি, কিন্তু এই যে নতুন করে সেজে ওঠার কাহিনী, নতুন করে সেজে ওঠার গল্প, নতুন করে সেজে ওঠার সেই যে গান, যেন কবির ঘরে নতুন বউয়ের প্রবেশ। আর সেই নতুন বউকে ঘিরে একের পর এক কবিতা লিখে যান কবি, যেখানে থাকে প্রেম, বিরহ, অভিমান, রোমাঞ্চ, একেবারে নিজের জীবনের কথা, যেখানে তিনি এমন একজন সম্পর্ক গড়ে তুলেছেন গানের কথায়, কবিতার কথায়, আমাদের মনের কথাগুলোকে যেন কোথা দিয়ে বের করে দিয়েছেন। অনেক দিন আগে সেই যে গানগুলো লিখেছেন, সেই যে কবিতাগুলো লিখেছেন, আজ এত বছর পরে আমরা যখন পড়ি তখন যেন কোথাও মনে হয় এ তো আমাদেরই কথা, আমাদের মনের কথা। আজ কত বছর আগে তিনি লিখে গেছেন তার সেই চোখ দিয়ে দেখে এই বাংলার বর্ষাকে, আর সেই বর্ষাই একদম পুরোপুরিভাবে আমাদের জীবনের সাথে মিশে গেছে। কিভাবে বর্ষার সেই সময় যখন শ্রাবণ হয়ে বারবার আমাদের

কাছে ফিরে আসে। আর তখনই আমরা দেখি তার কত রকমের গান, কত রকমের কবিতা আমাদের এই জীবনের সাথে মিশে আছে। তিনি এই জীবনকে দেখেছেন একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে, প্রকৃতিকে দেখেছেন একেবারে হৃদয় দিয়ে, আর তার ফলেই বোধহয় সীমার মধ্যে এক অসীমের অদ্ভুত স্পন্দন তার লেখার মধ্যে, তার কথার মধ্যে, তার কবিতার মধ্যে ফুটে ওঠে, আমরা বারবার শুনি। আর সেই জন্যই বোধহয় এই এক ফোঁটা বৃষ্টির ছোঁয়ায় কিংবা মেঘের ছায়ায় এই যে গভীর একটা রোমাঞ্চ ভরা জীবন এই কবিতার মধ্যে ফুটে ওঠে, সেটা কোথাও যেন আমাদের জীবনকেও প্রভাবিত করে। রবীন্দ্রনাথ আমাদের মাঝেই এই বর্ষাকে প্রতিষ্ঠিত করেছেন একেবারে পরম ভালোবাসা দিয়ে, একেবারে নিজের মতন করে। আসলে এই বর্ষার যে রূপ, তার যে অন্তরের আকুতি, তার যে বৈচিত্র্য, তার যে ছন্দ, তার যে লয়, সেগুলো অদ্ভুতভাবে তাকে তো আপ্লুত করেইছে, কিন্তু আমরা যতই সেই গান শুনি, তার কথা শুনি, তার কবিতা পড়ি, ততই যেন আমাদের মনে আবারও কোথাও যেন এক নতুনের ছায়া, নতুন রকমের মনটা আপ্লুত হয়ে ওঠে। সেই জন্যেই বোধহয় আমরা বারবার বলে উঠি, আমার মন আজ নাচে রে ময়ূরের মতো নাচে রে। এই যে ময়ূরের মতো আমাদের মন নেচে ওঠে, সেটা বোধহয় তিনিই প্রথম উপলব্ধি করেছিলেন আবার এই শ্রাবণের সময়।